0: വന്ദേ മാതരം.
1: സുജലാം സുഫലാം മലയജ ശീതലാം.

আজ বৃহস্পতিবার, 7ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 28শে মে 2026 খ্রিস্টাব্দ, 13ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আর সূর্যোদয় ভোর 4:55 হয়ে 7 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:11 হয়ে 54 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইএর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 9 সেকেন্ড।

0: মৎস্যজীবীদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কারণে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের ২৮ ও ২৯ মে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। মিডিয়াম ওয়েভ ৫৬৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে আসানসোল রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে ১০০.৩ মেগাহার্টজে বর্ধমান রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে ১০১.৫ মেগাহার্টজে বালুরঘাট রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে ১০১ মেগাহার্টজে পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে ১০০.১ মেগাহার্টজে বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে, এফএম প্রচার তরঙ্গে ১০৩.৭ মেগাহার্টজে ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সুভাষিত এই অনুষ্ঠানে আজ শুনবেন কোরআন থেকে পাঠ।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن تبدوا الصدقات فنعم ما هي

0: অর্থাৎ তোমরা যদি প্রকাশ্যে খোদার পথে দান করো অথবা গোপনে দরিদ্রদের দাও, উভয়ই তোমাদের জন্য কল্যাণময় এবং তোমাদের পাপরাশি ক্ষমা করা হয়। তোমরা যা কিছু করো খোদা তা উত্তম রূপে জানেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে সৎপথে পরিচালিত করার শক্তি দিবার ক্ষমতা তোমার নাই, বরং আমি যাকে চাই সৎপথে পরিচালিত করি। তোমরা যা কিছু দান করো তা তোমাদেরই কল্যাণের জন্য, কেবল খোদার সন্তুষ্টির জন্যই নিজ সম্পদ থেকে মুক্ত হস্তে দান করো। তোমরা নিজেদের বিশুদ্ধ সম্পদ থেকে যা কিছু দান করবে তার পূর্ণ প্রতিদান তোমরা অবশ্যই পাবে এবং তোমরা কোনরূপ ক্ষতিগ্রস্ত বা অত্যাচারিত হবে না। যেসব দরিদ্র লোক খোদার পথে গুরুত্বপূর্ণ কাজে লিপ্ত থাকায় অর্থ উপার্জন করতে সুযোগ পায় না, সেই সব দরিদ্রদের জন্য ব্যয় করো। তারা কারো কাছে কোনো কিছু চায় না বলে অবুঝ লোকেরা তাদের ধনী লোক বলে মনে করে, কিন্তু তুমি তাদের চেহারা দেখলেই চিনতে পারবে তারা ব্যাকুলভাবে কারো কাছে কখনো কিছু চায় না। তোমরা নিজেদের পবিত্র সম্পদ থেকে যা কিছু দান করো আল্লাহ তা সবই জানেন।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কোরআন থেকে পাঠ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথমে নির্মলা মিত্র এবং পরে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে নির্মলা মিশ্র এবং পরে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজ অর্থাৎ 28 মে 2026 বৃহস্পতিবারের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, খাবার টেবিলে বিষ শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডাক্তার অনুপম পাল, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত সুমিত্রা সেনের কণ্ঠে, 8:00 জানা অজানা বিজ্ঞানের ইতিহাস আমাদের চর্চা, বলবেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী, 8:05 নজরুলগীতি শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের সাক্ষাৎকার দ্বিতীয় পর্ব, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন রাজীব চক্রবর্তী, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান প্রথম পর্ব, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 ছুটির ঘণ্টা, 11:00 যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় অস্মিতা রায় ও সৌরভ দেবনাথ, বেলা 12:00 পুরাতনী গানে পরাগ দত্ত, 12:15 লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস, 12:35 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, 1:00 শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:50 মহিলা মহল লাইভ অনুষ্ঠানে শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় থাকবেন সৌমিলি রায়, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন অ্যাডভেঞ্চার স্পোর্টস, এই বিষয়ে বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, উপস্থাপনায় থাকবেন বিতান্তে, 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 ICSE বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানাধিকারী অনুষ্কা ঘোষের সাক্ষাৎকার, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি সুদম সরেন ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাহিত্য পত্রিকা কিন্ডারি সাঁওতালি স্বরচিত কবিতা গহিরাম কিস্কু, এরপর লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, 6:40 কৃষি কথার আসরে দেশীয় মাছের প্রজনন পদ্ধতি এ বিষয়ে ডক্টর দেবীপ্রসাদ কাঁটালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 রামায়ণ গান কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 7:30 সমীক্ষা, 8:00 আজকের প্রসঙ্গ, আকাশবাণী কলকাতার কেন্দ্রের সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান, 8:15 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন রাজীব চক্রবর্তী, 9:30 অতুল প্রসাদের গান সোনালী রায়চৌধুরীর কণ্ঠে, 9:45 শুনবেন।

বাঁশি শিল্পী অমল আচার্য। 10টায় শ্রবণের স্বাস্থ্য, বিশ্ব তামাক মুক্ত দিবস এবং গরমকালের খাওয়া দাওয়া। অনুষ্ঠানটির সংকলন রূপময় কোলে। 10:30 লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস। 10:50 আধুনিক গানে মান্না দে। 11:10 পরম্পরা অনুষ্ঠানে পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সঙ্গে কথা বলেছেন আশিস গিরি। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের সারা দিনের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজুর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সার্থক পিডিএস কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য 25,300 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালিজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতিস্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে এসএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में 3 बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में, डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530

0: কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান হয়েছে। শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেছেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থা সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আন্তঃরাজ্য চলাচল, খাদ্যশস্য ব্যবস্থাপনা, ন্যায্য মূল্যের দোকানের ডিলারদের সংখ্যা এবং কেন্দ্রীয় সহায়তার কাঠামো অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় অর্থ সহায়তার নিয়মাবলীও সংশোধন করা হবে বলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ জানিয়েছে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81,35,00,000 ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উল জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করবে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত ছুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। গত 11ই মে রাজ্যের নতুন বিজেপি সরকারি মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2,217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1,600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসাম এই বিল পাশ করল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েমটেকে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। হচ্ছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 996 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। মিউনিখে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে গতকাল মহিলাদের 25 মিটার পিস্তলে ভারতের এশা সিং বিশ্ব রেকর্ড করে সোনা জিতেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমেই জানিয়ে দিই, আউশ ধান চাষ করছেন যে চাষি ভাইরা, তাদের জন্য বলা হচ্ছে বোনা ও রোয়া আউশ ধানের ক্ষেত্রে জলের অভাব ঘটলে সেচের ব্যবস্থা কিন্তু নিতে হবে। এবার বলি আমন ধানের কথা। বেলে দোআঁশ থেকে এঁটেল মাটিযুক্ত উঁচু, মাঝারি বা নিচু যে কোনো অবস্থানের জমিতেই কিন্তু আমন ধান চাষ করা যায়। জমির অবস্থান, বৃষ্টির সম্ভাবনা, জাতের মেয়াদ ও শস্য চক্র ইত্যাদির কথা বিবেচনা করে আমন ধান চাষের জন্য বীজ বোনার সময় ঠিক করতে হবে। আমন ধানের চাষ মোটামুটিভাবে বর্ষার জলেই হয়ে থাকে বলে জমির অবস্থান অনুযায়ী বোনার সময় ঠিক করে নিতে হবে। জমির অবস্থান অনুযায়ী বৈশাখ মাস থেকে শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত আমন ধানের বীজ বোনা চলে। শুকনো বীজতলায় বীজ বোনার সময়ে লক্ষ্য রাখতে হবে যেন নির্দিষ্ট হারে শোষিত বীজ ধান নির্ধারিত পরিমাণ বীজতলায় সমানভাবে পোড়ো বীজ ফেলার পরে বীজতলা ২৪ ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে। অঙ্কুরিত বা কল করা বীজ বুনলে বীজ বোনার একদিন পরে বীজতলা ভিজিয়ে সেচ দিতে হবে। পরে চারা বড় হবার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে। কখনোই আড়াই সেন্টিমিটারের বেশি জল যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। জানিয়ে দিই তিল চাষের কথা। গাছের মাঝামাঝি অংশের সুটি ভেঙে দানা শক্ত হলো কিনা দেখে ফসল কাটতে হবে। ফসল কেটে কয়েকদিন জাঁক দিয়ে রাখতে হবে। চীনাবাদাম চাষ করছেন যে চাষি ভাইরা, তাদের বলি মাটির তলা থেকে বাদাম তুলে যদি দেখা যায় খোসার ভেতরে কালো ছোপ ধরেছে এবং দানা শক্ত হয়েছে ও দানার উপরকার খোসায় লালচে রং ধরেছে, তবে বুঝতে হবে বাদাম তোলার এটাই উপযুক্ত সময়। এবার বলি মুগের কথা। মুগ ডাল যারা চাষ করছেন, বীজ বোনার তিন সপ্তাহের মাথায় চিলেটেড জিঙ্ক 0.5 গ্রাম প্রতি লিটার জলে, চার সপ্তাহের মাথায় 1.5 গ্রাম ডাইসোডিয়াম অক্টাবারেট এবং পাঁচ সপ্তাহের মাথায় 0.5 গ্রাম অ্যামোনিয়াম মলিবডেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। প্রতিবারে 40 লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করতে হবে। সমস্ত গাছে ফুল আসার পূর্বে একবার সেচ দিলে কিন্তু ভালো হয়। পাতায় পাউডার রোগ দেখা গেলে 1 গ্রাম কার্বেন্ডাজিম বা 0.5 গ্রাম ট্রাইডিমর্ফ প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। বীজ বোনার দু মাস বয়স থেকে সুটি তোলা হয় এবং পাকা সুটি সকালবেলায় ছিঁড়ে নেওয়াই ভালো। মোট দু তিনটে পর্যায়ে এই সুটি তোলা হয়। আখ চাষের কথা বলি। রোগ পোকা যেমন লাল ডোরা ধসা ছিপটি ভুষা, ঢলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকার আক্রমণের প্রতি লক্ষ্য রাখুন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় জাপান সার হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন ও 50 কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন ও গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিন এবং সেচ দিন। পাট চাষ করছেন যে চাষি ভাইরা, তাদের বলি চারা বেরোনোর 21 দিন পর প্রথম চাপান হিসেবে 8 কেজি নাইট্রোজেন প্রতি একরে ও 30 থেকে 35 দিন পর দ্বিতীয় চাপান হিসেবে সমপরিমাণ নাইট্রোজেন অর্থাৎ সেই 8 কেজি নাইট্রোজেন প্রতি একরে প্রয়োগ করা উচিত। বোরনের ঘাটতি থাকলে ডাইসোডিয়াম অক্টাবরেট টেট্রাহাইড্রেট 0.1% প্রতি লিটার জলে গুলে চারা বেরোনোর তৃতীয় ও ষষ্ঠ সপ্তাহে ভালোভাবে পাতার উপরে স্প্রে করলে পাট তন্তুর গুণমান বাড়ে এবং ফলনও বৃদ্ধি পায়। বন্ধুরা, আমন ধান চাষে জৈব সার যোগানের জন্য সবুজ সার হিসেবে ধনচে বীজ বোনার পরিকল্পনা করুন। এজন্য আমন ধান রোপণের 1.5 থেকে 2 মাস আগে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বৃষ্টির জলের সুযোগ নিয়ে দুটি চাষ দিয়ে বিঘা প্রতি 4 কেজি ধনচে বীজ বুনতে পারেন এবং বীজ বোনার আগে বিঘা প্রতি 20-22 কেজি সিঙ্গল সুপার ফসফেট সার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ।
1: কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার, কোচবিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়। কৃষিকাজের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও হুগলি জেলার কোথাও কোথাও। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
2: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা। মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি

0: সম্প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন খাবার টেবিলে বিশ, তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর অনুপম পাল।
3: বিভিন্ন সমীক্ষায় বলা হয়েছে ফসলে ব্যবহৃত রাসায়নিক সার, ভারী ধাতু, মাইক্রোপ্লাস্টিক, কীটনাশক এবং আগাছানাশকের অবশেষ থেকে যাচ্ছে, সেটা রান্না করার পরেও প্রায় অবিকৃত থাকছে, বাড়ছে রোগভোগ, ক্যান্সার তো এখন ঘরে ঘরে। হরমুজ প্রণালীতে রাসায়নিক সার ও কীটনাশকের উপকরণ, পেট্রোলিয়াম জাতীয় পণ্য আমদানির অসুবিধে হওয়ার জন্য প্রধানমন্ত্রী সম্প্রতিকালে বলেছেন জৈব কৃষি করার কথা। এটা অবশ্য তিনি আগেও বলেছেন। মানব সভ্যতাকে বাঁচানোর জন্য বিষমুক্ত জৈব কৃষি আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের দেশে দেশি উচ্চফলনশীল ধান এবং অন্যান্য ফসলের বীজ এখনও আছে, রাসায়নিক সার ও বিষ ছাড়াই বেশি উৎপাদন সম্ভব, চিকিৎসা ব্যয় কমবে, কিন্তু সেই সব কৃষক ও প্রকৃতিবান্ধব কৃষি ও বীজের প্রচার হয় না বললেই চলে। আবহাওয়ার পরিবর্তনের জন্য ফসলের উৎপাদন ও পুষ্টিগত মান কমে গিয়েছে এবং অনেক জায়গায় অনেক ফসলের চাষ করা সম্ভব হচ্ছে না, তাই এখন বলা হচ্ছে কৃত্রিমভাবে দুধ, মাংস ইত্যাদি তৈরি করার কথা, জিনশস্য চালু করার কথা বলা হচ্ছে। উদ্ভট প্রকৃতিবিরোধী ভাবনা, সেটা কখনোই প্রাকৃতিক খাবারের সমকক্ষ হতে পারে না। আজ থেকে 50 বছর আগে মানুষের পাতে কমপক্ষে আমিষ ও নিরামিষ মিলিয়ে 100 রকম খাদ্য বৈচিত্র্যের সুযোগ ছিল, এখন সেই বৈচিত্র্য কমে মাত্র 20-25টা ফসলের মধ্যেই সীমাবদ্ধ হয়েছে। ফসল বৈচিত্র্যই সুস্বাস্থ্যের দিক নির্দেশ করে। রাসায়নিক কৃষি কখনোই ফসল বৈচিত্র্যের কথা বলে না, যেমন ঝুম চাষ, একক ফসল চাষের কথাই বলা হয়। ভারতে নিযুক্ত কৃষি বিশেষজ্ঞ স্যার অ্যালবার্ট হোয়ার্ড 1925 সালে বলেছিলেন, মাটি অসুস্থ হলে মানুষও অসুস্থ হবে। মাটিতে রাসায়নিক সার প্রয়োগে উদ্ভিদ খাদ্যের অসাম্য দেখা দেয়, এর প্রভাব ফসলেও পড়বে। মাটিতে ম্যাঙ্গানিজ, জিঙ্ক ইত্যাদির অভাব হলে এর পরিমাণও কমবে ফসলে। 50 বছর আগে একটি বিটে যে পরিমাণ পুষ্টি পাওয়া যেত, সেই পরিমাণ পুষ্টি পেতে হলে এখন অন্তত 10টা বিট খেতে হবে, অন্য ফসলেও তাই। খাবারের প্লেটে সুন্দর করে পরিবেশিত খাদ্যটা বাইরে দেখতে সুন্দর হলেও সেটা কিন্তু খাদ্য নয়, ভিতরে আছে বিষ, চোখে আমরা দেখতে পাচ্ছি না। সেই অদৃশ্য বিষ মানুষের রোগভোগের কারণ। শুধু তাই নয়, কিভাবে রান্না হচ্ছে, কোন পাত্রে রান্না হচ্ছে, কোন আগুনে রান্না হচ্ছে, মানে মাইক্রো ওভেন, গ্যাসের না কাঠের উনুন, কতক্ষণ ধরে রান্না হচ্ছে, পোড়া তেল ব্যবহার হচ্ছে কি না, কোন লবণ ব্যবহার হচ্ছে, সৈন্ধব লবণ না প্যাকেটের লবণ, যিনি রান্না করছেন তার মন প্রফুল্ল কি না, এগুলোও কিন্তু দেখবার বিষয়। কোন পাত্রে খাওয়া হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ, থার্মোকল, মেলামাইন, কাঁসা, স্টিল না কলাপাতা, এবং অসময়ে খাওয়া হচ্ছে কি না। এখন শহরের রান্নাঘর বেশ কর্পোরেট ধাঁচে সাজানো, সেটাই যেন স্টেটাস সিম্বল।

0: রান্নাঘরে আছে নানা ধরনের যন্ত্রপাতি, বেশ আওয়াজও হয়। মিক্সার, বৈদ্যুতিক আরও, জল ফিল্টার, মাইক্রো ওভেন ইত্যাদি। বাটা মশলার ব্যাপার আর নেই, পান্তা ভাত, গুড়, রুটি, দই চিড়ে, ঘোল, আমপানা, লেবুর শরবত, মুড়ি, চিড়ে, সাবু, শুক্তো, গাঁদাল পাতা, শুষ্নি শাক, থানকুনি পাতা, চুনো মাছ, গিঁড়ি গুগলি, এসব এখন গেঁয়ো ব্যাপার। বাড়িতে সহজে তৈরি করা যায় পান্তা, এখন চালু হয়েছে কিছু হোটেলে। পান্তা ভাত পেটের গার্ড বায়োম, মানে পেটের উপকারী জীবাণু বৃদ্ধির পক্ষে সহায়ক। এমনি ভাতের থেকেও পুষ্টিগুণ বেশি, গ্রামের মানুষ এখনো খায়।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন পর্বের ধারাবাহিক কথিকা খাবার টেবিলে বিশের দ্বিতীয় পর্ব, বললেন ডক্টর অনুপম পাল।
2: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।

0: সুপ্রভাত বন্ধুরা, ভালো থাকুন, ভালো রাখুন, এমনটা তো আমরা সবসময় বলি। আর এমন আবহাওয়া যখন হঠাৎ করে এতটা গরমের পরে এতটা স্বস্তি, সকালবেলায় যখন এলাম তখন সত্যি মনটাও ভীষণ ভালো হয়ে গেল। আর তাই মনটা যখন ভালো হলো আবহাওয়ার মতোই, তখন মন খুলে প্রাণ খুলে আমরা কথা বলি, এমনটাই শপথ নিই। আসলে বন্ধু থাকা আর বন্ধু ভাবার মধ্যে একটা খুব সূক্ষ্ম পার্থক্য থাকে, আর সেই মাপকাঠিটা যারা বুঝেছে তাদের মনের স্বাস্থ্য নিয়ে আর ভাবনা কি। তাই এই দায়বদ্ধতা আমাদের সকলের মধ্যে থাকুন, সকলের মধ্যে থাকুক। আর এমন একটা কাঁধ আমরা সবাই যেন খুঁজি যেখানে মাথা রাখলে কাঁধের কথা ভাবতে হয় না। ভালো থাকুন বন্ধুরা, এই ভাবনা নিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকে।
1: শুরুতেই দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনটিকে।
0: আজ ত্যাগের উৎসব ঈদুজ্জোহা বা ঈদুল আজহা। ঈদুজ্জোহা ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলির মধ্যে একটি। ইসলামী চন্দ্রবর্ষের জিলহজ্জ মাসে এটি উদযাপিত হয়। এই উৎসবের মূল প্রতিপাদ্য ত্যাগ, ভোগে নয়, ত্যাগেই মানুষের পরিচয়, তার প্রকৃত তৃপ্তি। এই বার্তা মানুষের মনে সঞ্চারিত করাই এই উৎসবের লক্ষ্য। তাই বন্ধু, ঈদুজ্জোহার দিনে সকলকে জানাই শুভেচ্ছা।

0: বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন আজ। 1883 সালের আজকের এই দিনে পৃথিবীর আলো দেখেছিলেন বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর। দেশের মানুষ তাঁকে বীর সাভারকর সম্মানে ভূষিত করেছিলেন। বিংশ শতাব্দীর শুরুতে সাভারকর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকে মহারাষ্ট্রের বিপ্লবী কাজকর্মের তীব্রতা বাড়ে। এ সময় গুপ্ত বিপ্লবী আন্দোলন সংগঠনের চেষ্টা করেন যাঁরা, তাঁদের মধ্যে বিনায়ক দামোদর সাভারকরের নাম উল্লেখযোগ্য। বিনায়ক দামোদর সাভারকর ও তাঁর দাদা দুজনে মিলে পুনাতে মিত্র মেলা নামে এক বিপ্লবী সংস্থা গড়ে তোলেন। পরে এই প্রতিষ্ঠানটির নাম হয় অভিনব ভারতী। রুশ ও আইরিশ বিপ্লব এবং ইতালির ঐক্য আন্দোলনও সাভারকরের চিন্তাধারাকে প্রভাবিত করেছিল। তিনি ব্রিটেন থেকে প্রচুর অস্ত্রশস্ত্র গোপনে অভিনব ভারতীতে পাঠিয়েছিলেন। এমনকি বোমা তৈরির ফর্মুলাও তিনি এদেশে আনেন। ওয়াইলি হত্যা, জ্যাকসন হত্যা প্রভৃতির সাথে যুক্ত হবার অপরাধে 1910 সালে লন্ডনে গ্রেপ্তার হন। বিচারের জন্য তাকে যুদ্ধজাহাজ পাঠানো হলে তিনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে পালাবার চেষ্টা করেন। পরে গ্রেপ্তার করে তার বিচার হয় এবং বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয়। বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকরের আজ জন্মদিনে জানাই আমাদের শ্রদ্ধা।
1: আজ ইয়ান ফ্লেমিংয়ের জন্মদিন। 1908 সালের 28 মে লন্ডন শহরে জন্ম হয়েছিল ইয়ান ফ্লেমিংয়ের। বিংশ শতাব্দীতে এই পৃথিবীর তাবৎ লেখাপড়া জানা মানুষের কাছে ইয়ান ফ্লেমিং পরিচিত একটাই সৃষ্টির জন্য, সেই সৃষ্টির নাম জেমস বন্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে এক উচ্চপদস্থ অফিসারের দায়িত্ব পালন করার পরই রহস্য উপন্যাস লেখায় মন দেন ফ্লেমিং। জেমস বন্ডকে নায়ক হিসেবে নির্মাণ করে তার প্রথম উপন্যাস ক্যামিনো রয়্যাল। 13টি রহস্য উপন্যাস লিখেছেন এই সময়ের সবচেয়ে বেশি আলোচিত চরিত্র জেমস বন্ডের কাহিনী নিয়ে। হিংসা, তৎপরতা, রুদ্ধশ্বাস, পলায়ন, অনুসরণ করা, সন্ত্রাস, সব কিছু মিলিয়ে এক আশ্চর্য দক্ষ ও কুশলী নায়ক জেমস বন্ডকে নিয়ে ফ্লেমিংয়ের লেখা উপন্যাসগুলি অনুবাদ হয়েছে 13টি ভাষায়, বিক্রি হয়েছে লক্ষ লক্ষ কপি, সফল চলচ্চিত্র তৈরি হয়েছে সেই সব কাহিনীকে ঘিরে। 50 ও 60-এর দশক জুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা চরিত্র জেমস বন্ডের স্রষ্টা ইয়ান ফ্লেমিং 1964 সালের 12ই অগস্ট ক্যান্টারবেরিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ 28 মে তাঁর জন্মদিন।

নৃতত্ত্ববিদ ও প্রত্নতাত্ত্বিক রমাপ্রসাদ চন্দ্রের প্রয়াণ দিবস আজ। রমাপ্রসাদ চন্দ্র ভারতে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃৎ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃতত্ত্ববিদ ও প্রত্নতাত্ত্বিক। কর্মজীবনে কলকাতার হিন্দু স্কুলে শিক্ষকতা করেন, পরে তিনি রাজশাহী কলেজের স্কুলে স্থানান্তরিত হন। এখানে তিনি ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, পুরাতত্ত্ববিদ ও বঙ্গ সাহিত্যসেবী হিসেবে বিদ্যুৎ সমাজে খ্যাতি অর্জন করেন। অক্ষয় কুমার মিত্র, শরৎচন্দ্র রায় ও তাঁর চেষ্টায় রাজশাহীতে প্রতিষ্ঠিত বরেন্দ্র অনুসন্ধান সমিতির তিনি প্রথম সাধারণ সম্পাদক। এই সমিতি ভারতবর্ষে বেসরকারি উদ্যোগে গঠিত ঐতিহাসিক সংগ্রহশালা এবং গবেষণার প্রথম প্রতিষ্ঠান। স্কুলের শিক্ষকতা ছেড়ে তিনি পরে ইন্ডিয়ান আর্কিওলজি বিভাগে চাকরি নেন। এখানে দুবছর গবেষক শিক্ষানবিশ হিসেবে কাজ করার সময় তিনি তক্ষশিলা, সাঁচি, সারনাথ, মথুরা প্রভৃতি ইতিহাস সমৃদ্ধ ধ্বংসাবশেষগুলিতে অনুসন্ধান ও খননের কাজ চালিয়ে যেসব তথ্য সংগ্রহ করেন তার বিবরণ পুস্তক আকারে লিপিবদ্ধ করে প্রাচীন ও অজ্ঞাত ইতিহাস সম্পর্কে আলোকপাত করে গেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগ খোলা হলে তিনি ওই বিভাগে অধ্যাপনার কাজে নিযুক্ত হন। তাঁর আগ্রহে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ব বিভাগের প্রবর্তন হয় এবং তিনি এই বিষয়ের প্রথম প্রধান অধ্যাপক নিযুক্ত হন। পরে ইন্ডিয়ান মিউজিয়ামে প্রত্নতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডেন্টের পদে যোগদান করেন। ১৯৪২ খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি প্রয়াত হন।

আমাদের দেশ, আমাদের গর্ব, সুজলা সুফলা এই দেশের বৈচিত্র্য আর গৌরবকে স্মরণ করে এবার আমরা মিলিত হই দেশবন্দনায়।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468135।

0: 36 আবারও বলি 9830468136 অলিভিয়া নার্সিং হোম।
1: জানিয়ে দিই আপনাদের, আগামী মাসের অর্থাৎ জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। বছরের এই সময়টাতে অনেকের কাছেই আমই পরম সত্য। বর্ণে গন্ধে স্বাদে কত বাহার তার, বহু বিচিত্র রূপে আয়োজনে তার উপস্থাপন আর আস্বাদন করি আমরা। কাঁচা, কাঁচা মিঠে বা পাকা আমভক্ত আমরা বিভোর হই সবেতেই। তবে এই আমজনতার ভিড়ে স্রোতের বিপরীতে হাঁটা মানুষও নিশ্চয়ই থাকেন, আম যাদের না পছন্দ। আম নিয়ে নানা সত্য কথা, মজার ঘটনা, স্মৃতি, অভিজ্ঞতা সব উঠে আসুক আপনাদের চিঠিতে জুন মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা।

জুন মাসের বিষয় তো জানিয়ে দিলাম, এবার আসি এপক্ষের কথায়। আপনারা চিঠি লিখছেন প্রতীক্ষার প্রহর এই নিয়ে, পাঠিয়ে দিচ্ছেন আমাদের দপ্তরে। প্রথম চিঠি পাঠিয়েছেন প্রশান্ত কুমার আচার্য, গ্রাম পোস্ট, খার জেলা, পূর্ব মেদিনীপুর থেকে। জীবনের সূচনা লগ্ন থেকেই শুরু হয় প্রতীক্ষার প্রহর কোণা। এক প্রতীক্ষার অবসানে আবির্ভাব ঘটে নতুন প্রতীক্ষার। কোনো কোনো প্রতীক্ষা হয় স্বল্প সময়ের, কোনো কোনো প্রতীক্ষা দীর্ঘ, আবার কোনো কোনো প্রতীক্ষা অন্তহীন। মাতৃজঠরের উষ্ণ অন্ধকার ভেদ করে ভূমিষ্ঠ হওয়ার সময় পৃথিবীর আলো, রূপ, রস, গন্ধ নিয়ে ঘটে প্রতীক্ষার অবসান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন চলতে থাকে নানা প্রতীক্ষার মধ্য দিয়ে। অতি শৈশবে মায়ের সান্নিধ্য লাভই হয় প্রতীক্ষার অবসান। থাকে মায়ের স্পর্শে শিশুমন ভরে যায় আনন্দ, শান্তি ও ব্যাপতৃপ্তিতে। পথের পাঁচালীর অপু ও দুর্গা অচেনাকে চেনা, অদেখাকে দেখার প্রতীক্ষায় ব্যাকুল হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথের গান আমার এই পথ চাওয়াতেই আনন্দ, প্রতীক্ষার প্রহরকে করে তোলে বর্ণময়। সুন্দরের প্রতীক্ষায় গাইতে ইচ্ছে করে আমি কান পেতে রই আমার ব্যাকুল হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আবার রক্ত পাওয়ার জন্য থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও তাদের বাবা মায়ের অন্তহীন প্রতীক্ষা অত্যন্ত মর্মস্পর্শী। এদের নিয়মিত ব্যবধানে রক্ত নিতে হয়। রক্ত পাওয়ার জন্য ব্লাড ব্যাংকের সামনে এদের প্রতীক্ষার প্রহর অত্যন্ত দীর্ঘ। দীর্ঘ প্রতীক্ষার পর এক প্যাকেট রক্ত এদের তাৎক্ষণিক স্বস্তি এনে দেয়, এদের সুস্থ ও স্বাভাবিক জীবনের প্রতীক্ষায়। লিখলেন প্রশান্ত কুমার আচার্য, গ্রাম পোস্ট, খাড়, জেলা, পূর্ব মেদিনীপুর থেকে।

পরের চিঠি সেই পূর্ব মেদিনীপুর থেকেই, পূর্ব মেদিনীপুরে ঝিনুকখালি থেকে অনিরুদ্ধ বেরা। প্রতীক্ষা বা অপেক্ষা, এই শব্দটা শুনলেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? মনে হয় যেন একটা ঘড়ির পেন্ডুলাম যা টিকটিক করে চলছে, অথচ সময় যেন এগোতেই চাইছে না। যারা অপেক্ষা করেন তারা জানেন এই সময় ঘড়ির কাঁটাগুলো বড্ড অলস হয়ে যায়, এক একটা মুহূর্তকে মনে হয় এক একটা যুগ। প্রতীক্ষা শুধু কোনো নির্দিষ্ট সম্পর্কে বাঁধা পড়ে থাকে না, এই প্রকৃতির দিকেই তাকান না। পাতা ঝরা ন্যাড়া গাছটা শীতের শেষে কেমন চুপচাপ দাঁড়িয়ে থাকে একটা নতুন বসন্তের আশায়। মাইলের পর মাইল পথ পেরিয়ে নদী ছুটে চলে, শুধু একবার সাগরের বুকে মিশে যাওয়ার অপেক্ষায়। চাতক পাখি, চাতক পাখি কাঠফাটা রোদে আকাশের দিকে তাকিয়ে থাকে এক পশলা বৃষ্টির জন্য। এই প্রকৃতির পরতে পরতেও তো লুকিয়ে আছে অপেক্ষার গল্প। আর মানুষের জীবন সে তো প্রতীক্ষারই এক বিশাল ক্যানভাস। স্টেশনের উপচে পড়া ভিড়ে একটা চেনা মুখ খোঁজার যে আকুলতা, কিংবা একটা জরুরি ফোন কলের জন্য বারবার মোবাইল স্ক্রিনের দিকে তাকানো, এগুলো তো খুব পরিচিত ছবি। আবার ধরুন সেই মধ্যবিত্ত পরিবারের বাবা যিনি মাসের পর মাস অপেক্ষা করেন পেনশনের একটা চিঠির জন্য, কিংবা সেই বেকার যুবক বা যুবতী যে রাত জেগে পড়া টেবিলের সামনে বসে থাকে শুধু একটা চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার আশায়। হাসপাতালে শুয়ে থাকা রোগীর অপেক্ষা কর থাকে কবে সে আবার সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরবে। অপেক্ষার প্রহর কখনো কখনো বড্ড কষ্টের হয়, বুক চিরে যাওয়া একটা শূন্যতা গ্রাস করে নেয়, বারবার মনে হয় আর পারছি না, হয়তো সব শেষ। কিন্তু জানেন তো, এই প্রতীক্ষা আছে বলেই পাওয়ার আনন্দটা এত অসীম। তৃষ্ণা না থাকলে কি আর এক আঁচলা জলের এত দাম থাকে? মেঘলা দিনের শেষে রোদ্দুর উঠলে তবেই তো মন ভালো হয়ে যায়। আসলে প্রতীক্ষা আমাদের ভাঙতে ভাঙতেও গড়তে শেখায়, শেখায় কি করে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, শেখায় ধৈর্য ধরতে। এই যে যারা দিনের পর দিন, মাসের পর মাস কোনো স্বপ্ন পূরণের জন্য বা কোনো প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে আছেন, ভাববেন না আপনাদের এই সময়গুলো বৃথা যাচ্ছে। এই অপেক্ষাই আপনাদের ভেতর থেকে আরো শক্ত, আরো খাঁটি করে তুলছে। প্রত্যেক প্রতীক্ষার পেছনেই একটা ছোট্ট প্রদীপ টিমটিম করে জ্বলে, তার নাম আশা। এই ভোরের আলো আমাদের সেই আশার কথাই বলে। ভোর আমাদের শেখায় রাত যত গভীরই হোক না কেন সকাল ঠিক আসবেই, অন্ধকার চিরস্থায়ী নয়। আজ এই মিষ্টি সকালে যারা এখনো তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বা মানুষের জন্য অপেক্ষা করে আছেন, তাদের বলি হাল ছাড়বেন না। আপনাদের এই প্রতীক্ষার প্রহর ঠিক ফুরবে, বিশ্বাসটুকু বুকের ভেতর সযত্নে বাঁচিয়ে রাখুন। আপনার জীবনের সকালটাও ঠিক ওই পূব আকাশের সূর্যের মতোই উজ্জ্বল হয়ে উঠবে। অনিরুদ্ধ বেরা, ঝিনুকখালি, পূর্ব মেদিনীপুর থেকে।

আসবো পরে চিঠিতে। লিখছেন স্বপন কুমার প্রামাণিক, হানুভুয়া, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। তোমার বারোটা মাঝে শ্রুতিতে আসছে, নিশিদিন ভরসা রাখিস ওরে মন হবেই হবে বলেই শক্তিতে সামর্থ্য বাড়িয়ে, বুদ্ধিতে শান দিয়ে, ধৈর্যের স্থৈর্য যুগিয়ে, আলস্যের টুটি টিপে রাত দিন সর্ষে পায়ে ছুটেছে। এক পিসে

0: সময়ের সুরহীন পদাবলী সিঁচে দু এক আজলা জল তুলে ছিটিয়েছে অনলের ক্রাস থেকে ঘর বাঁচাতে। একটু কষ্টের ছাপ তার প্রত্যাশার প্রশস্ত কপালে দেখেনি আদরের ধন খোকন। বালক বয়সে বাপকে হারিয়ে মায়ের কোলে মানুষ হতে হতে মস্ত মানুষ হয়ে একদিন গেল ভিন রাজ্যে মস্ত চাকরি নিয়ে। কপাল চুম্বন করে মা বলেছিল, সাবধানে থাকিস খোকন, সত্যি সাবধানে, সসম্মানে থেকে। প্রথম প্রথম মাকে চিঠি পাঠাতো, কিছু করে টাকা মা রাখত জমিয়ে কাঠের সিন্দুকের গহনে। মাথার কাছে খোকনের বাপের ছবি কেবল দেখতে পেত, শুনতে পেত তার আকুতি, অনেক গয়নায় সাজাবো বৌমাকে। ছবির মুখে হাসি ফুটত কিনা ঠিক নেই, তবে কষ্টের জীবন্ত কায়ায় সৃষ্ট রূপ টান পড়ত। এইভাবে দিন গড়িয়ে অস্তরাগের স্নিগ্ধ ছটা মিলিয়ে প্রদোষ আসে বিক্রমে। ওখানে খোকনের ফ্ল্যাটে জোটে উপযুক্ত সঙ্গিনী। ভোরের বাতাসে ভেসে আসে সুসংবাদ, মায়ের তবু স্বপ্নবিলাস। বাহ, প্রদোষ গড়িয়ে নিশি, আশার আকাশে ভীতির কালপুরুষ, ছানির চোখে তবু স্বপ্ন একদিন। নিষিদ্ধ গড়িয়ে নজ্জ অবশ দেহে নামে প্রত্যুষের কুজন মৃত্যুর নীল শীতল প্রাপ শান্তি। প্রতীক্ষার প্রহর তবুও অমলিন, মৃতার কুটিরে পাক খেতে থাকে তুলসীতলায় সান্ধ্য প্রদীপ, আর ধূপ নেভার পরেও এক অলৌকিক গন্ধের মায়ামহ আবহে। লিখলেন স্বপন কুমার প্রামাণিক, হানুভুয়া, জেলা পূর্ব মেদিনীপুর থেকে।
1: পরের চিঠি, শঙ্খ অধিকারী লিখছেন, সাবরাকুন, বাঁকুড়া থেকে। ঝুপড়ি ঘর, খড়ের চাল, দিন আনা দিন খাওয়া পরিবার, আজকের নয়, বহুদিন আগে, যা আজও স্বপ্নের মতো মনে হয়। উঁচু নিচু মাটির মেঝের এক প্রান্তে মাটির একটি উনুন, কোনোদিন জলে কোনোদিন জলে না, অন্যের জমিতে জন খাটলে মেলে দুকণা চাল, ছোট ছোট দুটো বাড়ন্ত বাচ্চা, রোজগিরে ওই একজন, অন্যের জমিতে কষ্ট করে ধান ফলায়, বিনিময় নিজে কোনো মজুরি পায় না, পায় কিছু চাল, সেই চালের প্রতীক্ষায় থাকে সংসার ঘর। চাল আসবে বিকেল গড়িয়ে সন্ধ্যায়, তারপর আগুন জ্বলবে উননের। সকাল থেকে অপেক্ষার প্রহর কাটানোর পর এমন একটা স্বপ্নের সন্ধে আসবেই, নিজেদের পেট না ভরলেও ছানা দুটোর তো ভরবে। সকালের কাঠফাটা রোদে ছেলে দুটো উঠোনময় ঘুরে বেড়ায়, বাঁশের ছায় জিরিয়ে নেয়, মায়ের আঁচলে লুকোচুরি খেলতে খেলতে বলে, বড্ড খিদে পেয়েছে মা। মা সান্ত্বনা দেয়, দাঁড়া বাবা, আগে বাবা আসুক, তারপর সবাই মিলে পেট পুড়ে ভাত খাবো। কখন আসবে বাবা? মা জানে ফিরবে সন্ধে বেলায় বাবা, তবু বলে, এই তো এলো বলে। বাঁশের বেড়ার ওই ধারে ঘোষদের ডোবার শেষ পর্যন্ত যত দূর দেখা যায় তত দূর তাকিয়ে থাকে দুই বালক। না, বাবার দেখা নেই। গরম দুপুরে দাপিয়ে বেড়ায় তারা, পুকুরের এপার ওপার সাঁতার কেটে আসে, খড়ের চালে বাসা বাঁধা চড়ুই পাখি ধরে, আলতার রং করে, সেগুলোকে আবার উড়িয়ে দেয়, আবার ধরে। সূর্যের তেজ কমলে তারা ক্লান্ত হয়, ঘুম পায়। মা খিদে পেয়েছে, বাবা কখন আসবে? মা জানে সন্ধে না হলে মনিব ছাড়বে না, ততক্ষণে ঘুমিয়ে যাবে দুটি ছেলে, দুকণা চালের ভাত ফুটবে মাটির হাঁড়িতে, হাঁড়ি উপচে উতলে উঠবে সাদা স্বপ্নের মতো ফ্যান। তখন ছেলেদের ঘুম ভাঙাবে মা, শেষ হবে তাদের অপেক্ষার প্রহর। লিখলেন শঙ্খ অধিকারী, মান্ডি, সাবরাকুন, জেলা বাঁকুড়া।
0: আসবো পরের চিঠিতে, লিখছেন সুব্রত ভট্টাচার্য গ্রাম স

0: পীরডাঙ্গা ডাকঘর সলব জেলা হাওড়া থেকে। প্রাণীর বন্ধু প্রাত্যহিকী, আমরা সবাই প্রতীক্ষাতে সবসময় থাকি, এই কথাটা কারুর কি আর জানতে আছে বাকি। ছাত্রছাত্রী ফলের আশায় প্রহর গুনে চলে, গাছ বসিয়ে ভাবতে থাকি ফল ফুল কেমন ফলে। মাছ শিকারী প্রহর গুনে ফতনার দিকে চেয়ে, কাজের জন্য প্রতীক্ষাতে থাকে ছেলে মেয়ে। বাড়ির লোকে প্রতীক্ষাতে প্রহর গুনে গুনে অস্থিরতায় সময় কাটায়, গোলমাল কিছু শুনে। বাইরে থাকা মানুষগুলো ফিরবে কখন বাড়ি, প্রতীক্ষার সে প্রহর গোনায় পড়বে কখন দাঁড়ি। রোগী যখন মৃত্যুসজ্জায় মৃত্যুর প্রহর গোনে, প্রিয়জনরা রোগীর মনে বাঁচার স্বপ্ন বনে। চাতক পাখি প্রতীক্ষাতে থাকে বৃষ্টির জন্য, বর্ষারম্ভে বলে বুঝি আমরা হলাম ধন্য। মানবকুলো প্রতীক্ষাতে থাকে গ্রীষ্মকালে, কখন ঝঞ্ঝা বৃষ্টি মাতবে নৃত্যের তালে তালে। প্রেমিক এবং প্রেমিকাও তো প্রতীক্ষাতে থাকে, কখন তারা মুখোমুখি হবে কোনো ফাঁকে। শত্রুর জন্য প্রতীক্ষাতে প্রহর কাটে সৈন্যের, গরিব মানুষ প্রতীক্ষাতে কবে মুক্তি দৈন্যের। প্রতীক্ষাতে প্রহর গোনেন সাহিত্যিক ও কবি, একটা শব্দ একটা লাইন কিংবা দৃশ্য ছবি। মাথায় এলেই স্বস্তি পেতে শুরু করেন তাঁরা, কলম তখন সচল হতেই বহে সৃষ্টিধারা। বাস বা ট্রেনের প্রতীক্ষাতে প্রহর গুনে যাত্রী, দুচোখ ভরা স্বপ্ন দেখি ঘুচবে কালো রাত্রি। প্রতীক্ষাতে থাকার অর্থ আশায় বাঁধা বুকটা, কতদিন আর থাকবে দুঃখ, আসবে ঠিকই সুখটা। লিখলেন সুব্রত ভট্টাচার্য, গ্রাম সলব, পীরডাঙ্গা ডাকঘর সলব জেলা হাওড়া থেকে।
1: প্রতীক্ষার প্রহর একান্তই ব্যক্তিগত। লিখছেন প্রবণ পালন চট্টোপাধ্যায়, ঠাকুরবাটি স্ট্রিট, শ্রীরামপুর থেকে। আবেগ, ভালোবাসা, উৎকণ্ঠা, অভিমানের সম্মেলন। শিশুর কাছে প্রতীক্ষার প্রহর মানেই মায়ের আদর, কিশোরের কাছে আকাশ জুড়ে ঘুড়ি। ছোটবেলায় বাবার হাত ধরে যেতাম দোকানে হালখাতা করতে, মন জুড়ে প্রতীক্ষার প্রহর, কখন আসবে মাটির গ্লাসে সুমিষ্ট শরবত, রাজকীয় চুমুক। স্কুলের হাঁপ ধরানো ক্লাসে নিরন্তর প্রতীক্ষা ছুটির ঘণ্টার জন্য। কতবার প্রতীক্ষার প্রহর গুনেছি কালবৈশাখী ঝড়ের জন্য, আম কুড়োনো বিকেল, কাশফুল এলেই প্রতীক্ষার প্রহর, পুজো আসছে, নতুন জামা, কলাবু স্নান, ঠাকুর দেখা, একটু ভালোবাসার চাহনি। সরস্বতী পুজোর অঞ্জলি জুড়ে প্রতীক্ষার প্রহর, সেই চোখ, শ্যাম্পু চুল, বাসন্তী শাড়ি। প্রতীক্ষার প্রহর আসে যায় স্মৃতিতে মিলায়। ছেলেবেলায় এক বন্ধু বলেছিল রঙিন ডাকটিকিট দেবে, দেয়নি। হঠাৎ আলাপে মেয়েটি বলেছিল কলকাতায় ফিরে চিঠি দেবে, চিঠি আসেনি। পাড়ার ধোপ দুরস্ত কাকা আমার একটা কবিতা নিয়ে বলেছিল কাগজের অফিসে পাঠাবে। প্রতীক্ষার পর প্রতীক্ষা, প্রহর অসমাপ্ত। পড়াশোনা শেষ করে হোস্টেল থেকে বাড়ি ফিরছি, ট্রেনের ঝাঁকুনি আর দোলন জুড়ে সুকান্তের ভাষায় চলছে প্রতীক্ষার প্রহর। জানি একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। বলা বাহুল্য প্রতীক্ষার প্রহর মুখ থুবড়ে পড়েছিল, পরিচিত যাপনে প্রতীক্ষার প্রহর এঁকেছে অন্য আলপনা, অন্য সুর, অন্য ঢেউ, অন্য উচ্চারণ। যেখানে নাতনি শুনতে চায় আমার ছোটবেলা, কখনো বলে ওঠে চলো দাদুন কাটাকুটি খেলি। অপশ্রিয়মান সূর্যের আলো মেখে ক্রমশ রাত্রি নামে, মন গিয়ে দাঁড়ায় স্টেশনে, শুরু হয় প্রতীক্ষার প্রহর। গুনগুনিয়ে ওঠে নিজের লেখা কয়েকটা লাইন, সন্ধ্যা হবে, রাত্রি হবে, শেষের গাড়ি পৌঁছে যাবে, তখন তুমি নামবে হেসে, বলবে ডেকে ভালোবেসে, আমার জন্যে স্টেশনে কতক্ষণ। আশৈশবের কান্না দিয়ে বায়ে

0: না দিয়ে, হৃৎপিণ্ডের আয়না দিয়ে বুঝেই গেছি এবার এলো শুভক্ষণ। স্বপ্ন নিয়ে তোমার জন্যে অনেকক্ষণ। প্রবণ পালন চট্টোপাধ্যায়, ঠাকুরবাটি স্ট্রিট, শ্রীরামপুর।
1: এবারে চিঠি লিখছেন পূর্বাশা সোম সুরাল, আবাস জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। পরিবেশ ও পরিসরের প্রেক্ষিতে বদলে যায় প্রতীক্ষার প্রহরের তাৎপর্য। আত্মজনকে আরোগ্যে ফেরাতে কিংবা নাগরিক জীবনে সুস্থ সুন্দর সমাজ গড়ার স্বপ্নে এ প্রহর দীর্ঘায়িত না হওয়াই কাঙ্ক্ষিত। আবার এ প্রহরই বয়ে আনে ভিন্ন বার্তা প্রকৃতি ও মানব প্রকৃতিকে। রিক্ততা থেকে পূর্ণতায় পৌঁছনোর এ পথ চাওয়াটুকু ভরিয়ে তোলে প্রকৃতি তার যাত্রাপথের আনন্দ গানে, তার অনন্ত বিস্তারে। নিজেকে উজাড় করে দেওয়ার এই প্রস্তুতি পর্বেও প্রস্ফুরিত হয় প্রকৃতি। শ্রাবণ মেঘের বিলল আঁচল স্পর্শ করার সজল প্রতীক্ষা ফুটে ওঠে বৈশাখের দহনতাপে, কৃষ্ণচূড়ায় রক্তিম আভায়। দেবী আরাধনায় শারদ প্রকৃতিও কি বিছিয়ে রাখে না প্রতীক্ষা। ঘাসে ঘাসে শিশিরে শিউলি সুবাসে, আকাশ ঝরা নীলে কাশ দিগন্তে, ঝড়ের প্রতীক্ষায় দিনগণে ঝরা পাতা, অন্ধকারের ললাটে রাজটিকা হয়ে জেগে উঠবার মৌন প্রতীক্ষা ছুঁয়ে থাকে সন্ধ্যাদীপের শিখা। প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে, ক্রমে এ প্রতীক্ষা প্রকৃতি থেকে সঞ্চারিত হয় মানব প্রকৃতিতেও, অন্তর্মহলে প্রিয়তমের সঙ্গে, প্রেমাস্পদের সঙ্গে মিলনের ব্যাকুলতায় রচিত এ প্রতীক্ষার প্রহর বয়ে আনে পরমার্থিকতার সুবাস। আনবিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় যুথি মালিকার মৃদুগন্ধে আবছা হয়ে আসে মানব প্রেম ও ঈশ্বর প্রেমের বিভাজিকা। প্রতীক্ষার প্রহর ঘিরেই এ যেন এক চিরন্তন মানসিক অভিসার, এক অফুরান আলো, শেষ নাহি যে শেষ কথাকে বলবে। প্রাপ্তির আনন্দ ছাপিয়ে কেবল পথ চাওয়ার আকুলতা নিয়ে আসে অনন্তের আভাস। তবে প্রকৃতি ও মানব প্রকৃতি দুই লুণ্ঠিত আজ স্বাভাবিকভাবেই হারাতে বসেছে প্রতীক্ষার প্রহর, যাপনের মাধুর্য। এ অক্ষর বিন্যাসের আরতি তাই অনিবার্যভাবে খুঁজে ফিরে আশ্রয় রবীন্দ্র ভাবনাতেই, শেষের প্রহর পূর্ণ করে দেবে নাকি, নাই নাই নাই যে বাকি সময় আমার। চিঠি শেষ করেছেন পূর্বাশা সোম সুরাল, আবাস জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।

0: আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে দিই। আকাশ অংশত মেঘলা থাকবে, বেলার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় এক কম। সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় এক কম। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 90% এবং 61%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 0.3 মিলিমিটার।
1: আরেকবার জানিয়ে দিই, জুন মাসে প্রথম পক্ষে চিঠি প্রাপ্তহিকিতে চিঠি লেখার বিষয় আম সত্য কথা। তাহলে পাঠিয়ে দিন আপনার লেখা।

0: আজকের মতো প্রাত্যহিকীর দরবার থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়।
1: আমি মিতালী ভট্টাচার্য।
0: নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। রাজ্যের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঈদ উজ জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। বৈঠকে তিনি রাজ্যগুলিকে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এদিনের বৈঠকে 9টি রাজ্যের রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নের প্রায় 30,000 কোটি টাকার যে সমস্ত প্রকল্প চলছে সেরকম 7টি প্রকল্পের পর্যালোচনা করেছেন তিনি। বৈঠকে বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌরবিদ্যুৎ ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বের তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাদের কর্তব্যের স্বীকৃতি স্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তরে তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখেছেন তিনি। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করতে, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়া সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ এবং গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা PDS এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডেলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক PDS এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
1: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
0: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। তিনি বলেন, নির্মলের মাধ্যমে রিয়েল টাইম গণবণ্টন ব্যবস্থার সুবিধাভোগীদের তালিকা তৈরি, আশার মাধ্যমে অভিযোগের নথিভুক্তিকরণ ও সক্ষমের মাধ্যমে যানবাহন ট্র্যাকিং করা হবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নয়াদিল্লিতে খরিফ অভিযান 2026 লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মরশুমের জন্য কৌশল নির্ধারণ করা, যেখানে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা, পরিকাঠামো শক্তিশালীকরণ এবং কৃষকদের সমৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। এই সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, আইসিএআর, কৃষি প্রতিষ্ঠান এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলিত হবেন, যাতে খরিফ মরশুমের জন্য মূল অগ্রাধিকার সবকিছু নিয়ে এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করা যায়। এই সম্মেলন খরিফ মরশুমের প্রস্তুতি, কৃষি উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি, প্রাকৃতিক চাষাবাদ, ডাল ও তৈলবীজ উৎপাদন, ডিজিটাল কৃষি, কৃষি অর্থায়ন এবং ঝুঁকি ব্যবস্থাপনার উপর আলোকপাত করে আলোচনার একটি উপযুক্ত মঞ্চ প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাকে আমন্ত্রণ করার জন্য সমাজ মাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজাকাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গতকাল তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। সিবিএসই হায়দ্রাবাদ ভিত্তিক একটি শিক্ষামূলক প্রযুক্তি সংস্থা কোয়েম্ট এডুটেককে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের চুক্তি দেওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পোস্টে সিবিএসই জানিয়েছে, এই অভিযোগ ভ্রান্ত, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। বোর্ড আরও জানিয়েছে যে ওই সংস্থাকে চুক্তিটি প্রদানের ক্ষেত্রে তারা সাধারণ আর্থিক বিধির নিয়মকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে অনুসরণ করেছে। আইপিএল ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে 244 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে সানরাইজার্স হায়দ্রাবাদ 19.2 ওভারে 196 রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান তোলে। বৈভব সূর্যবংশী প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আর প্রকানন্দ নরওয়ে দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে গতকাল নরওয়ের বিশ্বসেরা দাবারু ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছেন। এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ডিগুকেস তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্লাসিক্যাল রয়ের পর শেষ গেমে আলিরেজা ফিরুজ্জার কাছে পরাজিত হয়েছেন। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যকরী করে তুলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্ট পুলিশ কালার্স সম্মান তুলে দেবেন। ঈদ উজ্জোহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। আইপিএল ক্রিকেটে এলিমিনেটর ম্যাচে গতকাল রাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। খবর এখনকার মতো শেষ হল, পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি বিএসএফকে হস্তান্তর করেছে। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট ক্ষেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি বলে পুলিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। অন্নপূর্ণা যোজনার সুবিধা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য 90 দিনের একটি বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস এবছরে দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। কলকাতা ও তার আশেপাশে এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে। আসি বিস্তারিত খবরে। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে জমি হস্তান্তর করার পরিমাণ হয়েছে 35.16 একর। গত 11ই মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তালিকাও সমাজ মাধ্যমে ভাগ করে নেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলায় 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদনপত্র বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2,217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1,600 কিলোমিটার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার 90 দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। নবান্নে গতকাল আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দলের সংকল্পপত্র অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে সকলকেই নতুনভাবে ফর্ম ফিল আপ করে নাম নথিভুক্ত করতে হবে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন যোগ্য উপভোক্তারা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায় বিপুল সংখ্যক অযোগ্য ও বিদেশি নাগরিকের নাম ঢুকে পড়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বা ভারতীয় পরিচয় স্পষ্ট নয় এমন বহু মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। সে কারণেই নতুন করে যাচাই সেরে প্রকৃত ভারতীয় যোগ্য মহিলাদের হাতে সরাসরি সরকারি সাহায্য স্বরূপ প্রতি মাসে 3,000 টাকা পৌঁছে দিতে চাইছে সরকার।
2: উপযুক্ত এবং যারা অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম। তাই আমরা একটি ফর্ম লঞ্চ করছি, ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই।
1: রাজ্যবাসীর কাছে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকার কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। আগামী 8ই জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই নিয়ে রাজ্যের একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এই প্রকল্পে ইতিমধ্যেই নাম সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছে। যতদিন এই প্রকল্পে নাম যুক্ত হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাভোগীরা সুবিধা পাবেন। উল্লেখ্য, এই প্রকল্পে দেশের যে কোনো জায়গায় তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বছরে বিনামূল্যে 5 লক্ষ টাকার

0: চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। আদিবাসী উন্নয়ন মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া গতকাল পশ্চিমবঙ্গে মন্ত্রকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, বাজেট বরাদ্দের উপযুক্ত ব্যবহার, বকেয়া কাজের গতিবৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হয়। রাজ্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান পিএম জনমান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নিয়েও আলোচনা হয়েছে। এদিকে আদিবাসী পড়ুয়াদের জন্য একলব্য মডেল স্কুল স্থাপনের ব্যাপারে মন্ত্রকের অধীন জাতীয় শিক্ষা সমিতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। আকাশপথে সকালে সেখানে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলবেন তিনি। মায়াপুরে গোশালা ঘুরে দেখার পর গোপূজাতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর তিনি ফিরে আসবেন কলকাতায়। পুলিশের হাতে ধৃত উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস নেতা দীপঙ্কর ভট্টাচার্যের পাট খেতে মাটির নিচে লুকিয়ে রাখা টাকার পরিমাণ 2,24,07,000 বেশি। গতকাল পুলিশ ওই ক্ষেত থেকে 4টি ব্যাগ ও একটি বস্তা উদ্ধার করে। দীপঙ্করকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয়। গভীর রাত পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চলে টাকা গোনার কাজ। ধৃত চেয়ারম্যান এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বিপুল সম্পত্তির অধিকারী তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলকে গতরাতে বিষ্ণুপুর থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল পুরী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দিলীপকে আলিপুর আদালতে পেশ করা হবে। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে গত মধ্যরাতে দুষ্কৃতীদের দুই দলের সংঘর্ষকে ঘিরে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। জানা গেছে, হৃদয়পুর স্টেশন সংলগ্ন একটি এলাকায় ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর একদল দুষ্কৃতী বারাসাত জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের বাড়িতে চড়াও হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গুরুতর আহত অবস্থায় প্রথমে রাজীবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিজেপি এই ঘটনার দায় তৃণমূল কংগ্রেসে আশ্রিত দুষ্কৃতীদের উপর চাপিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে হবে ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হবেন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হবে নামাজ। নিউ টাউনে মিজোরাম হাউসের উল্টো দিকে ফুটবল মাঠে নামাজের জন্য প্রশাসনের তরফে ছাড়পত্র মিলেছে। একটি প্রতিবেদন। সারা দেশের সঙ্গে এরাজ্যেও উদযাপিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুল আজহা। ইতোমধ্যে কোথাও কোথাও নামাজ সম্পন্ন হয়েছে, আবার বেশ কিছু মসজিদ ও ঈদগাতে নামাজ চলছে বলেও খবর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হযরত ইব্রাহিম ঈশ্বরের আদেশ পালনের উদ্দেশ্যে নিজের প্রিয় পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন। তাঁর সেই আত্মত্যাগ ও আনুগত্যের স্মরণেই পালিত হয় ঈদুল আজহা। তবে ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য কেবল পশু কোরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর মূল শিক্ষা হল মনের ভেতরের পশুবৃত্তি, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া। এবারই একটি পুরনো আইন কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রশাসন ও ধর্মীয় নেতারাও সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে ঈদুল আজহার এই পবিত্র দিন সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা বয়ে আনবে বলেই সকলের আশা। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: নমামি গঙ্গে প্রকল্পের আওতায় দেশের ২৪টি বড় শহরের জন্য নগর নদী ব্যবস্থাপনায় কলকাতা ও বহরমপুরকে যুক্ত করা হচ্ছে। এর ফলে কলকাতা ও মুর্শিদাবাদে বহরমপুরে পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা নদীকে আবর্জনা মুক্ত করা হবে। একই সঙ্গে তীরবর্তী এলাকায় সার্বিক বিকাশ সম্ভব হবে বলেও জানানো হয়েছে। একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব এই ঘোষণা করেন।
2: একুশে জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত অর আধ্যাত্মিক চেতনা কা অনুপম সঙ্গম প্রস্তুত করতা হে। মুঝে আপ সবি কে সাথ ইহা সাঝা করতে হুয়ে খুশি হো রহি হে কি ইস বর্ষ IDY কি থিম যোগা ফর হেলদি এজিং।
1: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের আজ শেষকৃত্য হতে পারে। তার মেয়ে বিদেশ থেকে এসে পৌঁছলে শেষকৃত্যের বিষয়ে

0: সিদ্ধান্ত নেওয়া হবে। গত সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে পরিচালকের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনিক দত্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয় তাঁর দেহ। কলকাতা ও আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে তাপমাত্রাও। আলিপুরে আজ সকাল থেকেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি বিএসএফকে হস্তান্তর করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর যাচ্ছেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: जाना अजाना।
1: আজকের জানা অজানায় বিজ্ঞানের ইতিহাস আমাদের চর্চা, বলছেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
2: ইতিহাস জ্ঞান চর্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়ে পৃথিবীতে এখন আর কোনো বিতর্ক নেই। আমাদের আজকের যে আলোচনার বিষয় বিজ্ঞানের ইতিহাস, পৃথিবীতে সভ্যতা তৈরি হবার পরে, বিশেষ করে আধুনিক সভ্যতা জন্মলাভ করবার পরে, পৃথিবীর নানা সভ্যতায় বহু মানুষ এই বিষয়ে আগ্রহ অনুভব করেছেন। ফরাসি দেশের বিশিষ্ট বিজ্ঞানী রবার্ট বার্থেলো, যিনি ফরাসি বিজ্ঞান একাডেমির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন, তিনি আরব এবং সিরিয়ার বিজ্ঞান ইতিহাস নিয়ে মৌলিক কাজ করেছেন। আমাদের গ্রিক দেশের বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে কথা বলতে গেলে আমাদের মনে পড়ছে ফেরিংটনের কথা, যিনি একাধিক বই রচনা করেছেন। আমাদের দেশের বিজ্ঞান ইতিহাস চর্চায় যে দুজন মানুষের নাম প্রথমেই আমাদের উচ্চারণ করতে হয়, তাদের একজন আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এবং আরেকজন বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়। আমাদের মনে পড়ছে চীন দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস নিয়ে খণ্ডের পর খণ্ড সম্পাদনা করেছেন বিশিষ্ট বিজ্ঞানী জোসেফ নিডহ্যাম। শ্রোতাবন্ধুদের কাছে আমি একটা দুটো করে নাম উচ্চারণ করলাম আমাদের সময়ের স্বল্পতার জন্যে, কিন্তু বুঝতেই পারছেন একটা দীর্ঘ সময়ের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস নিয়ে চর্চা করতে গেলে কোনো একক মানুষ দিয়ে সে কাজ চলে না। আমরা আমাদের এই আলোচনার ভাবনাকে আমাদের দেশের সময় এবং সমকালীন প্রেক্ষাপটে যদি নিয়ে আসতে চাই, তাহলে প্রথমেই মনে পড়ে যে তিনজন মানুষ আমাদের দেশের বিজ্ঞানের ইতিহাস চর্চা করেছিলেন, তাদের একজন সমরেন্দ্রনাথ সেন, একজন হচ্ছেন বিজ্ঞানী এবং গবেষক দেবেন্দ্রমোহন বসু এবং বি ভি সুব্বারাপ্পা। সমরেন্দ্রনাথ সেনের বিজ্ঞানের ইতিহাস বই আমাদের একটি অবশ্য পাঠ্য এবং অবশ্য আলোচিত বিষয়। আমরা দেখেছি এই কলকাতা শহরেই বিশিষ্ট দার্শনিক এবং পরে যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান ঐতিহাসিক হিসেবে পরিচিত করাতে সমর্থ হয়েছিলেন, সেই দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কথা। তিনি একাধিক খণ্ডে ভারতীয় সভ্যতার প্রাচীন বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস সে বই প্রকাশ করেছেন। আমাদের কলকাতায় বিজ্ঞান চর্চার অনেকগুলো সারস্বত প্রতিষ্ঠান আছে সকলেই জানেন, কারণ ভারতে আধুনিক বিজ্ঞান প্রধানত কলকাতা শহরেই গড়ে উঠেছে। আমাদের রয়েছে ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স, আমাদের রয়েছে তারও আগে প্রতিষ্ঠিত 1784 সালের 1 নম্বর পার্ক স্ট্রিটের এশিয়াটিক সোসাইটি, তার বাইরে জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির, প্রশান্তচন্দ্র মহলানবিশ প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং এরকম আরও একাধিক প্রতিষ্ঠান। এশিয়াটিক সোসাইটি এক সময়ে প্রাচীন, মধ্যযুগ, এমনকি আধুনিক যুগের খানিকটা বিজ্ঞান ইতিহাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমাদের যে কথাটি সবশেষে উচ্চারণ করা প্রয়োজন, জেডি বার্নালের নাম আমরা বলেছিলাম, তিনি আমাদের শুনিয়েছিলেন কথাটাকে বিজ্ঞানের ইতিহাস না বলে ইতিহাসে বিজ্ঞান বললে ভালো হয়, যার জন্য আমরা দেখছি তিনি তার সেই ধ্রুপদী গ্রন্থ যখন 1954 সালে রচনা করলেন, তখন তিনি তার নাম হিস্ট্রি অফ সায়েন্স না রেখে সায়েন্স ইন হিস্ট্রি বললেন। কাজেই কতগুলো তথ্যে ভারাক্রান্ত বিজ্ঞানের ইতিহাস পাঠ না করে ইতিহাসের সঙ্গে বিজ্ঞান এবং প্রযুক্তির অগ্রগতিকে যুক্ত করে আমরা যদি ইতিহাসে বিজ্ঞান রচনা করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্মের কাছে বিজ্ঞানের ইতিহাস বলতে কতগুলো তথ্যই শুধু থাকবে না, নানা সময়ে অগ্রগমনের প্রশ্নে এমনকি পশ্চাৎপটতার প্রশ্নেও বিজ্ঞান প্রযুক্তি মানুষের সঙ্গে সমাজের সঙ্গে কী ধরনের সম্পর্ক রচনা করেছে সে বিষয়েও তাদের মধ্যে একটা বিশ্লেষণী বুদ্ধি গড়ে উঠবে। আমরা চাইব আমাদের আগামী প্রজন্ম সেভাবেই গড়ে উঠুক।
1: বিজ্ঞানের ইতিহাস আমাদের চর্চা, জানা অজানায় বললেন অধ্যাপক শ্যামল চক্রবর্তী।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়।

শুনলেন নজরুল গীতি শিল্পী শুভ্রকান্তি চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে উত্তরণ।
1: প্রথম দিকে আমি স্কুলে যখন জয়েন করি, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র, আমাদের ওরা দৃষ্টিহীন বলতে দেখেছে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে আর দুজন দৃষ্টিহীন বড় বড় মানুষের নাম শুনেছে, ফলে তারাও আস্তে আস্তে আমাকে চেনে, আমি তাদের আস্তে আস্তে পরিচিত হই। প্রথম দিকে ক্লাস হয়ে আমার একটু সত্যি কথা অসুবিধা হতো, ছাত্ররা আমাকে বুঝতে পারতো না, কিভাবে কমিউনিকেট করবো আমিও বুঝতে পারতাম না। তো আস্তে আস্তে তাদের সঙ্গে আমাদের সক্ষমতা তৈরি হয়, আমি ওদের বুঝতে শিখি, ওরাও আমাকে বুঝতে শিখে, ফলে এখন কোনো সমস্যা হয় না।
0: আজ আবার ফিরে এসেছি সেই মানুষটার গল্প নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ডায়মন্ড হারবারের পল্লব হালদারের কথাই বলছি। কিভাবে তিনি যাবতীয় প্রতিবন্ধকতাকে হারিয়ে জীবনে প্রতিষ্ঠা পেলেন সেটাই আজ শুনব। আজ দ্বিতীয় অর্থাৎ শেষ পর্ব।
1: শিক্ষকতার সঙ্গে সঙ্গে তখন আমি নাটকটাও চালিয়ে গেছিলাম বেশ কিছু বছর অব্দি। তো এই মুহূর্তে আমি নাটকটা আর মঞ্চে সেভাবে করি না। নাটকের দলে অভিনয় করতে গেলে বিভিন্ন জায়গায় শো থাকে, আমার যেহেতু শরীরে একটা কাজ থাকে, ফলে সবসময় সব জায়গায় শোতে আমার পক্ষে যাওয়া অসুবিধা হয়ে যায়, ফলে ডিরেক্ট মঞ্চ অভিনয় করি না। কিন্তু নাটকের দলের সঙ্গে আমি এখনো সম্পূর্ণরূপে যুক্ত, সমস্ত প্রোগ্রামে আমি থাকি, আমি নিজে স্ক্রিপ্ট তৈরি করে নিজে অভিনয় করি, ছোটখাটো করে অডিও ফরম্যাটে তৈরি করি আর কি। আর স্কুলে শিক্ষকতা করি, আর সময় সুযোগ মতো ছুটি ছাড়া পেলে বন্ধু বান্ধব পরিচিত লোকজন ঘুরতে বেরোই পাহাড়ে বনে জঙ্গলে। আর ট্রেকিংটা করি না, ট্রেকিং বাদ দিয়ে এমনি ট্যুর করি, ধরুন হাঁটা চলা এখন তো খুব সমস্যা হয়েছে, এখন তো বেসিক্যালি আলো আর অন্ধকার ছাড়া করে বুঝি না, ফলে ট্রেকিং ছাড়া যেটুকু, ধরুন সমুদ্রের ধারে গেলাম, পাহাড়ে গেলাম, জঙ্গলে গেলাম, মুভমেন্ট আমার কমে গেছে, আগের মতো অতটা ট্রেকিং করি না। ২০০৮-০৯ সাল নাগাদ নীলাঞ্জনা সেন ওনার সঙ্গে পরিচয় হয়, আমাদের কমন ফ্রেন্ড ছিল তার মাধ্যমে আর কি। ওনারও দৃষ্টি সংক্রান্ত সমস্যা একই, রেটিনিটিস পিগমেন্টোসা। তো পরিচিত হওয়ার পর দুজনেই মনে হয় যে হ্যাঁ, দুজন পরস্পর পরস্পরকে আমরা নির্ভর করতে পারবো। তো আমরা ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, ও একটি কলেজে অধ্যাপনা করে। আমার বাবার প্রবীর বয়স, তিনি বয়সে জড়িত কারণে কানে শুনতে পান না, তো তাকে হ্যান্ডেল করে তার সমস্ত ব্যাপারটা সামলানো, মানে আমরা দেখছি না চোখে, উনি শোনেন না কানে। এবং আমার মাও অস্ট্রিয় আর্থরাইটিস, হাঁটা চলা করে করতে পারে না, ঘরের মধ্যে বাঁকা নিয়ে হাঁটে, তাহলে এটাও একটা খুব চ্যালেঞ্জিং বিষয় আমাদের বাড়িতে, এই দুজন মানুষকে কিভাবে দেখভাল করা, দায়িত্বের মধ্যে পড়ে বলে আমরা মনে করি, সেটা আমরা করে যাচ্ছি আমাদের মতো করে। আমাদের মঞ্চে চারদিক দিয়ে একটা মোটা দড়ি পাতা থাকে, এই দড়ি দর্শক দেখতে পান না, কিন্তু যে মুহূর্তে একজন অভিনেতা মঞ্চে প্রবেশ করছে, তার পায়ে দড়িটা লেগে যাচ্ছে, সে বুঝছে যে আমি মঞ্চে আলোর মধ্যে চলি। এবার আমাদের হাঁটা চলার সময় সবসময় খেয়াল রাখতে হয় দড়িটাকে আমার পেরিয়ে যাচ্ছে কিনা, দড়িটা পেরোলে কিন্তু আমি জানবো যে আমি আলোর বাইরে চলি, চিত্রের বাইরে চলে যাচ্ছি। দড়িটা খুব ইম্পর্টেন্ট, আর রিহার্সালের সময় যে প্র্যাকটিস করা থাকে আমাদের প্রতিদিন হাঁটা চলা, কোন দিকে কতটা মুভ করবো, কোন দিকে কতখানি পাঠাবো, স্টেজ ওয়াইজ একটু তফাৎ হয়ে যায়, কারণ রবীন্দ্রসদনের স্টেজ বিরাট বড় স্টেজ, সেখানে যতখানি স্কোপ, আবার অন্যান্য অনেক জায়গায় ছোট স্টেজ আছে, আমার হাওড়া সরস্বতী অভিনয় করে সেখানে স্টেজটা ছোট, সেখানে আমাদের মুভমেন্ট কমে যাবে আর কি। যেটা হয় আমরা নাটক শুরু হওয়ার আগে পা মেপে মুভমেন্টগুলো হিসেব করে নিতে হয় যে আমরা কতখানি ওদেরকে মুখ করবো চরিত্র অনুসারে, সেটা একটা প্র্যাকটিসের ব্যাপার। তো এটা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছিলো, ফলে আমরা যে কোনো স্টেজে অভিনয় করতে পারবো আর কি। প্যান্ডেল শোতে অভিনয় করেছি, সুপচরে একটা নাটকের কম্পিটিশন হতো প্যান্ডেলে, সেখানেও আমরা করেছি, মানে একটু এদিক ওদিক দুই স্টেজকে পড়ে যাওয়ার চান্স থাকে। পাঁচ কাট দিয়ে স্টেজ আমরা রবীন্দ্রনাথের রাজা নাটকটা করেছিলাম, এই নাটকটা আমাদের খুব প্রশংসিত হয়, গিরিশ মঞ্চে নাটকটা করেছিলাম, সেই সময় কবি শঙ্কু ঘোষ নাটকটা দেখতে এসেছিলেন এবং উনি দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। উনি আমরা গ্রিনরুমে চলে এসেছি এবং উনি বলেছিলেন যে আমার আজকে দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বোধ হয় তোমাদের কথা ভেবেই এই নাটকটা লিখেছিলেন, তোমরা একটা অন্য আঙ্গিকে অন্য ফরম্যাটে করেছো, কিন্তু অসাধারণ। ওনার রেকমেন্ডেশনের ফলে বহু বড় বড় মানুষ আমাদের নাটক দেখতে এসেছিল, প্রত্যেকেই খুব প্রশংসা করেছে, সামগ্রিক প্রযোজনা বিনয়, আমরা রাজা করেছি, রক্ত গর্বী করেছি, সেটাও খুব প্রশংসিত হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন মঞ্চে যখন অভিনয় করেছি, অভিনয়ের পরেই প্রচুর মানুষ এসে আমাদের অভিনন্দন জানিয়েছেন, বিশেষ করে চেন্নাইতে একটা শো করতে গেছিলাম আমরা, বাঙালি অ্যাসোসিয়েশন বিরাট বড় প্রোগ্রাম, অভিনয় শেষ হওয়ার পরে সমস্ত দর্শক অভিনেতা সবাই মিলে একটা বিরাট বড় ব্যাংকোয়েট হলে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল আর কি। সেখানে সকলে মিলে বিভিন্ন বড় বড় মানুষজন, তারা সবাই আমাদের সঙ্গে পরিচিত হয়েছে, কথা বলেছে, একটা অন্যরকম অনুভূতি আর কি। নাটকের সূত্রে বহু বড় বড় মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি, রুদ্রঘোষ সেনগুপ্ত থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায়, রমাপ্রসাদ ধ্বনি, মানে বহু বড় মানুষের কাছ থেকে শিখতে পেরেছি, যেটা বড় প্রাপ্তি। আমার যেটা অ্যাডভান্টেজ ছিল, মধ্যবিত্ত পরিবারের সন্তান, খুব প্রাচুর্য কখনো পাইনি, কিন্তু খুব দারিদ্র কখনো ফেস করিনি, মানে ডাল ভাতের চিন্তা আমি করতে হয়নি। কিন্তু এইটা আমি মনে করি একটা খুব প্লাস পয়েন্ট, কিন্তু দৃষ্টিভঙ্গি বহু আছে যাদের দারিদ্রটা বড় ফ্যাক্টর। তো যেটা বলার কথা সকলকেই, সকলেই বলে যে চেষ্টাটা করতে হবে, লেখাপড়াটা শিখতে হবে, সবচেয়ে সহজ জিনিস লেখাপড়া শেখা। লেখাপড়া শিখলে অনেক কিছু স্কোপ পায়, অনেক দৃষ্টিভঙ্গি গান ভালো করতে পারেন, কিন্তু গান শিখে প্রফেশনালি দাঁড়ানো কঠিন। মানে কজন দৃষ্টিহীন মানুষ গানকে তার জীবিকা নিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছে? আচ্ছা, অনেক বেশি মানুষ এখন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, বহু দৃষ্টিহীন মানুষ এখন শিক্ষকতা করছে বা অন্যান্য পেশাতেও কিছু দৃষ্টিহীন কাজ করছে। তো লেখাপড়া শিখতে হবে, এইটা কোনো বিকল্প হয় না। এর জন্য যতখানি লড়াই করার করতেই হবে। আমরা যখন পড়াশোনা করেছিলাম তার থেকে স্কোপ অনেক বেশি। এখন কম্পিউটার ল্যাপটপ চলে এসছে, ফোনে সাহায্যে প্রচুর বইপত্র পাওয়া যায়। আমরা তখন বইপত্র পেতাম না, খুব সমস্যা হতো, কবে কেউ একটা বই রেকর্ড করে দিন তবে আমরা শুনবো পড়বো। এখন তো প্রচুর বই। ফলে আমি সকলকে বলবো যে চেষ্টা চালিয়ে যাও, পড়াশোনাটা মন দিয়ে করো, পড়াশোনাটা করতে পারলে কাজের নিশ্চয়ই খুঁজে ব্যবস্থা হবে। আর্থিক নিরাপত্তা খুব জরুরি, মানে আর্থিকভাবে স্বয়ং সম্পূর্ণ না হলে কোথাও কোনো সম্মান নেই। দৃষ্টিহীন মানুষ তো অবহেলা থাকবেই, কিন্তু এর একটাই প্রমাণ করতে হবে, আর্থিকভাবে নিজেকে স্বনির্ভর করতে হবে। দৃষ্টিহীন মানুষ মানে সকলেই ভাবে একটা বোঝা, পরিবার থেকে আরম্ভ করে সকলে, কিন্তু আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে সে যে আরো দুজনের দায়িত্ব নিতে পারে, এটা যে মুহূর্তে প্রমাণিত হয়ে যাবে তখন কিন্তু সমাজের মান মর্যাদা অনেক বাড়বে।
0: দুটি পর্বে আপনারা শুনলেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম পল্লব হালদারের জীবন সংগ্রামের গল্প। এই ধরনের আরো অনেক মানুষের গল্প শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানগুলিতে। গ্রন্থনা হৈমন্তী দে, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটি ঘোষণা। 136তম ডাক আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেল অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলিকাতা 700012-তে বেলা 11:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তা সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPSCS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলিকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া হবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, abpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের ADPSCS এর সাথে টেলিফোন নাম্বার 0332120250, 0332120612, 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগুলি বিষয়ে ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। বসন্ত মুখার্জির আগে শরৎ, শিল্পী রাজীব চক্রবর্তী, তবলা সঙ্গতে অসিত জানা।

শুনলেন বসন্ত মুখারী রাগে শরৎ শিল্পী রাজীব চক্রবর্তী, তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে।

0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড। তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
1: হ্যালো মাম্মা।
0: হাই।
2: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এখন গানে গানে আজ শুনবেন প্রথম কদম ফুল ছবির গান। গানের কথা এবং সুর সুধীন দাশগুপ্ত, প্রথমে শিল্পী মান্না দে।

এবারের শিল্পী মান্না দে, গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত। শুনছেন প্রথম কদম ফুল ছবির গান।

আমি শ্রী শ্রী ভজ্র হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ্র হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না, আমি শ্রী শ্রী ভজ্র হরি

মিলে মিশে হয়ে যায় প্যারিসের ছুটি ছুটি। পাবেন না মশলাটা যেখানে যান না, আমি শ্রী ভজ্য ভজে মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট, হল্যান্ড গিয়ে।

0: ছোটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে দেবে করে জুড়ে দেবে কান্না আমি শ্রী ভজহরি মান্না আইবার পাশ গিয়ে রোম টাইপ প্রাস গিয়ে শিখেছি দারুণ এই রান্না আমি শ্রী ভজহরি মান্না আমি শ্রী ভজহরি মান্না।
1: আশা ভোসলে

0: শুনলেন প্রথম কদম ফুল ছবির গান। শিল্পীরা ছিলেন মান্না দে এবং আশা ভোঁসলে। গানে গানের প্রথম পর্ব আজ এই পর্যন্তই। এখন বাংলা
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি

0: বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142 একরের বেশি জমি সীমান্তরক্ষী বাহিনীকে হস্তান্তর করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উজ জোহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। বিহারে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের জেরে কমপক্ষে 8 জন প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে বাজপুরে মৃত্যু হয়েছে 2 জনের। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 দিন মধ্য ও উত্তর পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহ ও লু বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে বলেন। বৈঠকে 9টি রাজ্যে রেল, বিদ্যুৎ এবং সড়ক উন্নয়নে প্রায় 30,000 কোটি টাকার চলতি প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বিদ্যুৎ ক্ষেত্রের প্রকল্পগুলির বিষয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের বড় শহর, আবাসিক এলাকা এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ছাদে সোলার প্যানেল বসানোর গতি বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, বিদ্যুতের খরচ কমাতে এবং দেশে জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য সৌর বিদ্যুতের ব্যবহার গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশের হাতে প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মান তুলে দেবেন। দেশের উত্তর পূর্বে তৃতীয় এবং ভারতের 15তম রাজ্য হিসেবে এই সম্মান পাচ্ছে সিকিম। দেশের পুলিশ বাহিনীর অসাধারণ সেবা, অটল শৃঙ্খলা এবং দেশবাসীর প্রতি তাঁদের কর্তব্যের স্বীকৃতি স্বরূপ এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে SSP পদমর্যাদার এক পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিকিম পুলিশের 400 জনের একটি দল রাষ্ট্রপতির সামনে কুচকাওয়াজে অংশ নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাট সফরে যাচ্ছেন। সফরকালে তিনি আহমেদাবাদ ও গান্ধীনগরে একাধিক জনসেবামূলক এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ অভিযান 2026-এর লক্ষ্যে আয়োজিত জাতীয় কৃষি সম্মেলনের উদ্বোধন করবেন। দুদিনব্যাপী এই কর্মসূচিতে কৃষি এবং কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, বিভিন্ন রাজ্যের অংশগ্রহণ, দলগত মতবিনিময় এবং উপস্থাপনা অন্তর্ভুক্ত থাকবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনের মূল লক্ষ্য হল আসন্ন খরিফ মৌসুমের জন্য কৌশল নির্ধারণ করা। ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে সাইপ্রাসে পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তাঁকে আমন্ত্রণ করার জন্য সমাজমাধ্যমের এক বার্তায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কাজা কাল্লাস এবং সাইপ্রাসের বিদেশমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। অন্যদিকে বৈঠকের ফাঁকে গতকাল তিনি বৈঠক করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ডি সিভিহার সঙ্গে। ইউক্রেন রাশিয়া সংঘাত বন্ধ এবং স্থায়ী শান্তি স্থাপনের বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এ ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানিরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাকিস্তান সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষার বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী BSFকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা হয়েছে 35.16 একর জমি। গত 11ই মে রাজ্যে নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি BSFএর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সরকার নিবিড় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি BSFকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য দেশের মধ্যে সর্বাধিক 2217 কিলোমিটার। এর মধ্যে প্রায় 1600 কিলোমিটার সীমান্তে কাঁটাতার দিয়ে ঘেরা হলেও 600 কিলোমিটার সীমান্ত এতদিন অরক্ষিত ছিল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবার অনুপ্রাণিত করে বলে তিনি জানান। সমাজে ভালোবাসা ও সম্প্রীতি প্রসারের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। দিল্লিতে জামা মসজিদ, ফতেপুরি মসজিদ ও শাহি ঈদগাহে নামাজের আয়োজন করা হচ্ছে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতায় ব্রিগেড প্যারেড ময়দানে এবার ঈদের নামাজ পাঠ হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঈদুজ্জোহায় দেশবাসীকে শুভেচ্ছা জানান। এই উৎসব প্রত্যেকের জীবনে শান্তি, উন্নতি ও সমৃদ্ধি বহন করে নিয়ে আসবে বলে প্রার্থনা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় বলেছেন, ঈদুজ্জোহা সমাজে ভ্রাতৃত্ববোধ এবং শান্তির পরিবেশ তৈরি করবে বলে তাঁর আশা। প্রত্যেক দেশবাসীর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। মধ্যপ্রদেশের খাজুরাহে আয়োজিত যোগ মহোৎসবের এক বিশেষ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব গতকাল এই ঘোষণা করেন।
1: 21 জুন কো আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস কা আয়োজন পশ্চিম বঙ্গাল কে কলকাতা শহর মে কিয়া জায়েগা, জো হামারি সমৃদ্ধ বিরাসত অর আধ্যাত্মিক চেতনা কা অনুপম সঙ্গম প্রস্তুত করতা হুঝে আপ সব সাজা করতে হুয়ে খুশি হো রই কি বর্ষ IDY কি থিম যোগা ফর হেলদি এজিং।
0: উল্লেখ্য, স্বাস্থ্যের বিকাশ এবং সুস্থ জীবনযাত্রা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গৃহীত এই অভিযান আন্তর্জাতিক স্তরে বিপুল প্রশংসা কুড়িয়েছে। 2014 সালে রাষ্ট্রসংঘ দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে। প্রবল ঝড়বৃষ্টি বজ্রপাতের জেরে বিহারে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে। খাগড়িয়া ও মুজাফরপুর জেলায় 2 জন করে প্রাণ হারিয়েছেন। মুঙ্গের, ভাগলপুর, পূর্ব চম্পারণ ও পশ্চিম চম্পারণ জেলায় মৃত্যু হয়েছে 1 জন করে বাসিন্দার। ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে গত সন্ধ্যায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বাজপুরে 2 কিশোর প্রাণ হারিয়েছে। মধ্য ও উত্তর পশ্চিম ভারতে আগামী 2 দিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর IMD। তীব্র তাপপ্রবাহে লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভের জন্য। আজ তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, গোয়া, কোঙ্কন, ওড়িশা, পাঞ্জাব, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশে। পূর্বাভাস অনুযায়ী ধুলো ঝড় বইতে পারে রাজস্থান ও উত্তরপ্রদেশে। এদিকে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিহার, উত্তর পূর্ব ভারত, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। কলকাতা ও তার আশেপাশের এলাকায় গত সন্ধ্যার পর হালকা ঝড় বৃষ্টিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলেছে, কমেছে তাপমাত্রাও। তবে আজ দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কয়েকটি জেলাতে রয়েছে কমলা সতর্কতা। আজকের প্রসঙ্গে এবারে বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন অনুষ্ঠানটির 2 তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। IPL ক্রিকেটে নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে গতরাতে রাজস্থান রয়্যালস 47 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আগামীকাল ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে কোয়ালিফায়ার 2 ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে গুজরাট টাইটান্সে। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এই উদ্যোগকে বিভিন্ন অংশগ্রহণকারীদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদুজ্জোহা। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসে এবছর দেশের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। খবর শেষ হলো এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা জেলার চিঠি। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। বাঁকুড়া জেলায় ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরেই অস্বস্তি।

0: ভয়ঙ্কর হাঁসফাঁস গরমে নাজেহাল জেলাবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও বাড়ছে। জেলা জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে রাস্তাঘাট প্রায় শুনশান। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির থেকে বেরোচ্ছেন না। বাইরে বেরোনো পথচারীরা জানিয়েছেন, পরিস্থিতি প্রতিদিন ভয়ঙ্কর হয়ে উঠছে। পাল্লা দিয়ে বাড়ছে রোদের উত্তাপ। বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন জেলাবাসী। এই পরিস্থিতিতে চিকিৎসকরাও সতর্ক থাকার বার্তা দিয়েছেন। আবহাওয়ার এই পরিবর্তনে বাইরে বেরোলে ফুলহাতা জামা কিংবা সম্পূর্ণ শরীর ঢাকা থাকবে এমন পোশাক পরা, তাপ থেকে বাঁচতে ছাতা ব্যবহার ও লবণ মিশ্রিত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ। রুখা সুখা জেলা রূপে পরিচিত লালমাটির জেলা বাঁকুড়া। প্রায় শিল্পবিহীন এই জেলার মানুষের অন্যতম আয়ের উৎস চাষাবাদ। মূলত বৃষ্টি নির্ভর কৃষিকাজে যুক্ত এই এলাকার একটা বড় অংশের মানুষ গত কয়েক বছর ধরে বিকল্প চাষে উৎসাহিত হচ্ছেন। সাফল্যও মিলছে হাতে নাতে। বিগত বছরগুলির মতো চলতি বছরেও বাঁকুড়া জঙ্গলমহলের মানুষ তরমুজ চাষ করে লাভের মুখ দেখেছেন। শুষ্ক রুক্ষ লালমাটিতে উৎপাদিত তরমুজের চাহিদা এখন রাজ্য জুড়েই। জেলা রাজ্যের চাহিদা মিটিয়ে বাঁকুড়ার তরমুজ তাই পৌঁছে যাচ্ছে ভিন রাজ্যেও। সংশ্লিষ্ট চাষিরা জানিয়েছেন, অনুর্বর অকৃষিযোগ্য জমিতে অল্প সেচের জলে এই চাষ করা সম্ভব হচ্ছে। চাষের খরচও তেমন নেই, ফলে অন্যান্য চাষের তুলনায় অনেক কম খরচ করে বেশি লাভ ঘরে তোলা সম্ভব বলেই জানান কৃষকরা। দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই দুইয়ের জাঁতাকলে পড়েছেন জেলার একটা বড় অংশের কৃষিজীবী মানুষ। একদিকে নদী নালা খাল বিল শুকিয়ে গেছে, অন্যদিকে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় সেচের সমস্যা দেখা দিয়েছে। জলের অভাবে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা উৎপাদিত সবজি ও ফসল। অন্যদিকে সার কীটনাশক সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, সেই তুলনায় দাম নেই উৎপাদিত ফসলের। বাঁকুড়া সদর থানা ও বাঁকুড়া সদর ট্রাফিকের উদ্যোগে বাইকের অতিরিক্ত শব্দদূষণ রোধে বিশেষ অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয় এবং সংশ্লিষ্ট চালকদের মোটরযানের সাইলেন্সার পরিবর্তন ও শব্দ দূষণ সংক্রান্ত আইন সম্পর্কে সচেতন ও অবগত করা হয়েছে। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। সকল যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবেশ বান্ধব ও নিয়ন্ত্রিত শব্দযুক্ত যানবাহন ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়। ঐতিহ্য ও পরম্পরা মেনে জেলা জুড়ে জ্যৈষ্ঠের মঙ্গলবারে শুরু হয়েছে মঙ্গল চণ্ডী পুজো ও ব্রতবিধি অনুষ্ঠান। শহর ও গ্রামের এওতি মহিলারা সংসারের কল্যাণ কামনায় মঙ্গলচণ্ডীর মন্দিরে ললিতকান্তি দেবী দিবাকরবাসিনী মঙ্গলচণ্ডী মাতার পুজো দিতে হাজির হচ্ছেন। থালায় সাজানো থাকছে গোটা সুপুরি, ধান, সিঁদুর, ধূপ, দুর্বা, ফুল, বেলপাতা, পৈতা, পাকাম, কাঁঠাল পাতা, চিড়ে, গুড়, কলা, মন্ডা প্রভৃতি। সারাদিন চলছে উপবাস, চলছে মঙ্গলচণ্ডী মাতার ব্রতকথা শ্রবণ। পাশাপাশি জেলা জুড়ে শুরু হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর অষ্টম প্রহর, ২৪ প্রহর, পঞ্চরাত্রির হরিনাম সংকীর্তন। বিশিষ্ট সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী, বাঁকুড়ার গান্ধী রূপে পরিচিত গোবিন্দপ্রসাদ সিংহের জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গোবিন্দপ্রসাদ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাঁর ভাবধারা কর্মজীবন নিয়ে আলোচনা করেন বাঁকুড়া গান্ধী বিচার পরিষদের সম্পাদক কল্যাণ রায়। ১২৯৬ বঙ্গাব্দের ৯ই জ্যৈষ্ঠ গঙ্গাজল ঘাটির কোনেমারা, বর্তমানে গোবিন্দধাম গ্রামে গোবিন্দপ্রসাদ সিংহের জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে প্রথম স্থানাধিকারী ও শ্রী শ্রী শারদামায়ের মন্ত্রশিষ্য গোবিন্দপ্রসাদ ১৯২১ সালে বাঁকুড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের কারণে একাধিকবার ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন তিনি। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। স্টুডিওর ঘড়িতে এখন ৯টা বেজে ৩০ মিনিট হয়ে ২৮ সেকেন্ড।

জয় পরাজয় ছবির গান শুনলেন, এখন শুনবেন পিতা পুত্র ছবির গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

শুনলেন পিতা পুত্র ছবির গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানে গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজ তোমাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা পিসিমণি। গ্রীষ্মের ছুটিতে তোমরা নিশ্চয়ই খুব আনন্দ করছো। ও, ছুটি তো প্রায় শেষ হয়ে গেল, তাই না? তোমাদের তো এখন ছুটি চলছে। আজ কিন্তু সকলের ছুটি, কেন বলো তো? আসলে ছুটি মানেই মজা, সেটা ছোটদেরই হোক আর বড়দের। তোমরা হয়তো কেউ কেউ জানো, আবার কেউ কেউ জানো না। তোমাদের একটা গল্প বলি। অনেক অনেক বছর আগের কথা, মরুভূমির নিস্তব্ধ প্রান্তরে বাস করতেন আল্লাহর এক প্রিয় শিষ্য বা বান্দা, তার নাম প্রফেট ইব্রাহিম। তিনি ছিলেন খুব দয়ালু, সত্যবাদী এবং আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। দীর্ঘদিন তার কোনো সন্তান ছিল না। অনেক প্রার্থনার পর তিনি এক পুত্র সন্তান লাভ করলেন। সেই ছোট্ট ইসমাইল তার প্রাণের চেয়েও প্রিয়। স্বাভাবিক, বাবার সঙ্গে সন্তানদের যেমন হয় সম্পর্ক। দিন যেতে লাগল, ইসমাইল বড় হতে শুরু করল। বাবা ছেলের ভালোবাসায় ভরে উঠল তাদের জীবন। ঠিক সেই সময় একদিন রাত্রে ইব্রাহিম একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করার নির্দেশ দিচ্ছেন। ঘুম ভাঙতেই তিনি তো খুব চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় তো ইসমাইল। খুব মন খারাপ হয়ে গেল তার। কিন্তু আল্লাহর আদেশ অমান্য করারও সাহস হল না। পরদিন তিনি ইসমাইলকে কাছে ডাকলেন। খুব নরম গলায় বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছেন, তুমি কি বলো এ ব্যাপারে? ছোট্ট ইসমাইল শান্ত চোখে বাবার দিকে তাকাল। তার গলায় ছিল একটা অদ্ভুত দৃঢ়তা। সে বলল, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন। ছেলের কথা শুনে তো ইব্রাহিমের চোখ ভিজে গেল। তবু তিনি আল্লাহর উপর ভরসা রেখে রওনা হলেন মিনার পথে। চারিদিক নিস্তব্ধ, মরুভূমির বুকে যেন হাওয়াও থেমে গেছে। নির্ধারিত জায়গায় পৌঁছে ইব্রাহিম চোখ বেঁধে নিলেন, যেন ছেলের মুখটা তাকে দেখতে না হয়। কারণ ছেলের মুখ দেখলেই তো তার মনও দুর্বল হয়ে যাবে, কষ্ট পাবেন তিনি। কাঁপা হাতে ছুরি চালালেন, কিন্তু আশ্চর্য, চোখের বাঁধন খুলেই তিনি দেখলেন ইসমাইল কিন্তু অক্ষতই আছে, তার কিচ্ছু হয়নি, আর তার জায়গায় কোরবানি হয়েছে একটা মেষ। আসলে আল্লাহ বাবা ও ছেলের পরীক্ষা নিচ্ছিলেন। তাদের আনুগত্য ত্যাগে তিনি সন্তুষ্ট হলেন। সেই ঘটনার স্মৃতিতেই পৃথিবীর মুসলিমরা, তারা কি করেন, যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা প্রতি বছর এই ঈদ পালন করেন। এই হলো সেই খুশির ঈদ। কুরবানির মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছু শেখেও। সত্যিকারের ভালোবাসা হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে পারা। তাহলে এটা থেকে কি শেখা গেল? না, শুধু যে পশুকে বলি দেওয়া হচ্ছে এখানে তাই নয়, এটা মানুষের অহংকার, লোভ আর স্বার্থপরতাকেও ত্যাগ করার প্রতীক। আসলে এগুলো তো কোনোটাই ভালো জিনিস নয়, আমাদের মধ্যে এগুলো থাকা ভালো নয়, এই অনুভূতিগুলো, তাই তো? তোমাদের তো বড়রা এই কথাই বলে, তাই না? স্কুলেও দিদিমণিরা এই কথাই বলে। তাই শুধু যে পশু কুরবানি হচ্ছে তা নয়, মানুষের মধ্যে যে কুচিন্তাগুলো রয়েছে, কুভাবনাগুলো রয়েছে, খারাপ জিনিসগুলো রয়েছে, সেটাও ত্যাগ করে দিতে হয়। এই যে পশুকে কুরবানি করা হলো, এর যে মাংসটা কাটা হয় তিন ভাগ করা হয়। এক ভাগ নিজের জন্য রাখা হয়, এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে, আর এক ভাগ গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এরকমই নির্দেশ আছে। তাহলে এত গেল আজকের গল্প। এই দিনটা কেন পালন করা হয় সেটা তোমরা জানলে। এবার আমাদের ছোট্ট বন্ধুদের জানিয়ে দিই আমাদের ফোন নাম্বারটা। তোমরা অনেকেই জানো, তাও যারা আজ নতুন

0: শুনছো এই অনুষ্ঠান তাদের জন্য আরেকবার। 03322131342 এই নম্বরটা হলো আমাদের নম্বর। এই নম্বরে তোমরা এসে কথা বলতে পারো, কবিতা শোনাতে পারো, যে যা পারো করবে। তাহলে বন্ধুরা চলে এসো তোমাদের কথা, কবিতা আর গান নিয়ে আমাদের কাছে। তো এই মুহূর্তে আমরা আরেকটা জিনিস শুনে নেব। না, এক্ষুনি এক্ষুনি তোমাদের সেটা বলছি না। সেটা হলো একটা কল্পবিজ্ঞানের নাটক। সবটা আমি বলবো না, তোমরাই শোনো, দেখো তোমাদের কেমন লাগে।
1: এখন শুনবেন বিজ্ঞান প্রসার পরিবেশিত কল্পবিজ্ঞানের নাটক সিলিকন দ্বীপের পোকা। মূল গল্প ডক্টর শঙ্কর ঘটক, নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা মানস প্রতিম দাস। কল্পবিজ্ঞানের নাটক সিলিকন দ্বীপের পোকা।
2: শুভঙ্কর, রে শুভঙ্কর, দরজাটা খোল না। এ শুভ, শুনতে পাচ্ছিস না কি রে? শুভ,
3: মা, ও মা, ওঠো না, ওঠো, তোমাদের সেই অনুকূল চন্দ্র এসেছে।
2: আরে শুভ, দরজাটা খোল না।
4: কথা পরে বলবি, দরজাটা খোল নয়তো ভেঙে ফেলবি।
2: কুম্ভকর্ণের উপরে অতক্ষণ ধরে কড়া নাড়ছি, হাঁক ডাক দিচ্ছি, নো রেসপন্স।
3: কি উদ্দেশ্যে সাত সকালে এলে বলো তো চাঁদু?
2: দাঁড়া দাঁড়া, অত তড়বড় করিস নি, সোফাটাকে একটু জিরিয়ে নি, তারপর বলছি। ১৪,০০০ কিলোমিটার একটানা জার্নি করে একটু আগে ক্যালকাটা এয়ারপোর্টে ল্যান্ড করলাম। উফ, আর ভাবতে পারছি না রে, শুধু ভগবানের দেয়া প্রাণটা নিয়ে ফিরে এসেছি। উফ, আরে আরো ঘুম ভাঙেনি মনে হচ্ছে।
5: কি হলো, কি এত হই হুল্লোড় কিসে?
4: তাই ভাবছি, সাত সকালে এত হই হুল্লোড় অনুকূল ছাড়া তো আর কেউ করতে আসে না। তা অনুকূল চন্দ, এবার আগমন কোথা থেকে? মেসোপটেমিয়া?
2: মেসোপটেমিয়া কি বলছেন কাকিমা, এবারে জার্নি তার কাছে নস্যি নস্যি, বুঝলেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর সব বলবো সব। উফ, আরে বাপ, কি অবস্থা! এই যে হাদারাম, বাথরুমে বেশি করে জল রাখতে পারো না? এই দেখো, আবার কি দেখছিস রে?
3: এই তোর ব্যাগের মধ্যে কি একটা ফড়ফড় করছে না, কি রেখেছিস ওখানে?
2: চাঁদু, ধোঁয়া থাকলে আগুন থাকবে, আর অনুকূল চন্দ্র যখন ফিরে এসেছে তখন দেয়ার ইজ সামথিং।
3: যাকগে, কোথেকে ফিরলি আগে তাই বল।
2: আরে বাবা ধৈর্য ধরো চাঁদু, সব বলবো বলেই তো এয়ারপোর্ট থেকে সোজা তোমাদের এখানে চলে আসা। কি রে, এই যে শুনতে পাচ্ছিস? বাবরে বাব, সর্বনাশ হয়ে যেত শুভ, খুব জোর বেঁচে গেছি।
3: কি হলো, ব্যাগ থেকে ওটা কিসের প্যাকেট পকেটে পড়লি?
2: পোকা, খুব ছোট্ট একটা পোকা, কিন্তু সেই ছোট্ট পোকা যে কি বিশাল বিপদ ঘটাতে পারে তুই কল্পনাও করতে পারবি না শুভ। আমি তো মরে গিয়েছিলাম, কোনো মতে ফিরে এসেছি।
4: ছি বাবা, সাত সকালে ওইসব অলক্ষণে কথা বলতে নেই। যাকে, মা কেমন আছেন?
2: ভালোই আছেন কাকিমা, কিন্তু এই আমি, আমি আমার কথা বলছি, আপনাদের আশীর্বাদ আর বরাত জোর এই দুইয়ের মিলে আমাকে ফিরিয়ে এনেছে, বুঝলেন? নয়তো পৃথিবীর শেষ প্রান্তে মরে ভূত হয়ে পড়ে থাকতে হতো, বুঝলেন? বলবো বলবো বলবো, অস্থির হবেন না, বলবো সব বলবো।
4: ঠিক আছে, আগে জল খাবারটা খেয়ে নাও, তারপর তোমার সব কথা শুনব।

0: ভূগোলটা তোমার দেখছি বেশ ভালোই জানা আছে, তাই না?
1: কাকিমা কি বলছেন, জাহাজে চড়ে পৃথিবী ঘুরবো, ভূগোল না জানা থাকলে চলে?
2: যাক গে অনুকূল, তোর সেই বেঁচে যাওয়ার গল্পটা কি যেন বলছিলি তাই বল।
1: গল্প গল্প কিরে শুভ, একেবারে জল জ্যান্ত অভিজ্ঞতা। হ্যাঁ, একদিকে যেমন আমার জন্ম সার্থক, অন্যদিকে মৃত্যুর মুখ থেকে ফিরেও এসেছি।
0: বালাই স্যার, অমন কথা বলো না বাবা।
2: এবার তাহলে ব্যাপারটা জাহাজে কি বলিস?
1: হ্যাঁ তাই তো। আরে অনেকেই হয়তো ঠিক জানেন না, ধর আমরা যদি কন্যাকুমারীর বিবেকানন্দ শিলা সামনে থেকে সোজা দক্ষিণে জাহাজ নিয়ে পাড়ি দিই, তাহলে কোথায় গিয়ে পৌঁছবো? একেবারে সোজা দক্ষিণ মেরুতে, মাঝখানে আর কিচ্ছু নেই।
0: বলো কি, একেবারে শুধু সমুদ্র?
1: না কাকিমা, যা আছে তা হলো ছোটখাটো দু চারটে বিন্দুর মতো দ্বীপ আর কি, তার মধ্যে যেগুলো বড় ভূগোল বইতে তার নাম থাকে, বাকি কিছু থাকলে তার অস্তিত্ব তো কারো জানা নেই।
0: তোমরা তাহলে সেই অস্তিত্ব জানা নেই এমন দ্বীপেই হানা দিলে?
1: হানা কি আর সাত করে দিয়েছি কাকিমা, দিতে বাধ্য হয়েছি, সরকারি কাজ, যেতেই হবে।
0: সে তো ঠিক কথা অনুকূল,
1: এবারেই তো আসল ঘটনা শুরু।
0: তোমাদের জাহাজ তাহলে দক্ষিণ মেরুতে পৌঁছলো?
1: হ্যাঁ, সমুদ্রের বুকে ওইসব ছোটখাটো দ্বীপগুলোকে ফলো করে আমরা এগোতে থাকলাম। দ্বীপগুলো সব প্রাকৃতিক ঐশ্বর্যে ভরা, অন্য দেশের মতো আমাদেরও লক্ষ্য সেই ঐশ্বর্যকে কব্জা করা।
0: ওখানে কি আছে বাবা, সোনার পাহাড়?
1: তার চেয়ে অনেক দামি কাকিমা, আজকের দুনিয়ায় যার সব থেকে চাহিদা বেশি।
2: সেটা কি রে?
1: ইউরেনিয়াম 235, একেবারে গোপনে আহরণ করতে হবে। কত রিস্কের ব্যাপার বলুন তো।
0: ঠিক বলেছ, এত সব ঝামেলায় তুমি জড়ালে অনুকূল।
1: দেশের জন্য তো জড়াতেই হবে কাকিমা। দক্ষিণ মেরুর এই অঞ্চলটায় বুঝলেন ইউরেনিয়াম 235 এর একটা বিরাট ভাণ্ডার পড়ে আছে।
0: আচ্ছা,
1: আমাদের কাছে গোপন খবর ছিল, হুকুম হলো এই ভাণ্ডার আমাদের চাই।
2: বলিস কি রে,
1: শুরু করতে হবে কমপ্লিট সিক্রেট অভিযান। জানিস শুভ, হঠাৎ করে ডক্টর ভার্সনেয়ের মেসেজ এলো অফিসে, আর সঙ্গে সঙ্গে আমাদের ডিরেক্টর ডক্টর পেরেরা আমাকে বললেন, মিস্টার দাস, আজকের বিকেলের ফ্লাইটেই আমাদের বম্বে যেতে হবে, সেখান থেকে জাহাজ ছাড়বে, ব্যাস এইটুকুনি, ম্যাটার ইজ সিক্রেট, 200% সিক্রেট। শুরু হয়ে গেল সামুদ্রিক অভিযান। কি সাংঘাতিক, কি নির্মম, কি মর্মান্তিক! না না না কাকিমা, কোনো ভূমিকম্পে পড়িনি, লুকোনো আগ্নেয়গিরি লাভাস্রোত ভেসে যায়নি, তার চেয়েও ভয়ঙ্কর। ভোরবেলা ডেকের উপর থেকে টেলিস্কোপে একটা অদ্ভুত জিনিসের অস্তিত্ব দেখতে পান আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর। উনি ভাবলেন কোনো দুর্ঘটনায় পড়া জাহাজ।
0: ভেরি ইন্টারেস্টিং। তারপর?
1: তারপর আমরা এগোতে লাগলাম, এগোতে এগোতে জিনিসটার কাছে পৌঁছে গেলাম।
3: স্পিড কমাও, স্পিড কমাও।
4: মিস্টার দাস,
1: বল,
4: ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিফ্লেক্টর দিয়ে টেস্ট করা বস্তুটা কোনো ধাতুর পদার্থ হবে, রোদে ঝিকমিক করছে দেখুন।
1: হ্যাঁ হ্যাঁ মিস্টার পেরেরা, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু স্যার কাছে আসতে পুরো একটা সবুজ দ্বীপ দেখা যাচ্ছে।
4: দ্বীপ, কিন্তু কিন্তু কোনো জনমানব নেই বলেই মনে হচ্ছে। হ্যাঁ দাস, তাই আমরাই এখানে প্রথম পা রাখছি মনে হচ্ছে।
1: দেখুন স্যার, কত ফুল স্যার, পাকা পাকা ফল, ওগুলো হয়তো খাওয়াও যাবে স্যার।
4: বি কেয়ারফুল দাস, বি কেয়ারফুল, ডক্টর আয়েঙ্গার আগে ফলগুলো পরীক্ষা করে দেখুক, তারপরে খাবার কথা ভাববে।
1: ফলগুলো কিন্তু দারুণ সুস্বাদু স্যার, মিস্টার আয়েঙ্গার বলেছেন সেফলি ওগুলো আমরা খেতে পারি।
4: সেফলি খেতে পারো, কিন্তু সেফ থাকবে তো?

0: হ্যাঁ স্যার, মনে হচ্ছে কিছু একটা আকাশপথে উড়ে আসছে, কিন্তু গাছপালার জন্য নজরে ওঠে মতো আসছে না।
1: স্যার স্যার দেখুন স্যার, মস্ত একটা পাখি, ঠিক যেন টু সিটার প্লেন।
2: ডক্টর আনন্দ, দেখতে পাচ্ছেন? দেখুন দেখুন,
1: ওরাও দেখতে পেয়েছে।

0: গাছের উপর বসছে।
1: স্যার আমাদের কেমন করে দেখছে দেখুন, কি ভয়ঙ্কর দুটো চকচকে চোখ, যেন জ্বলছে,
2: ছুঁচলো লম্বা ঠোঁট, মানুষকে খুবলেও খেতে পারে মনে হচ্ছে।
1: স্যার স্যার ফায়ার করবো স্যার।
2: দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
1: এক পা করে আমাদের দিকে এগিয়ে আসছে। অর্ডার করুন স্যার, অর্ডার।
2: না না না, চরম বিপদ ছাড়া ফায়ার করবে না দাস।
1: স্যার স্যার দেখুন স্যার, পাখিটার কাণ্ডটা দেখুন।
2: আই সি, এত বড় একটা পাথরকে দুই ঠোঁটে চেপে ধরে পাখিটা উড়ে গেল। তার মানে পাখিটা তার আস্তানার দিকে গেল, কাছাকাছি আরো দ্বীপ আছে।
1: ব্যাপারটা কিরকম অদ্ভুত না স্যার? আমাদের দেশে পাখিরা কাঠকুটো দড়ি লোহার তার দিয়ে বাসা বানায়, পাখিটা কত বড় একটা।
2: শোনো দাস, হ্যাঁ ব্যাপারটা খুব গোলমেলে ঠেকছে, কিন্তু এই পাখি শুধু এখানে একা নেই, সঙ্গে আরো অনেক কিছু আছে। না, ডক্টর আয়েঙ্গারের সঙ্গে ডিসকাস করতে হবে, চলো।
3: সবাই মিলে সাপটাকে মেরে ফেলেছে স্যার।
2: কিন্তু এখন কি করছে? চলো তো দাস, হই হুল্লোড় কেন দেখে আসি।
3: চলুন স্যার। সাপে ব্যাং ধরেছিল তো, দুটোই মারা পড়েছে, এবার ওদের পোড়ানো হচ্ছে। ওই দেখুন স্যার, একটা মজার ব্যাপার দেখুন, কোনোটাই পুড়ছে না।
2: চিফ কেমিস্ট সুপ্রকাশবাবু ল্যাব ছেড়ে চলে এসেছে।
4: মণ্ডল মণ্ডল,
2: শোনো শোনো, এদিকে সাপ ব্যাং দুটোই তুমি সুপ্রকাশবাবুর কাছে তুলে দাও। সাপ কেন পুড়ল না এটা আমাদের জানা দরকার।
5: আমার ল্যাব টেস্ট হয়ে গেছে মিস্টার পেরেরা।
2: কি রেজাল্ট পেলেন সুপ্রকাশবাবু? এনিথিং ডেঞ্জারাস?
5: না, এই ধরনের সাপ ব্যাং থেকে আমাদের কোনো বিপদের চান্স নেই স্যার।
3: বাঁচা গেল স্যার।
5: একটা কথা স্যার, যে দ্বীপের অস্তিত্বের সম্ভাবনা থাকলেও এতকাল যাকে খুঁজে পাওয়া যায়নি এটাই সেই সিলিকন দ্বীপ।
2: আমরা এখন তবে সিলিকন দ্বীপে আছি।
5: ইয়েস স্যার, আর সেজন্যই এই দ্বীপের প্রাণী থেকে আমাদের কোনো বিপদের চান্স নেই।
2: কেন এরকম বলছেন কেন?
5: কারণটা খুবই মজার স্যার। আমরা মানে প্রাণী জগতের সবাই কার্বনের তৈরি পদার্থ। কার্বনের একটা বিশেষ ধর্মের ফলেই প্রাণী জগতের উৎপত্তি, যাকে বলে ক্যাটিনেশন।
3: ক্যাটিনেশন?
5: হ্যাঁ, কার্বন পরমাণুগুলোর পরস্পরের সঙ্গে অগুন্তি সংখ্যায় হাত ধরাধরি করে দাঁড়াবার ক্ষমতা।
2: তার ফলে কি ঘটছে সুপ্রকাশবাবু?
5: প্রোটিনের মতো জটিল কোনো অণুর সৃষ্টি হচ্ছে, আর এভাবেই গড়ে উঠেছে কার্বন ওয়ার্ল্ড। আর একটা মজার ব্যাপার আছে স্যার, যতগুলো মৌল আমাদের জানা আছে তার মধ্যে এভাবে শেকলে বাঁধা অণু গঠনের ক্ষমতা আছে একমাত্র সিলিকনের। তাবৎ পৃথিবীর বৈজ্ঞানিকেরা ভাবছেন কার্বন জগতের প্রাণীর মতো সিলিকন ওয়ার্ল্ডের কোনো প্রাণী জগৎ আছে কি না।
2: আছে, নিশ্চয়ই আছে। এই সাপ ব্যাং এগুলোই তো তার সবচেয়ে বড় প্রমাণ।
5: আরও ইন্টারেস্টিং ব্যাপার স্যার, আমরা অর্থাৎ কার্বন জগতের প্রাণীরা বেঁচে থাকার জন্য খাবার হিসাবে যা গ্রহণ করি সবই কার্বন ঘটিত পদার্থ। ঠিক তেমনি সিলিকন ওয়ার্ল্ডের প্রাণীরাও খাবে সিলিকা, রক, বালি, কাঁচ এই সব।
2: আই সি, তার মানে পাখিটা যে পাথরের চাঁইটা নিয়ে গেল সেটা ওর খাবারের জন্যে, সিলিকা রক।
5: হ্যাঁ, কার্বন জগতের প্রাণীর সঙ্গে সিলিকন ওয়ার্ল্ডের প্রাণীর দুটো মস্ত বড় পার্থক্য আছে স্যার। কার্বন জগতের প্রাণী পুড়লে ছাই হয়ে যায়, সিলিকন জগতের প্রাণীরা পড়ে না, একটা কঠিন পদার্থে রূপান্তরিত হয়। তবে হ্যাঁ, দু জগতের প্রাণীর মধ্যে খাদ্য খাদক সম্পর্ক নেই।
2: থ্যাংক ইউ সুপ্রকাশবাবু, আজকে রাতটা তাহলে নিরাপদে জাহাজে কাটাতে পারবো।
0: দাস,
3: হ্যাঁ,
0: কি রাতের সমুদ্র দেখছো?
3: না স্যার, ভাবছিলাম জিএম কাউন্টার দিয়ে এখানে আমরা অনুসন্ধান করতে এসেছি, একটু তেজস্ক্রিয়তার গন্ধ পেলে ক্যাম্প বসানো হচ্ছে, তারপর কি হবে?
0: আরে এখন সিলিকন দ্বীপে এসেছো, প্রাণ ভরে এনজয় করো।
3: জনমানব শূন্য দ্বীপ, সব ব্যাং যা দেখলাম তাও সিলিকন জগতের প্রাণী, মনে হচ্ছে পৃথিবীর বাইরে একটা।
2: দাস,
3: হ্যাঁ
2: দাস, কিছু শুনতে পাচ্ছ? একটা শব্দ আসছে যেন,
3: চাঁদনি আলোয় একটা মস্ত বড় পাখি দেখা যাচ্ছে স্যার।
2: ওই দেখুন, জাহাজের উপর চক্কর দিচ্ছে।
3: হ্যাঁ,
2: ওর মতলব তো খুব ভালো বলে তো।

0: মনে হচ্ছে না। ওই দেখো আরো আরো শয় শয় হাজারে হাজারে পাখি এসে জাহাজটিকে ঘিরে ফেলেছে।
1: স্যার স্যার জাহাজের সবাই ডেকের উপরে চলে এসেছে স্যার। সুপ্রকাশ বাবু, মিস্টার আয়ঙ্গার, মন্ডল, মিস্টার রাও,
2: মিস্টার পেরেরা, বি অ্যালার্ট, এক্ষুনি কিন্তু গুলি চালাবেন না।
3: এই ভয়টাই করছিলাম স্যার।
0: হোয়াট ডু ইউ মিন?
3: এই দ্বীপের পাথরগুলি সবই সিলিকা জগতের। লোহা এতে খুবই কম। লোহা ছাড়া সিলিকন, কার্বন কোনো জগতের প্রাণীরই ষোলকলাপূর্ণ হয় না। লোহার প্রতি তাই এদের প্রচণ্ড টান।
1: স্যার স্যার পাখিরা আমাদের জাহাজটাকে আক্রমণ করছে স্যার।
3: জাহাজের বডিতে আয়রন আছে, তাই ওরা জাহাজটাকে খেয়ে ফেলতে চাইছে।
0: ফায়ার ফায়ার করুন এক্ষুনি, ফায়ার!
3: কোনো লাভ হচ্ছে না স্যার। বন্দুকের গুলি পাখিদের গা টাচ করে চলে যাচ্ছে, জাহাজ কাত করে দিচ্ছে।
0: কার্বন জগতের প্রাণী বলে ওরা হয়তো এবার আমাদেরকেও খেতে চাইবে।
4: কি হবে স্যার?
1: ওদিক থেকে মিস্টার আয়ঙ্গারা গুলি চালাচ্ছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না স্যার।
0: জাহাজে জল ঢুকছে, জাহাজে জল ঢুকছে। মিস্টার আয়ঙ্গার, কন্ট্রোল রুম থেকে SOS পাঠান শিগগির। লাইফ বয়গুলো বেঁধে নিন, সবাইকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। কি হলো সুপ্রকাশ বাবু, আপনি এসব কী করছেন এখন?
3: সিলিকন জগতের প্রাণীদের এভাবে গুলি করে ধ্বংস করা যাবে না স্যার। ড্রামের এই লিকুইডটা স্প্রে করে দিয়ে দেখছি। মিস্টার দাস
0: বলুন,
3: এই পাইপলাইনটা একটু উঁচু করে ধরুন তো। দেখুন দেখুন এবার দেখুন কি
0: হয়। জাহাজ ডুবে যাচ্ছে, সবাই জলে ঝাঁপ দিন, ঝাঁপ দিন।

0: তাহলে অনুকূল বেশ দুঃসাহসিক অভিযান সেরে এলে, কি বলো?
1: কাকিমা, একেবারে জীবন মরণের প্রশ্ন।
0: তা তোমাদের ওই স্প্রেতে কি ছিল বলো দেখি?
1: ওটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, সিলিকার এক নম্বর শত্রু। সিলিকার গায়ে লাগলেই একেবারে খেল খতম। আরে পাখিগুলো তো সিলিকা ওয়ার্ল্ড এর পাখি ছিল না?
0: তা বাবা, তোমরা ফিরলে কি করে?
2: পাখিদের গুঁতো খেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে ভেসে রইলে?
1: হ্যাঁ রে শুভ, একবার ডুবজি আবার ভেসে উঠছি, ডুবজি আর ভাসছি।
0: তাই ডুবতে ডুবতে ভাসতে ভাসতে কলকাতা চলে এলে?
1: না কাকিমা, জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, তারপর জ্ঞান ফিরতে দেখি একটা জাপানি জাহাজে শুয়ে আছি।
0: তাই
1: আসলে আমাদের রেডিও মেসেজ পেয়ে একটা জাপানি জাহাজ সবাইকে উদ্ধার করে আর কি। যাকে শুভ, যার জন্য এয়ারপোর্ট থেকে সোজা তোর কাছে চলে এলাম।
2: বলে ফেল,
1: তুই তো কালটিভেশন অফ সায়েন্সে আছিস, দেখিস তো আমার এই সিলিকন পোকার সিলিকাটা কোন দশায় আছে। ভয় নেই ভয় নেই, পাখি নয় রে, একটা ছোট্ট পোকা। যা যা যা যা যা, প্যাকেট খুলতেই উড়ে পালালো।
2: আরে ওটা ওই তো একটা বলতা জানলার কপাটে ধদ্দা।
1: আমার সব প্রোগ্রাম গেল রে শুভ, সব গেল।
0: ভাবছো কেন বাবা, ভবিষ্যতে আবার হবে।
1: আবার হবে?
0: নিশ্চয়ই।
1: আপনি বলছেন কাকিমা? আবার হবে। যাকে আজকে তাহলে উঠি বুঝলি, তাড়াতাড়ি মায়ের কাছে যেতে হবে। কাকিমা চলি, আসি রে শুভ।
2: হ্যাঁ
1: বাই।
0: দেখ তো শুভ, অনুকূলের পকেট থেকে কি একটা পড়লো
2: দেখি। ট্রেনের টিকিট।
0: তাই
2: মসলন্দপুর টু শিয়ালদা আজকের টিকিট। তার মানে সাত সকালে বাড়ি থেকে অনুকূল এখানে এসেছে মা।
0: হ্যাঁ রে, ঘনাদার পুরো নামটা যেন কি ছিল শুভ?
2: ঘনশ্যাম দাস।
0: সাবাস বাবা অনুকূল চন্দ্র দাস, তুমি নিশ্চয়ই ঘনশ্যাম দাসের বংশধর হবে, নয়তো এত সাজিয়ে গুছিয়ে বলবে কে বলতো?

0: শুনলেন কল্পবিজ্ঞানের নাটক সিলিকন দ্বীপের পোকা। মূল গল্প ডক্টর শঙ্কর ঘটক, নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, অভিনয় সুপ্রকাশ, প্রণব দেবনাথ, শুভ রূপন দাশগুপ্ত, মা জ্যোথিকা দে, পেরেরা সৌম্যেন বসু ও অনুকূল মুরারি মুখোপাধ্যায়, প্রযোজনা মানস প্রতিম দাস, পরিবেশনায় ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের স্বশাসিত সংস্থা বিজ্ঞান প্রসার।
1: তাহলে বন্ধুরা, কেমন লাগলো বলো? তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। বলতে বলতে চলে এসেছে একজন ছোট্ট বন্ধু, কথা বলে নি তার সঙ্গে।
2: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ বলো, তোমার নাম কি বলো?
3: আমার নাম দিয়া বসাক।
1: আচ্ছা দিয়া, বলো কি বলতে চাইছো তুমি আজকে?
3: আমি কবিতা বলতে চাইছি।
1: বেশ বেশ বলো।
3: বীরপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মনে করো যেন বিদেশি খুঁড়ি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকি চেমা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টপবে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ারে ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেঘুড়িয়ে আসে, সন্ধে হলো ছুটি নামে পাটি, এলিম যেন চোরা দিঘির মাটি, ধু ধু করে যে দিক পাড়ি চাই, কোনোখানি জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই, ভয় পেয়েছ ভাবছ এলিম কোথা, আমি বলি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরে নদীশ্বতা, চুরি কাটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝখানে তো পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনো খানি, সন্ধে হতে গেছে গায়ের পানি, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকার দেখা যায় না ভালো, তুমি যেন বলছি বললে আমায় ডেকে, ডেকে ধারে ওই দিকে সের আলো, এমন সময় হারিয়ে এলে রে, ওই দিকার আসতেছি ডাকছিরি, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেব তো স্মরণ করছো মনে, বেয়ারা গুলো পাশের কাটা বনে, পালকি ছিঁড়ে কাঁপছে থরু থরু, আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি, ভয় কেন মা করো, হাতি লাঠি মাথায় ছক্কা চুল, কানে তাদের গোজার জবার ফুল, আম বলি দাঁড়া খবরদার, এক পাকা খেয়ে গুজ যদি আর, এই যে দেখ আমার তরোয়ার, টুকরো করে দেবো তোদের শেরি, শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচে উঠল, হারে রে রে, তুমি বললে যাসনি খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করি, ছুটি করে দিলাম তাদের মাঝে, ঢাল তরোয়াল ছুন ছনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরি, আমি তখনই রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনি পালকি থেকে নেমে চুমুখি নিচ্ছ আমায় করে, বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি যে ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি দৌড়াছি, পাড়ার

0: সবাই বলতো শুনি ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে, নমস্কার।
1: বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে দিয়া, দেখি আমাদের অন্য কোনো বন্ধু আছেন কিনা। হ্যাঁ বন্ধুরা, তোমরা এসো আমাদের ফোন লাইনে, আমাদের সঙ্গে কথা বলতে, কবিতা বলতে, আর যদি গান গাও সেটাও গাইতে পারো। একজন বন্ধু চলে এসেছে।
2: হ্যালো,
1: বলো, কে বলছো?
2: ভালো আছো?
1: হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? তোমাদের কবে স্কুল খুলছে?
2: সোমবার।
1: ওহো, ছুটি তো তাহলে শেষ হয়ে এলো প্রায়। ঠিক আছে, বলো তুমি কি বলছো, কি বলতে চাইছো?
2: আমি দশম সম্পিতি মান্না বলছি।
1: আচ্ছা বেশ, বলো।
2: আমি কবিতা বলবো।
1: কবিতা বলবে? কি কবিতা বলবে?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
1: আচ্ছা, নাম কি কবিতাটা?
2: সম্পিতি মান্না।
1: না না, কবিতাটার নাম কি?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঝুলা মন্দির।
1: আচ্ছা বেশ, বলো।
2: নমস্কার, কবি রবীন্দ্রনাথ সমস্ত থাক পড়ে যুদ্ধদ্বারে দেবালয়ের কোণে, কেন আছি ঈশ্বরে অন্ধকারে লুকিয়ে আপন মনে, কাহারে তুই বুঝিস সঙ্গে নইলে দেখ দেখি তুই কে, দেবতা নাই ঘরে তিনি পাথর বিঙ্গি কাটিয়ে দেয় পথ, তারই মতো শোষণ ছাড়ি আয়রে ধুলার পরে মুক্তি, ওই মুক্তি কোথায় পাবে, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে আমার সবার কাছে, রাগ করে দেন থাকলে ফুলের দ্বারে ছুড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি, কর্মযুগে তার সাথে এক হয়ে ঘর্ম পুরুক জুড়ে, নমস্কার।
1: বাহ খুব সুন্দর, কিছু একটা ফোনে বোধহয় একটু ডিস্টার্ব হচ্ছিল। যাই হোক, আমরা তো কবিতা শুনলাম, এবারে আমরা একটা গান শুনে নিই অন্তরা চৌধুরীর কণ্ঠে।
3: না না কেঁদো না,

0: পুতুল সোনা তো কাঁদবেই, কারণ এখন তাদের সঙ্গে তাদের বন্ধুরা রয়েছে, কিন্তু আর কয়েকদিন পরে স্কুল খুলে গেলে আর তো তারা পাবে না, সেই জন্যই কান্নাকাটি করছে আর কি। আমরা এবার ছোট্ট বন্ধুদের কণ্ঠে কিছু আবৃত্তি শুনব।
1: আমার নাম ঋদ্ধি সেনাপতি, আবোল তাবোল কবি সুকুমার রায়। আয়রে ভোলা খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ায়, আয় রে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ায়। আয় যে খানে খ্যাপার গানে, নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উথা ভাবায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খ্যাপামুন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজগু বিচাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে।
2: আমার নাম দেবস্মিতা দাস, কবি সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি, মনে আছে এই সেদিন হুলুস্থল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়, কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদ কি করেছি ধুলির সার। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি, এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চুমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার, তবু কেন বুঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ বারের মতো।
3: আমার নাম দেবাঙ্গন চ্যাটার্জি, সত্যেন্দ্রনাথ দত্তের দেশের মাটি। মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনেরই গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি, শিয়রে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদমহলের জ্যোৎস্না নীতি বুলায় পায় রূপার কাঠি, নাগের বাঘের পাহাড়।

0: হারাতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে, সাগর সেতার ধোয়ায় পাটি, মৌল ফুলের মাল্য মাথায়, লীলা কমল গন্ধে মাতায়, পাঁই জোড়ে তার লবঙ্গ ফুল, অঙ্গে বকুল আর দোপাটি, নারিকেলের গোপন কোষে অন্নপানি যোগায় গোসে, কোল ভরা তার কনক ধানে আটটি শীষে বাঁধা আটি। সেজে গো নীল পদ্ম আঁখি, সেই তোরে নীলকণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে, ঘুচায় প্রাণের কান্নাকাটি।
1: আমার নাম সৃজিতা দাস। কবি সুকুমার রায়ের লেখা কবিতা নারদ নারদ। হ্যাঁ রে হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি, কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করব ঢিট, চপরাও তুম স্পিক টি নট, মারব রেগে পটাপট, ফের যদি টেড়াবি চোখ কিংবা আবার করবি রোখ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানাগড়ি, জানিস আমি স্যান্ড করি, ফের লাফাচ্ছিস, অল রাইট, কাম এন ফাইট, কাম এন ফাইট, ঘু ঘু দেখেছ ফাঁদ দেখনি, টেরটা পাবে আজ এখনি, আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা, আরে আরে মারবি নাকি, দাঁড়া একটা পুলিশ ডাকি, হা হা হা হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না, হা হা তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটে, মিথ্যে কেন লড়তে যাবি, ভেরি ভেরি সরি, মশলা খাবি, শেখ হ্যান্ড, আর দাদা বল সব সদবোধ, ঘরে চল, ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট।

আমার নাম হোমাগ্নি মাইতি। জীবনের হিসাব সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মুরলিরে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই, ও তো কি আর জানি। বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো? বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিয়েছেন হেন? বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি শুধোয়।

0: সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে।
1: আমার নাম দেবস্মিতা দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত বহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দাড়ি দাড়ি ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে, চলিতে রদ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহস রথ থেমে গেল, আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসরে লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত, মরি একই কথা রাজাধীরাজ আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইন মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা, দেখে দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।
2: আমার নাম দেবাঙ্গন চ্যাটার্জি। রবীন্দ্রনাথ ঠাকুরের দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই, জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো, মাখনবাবুর দুটি ছেলে দুষ্ট তো নয় কেউ, গেঁটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ, পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনি নে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরও আছে অমনি কত কী যে, বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন না কো, খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো।
3: আমার নাম সৃজিতা দাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নৌকাযাত্রা। মধুমাছির ওই যে নৌকোখানা, বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে, আমায় যদি দেয় তারা নৌকোটি, আমি তবে 100টা দাঁড় আটি। পাল তুলে দি 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাঁটে। আমি কেবল চাই একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেদোনামা জানো, বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমা যাচ্ছি নে কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বই, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তিপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার।
0: আমার নাম হোমাগ্নি মাইতি। কিশোর স্বপ্ন, কাজী নজরুল ইসলাম। মা, আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে, রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে। মা, আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে, মা এখানে নাই যে জীবন প্রাণীর আবির খেলা, আপনাকে যে আপনি মোরা হানছি অবহেলা, স্কুলে যাও চাকরি করো আদর্শ নাই ইহার বড়, সকাল বেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যা বেলা, দেশ কোথা মা এ যে শুধু শ্মশান সবের মেলা, জানি না মা ভালো কিংবা মন্দ ওরা করে, মরার দেশে তাথই নেচে দেশ তাহাদের হরে, প্রাণীর আগুন লাগিয়ে বেড়ায় প্রাণহীনদের পাড়ায় পাড়ায়, সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে, আমি তাদের দলের হব কাঁদি তাদের তরে, আমি যাব মৃতের দেশে আঘাত দেওয়া হয়ে, জয়ের আশা জাগবে তাদের হয়তো পরাজয়ে, যাব চেকোস্লোভাকিয়ায় চীন জাপান ও দূর রাশিয়ায়, যৌবনেরই অগ্নিমন্ত্রে আসবো দীক্ষালয়ে, লাগিয়ে আগুন ভাগিয়ে দেব ভয়ে। মা গো তুমি ভয় করো না, আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনব বয়ে নদী, মা গো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যেসব ছেলে, তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরবধি, কোটি ছেলে পাবে মা গো আমি হারাই যদি, ম্যালেরিয়ায় ভুগবো না মা, মরবো না তোর কোলে, ডাকতে তোরে দেব না মা চাকরের মা বলে, রাজ রানী মা করব তোরে ত্রিভুবনের রত্ন হরে, তারি তরে পাড়ি দেব 7 সাগরের জলে, লুঙ্ঘি মরু গিরি দরি যাবো আমি চলে, আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে, ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে, আমার দেশের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন তেমনি আজও হবে। তোমার পুত্র না যদি

0: রয় আশার স্বপ্ন রবে।
1: আমার নাম ঋদ্ধি সেনাপতি। কবিতা খাতার পাতায়, কবি সুনির্মল বসু। খাতার পাতায় বুবুন সোনা যেই এঁকেছে বাঘ, অমনি সেটা হাত পা ছুড়ে দেখায় কত রাগ।

0: কি ভাবছে যে বুবুন সোনার দিকে, এইবারেতে কামড়ে খাবো ছোট্ট মানুষটিকে। বুবুন কিন্তু পাচ্ছে না ভয়, ভয় পাবে সে কাকে? খাতায় বন্দি করে তো সে রেখেছে বাঘটাকে। আমার নাম ঋদ্ধি সেনাপতি, কবিতা খাতার পাতায় কবি সুনির্মল বসু। খাতার পাতায় বুবুন সোনা যেই এঁকেছে বাঘ, অমনি সেটা হাত পা ছুড়ে দেখায় কত রাগ। এবার দেখো বাঘের পাশে বসলো বাঘের ছানা, ছোট্ট কিনা তাই দেখো তার হাত পা ছোঁড়া মানা। বাঘ বাবাজি ভাবছে যে বুবুন সোনার দিকে, এইবারেতে কামড়ে খাবো ছোট্ট মানুষটিকে। বুবুন কিন্তু পাচ্ছে না ভয়, ভয় পাবে সে কাকে? খাতায় বন্দি করে তো সে রেখেছে বাঘটাকে।
1: শুনলে তাহলে তোমাদের ছোট্ট বন্ধুদের আবৃত্তি। এবার ফোনে একজন বন্ধু রয়েছেন, কিন্তু আমাদের হাতেও খুব কম সময়, ছোট্ট করে নিয়ে নি তাকে, দেখি কি বলে। কে বলছো? হ্যালো? না, কিছু একটা সমস্যা হয়েছে। না, বন্ধু হয়তো আসতে চাইছিল কিন্তু আসতে পারেনি। ঠিক আছে বন্ধুরা, আমাদের ছুটির ঘন্টা প্রায় শেষ হতে চলল, ঠিক আছে? আর আমরা তো গল্প শুনলাম, নাটক শুনলাম, আর অনেক কবিতা শুনলাম, গানও একটু একটু শুনলাম। তোমাদের ছুটিও তো প্রায় শেষ, কিন্তু ছুটি থাকলেই কিন্তু রোদে এখন বেরোনোটা একদম ঠিক নয়। বাইরে কিন্তু খুব গরম, খুব সাবধানে, আর অনেক জল খাবে, বারে বারে জল খাবে, যা বড়রা বলে, দিদিমণিরা বলে, সব কথা শুনবে। আর সেই সঙ্গে একটু একটু পড়াশোনাও করো, সেটাও তো করতে হবে নাকি, তাই না? আমাদের ছুটির ঘন্টা একদম শেষ। টাটা, তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের সঞ্চিতা পিসিমণি।

0: ছুটি ছুটি ছুটি ছুটির ঘন্টা।
1: শুনলেন ছুটির ঘন্টা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অস্মিতা রায় এবং সৌরভ দেবনাথ।

সুপ্রভাত, আনন্দ কর বলছি। কি ভাবলে? আনন্দকর মানে সেই সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালিত সিনেমা হেমলক সোসাইটি, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় আনন্দকর নামে যে চরিত্রটি দৃশ্যায়ন হয়েছিল তার চরিত্র, সেই কথা বলছি? না না, তবে আজকে গীতাঞ্জলি স্টুডিওতে তোমার জন্য একজন আনন্দকরকে নিয়ে এসেছি। তার

0: কথা শুনবো, কিন্তু এই যে এত কথা বলছি শুরুতে, কিন্তু আমরা কারা আছি, কারা আছি এই মুহূর্তে?
1: এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে আমি, তোমার যুববাণীর বন্ধু অস্মিতা, আর আমার সঙ্গে রয়েছে
0: আমি সৌরভ, এবং অস্মিতার সৌরভ এই মুহূর্তে যুববাণীর কলকাতার বিশেষ অনুষ্ঠান, সেখানে আমরা আছি এবং কথা বলছি, যে কথা বললাম আনন্দকরকে নিয়ে, যে আমাদের চারিপাশে এমন কিছু মানুষজন আছে যারা সত্যি সত্যি অস্মিতা, সেই মানুষজনগুলো বিভিন্নভাবে আমাদের পরিবেশে বা আমাদের চারিপাশের মানুষজনকে নানান সময় নানান বিপদ থেকে রক্ষা করে, বেঁচে থাকার আরেকটু আনন্দ দেয়, এবং সেইটা কিন্তু আমাদের ভাবতে হবে, এবং সেই মানুষজনকে যদি আমরা আরেকটু তুলে ধরতে পারি তাহলে কিন্তু সেটাও খুব একটা আনন্দের বিষয়, নাকি?
1: হ্যাঁ, সেটা তো হবেই। তবে আপাতত মনটা একটু গান গান করছে, আর শুরুতে যেখানে আনন্দকরের কথা তুমি বললে, তাহলে যে গানটা আমরা শোনাচ্ছিলাম সেটা একটু শুনে নি, নাকি?
0: একদমই তাই। তাহলে চলো লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আমরা শুনে নি, আমার মতে তোর মতন কেউ নেই।

0: আনন্দকর, সত্যি যার কথা একদম অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম। আনন্দকরের চরিত্রটি কিন্তু আমাদের সকলের ভীষণ পছন্দের। আর ওই যে তোমাকে বলে বললাম যে এরকমই একজন আনন্দকরকে নিয়ে আমি আর রশ্মিতা এই মুহূর্তে স্টুডিওতে বসে আছি।
1: একদম
0: কাকে আছে আমাদের সঙ্গে
1: আজকে তোমার সঙ্গে আড্ডায়? রশ্মিতা আর সৌরভ কিন্তু নেই, আজকের আড্ডাটা একটু অন্যরকম, একটুখানি অন্যরকমই বলা যেতে পারে। কারণ আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাল্য মুখোপাধ্যায়। আপনাকে প্রথমেই স্যার স্টুডিওতে অনেক অনেক স্বাগত। মানভূম আনন্দ আশ্রম নিত্যানন্দ ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ নিত্যানন্দ মুখোপাধ্যায়কে যুববাণী স্টুডিওতে জানিয়ে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন স্যার?
2: ভালো আছি, ধন্যবাদ।
1: আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে সৌরভ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই যে তামাক সেবন, তাই না? এবং কিছুদিন পরেই অ্যান্টি টোব্যাকো ডে আসছে এবং সেই উপলক্ষেই আজকের অনুষ্ঠান। এবং যে প্রশ্নটা স্যার
0: না, তোমাকে আমি একটু এখানে থামাবো, কারণ যেই উপলক্ষে, এইটাই না আমরা ভুল করি জানো বন্ধু, যে একটা দিনের উপলক্ষে আমরা শুধু সেই দিনটাকেই পালন করি। কিন্তু আজকে আজকে স্যারের সঙ্গে, মানে আমাদের সঙ্গে যিনি আছেন মিস্টার নির্মাল্য মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বললে আমরা বুঝতে পারবো এবং তোমরাও বুঝতে পারবে, শুধু ওই একটা দিনের জন্য নয় তামাক কিন্তু বর্জন করতে হবে গোটা বছরের জন্য। কারণ যেভাবে যেভাবে আসক্ত হয়ে পড়ছে মানুষজন, তার থেকে বেরোতে হলে কি কি করতে হবে সব কিছু টিপস নিয়ে
1: একেবারে তুমি যেটা বললে যে অবশ্যই। কিন্তু হ্যাঁ, একটা বিষয় মাথায় রাখতেই হবে সৌরভ, এই যে অ্যান্টি টোব্যাকো ডে বা এই যে বিশেষ দিনগুলো আমরা পালন করি বা উদযাপন করি, সেইগুলোর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে, মানুষকে আবার করে মনে করিয়ে দেওয়া।
0: একদম একদম,
1: তাই না?
0: যে মানে হ্যাঁ, কিভাবে আবার
1: কিভাবে
0: টিপস গুলো,
1: মানে দৈনন্দিন জীবনে আমরা জীবন যাপন করতে করতে যেটা হয় যে আচ্ছা ঠিক আছে চলছি চলছে, কিন্তু এই দিনটাই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম গুলো যেগুলো হয় সেইগুলোর একটা এইটাই বিশেষত্ব, যেখানে আমরা মানুষকে আবারও মনে করিয়ে দিই
0: একদম
1: কোনটা ঠিক এবং কোনটা ভুল, কোনটা ক্ষতিকারক এবং যা কিছু ক্ষতিকারক। আজকে অনুষ্ঠানের শুরু করার আগে যেটা আরেকবার বন্ধুদেরকে বলি, সেটা হচ্ছে যুববাণী কলকাতার আজকের যে ফেসবুকে যে পোস্টারটি রয়েছে সেখানে বড় বড় করে লেখা রয়েছে ইহা ক্ষতিকারক। তো একেবারেই যা কিছু ক্ষতিকারক সেগুলো তো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এবং তোমরা কিন্তু সরাসরি অনুষ্ঠানে যুক্ত হতে পারো। কিভাবে যুক্ত হতে পারবে? আমাদের ফোন নাম্বার কিন্তু খোলা রয়েছে 0332213134। এই নাম্বারে তোমরা ফোন করে জানাতে পারো তোমাদের যা যা প্রশ্ন রয়েছে, যা যা কিছু রয়েছে আজকে আমাদের সঙ্গে রয়েছে,
0: কিংবা তোমরা কিন্তু কমেন্টও করতে পারো। ওই যে সুন্দর বললে, একটা সুন্দর পোস্টার আমাদের এই মুহূর্তে আছে,
1: কিন্তু যে মেসেজটা দেওয়া রয়েছে সেটা কিন্তু সচেতনতামূলক।
0: সেই জন্যই যুববাণী কলকাতার আজকের বিশেষ অনুষ্ঠান, তামাক কিভাবে বর্জন করব বা কি কি মানে ক্ষতিকারক যা যা জিনিস আছে সেগুলো কিভাবে আমরা নিজেদের থেকে একটু দূরে রাখবো, বা আশেপাশের মানুষজন যাতে আর একটু ভালো থাকে, বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার সব কিছু রসদ তারা পেতে পারে আর একটু বেশি দিনের জন্য, সেই সবকিছু নিয়ে কথা বলবো। তাহলে প্রশ্ন শুরু করা যাক নাকি?
1: একেবারে একেবারে অনেক প্রশ্ন নিয়ে আজকে আমরা এসেছি স্যারের কাছে। একদম প্রথমেই যেটা আপনাকে স্যার জিজ্ঞেস করব, যে বিষয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠান করছি সেটা হচ্ছে তামাক। তামাক কি? এবং আমরা তামাক শুনলেই বলি এটা ক্ষতিকারক, এই ক্ষতিকারক কেন বলা হয় তামাককে, যদি একটু বলেন।
2: আসলে তামাক এসছে তামাকের গাছ থেকে, যেখানে তামাকের গাছের যে পাতা, সেই পাতাগুলোকে আমরা শুকিয়ে নানাভাবে ব্যবহার করে থাকি। কোনোটাকে বলা হয় চিউইং টোব্যাকো, যেটাকে অধুমাই তামাক বলি আমরা, কোনোটাকে বলা হয় বিড়ি, কোনোটাকে বলা হয় সিগারেট, এবং আরও নিত্য নতুন প্রোডাক্ট আনা হচ্ছে আমাদের সমাজের মধ্যে, যা অতীব ক্ষতিকারক অবভিয়াসলি, সেটা আমরা আগেই জানি বা বলিও। আমাদের যে জাতীয় সমীক্ষা, যেটাকে ওয়ার্ল্ড

0: ইউনো সরি গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে বলা হয়, সেখানে আমরা দেখেছি যে মানুষজন প্রায় 90% বেশি মানুষ জানেন যে তামাক ক্ষতিকারক। ফলে তামাকের যে মূল প্রবলেম যেটা বা সমস্যা যেটা আমরা বলি যে সেটা হচ্ছে যে নিকোটিন রয়েছে তার মধ্যে, এবং আমরা বিভিন্ন ধরনের যে সমীক্ষার যে তথ্য দিয়ে বলতে পারি প্রায় 69টা প্রায় কার্সিনোজেনিক প্রোডাক্ট থাকে তামাকের মধ্যে,
1: আচ্ছা
0: মিস করে সিগারেটের মধ্যে। ফলে এটা খুব মানে সহজবোধ্য আমাদের কাছে যে কার্সিনোজেনিক মানেই হচ্ছে যা ক্যান্সারে জন্ম দেয়, জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। কারণ যেগুলো আমরা জানি যে এই প্রায় 69টি ক্ষতিকর কেমিক্যাল রয়েছে, সেই ক্ষতিকারক কেমিক্যালগুলো যদি আমাদের শরীরে যায় তার একটা প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ আরেকটা কথা বলতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে রবীন্দ্র সেতু, হাওড়া সেতু যেটা আমরা বলি,
1: বিখ্যাত
0: কলকাতার, এবং সেই রবীন্দ্র সেতুর যে গোড়াগুলোতে সব নতুন করে প্রোটেকশন দিতে হয়েছিল। কেন না, ওই যে চুইং টোব্যাকো বা অধময়ী তাবা বা চিবানো যে তামাক আমরা বলি, সে তামাক যখন থুতু আকারে পড়তো সেই পুরনো ব্রিটিশ আমলের যে থামগুলো ছিল সেগুলো ক্ষয়ে যাচ্ছিল। তার মানে একটা স্টিলের বা ওই রকম একটা লোহার যে স্ট্রাকচার সেটা যদি ক্ষয়ে যায়, তার মানে বুঝতে হবে কী পরিমাণ ক্ষতিকারক সেটা, আমাদের শরীরে কী পরিমাণ ক্ষতি সেটা বহন করে নিয়ে আসে। আর কাজেই এটা যে প্রবল ক্ষতিকারক সেটা নিয়ে কোনো সন্দেহই এখন পর্যন্ত কারো মনে থাকার কথা নয়।
1: আচ্ছা স্যার, প্রথমেই যেটা আপনি বলছিলেন যে প্রচুর ক্ষতিকারক কেমিক্যাল এর মধ্যে থাকে, যার জন্য আপনি একটা খুব সুন্দর উদাহরণ দিলেন যে হাওড়ার রবীন্দ্র সেতুর কথা, কলকাতার আসলেই মানুষ এটা দেখার চেষ্টা করেন, বিশিষ্ট একটি জায়গা। তো এই ক্ষতিকারক কেমিক্যালগুলো আমরা জানি যে কিছু কেমিক্যাল হয় আমাদের, কিছু রাসায়নিক পদার্থ হয় যেটা আমাদের শরীরে গেলে একটা জীব থেকে অন্য জীবে যখন খাওয়ার মাধ্যমেই যাচ্ছে সেটা তার পরিমাণটা বেড়ে যায়, যাকে আমরা বায়োম্যাগনিফিকেশন বলি। এই সিগারেট বা এই ধরনের তামাকজাত দ্রব্যের ক্ষেত্রেও কি কার্সিনোজেনিক কেমিক্যাল বা ক্যান্সার জাতীয় রাসায়নিক পদার্থগুলো কি এভাবে বেড়ে যায় নাকি একই থাকে?
0: না, এইটা এইভাবে বলা খুব মুশকিল। কারণ হচ্ছে যে আমরা যেটা বলতে পারি যে সমীক্ষায় যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে মানে ধরুন আজকে খেয়েও খেলো তার শরীরে এতটা ইয়ে পাওয়া গেল, সেরকমভাবে তো কোনো প্রমাণ করা খুব মুশকিল, এইভাবে প্রমাণ করা যাবে না। কিন্তু যেটা আমরা পারি যে ডিপেন্ডেন্সিটা কতটা, স্ট্রং ডিপেন্ডেন্স নাকি মাইল্ড ডিপেন্ডেন্স নাকি হাই ডিপেন্ডেন্স, ঠিক আছে, বা মিডিয়াম ডিপেন্ডেন্স, এই এই ডিপেন্ডেন্সটা হচ্ছে আমাদের কাছে ইন্ডিকেটরস। যে ধরা যাক কেউ 5 মিনিটের মধ্যে তাকে খেতেই হবে আরেকটা, এখন শেষ করলাম এখনই আর 5 মিনিটের মধ্যে খেতে হবে, কেউ হয়তো 1 ঘন্টা পরে খাচ্ছেন, কেউ হয়তো মানে বললেন যে আমি 3 ঘন্টা পরে খাবো, কেউ বলেন আমি 1টা খাই দিনে। কিন্তু এর কোনো সেফ লেভেল বলে কিছু নেই, 1টা খাওয়ার মধ্যে যে পাপটা আমরা করছি সেটা কিন্তু 20টা খাওয়ার মধ্যেও তাই। কিন্তু ক্ষতি আমার শরীর কীভাবে নিচ্ছে, কতটা ক্ষতি তাতে হচ্ছে সেটা ডিপেন্ড করে আমার শরীরের উপরে, আমার পারিপার্শ্বিক যে জীবনধারণ যেটা আমরা মানে মানে পালন করে চলি সেইটার উপরে, পারিপার্শ্বিক যে পরিবেশের উপরে, কাজেই অনেকগুলো জিনিস জড়িত। এবং তারপরে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা ট্রিগার, যে আপনাকে অলরেডি আমরা যদি এক্সপোজড হয়ে থাকি কোনো কারণে ক্যান্সারের জন্যে, সেখানে যদি আমি সিগারেট বা বিড়ি বা অন্যান্য তামাক জাতীয় মানে পদার্থ ইউজ করি, তাহলে আমার চান্সেস উড বি হায়ার। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।
2: আচ্ছা, এই যে আপনি বললেন যে সিগারেটের মাধ্যমে তামাক সেবন, তো সেক্ষেত্রে শুধুমাত্র কি তামাক সেবন করার একমাত্র মাধ্যমই সিগারেট নাকি আরও অন্যান্য অনেক অনেক মাধ্যম রয়েছে, অনেকগুলো দরজা রয়েছে?
1: একদম,
0: ভারতবর্ষের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অদ্ভুত। মানে অন্যান্য জায়গাতে পৃথিবীতে আমরা দেখি যে খুব কম পদার্থ পাওয়া যায় তামাক জাতীয় পদার্থ, প্রধান হচ্ছে সিগারেট, অবভিয়াসলি সারা পৃথিবীতেই পাওয়া যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে প্রেক্ষিতটা একটু আলাদা। আমাদের এখানে সিগারেটের মানে যদি ব্যবহারকারীদের সংখ্যা আমি দেখি বা পার্সেন্টেজ দেখি তাহলে সেটা কিন্তু কম,
1: আচ্ছা
0: 4% সামান্য বেশি। সেখানে বিড়ি কিন্তু এগিয়ে যাবে, ভারতবর্ষের ক্ষেত্রে বিড়ি এগিয়ে আছে। ফলে এটা একটা বড় একটা দিক। তার সঙ্গে যদি যোগ করি আমি হুকা, যেগুলো আমরা এর মধ্যে বলি আর কি, ধুমাই তামাক বা যেটা

0: ধূমপান যুক্ত তামাক যেটা বলা হয়, তাহলে সেটা একটা ওখানে তার মধ্যে একটা পড়বে, সিগার পড়বে, এগুলো এগুলো খুবই কম সংখ্যায়। এবং ভারত সরকার জিনিস ব্যান্ড করেছেন, সেটা হচ্ছে ই সিগারেট বা ভেপ যেটাকে আমরা বলি, সেটা ব্যান্ড 2019 সালে এটা ব্যান্ড হয়ে গেছে। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা কিছু কিছু জায়গায় পাওয়াও যাচ্ছে, স্মাগল্ড হয়ে আসছে, সরকার চেষ্টা করছেন যে কীভাবে এটা আটকানো যায়, সেটা চেষ্টা চলছে। এটা যদি একটা দিক হয়, তাহলে আরেকটা দিক হচ্ছে যেটা হচ্ছে যে যেটা মানে যেটা আমরা বলছি যে চুইং টোব্যাকো বা অধুমায়ী তামাক, যেমন জর্দা হতে পারে, গুল হতে পারে, দোক্তা হতে পারে, গুটকা হতে পারে, খৈনি হতে পারে, খৈনি সবচেয়ে বেশি ব্যবহৃত আর কি জীবাণু তামাক। এবং যদি আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি নর্থ ইস্টের দিকে, তাহলে টোব্যাকো ওয়াটারও পাওয়া যায়, তামাকের জল যেটাকে তৈবুর বলা হয়, তো এই এটাও পাওয়া যায়। এই ধরন এত রকমের প্রোডাক্ট এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, যদি আমি মহারাষ্ট্রে যাই মিশ্রি মাওয়া গুল পাওয়া যাবে, যদি আমি চুইং টোব্যাকোর কথা বলি যেটা মানে বলা হয় যে কোনো ট্রেনে যদি চুনের দাগ থাকে তাহলে সেটা আসাম যাচ্ছে বলে আসামিরা মনে করে, আসামের লোকজন মনে করে, তো এই আসামিজ লোকজন তারা মনে করেন যে যদি চুনের দাগ লাগানো থাকে ট্রেনের গায়ে, তার মানে তার মানে কি মানে বিভৎস পরিমাণে ব্যবহার হয়। এবং এই ব্যবহারের ফলে আমরা বলতেই পারি যে আমরা হচ্ছে ক্যান্সার ক্যাপিটাল, মানে যেটা কোন ক্ষেত্রে না মুখগহ্বরের ক্যান্সারের ক্ষেত্রে, ওরাল ক্যান্সারের ক্ষেত্রে, ফলে এটা একটা বিরাট বড় সমস্যা আমাদের দেশে।
1: স্যার একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানতে ইচ্ছে করছে, যে এই যে আপনি বললেন যে তামাক বিভিন্নভাবে আমাদের দেশে এবং আন্তর্জাতিক স্তরেও ব্যবহার হচ্ছে, আমি এটা খুব জিনিস জানতে ইচ্ছে করলো আপনার কথাটা শুনে, তাহলে এই এত ধরনের প্রোডাক্ট তামাকের উপর, গ্রেটার এভিল আর লেসার এভিলটা কে?
0: এরকম বলার খুব কঠিন, তার কারণ হচ্ছে যে WHO বারবারই বলছেন যে কোনো সেফ লেভেল বলে কিছু হয় না, কোনটা গ্রেটার আর কোনটা গ্রেটার নয় এই এইভাবে ভেবে কোনো লাভ নেই। এটা একটা ব্যাপার হলো এরকম যে ধরুন আপনি সিগারেট খাচ্ছেন বা বিড়ি খাচ্ছেন, সেখান থেকে আপনি শিফট করে গেলেন হয়তো চুইং টোব্যাকোতে, বিভিন্ন ধরনের পানের পানের সাথে আপনি টোব্যাকো ইউজ করলেন বা তামাক ইউজ করলেন, তাতে ব্যাপারটা কীরকম এরকম হবে যে আপনি আগুন লেগেছে বাড়িতে, আপনি সেখান থেকে বেরিয়ে ধোঁয়াযুক্ত ঘরে একটা গেলেন, তফাতটা শুধু এইটুকুই, তার বাইরে কিছু নয়। বা অনেকটা এরকম হতে পারে যে আপনি ধরুন 20 তলার থেকে ঝাঁপ দিচ্ছিলেন, এখন হয়তো 18 তলার থেকে ঝাঁপ দেবেন, ঝাঁপটা সেই দিচ্ছে নি, ফলে এই ধরনের সেফ লেভেল বলে কিছু হয় না।
2: আচ্ছা বর্তমানে কি এটার ব্যবহার আরো বেড়েছে আগের থেকে?
0: না, এইটা মানে খুবই মানে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং হবে, সেটা হচ্ছে যে এই কারণে যে পার্সেন্টেজে বা শতাংশের হিসেবে কিন্তু কমছে, কিন্তু যেহেতু আমাদের দেশের পপুলেশন বেড়ে যাচ্ছে, ফলে যে অ্যাবসলিউট নাম্বারস, যে যতজন তামাক ব্যবহারকারী সংখ্যা, এখানে কিন্তু খুব বেশি ফারাক আমরা দেখছি না। কিন্তু যেটা ইন্টারেস্টিং, যেটা আমি বারবারই বলছি, শতাংশের হিসেবে কমছে। এবং আরও যেটা সুবিধে, 2003 সালে যতজন 13-15 বছর বয়সী বাচ্চারা তামাক ব্যবহার করত, সেইটা কিন্তু এখন আমরা প্রায় হাফ করে নিয়ে এসেছি, যেটা মানে হাফেরও কম করিয়ে নিয়ে এসেছি, ফলে একটা বিরাট বড় পরিবর্তন আগামী দিনে দেখা যাবে। ফলে কোথাও না কোথাও হয়তো আগামী 15-20 বছর পরে আমরা সেটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো, কিন্তু তারপরেও যে সংখ্যাটা আমরা পাচ্ছি আমাদের দেশে, যদি আমি 1.4 বিলিয়ন মানুষ ধরি এবং তার মধ্যে যদি দেখি যে প্রায় 8% কাছাকাছি বাচ্চা যাদের বয়স 13-15, তাদের ব্যবহার হয় তামাক, তাহলে সেটা ভয়ঙ্কর।
2: আচ্ছা এই যে কথাটা আপনি বললেন যে অনেকটা কমে এসছে এখন, তো তাও এখনো তো বহু মানুষ এটাতে এফেক্টেড, তো সেক্ষেত্রে কি মনে হয় যে তরুণ প্রজন্ম কি এই শতাংশে বেশি অনেকটা?
0: না, এইভাবে বলাটা খুবই কঠিন যে তরুণ শতাংশই বেশি হয়ে যাচ্ছে, এরকম নয়। রাদার আমি বলবো যে যেটা হচ্ছে নতুন প্রোডাক্টের ক্ষেত্রে তরুণ প্রজন্ম এগিয়ে আসছে বেশি, এবং যেটা আমাদের কাছে ভয় সেটা হচ্ছে যে মহিলাদের মধ্যে প্রচারটা বেশি বাড়ছে, তো এটা একটা বড় সমস্যা। মহিলাদের মধ্যে যদি ব্যবহারটা বাড়ে, তাহলে প্রজনন সংক্রান্ত বিষয়ে তাদের যেটা, তারা অলরেডি কিন্তু ভালনারেবল, সেখানে দাঁড়িয়ে তারা যদি তামাকের ব্যবহার বাড়িয়ে দেন, ফলে তার ক্ষতিটা কিন্তু আগামী প্রজন্মের ক্ষেত্রে আরো বড় আকার নেবে।

0: করা কান নেবে, ভয় লাগা নেবে।
1: স্যার আপনি যা যা বলছেন, মানে এতক্ষণ যা যা কথা বললেন, আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আর কেউ খুশি না হলেও সেই সব পরিবারের মানুষজন খুব খুশি হবে যারা অনেক দিন ধরে চাইছিলেন যে তামাক ব্যবহার করা সেই মানুষটি বা তার প্রিয়জনকে একটু কন্ট্রোল করতে। তাদের কাছে আজকের অনুষ্ঠান কিন্তু অস্মিতা দারুণ আনন্দের, নাকি?
2: একেবারেই তাই, একেবারেই তাই। তবে আড্ডা তো খুব সুন্দর চলছে, মনে হয় তো একটু গান গান করছে, তাই না?
1: তোমার মন সবসময় গান গান করে অস্মিতা, কিন্তু হ্যাঁ, মানে ওই একরত্তি মেয়েটা, তুমি যে আকাশবাণীতে এসে এই যে গানের প্রতি একটা ভালোবাসা তোমার জন্মেছে, সেই জন্য কি একটা একরত্তি গান হতে পারে?
2: হ্যাঁ হ্যাঁ, একরত্তি গান হতে পারে।
1: গানের লিঙ্কটা কিন্তু ভালো দিলাম, এবার ভালো গানটা শোনাও তুমি তাহলে।
2: হ্যাঁ, সৌরভ খুব সুন্দর গানের লিঙ্ক দিয়েছে, তার জন্য ওর জন্য একটা জোরে হাততালি, কিন্তু হাততালি এখন দিতে পারছি না।
1: কোনোদিনই দাও না গো, চাও যাই হোক,
2: সরি, তোমার জন্য হাততালি আমি এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু হ্যাঁ, গানটার জন্য একটা হাততালি দিতে পারি। শুধুমাত্র আমি দেবো না, ওপারে তোমরা যারা শুনছো আমাদেরকে, তোমরাও দেবে, কারণ এই মুহূর্তে সিধু, রূপম ইসলাম, পটা এবং তানিয়া সেনের কণ্ঠে একরত্তি রইল তোমার জন্য ফিচি গানের পর।

0: কি গানটা কেমন শুনলে বলতো? সেই একরত্তি গানটা সত্যি সত্যি ছিল তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। সিধু রূপম ইসলাম পটা এবং তানিয়া সেনের কণ্ঠে। এবং এখন ফিরে এলাম আবার তোমার সঙ্গে, আমি সৌরভ এবং অস্মিতা। গল্প করছিলাম তামাক নিয়ে, বা তামাক বর্জন কিভাবে করা যায় সে সব নিয়ে।
1: তুমি বলো না আবার তামাক নিয়ে গল্প করছি।
0: তামাক নিয়েই তো কথা বলছি। দেখো, যাকে আমরা রিজেক্ট করবো তার সম্পর্ক তো কিছু
1: কেউ জানতে হবে খুঁটিনাটি, যে কেন সেটা ক্ষতিকারক, কতটা ক্ষতিকারক।
0: যেমন অনেকে আছে যে পুরনো জিনিস অনেক সময় ভুলতে পারে না, তো সেই সব তাদেরকে নিয়েও তো মাথার মধ্যে সবসময় চলে নাকি, তো সেই সব জন্যই আমরা এই যে বাজে অভ্যাস, বা এই অভ্যাসগুলোকে বদলাতে তো হবেই নাকি।
1: হ্যাঁ, শুধুমাত্র তামাক নয়, যা যা বদ অভ্যাস রয়েছে
0: যেটা তোমার মধ্যে ভরপুর আর কি। তারপরে
1: বলো বলো, তুমি বলতে থাকো। আসলে বড়দের দেখেই তো মানুষ শেখে, সেটা কথা নয়, সেটা কথা নয়। আমরা আজকে যে বিষয়ে
0: বলতে চাইছো, যে আমি তোমার থেকে বড়, তা দাদা বলছো না কেন?
1: আমি আর কিছু বলতে চাই না, আমার এখানে কিছু বলার নেই। তবে যে বিষয় নিয়ে আজকে কথা বলছি, আজকের আড্ডায় রয়েছে আমি অস্মিতা, আমার সঙ্গে রয়েছে সৌরভ, এবং আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিশেষ অতিথি নির্মাল্য মুখোপাধ্যায়। আমরা স্যারকে আজকে পেয়েছি, এবং যে বিষয়গুলো আজকে আমরা জানতে পারছি, জানার ভাগিদার তো শুধুমাত্র আমরা নই, তাই না সৌরভ? আমাদের সঙ্গে রয়েছে বন্ধুরা, এবং তোমরা কিন্তু আমাদেরকে ফোন করতে পারো। কিভাবে ফোন করবে? 0332213134 এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা জানাতে পারো। আরেকটা কি উপায় রয়েছে সৌরভ?
0: আরেকটা উপায় রয়েছে আমাদের ফেসবুকের পোস্টারে কমেন্ট। তবে সেই কমেন্টের আগেও দেখতে পাচ্ছি ফোন লাইন কিন্তু ব্লিঙ্ক করা শুরু করেছে অস্মিতা। তাহলে শুনে নি কোন বন্ধু আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে।
2: নমস্কার,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ, আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
1: হ্যাঁ বলো।
2: নমস্কার, আমার প্রশ্ন হচ্ছে, যারা হয়তো খৈনি খায়, হয়তো সারাদিনে অনেক সময় একবার কি দুবার খায়, আর বিড়িটা হয়তো খুব জোর একবার খায়, তার জন্য কি বর্তমানে ক্যান্সারের দিকে ক্ষতি হতে পারে? তো বললে ভালো হয়।
0: বেশ বেশ বেশ বেশ, আচ্ছা, যেটা প্রশ্ন
1: শঙ্কর, বোধহয় আমাদের এতক্ষণের আলোচনাটা একটু মিস করে গেছে।
0: না, তবে খৈনি নিয়ে যেটা বলছিল সেটা আমরা একটু স্যারের কাছ থেকেও শুনবো, যে আলাদা করে খৈনিকে কি একটু লাইমলাইট দেওয়া যেতে পারে স্যার?
3: মানে আমি আগেই বলেছি শঙ্করবাবু, যে এর কোনো সেফ কোনো মেজার নেই, যে এটা সেফ বা মাত্রা বলে কিছু নেই। মানে কেউ, আমি জানি একজন মানুষকে যিনি আমার খুবই পরিচিত মানুষ, আত্মীয়, তিনি সারাদিনে একটা মাত্র সিগারেট খেতেন, তিনিও কিন্তু ক্যান্সারে মারা গেছেন। তো ফলে এই ব্যাপারটা অত সোজা নয়, মানে এইভাবে বলা খুব কঠিন যে একটা খেলে বা আমি সারাদিনে দুবার খাই তাতে ক্ষতি কম হবে, ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা আমি আগেই বললাম যে আপনার পারিপার্শ্বিক যে অবস্থান রয়েছে, আপনার শরীরে যে পুষ্টির মানে ব্যবস্থা রয়েছে, বা যা আপনি যেভাবে খাওয়া দাওয়া করেন, আপনার বয়স, এবং অবভিয়াসলি যদি যেটা আমরা বলি যে হেরিডিটি এন্ডাওমেন্ট যদি থাকে, তাহলে আপনি মানে সামান্য খেলেও হতে পারে, আবার মানে কম খেলেও হতে পারে। তো মানে এটা একটা এর কোনো সেফ মাত্রা বলে কিছু নেই। আমরা বলি যে ছেড়ে দিন, এবং এই ছাড়ার জন্যে আমরা কখনোই এটা কি বলতে পারি যে ধরুন আমি যদি এইভাবে দেখার চেষ্টা করি যে আমি 20টা কম খাবো,
0: কিন্তু 20টা তো খাচ্ছি,
3: 20টা তো খাচ্ছি,

0: এটা তো, এটা তো কখনো জাস্টিফিকেশন হতে পারে না,
1: মানে আমি কম বিষ খাচ্ছি বেশি বিষ খাচ্ছি এটা তো হয় না সত্যি।
2: আচ্ছা স্যার, আপনি তো এর পাশাপাশিও মানে বিভিন্ন মানুষজনকে নিয়েও কাজ করেন, তাদের সঙ্গে কথা বলেন প্রত্যেক দিন, এবং এই ধরনের ধূমপায়ী যারা আছেন সেটা হতে পারে মানে তামাক বিভিন্নভাবে তারা নিচ্ছেন বা ব্যবহার করছেন, তো তাদের সঙ্গে কথা বলে কি মনে হয় এখনো পর্যন্ত এই 2026 এসে দাঁড়িয়েও মানুষের মধ্যে সবচেয়ে ভুল ধারণা তামাককে নিয়ে কি আছে?
0: না, এর বোধহয় আমি বলতে পারি যে অনেকগুলো বলা যেতে পারে মানে এই ব্যাপারে আর কি। প্রথম যেমন হচ্ছে যে বিড়ি ইজ সেফ,
2: আচ্ছা,
0: কারণ হচ্ছে এটা স্বদেশি প্রোডাক্ট, এটার মধ্যে মানে গাছের পাতা ইউজ রয়েছে, যেটাকে আমরা পুরুলিয়াতে ক্যাঁদ পাতা বলি বা অন্য জায়গায় তেঁদু পাতা বলা হয়, তাহলে সেটা একটা বড় ইয়ে।
1: এই নিয়ে কিন্তু একটা কমেন্টও এসছে এই মুহূর্তে, আপনি বললেন স্যার দেখতে পাচ্ছি, সুপর্ণা অধিকারী লিখেছেন আগের অনেক মানুষ বিড়ি খেয়ে বেঁচে থাকতো
0: না। কিন্তু ঘটনা হচ্ছে যে পরবর্তীকালে মুম্বাইতে একটি বহু বছর ধরে একটি স্টাডি হয় যারা বিড়ি খান এবং যারা সিগারেট খান এদের মধ্যে, এবং দেখা গেছে যে বিড়ি ইকুয়ালি বা মোর ক্ষতিকারক সিগারেটের থেকে। তার কারণ হচ্ছে যে যে পরিমাণ টার ঢোকে বিড়ি যখন আপনি ব্যবহার করেন সেইটা অনেক বেশি সিগারেটের থেকে, তার কারণে যে এটা কোনো ফিল্টার থাকে না ডাইরেক্টলি এ হচ্ছে, ফলে একটা বড় সমস্যা। এই একটা জায়গা যেটা দেখা গেছে যে মানে বিড়ি সমানভাবেই ক্ষতিকারক, আমি আর কোনো তথ্যে যাচ্ছি না, তত্ত্বে যাচ্ছি না, কিন্তু এটা একদম পরিষ্কার যে এটা এক। দু নম্বর যেটা হলো ওই যে আপনি বললেন, শঙ্করবাবু একটু আগে বলছিলেন যে আমি মাঝে মধ্যে খাই, এটার আমি আগেই বলেছি যে এর কোনো সেফ কোনো মাত্রা বলে কিছু হয় না। মানে আমি বিড়ি খাই না, আমি চুইং টোব্যাকো খাই, তাহলে আমি যেহেতু ধোঁয়া পান করি না ফলে ইয়ে আছে, তাহলে খুব ভালো, ব্যাপারটা তা নয়। ফলে এই একটা জায়গা যেটা ইন্টারেস্টিং, আমি ওই বারবারই একটা কথা বলবো যে এমন কিছু করা উচিত নয় যা আপনাকে আপনার শরীরকে দুর্বল করে দেবে, নেশাগ্রস্ত করে দেবে, ফলে যে কোনো আসক্তিকর পদার্থ সেটাকে এড়িয়ে চলাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।
1: আচ্ছা, এই যে এড়িয়ে চলার কথা আপনি বললেন, সেই প্রসঙ্গেই বলি যে আমরা যে সমস্ত সিনেমা দেখি সেটা বাংলার হতে পারে বাইরে হতে পারে, সেখানেও যতই সিনেমার শুরুতে বলা হোক যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু তবুও আমরা দেখতে পাই যে সমস্ত আইডিওলজিক্যাল ক্যারেক্টার রয়েছে তারা সিগারেট খাচ্ছেন, এবং এটাকে একটা ওই আইডিওলজি বা একটা কি বলবো একটা হিরোর মতো দেখানো হয় যে
2: আলফা মেল,
1: আলফা মেল এক্স্যাক্টলি
2: কিন্তু করা হয়।
1: তো সেক্ষেত্রে সেটা মহিলাদেরকে দেখানো হচ্ছে যে তারা সিগারেট খাচ্ছেন, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন, এটা কতটা এফেক্ট করছে মানুষকে?
0: এটা অবশ্যই এফেক্ট করে, মানে আমরা একটা ছোট্ট কাজ করেছিলাম বাচ্চাদের মধ্যে যে যারা এই ধরনের ক্যারেক্টারকে দেখেছেন ছোটবেলায় বা দেখেন বা এই মুহূর্তে দেখার মানে দেখার মধ্যে রয়েছেন, আমি যদি আমার কথা বলি আমার ছোটবেলায় যদি সময়, তাহলে আমাদের ছোটবেলায় মনে আছে রজনীকান্ত ছুঁড়ে দিতেন,
1: হ্যাঁ
0: রজনীকান্ত ছুঁড়ে দিলেন সিগারেটটা, তারপর পকেট থেকে রিভলভারটা বের করলেন, তারপর গুলি করে দিলেন, সোজাসুজি সেটা এসে মুখে এসে পড়লো সিগারেট, এর মধ্যে একটা অদ্ভুত রকমের মানে শো অফ ছিল, প্রচার করার একটা ব্যাপার ছিল যে তামাকটা খুব কুল, এবং এই কুল দেখানোর চেষ্টাটা হচ্ছে খুব ডেঞ্জারাস। আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে আমরা এখানে দেখাবার চেষ্টা করছি ইটস কুল, মেয়েদের ক্ষেত্রে বলছি যে আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা, কিন্তু আমি বারবারই বলছি যে মেয়েরা তারা যদি টোব্যাকো ইউজ করেন ফলে তাদের ক্ষেত্রে প্রভাবটা অনেক বেশি ক্ষতিকারক।
2: আমি ঠিক এই জায়গাতেই আপনাকে একটা প্রশ্ন করবো স্যার, যে মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিশেষ করে এই যে বিড়ির কথাটা বারবার করে উঠে আসছে গ্রামগঞ্জে বা মফস্বলের ক্ষেত্রে যারা মহিলারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে তারাও কিন্তু এই বিড়ি জাতীয় তামাক দ্রব্য কিন্তু ব্যবহার করেন, এবং শহরাঞ্চলে তো আছেই সিগারেটের ব্যবহার, তো কোন বয়সী মহিলারা বেশি অ্যাফেক্টেড হচ্ছে, যারা একটু কৈশোরে আছে যাদের সেই সময়টা বডি তৈরি হচ্ছে বা হরমোনাল চেঞ্জেসগুলো হচ্ছে, নাকি একটু 30-40 এইরকম বয়সের মহিলারা?
0: না, এর এর এর

0: এর একটি কোনো মানে ডেটা আমাদের কাছে নেই যেটা আমরা বলতে পারি, মানে করে যে গ্রামের মহিলাদের মধ্যে কোন বর্গের মানুষজন এফেক্টেড হচ্ছেন। যদি আমি এবার দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে যারা একটু বয়স্ক তারা দেখবেন যে চুইং টোব্যাকোটা বেশি ইউজ করেন, এবং এটা খুব স্বাভাবিক, নর্মাল, আমরা নর্মালাইজ করে ফেলেছি। মানে ধরুন আপনি খাওয়ার পরে মুখে একটু তামাক নেব, জিভের তলায় রাখবো বা ঠোঁটের এতে নিচে রাখবো, এটা নর্মাল। মানে এটা মানে মানুষ মনে করে না এটা তামাক ব্যবহারটা এইভাবে তামাক ব্যবহার করলে ক্ষতি হয়, অধিকাংশ মানুষ জানেনই না ওই দিক থেকে ওই ব্যাপারটায়।
1: পানের জর্দাও তো বোধহয় একটা তামাক
0: জাত। একদম। আরেকটি বড় সমস্যা যেটা আমাদের যেটা শহরের দিকে আবার দেখছি আমরা, যেহেতু শহরের প্রেক্ষিত আলাদা, সেই প্রেক্ষিতে আমরা দেখছি যেটা আপনি একটু আগে বললেন যে মেয়েদের মধ্যে সমানাধিকারের জন্যে যে লড়াই, সেখানে তারা এমন একটি জিনিসকে গ্রহণ করতে চলেছেন যেটা তাদেরকে সমানাধিকার তো দিচ্ছেই না,
2: কাউকেই দিচ্ছে না, না পুরুষ না মহিলা,
0: না একদমই না, এবং তাতে ক্ষতি হচ্ছে বেশি। এবং আমি আমার ব্যক্তিগতভাবে মানে বলার মানে বা অনুরোধ করার ইচ্ছে যে এটা একটু ভেবে দেখুন, অনেক রাস্তা আছে সমানাধিকারের কথা বলার বা বোঝাবার, কিন্তু যেটা খারাপ দিক যে পুরুষ যে খারাপ দিকগুলো পুরুষের রয়েছে সেগুলোকে গ্রহণ করার মধ্যে কিন্তু কোনো পৌরুষত্ব নেই, বা আমি বলবো তার মধ্যে কোনো জেন্ডার ইকুয়ালিটির প্রশ্ন আসে না।
1: কোনোভাবে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যাই হোক, আমরা আমাদের আড্ডা আরো তো অনেকক্ষণ সময় আছে, নিশ্চয়ই শ্রোতা বন্ধুদের আরো আরো ফোন পাবো, কমেন্ট পাবো, এবং কমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটা পেয়েছি। শান্তু বসাক বলছে যে আজকের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি এরকম একটা অনুষ্ঠান ভাবছিলাম। থ্যাংকস যুববাণী, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও শান্তুবাবু। বিজন ব্যানার্জি বলছে আকাশবাণীকে অসংখ্য ধন্যবাদ এরকম অনুষ্ঠান আয়োজন করবার জন্য। সৌমেন দাস বলছে আজকে যুববাণীর ইহা ক্ষতিকারক এই বিষয়ে আমাদের অতিথি নির্মাল্য মুখোপাধ্যায় স্যারকে নমস্কার, খুব অতি প্রয়োজনীয় একটা বিষয়ে আলোচনা করছো অস্মিতা এবং সৌরভ, ধন্যবাদ। নির্মাল্য স্যার সমস্ত বিষয়টা বলবেন, আমি একটাই বার্তা দিতে চাই, এই তামাক জাতীয় জিনিস বাজারে বন্ধ করে দিলে কেমন হয়, তাহলে মানুষ খুবই সুস্থ থাকবেন বলে আমার মনে হয়। সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান।
2: এবং এখানে সন্তু বসাক আবারও লিখছেন যে স্যার কোনো বাচ্চার সামনে ধূমপান করা কতটা হানিকারক হয় যদি একটু বলেন।
0: বাচ্চার কাছে ধূমপান করা অতীব হানিকারক, সেটাতে নিয়ে কোনো সন্দেহই নেই, কারণ আমি একটা কথা বলতে পারি, যিনি ধূমপান করেন তিনি কিন্তু তার সিগারেট বা বিড়ি যে ধোঁয়া, যদি আমি সেটার পরিমাণ যদি 100 ধরি, তাহলে কিন্তু তার 20% বা 20% বেশি তিনি নিজ শরীরে নেন না, অর্থাৎ তিনি প্রায় 70-80% ধোঁয়া কিন্তু বাইরে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আপনি যদি ব্যালকনিতে খেলেন, সেটা আকাশে জ্বলে যায় না, সে ধোঁয়া কিন্তু বাড়িতে এসে আপনার ছোট বাচ্চা তাদের মধ্যে সে ছড়িয়ে পড়ে। এবং এই যারা মানে আমরা যাকে বলছি পরোক্ষ ধূমপান, এই পরোক্ষ ধূমপান কিন্তু একই রকমভাবে ক্ষতিকারক, প্রায় একই রকমভাবে ক্ষতিকারক। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে অনেকে ভাবেন যে আমি বাইরে খেয়ে আর চলে আসবো বা বাথরুমে খাবো, দরজা বন্ধ করে এক্সস্ট ফ্যান চালিয়ে দেবো, তাহলে আমার ক্ষতি হবে না। আসলে তা নয়, নিকোটিন এবং যে কার্সিনোজেনিক পদার্থের কথা আমি বলছিলাম বারবার করে, তারা কিন্তু আপনার শরীরে, আপনার ওই কার্টেনে, আপনার ওই টাওয়েলে 4 ঘন্টা থেকে যাবে, যেটাকে আমরা বলছি থার্ড হ্যান্ড স্মোক। এবং সেটা যখন তারপর আপনি আপনার বাচ্চাকে জড়িয়ে ধরলেন, সেটা কিন্তু তাকে আপনি, সে কোনো অন্যায় না করেও আপনার পাপে সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে এটা একটা সবচেয়ে বড় সমস্যা। আমরা বলবো যে যখন যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে অবভিয়াসলি দয়া করে তামাক ব্যবহার করবেন না, তাতে ওই বাচ্চা আরো ভালো থাকবে, কারণ আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে যে আমাদের সন্তান আমাদের সবচেয়ে কাছের প্রিয় মানুষ, এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত করার দায় তো আমাদেরই।
2: একেবারেই তাই।
1: এখানে না অনেকে একটা যুক্তি দেয় অস্মিতা, যে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে বা একটু মন খারাপ হচ্ছে সেখানে একটু তামাক জাতীয় দ্রব্য ব্যবহার করছি। সেই জিনিসটা স্যার আমি আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং তামাক জাতীয় ব্যবহার মানে জিনিসপত্র ব্যবহার, এর মধ্যে কি আদৌ কোনো লিংক কিছু আছে?
0: এটা অনেকটা এরকম যে যেই আগুন লাগায় সেই পরে ফায়ার ফাইটিং ফায়ার ফাইটার হয়ে এসে আগুন।

0: যে আপনি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। মানে WHO বলছে যে তামাক কিন্তু ভীষণ মানে হাইলি অ্যাডিক্টিভ। এবারে এই অ্যাডিক্টিভ একটা প্রোডাক্ট যদি আমি না খাই তার উইথড্রল সিমটমস হয়। এই উইথড্রল সিমটমস কী করে, আমাদেরকে একটা কষ্ট হয় আমাদের শরীরে, অর্থাৎ আমার শরীরে যে ডোপামিন সিক্রেশন হয়, আমি যখন সিগারেটটা খাচ্ছি বা বিড়িটা খাচ্ছি বা চিউইং টোব্যাকো ইউজ করছি, তখন আমার শরীরে ডোপামিন সিক্রেশন হচ্ছে, মস্তিষ্কে আমার ডোপামিন সিক্রেশন হচ্ছে, আমি একটা প্লেজার পাচ্ছি, আনন্দ পাচ্ছি, সেই আনন্দটা পাওয়ার চেষ্টা শুরু হয়, কষ্ট পাওয়া শুরু হয়। এইবার এইটা যখন আমরা পাই না তখন একটা উইথড্রল সিমটমস থাকে। এবারে কিছু কিছু সময় কী হয় না, আমরা ভাবি যে যখনই আমি খেলাম তখন একটা কী খেলো, কিকের জন্য হয়তো এক সেকেন্ড দু সেকেন্ড বা হয়তো এক মিনিট বড় জোর একটা ইয়ে থাকলো, চলে এলো, তারপর আবার ওটা আবার মনে হবে আরেকটা খাই, তাহলে আর একটু কনসেন্ট্রেশন বাড়বে। এই যে একটা চেইন, এই চেনটা কিন্তু ডিপেন্ডেন্সিটাকে আরও বাড়িয়ে দিল, এবং এই ডিপেন্ডেন্সি যত বাড়বে তত বেশি ক্ষতিকর ক্ষতির পরিমাণটাও বাড়বে। অর্থাৎ আমি আগেই বললাম এটা অনেকটা এরকম, যেই আগুন লাগালো সেই এসে আবার ফায়ার ফাইটিং এর কাজটা করলো।
1: একদমই তাই, একদমই তাই। তবে আপাতত ফোন লাইনে সৌরভ বন্ধু রয়েছে, শুনে নি বন্ধু কি বলছে। হ্যালো, হ্যালো,
2: প্রশ্ন আছে যা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: বলছি নমস্কার আপনাদের, ডাক্তার বাবু নমস্কার। বলছি পান খেলে তাতেও কি কোনো অসুবিধা হয়?
3: পান, হ্যাঁ একদমই, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ পান কিন্তু খুবই মানুষ ব্যবহার করেন।
0: আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপরে সেটা নির্ভর করে। আপনি যদি শুধুমাত্র পান খান এবং সেটা অবশ্যই অতিরিক্ত পরিমাণে হয়তো চলবেই না, তাহলে সেটা ঠিক আছে। এবং সেটা যদি আপনি ধরুন মানে সুপুরির সাথে যদি খান, জর্দার সাথে যদি খান, দোক্তার সাথে যদি খান, তাহলে সেটা আদপেও ভালো অভ্যাস নয়, আমি বলবো সেটা ছেড়ে দেওয়াটাই উচিত।
1: বেশ, আবারও ফোন লাইনে বন্ধু, শুনি বন্ধু কি বলছে। হ্যালো,
4: হ্যালো,
3: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
4: আমি পূর্বস্থলী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
3: বলুন রীতা।
4: ডাক্তারবাবুকে নমস্কার, আর তোমাদেরও শুনে আসিস। আমি জানতে চাইছি উনুন, এখন তো অনেকেই গ্যাস পাচ্ছে না, উনুনে রান্না করছে, উনুনের ধোঁয়া কতটা ক্ষতিকারক, এইটুকুনি জানতে চাইছি।
0: দেখুন মানে ধোঁয়া, আমি বারবারই বলছি ধোঁয়া আদপেও ভালো জিনিস নয়, ধোঁয়া ক্ষতিকারক। এবং উনুনের রান্নাতে যদি ধোঁয়া আপনি করেন, সেই বাড়ি ঘর যদি দরজা বন্ধ হয়, জানলা বন্ধ থাকে, তাহলে সেটা প্রবল ক্ষতিকারক।
3: আচ্ছা ডাক্তার, এখানে আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে ধোঁয়ার কথাতে মনে পড়লো আর কি, যারা পুজো আচ্চা করে, তো ওই ধূপ ধুনো ঘরের জানলা দরজা অনেক সময় বন্ধ থাকছে, বিশেষ করে শীতকালে, এই ধূপ ধুনো কি বাড়ির মহিলাদের একটু বেশি মানে এই ধরনের জিনিসে আরো এগিয়ে দিচ্ছে কি?
0: একদম একদম, সে আমি আগেই বলছি, ধোঁয়া আপনি যেভাবে নেন সেটা ক্ষতিকারকই, সেটার মধ্যে কোনো সেফ বলে কিছু নেই, মাত্রা বলে কিছু নেই।
1: বেশ বেশ, তবে আপাতত সৌরভ মানে আমরা আলোচনা তো করছি, তবে আবারও কিন্তু ফোন লাইনে বন্ধু রয়েছে, তাহলে একটুখানি বন্ধুর প্রশ্ন শুনে নি, কারণ বন্ধুদের প্রচুর প্রশ্ন রয়েছে এই বিষয়ে।
3: প্রশ্ন বলতে আমার একটি কমেন্ট ভীষণ মনে ধরেছে, আমি সেটা একটু বলতে চাই, যে আমাদের এক শ্রোতা বন্ধু সৌমেন দাস আমাদের ফেসবুক পেজে কমেন্ট করছে যে অনেকদিন আগে আমি একজন ডাক্তারবাবুর কাছে দেখাতে গিয়েছিলাম, ডাক্তারবাবু রোগীকে বলছেন সিগারেট খাবেন না, তো ডাক্তারবাবু নিজেই সিগারেট খাচ্ছিলেন।
1: হ্যাঁ মানে জিনিসটা আমরা হাসছি ঠিকই,
3: কিন্তু সত্যি মানে যে বলছেন তা কিন্তু আগেই মানা উচিত, যে আমি যাকে বলছি তাকে আগে সংবরণ করা উচিত নাকি?
1: একেবারেই তাই, একেবারেই তাই। তবে সৌরভ আপাতত ফোন লাইনে কিন্তু আবারও বন্ধু করা আছে, চলো শুনি। হ্যালো,
5: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি পশ্চিম মেদিনীপুর থেকে রবীন্দ্র ভাই বলি। বলছি আমার বয়স 72 বছর, আমি দোসা পানের সাথে সুপুরি আর ধুনের চাল মুড়ি আর একটু মটিয়ার দিয়ে খাই, এটা কি খুবই ক্ষতিকর?
0: আমি কথাটা শুনতে পেলাম না ঠিকঠাক,
3: মানে উনি বলতে চাইছেন যে পানের সাথে সুপুরি মৌরি এগুলো দিয়ে উনি খান, এটা কি খুবই ক্ষতিকর? দোক্তাও আছে সঙ্গে?
0: না, দোক্তা অবশ্যই ক্ষতিকারক, আমি আগেই বললাম, সুপুরি অবশ্যই যদি আপনি নির্দিষ্ট মাত্রার মানে এরকম কোনো নেই তো বা এরকম কিছু বলা নেই, ফলে আপনি যেভাবে খান সেটা ক্ষতিকারকই, ফলে মানে আপনি একটু দেখবেন যাতে করে মুখে সাদা দাগ হচ্ছে কিনা, তাহলে সে সাদা দাগ হলে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, কথা বলুন।
1: তাহলে দেখলে সৌরভ, এই যে একদম শুরুতেই স্যারের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে তামাক সেবনের অনেকগুলো তো মাধ্যম রয়েছে, যে বন্ধুরা আমাদেরকে ফোন করছে, আমরা কিন্তু বুঝতে পারছি যে ছোট ছোট কিছু জিনিস

0: যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে দেখলে আমাদের মনে হয় যে না কোনো ক্ষতি করছে না, কিন্তু তার মধ্যেও কিন্তু ওই বিষটা লুকিয়ে রয়েছে।
1: এবং মানুষ কিন্তু সত্যিই জানতে চায় যে এই যে প্রত্যেক দিনের একটা, বিশেষ করে দেখবে মা কাকিমাদের মধ্যে অনেকেই আছে এরকম গ্রাম্য ফসলে, যে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা পান সাজো দেখি, মানে এই একটা ব্যাপার আছে। তো ওই পান সিজে, এই যে স্যার বারবার করে বলছেন যে একটা মাত্রাতিক তো জিন ব্যবহার কোনো কিছুই খারাপ,
0: একেবারেই তাই,
1: সেটার কিন্তু তাদের জানার ইচ্ছেও আছে এবং তাদের মধ্যে অনেক অজানা কিছুও আছে। আজকে হয়তো আমরা সেই সব প্রশ্নের উত্তর দিতে পারব।
0: তবে হ্যাঁ সৌরভ, আমার মনে আমরা এতক্ষণ ধরে কিভাবে আমরা এফেক্টেড হচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু কিভাবে আমরা এটা থেকে বেরোতে পারি এবার ধীরে ধীরে আলোর পথে যেতে হবে আমাদের, তাই তো? তাহলে স্যার আমি এবারে প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ধূমপানে বা যে কোনোভাবেই তামাক সেবনে মানুষ আসক্ত হচ্ছে, এখান থেকে বেরোনোর উপায় কি, কিভাবে আমরা পুরো এই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় ওই বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয়, তো সেই বিন্দু থেকে সিন্ধুটা কিভাবে করব সেই পথটা যদি আপনি বলে দেন।
2: না এটা মানে আমি বলতে পারি দুভাবে, মানে আমাদের যেভাবে ভাবা উচিত সেটা হচ্ছে যে আইন একটা রয়েছে, আপনারা বোধহয় জানেন যে সিগারেট এন্ড আদার টোব্যাকো প্রোডাক্টস অ্যাক্ট, আইনটা পাস হয়েছিল 2003 সালে। তো তারপরে 2003 সালের পর থেকে ধরুন আজকে 2026, তার মানে হচ্ছে যে 2026-এ অ্যাজ সাচ, মানে 2023 থেকে 2026 মানে প্রায় 23 বছর অ্যাজ সাচ আমরা কী কী অ্যাচিভ করেছি যদি একটা চেষ্টা করে দেখি, তাহলে দেখবো যে ভারত সরকার মানে এখানে ই সিগারেটকে ব্যান করেছে, নতুন যে প্রোডাক্ট এসছে, নতুন আরও নতুন কিছু প্রোডাক্টসের কথা বলা হচ্ছে যেগুলো মার্কেটে আসার কথা বা আসার চেষ্টা করছে, যেমন নিকোটিন পাউচেস, এইগুলো যাতে বন্ধ হয় সেটার জন্য চেষ্টা চলছে। এছাড়া যেটা আইনের ধারাতে বা আমি আগেই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ভারতবর্ষ বোধহয় খুব কম দেশের মধ্যে পড়ে যেখানে ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম চলে। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে আমাদের প্রত্যেকটি জেলাতে কিন্তু জেলা সদর হসপিটালে সিজেশন সেন্টার আছে, এবং সেই সিজেশন সেন্টারে আপনারা গিয়ে মানে সাহায্য নিতে পারেন টোব্যাকো ছাড়ার জন্যে।
0: আচ্ছা,
2: এছাড়া যেটা বলার যে, তবে আমি একটা কথাই বারবার এখানে একটু ডেভিয়েট করবো আপনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে অনেকে ভাবেন যে আমি মার্কেটে মানে বা দোকানে যাবো, ওষুধের দোকানে যাবো, এনআরটি কিনবো বা নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি, যেটাতে আমরা ভাবি যে লজেঞ্জেস কিংবা হয়তো গাম মুখে নেব, সিগারেট বা বিড়ি বা তামাক আমার ছেড়ে যাবে। ব্যাপারটা কিন্তু অত সোজা নয়। আপনারা এসব করার আগে দয়া করে যারা কাউন্সেলিং করেন তাদের সাহায্যটা নিন, এবং কাউন্সেলিং করার পরে যিনি মেডিকেল ডক্টর ওখানে থাকবেন তার সাহায্য নিয়ে আপনার ওই কোর্স ঠিক হবে, মানে কতটা আপনি নেবেন, আপনার বয়স, আপনার ওজন, আপনি কিভাবে ব্যবহার করছেন, কতটা ব্যবহার করছেন, তার উপর ডিপেন্ড করে নিকোটিন রিপ্লেসমেন্টের থেরাপি ঠিক হয়। আপনি যদি দোকান থেকে কিনে নিলেন আর মুখে লাগিয়ে নিলেন তাতে করে যে কমে যাবে তা ব্যাপারটা তা নয়, আপনি কাল থেকে ছেড়ে দিয়ে দেবেন এটা এরকম ব্যাপারটা নয়। দিস ইজ নট এ ম্যাজিক বুলেট। যেটা দরকার হবে যে প্রেয়ার প্রেশার থাকে, মানে যে আমি আমার বাড়ির লোক বলবে যে না আমি তুমি আর খেও না। আমি একটা যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আমার বাড়ির মানে যেখানে আমি কাজ করি সেখানে বড় করে টাঙিয়ে দিলাম যে এই আমার ছেলের জন্মদিনে বা মেয়ের জন্মদিনে আমি ছেড়ে দেবো আর খাবো না, এবং সেইটাকে আমি বাড়ির সবাইকে জানিয়ে দিলাম। তারপর যেটা হলো, যখনই আমার ক্রেভিং হবে, কষ্ট হচ্ছে, আমি তখন যেখানে ক্রেভিংটা বাড়তে পারে, যেমন ধরুন যেখানে আপনি গিয়ে খেতেন বন্ধুদের সাথে বা কিছু, সেই জায়গাগুলোকে একটু কয়েকদিন এড়িয়ে চলুন, এবং মুখের মধ্যে সাইট্রাস জাতীয় কিছু রাখুন, গাজর রাখুন, তাতে করে কী হবে, বা ওই লেবু ভাজা জোয়ান একটু সামান্য লেবু দিয়ে তার মুখে নিলেন, তাতে করে ক্রেভিংটা কমবে। আমি জানি কষ্ট হয়, কষ্ট হবে, উইথড্রল সিমটমস হয়, এবং সেক্ষেত্রে সবাইকার সাহায্য লাগে, কাউন্সিলারদের সাহায্য লাগে। ফলে আমি ওই জন্যে আমি বললাম বারবার করে যে দয়া করে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিকে বা এনআরটিকে ম্যাজিক বুলেট ভেবে নেবেন না। সরকারি সহায়তা রয়েছে, আপনারা সেখানে যান, সহায়তা পাবেন, এবং ছাড়ুন, ছেড়ে ফেলুন। এবং আমরা বিশ্বাস করি যে যদি পসিবল হয়, যদি আপনি আপনার সেই শক্তি থাকে, মনের জোর নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন। কঠিন, কিন্তু ছেড়ে দেওয়াটা যায়, ছেড়ে দেওয়াটা অনেক সোজা। যদি আপনি আপনার মনকে ঠিক করেন যে আমি ছাড়বই, তাহলেই সেটা সম্ভব। এনআরটি কিন্তু আপনাকে ওই ছাড়াতে কিন্তু পারবে না,
3: দৃঢ় প্রত্যয় রাখতে হবে।
2: একদম, একদম।
3: আচ্ছা, এই ক্ষেত্রে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO এর গাইডলাইন কি কিছু আছে? এই
2: অবশ্যই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো মানে তার একটা বড় দুটো ইয়ে আছে, ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক কনভেনশন অফ টোব্যাকো কন্ট্রোল।

0: যেটা আমরা বলি FCTC। FCTC হচ্ছে দ্য ফার্স্ট, মানে ভারত মানে পৃথিবীর ফার্স্ট পাবলিক হেলথ ট্রিটি, যেখানে প্রায় 180টার উপরও দেশ সিগনেটারি, ভারতবর্ষ সিগনেটারি, এবং আমরা প্রথমেই শুরু করেছিলাম আমরা প্রথমে এটা। এর FCTC-র মানে পিছনে ভারতের অবদান প্রচুর। এছাড়া রয়েছে যে আমাদের WHO-র একটা ফ্রেমওয়ার্ক রয়েছে, বলে এম্পাওয়ার বলি আমরা, সেখানে কীভাবে আমরা টোব্যাকো ইউজকে আটকাতে পারি তার কতগুলো ইয়ে দেওয়া আছে, রাস্তা বলা আছে। তার মধ্যে যেমন ধরুন টোব্যাকোর দাম বাড়িয়ে দেওয়া, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে, যে আমাদের এখানে যে একটা টোব্যাকো সিগারেটের প্যাকেটের যে দাম, সেই প্যাকেটের দাম যদি আমি অস্ট্রেলিয়ার সঙ্গে বা আমেরিকার সঙ্গে তুলনা করি, তাহলে দেখা যাবে সেটা আমাদের এখানে অনেক বেশি দাম, আমাদের এখানে সরি অনেক কম দাম। অর্থাৎ যে বাচ্চারা যেটা আমরা দেখেছি, যারা যেসব বাচ্চারা অ্যাক্সেস করতে পারে না, তারা যদি শুরুটা না করতে পারে, তাহলে খুব সোজা তাদের পক্ষে তামাক ফ্রি থাকা, সেইটার ব্যবস্থা করা। দ্বিতীয় কথা হচ্ছে স্কুলের চৌহদ্দির মধ্যে, 100 গজের চৌহদ্দির মধ্যে কোনো তামাক জাতীয় পদার্থ না বিক্রি করা, 18 বছরের নিচে কোনো তামাক জাতীয় পদার্থ বাচ্চাকেদেরকে না দেওয়া বা বিক্রি করার চেষ্টা করা, বা তাদেরকে হাত দিয়ে আনানো, এই যা গিয়ে আমার হুকাটা নিয়ে আয় বা আমার সিগারেটের প্যাকেটটা নিয়ে আয়, এটা যেন কখনোই না করা হয়। এই ছোটো ছোটো জিনিসগুলো করলে আমরা কিন্তু খুব সহজেই এই ইয়ের থেকে কাটিয়ে উঠতে পারবো। এবং এটা মানতেই হবে যে আমি বলেছি বারবার করে, যেহেতু সংখ্যায় মানে পপুলেশন সংখ্যাটা বেড়েছে, কিন্তু পার্সেন্টেজে বা শতাংশের হিসাবে কিন্তু তামাক ব্যবহারের সংখ্যা কমছে। ফলে হয়তো আগামী দিনে আমরা খুব সহজেই এই বিষয়ে আমরা একটা প্রত্যয় রাখি যে আমরা তামাক মুক্ত পৃথিবী দেখে যেতে পারবো।
1: আচ্ছা স্যার, এক্ষেত্রে তো সরকারি একটা ভূমিকা আছে, যে আপনি বলছিলেন যে বাচ্চাদেরকে বিভিন্নভাবে এইখান থেকে মুক্ত করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া উচিত, সরকারি পদক্ষেপ তো আছেই, কিন্তু বিভিন্ন NGO সংস্থা যেগুলো আছে ছড়িয়ে ছিটিয়ে ভারতবর্ষের বুকে, বিভিন্ন আমাদের রাজ্যের বুকেও আছে, তাদের ভূমিকাটা ঠিক কী হতে পারে?
0: না, আমি মানি এটা খুব বড় রাস্তা বা বড় একটা জায়গা যেখানে NGO-রা বড় ভূমিকা পালন করতে পারে। আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, যে ব্যক্তিগত স্তরে, যে আমরা এই তামাক নিয়ন্ত্রণের জন্য প্রায় 17 বছর ধরে কাজ করছি, 17-18 বছর ধরে, এবং আমার বিশ্বাস যে আমাদের কাজটা মূলত দু রকমের। একটা হচ্ছে যে আমরা মানে সরকারকে সাহায্য করি বিভিন্ন ধরনের, যে কোথায় ভায়োলেশন হচ্ছে সেই জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করি এবং সরকারের সঙ্গে সেটা শেয়ার করি, নিয়মিত সেটা শেয়ার হয়। আরেকটা যেটা জায়গা, সেটা হচ্ছে যে আমরা কোনটা কাজ করছে, কোন ধরনের তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি কাজ করছে ভালো, সেইটা নিয়ে আমরা সরকারকে বিভিন্ন ধরনের তথ্য বা সমীক্ষার কাজ করে আমরা সেই তথ্য তুলে দিই, এবং তার উপরে বেস করে সরকার দায়িত্ব নেন। আমরা যেমন এই মুহূর্তে কাজ করছি টোব্যাকো ট্যাক্সেশনের উপরে, যে টোব্যাকো ট্যাক্সেশন কতটা বাড়ানো উচিত, এবং এই বাড়লে তাতে করে কী সুবিধে হতে পারে, কতজন বাচ্চাকে আমরা মানে শুরু না হওয়ার থেকে বাঁচাতে পারি। আমরা একটা কথা প্রায়ই বলি, যে যারা শুরু করেনি তাদেরকে আটকানোটা সোজা, যারা শুরু করেছেন তাদের পক্ষে তাদেরকে আটকানোটা কঠিন, কারণ তাদেরকে অনেকটা মানে রাস্তা পেরোতে হবে।
1: এক্ষেত্রে বোধহয় সেশন সেন্টার বলেও কিছু আছে,
0: যেটা আমি ওই জন্যই বললাম যে প্রতিটি জেলা হসপিটালে আমাদের এটা রয়েছে, মেডিকেল কলেজগুলোতে এটা চালু হয়েছে, ডেন্টিস্ট্রি কলেজগুলোতে এটা চালু হয়েছে। ফলে এইগুলো কিন্তু ভারত সরকার অলরেডি এটা করেছেন, এবং NGO-রা সেটা সাপোর্ট করছেন বিভিন্নভাবে, তারা মানুষজনকে নিয়ে আসছেন, তাদেরকে নিয়ে বলছেন যে এটা করুন বা এটা আপনি ছেড়ে দিন, এবং অবশ্যই অ্যাওয়ারনেস যেটা আমরা রেগুলারলি।
1: এক্ষেত্রে কি ভারত সরকারের কোনো হেল্পলাইন নম্বর বা এরকম কিছু আছে?
0: হ্যাঁ, ভারত সরকারের হেল্পলাইন নম্বর আছে, সেই নাম্বারটা আমি একটু পরেই বলে দিচ্ছি আপনাকে।
2: বেশ, নাম্বারটা তো আমরা জানবো, তবে আরো একটা বিষয় বলে রাখি, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা রয়েছি ফেসবুক লাইভে, এবং লাইভেও তোমাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা স্যারকে করতে পারো, এবং যে হেল্পলাইন নম্বরটি এই মুহূর্তে স্যার বলছেন সেটাও কিন্তু তোমরা
1: নোট করে রাখতে পারো।
2: তো সৌরভ, আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, এবং যে বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলছিলাম সেটা হচ্ছে যে
1: তোমার আমার জামার রং কিন্তু আজকে মিলে গেছে, সেটা
2: প্রথমবার এরকম হয়েছে। এবং একদম আমরা যেহেতু শেষ পর্যায়ে পৌঁছে গেছি, স্যার যা যা আমাদেরকে আজকে বললেন সেই বিষয়গুলো তো অবশ্যই আমরা মেনে চলবো এবং পালন করার চেষ্টা করব, এবং স্যার যে হেল্পলাইন নম্বরটি বলছেন সেটা কিন্তু অবশ্যই নোট করতে হবে। এবং যা যা আমরা শিখলাম সৌরভ, সেটা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে তামাক সেবন থেকে তোমরা ধীরে ধীরে নিজেদেরকে সরিয়ে আনবে, তাহলে অবশ্যই একটা প্রপার গাইডেন্স মেনে কিন্তু তোমরা এগোতে পারো। তো আপাতত আমাদের সময় মনে হচ্ছে শেষ হয়ে এসছে, এত

0: হয়েছে এবং আশা করছি শ্রোতা বন্ধুরাও কিন্তু অনেকটা খুশি হয়েছে।
1: এবং অনেক খুশির থেকেও বড় কথা, অনেক কিছু জানতে পারছেন, পেরেছেন হয়তো আশা করছি, কারণ এই বিষয়টি নিয়ে সত্যি বিভিন্ন অনুষ্ঠান হওয়া সত্যিই দরকার, কারণ সতর্কতা না ছড়ালে এই জিনিসটি থেকে কিন্তু আমরা কখনোই বেরোতে পারবো না।
0: একেবারেই তাই। তবে ওই যাওয়ার পথে, আড্ডা তো শেষ মোটামুটি হয়েই গিয়েছে, যাওয়ার পথে তোমাদের জন্য একটু গান রাখবো না? সেটা তো হতেই পারে না।
1: গান কেন রাখবো? কারণ গান এই কারণেই রাখবো, কারণ এই যে আমরা এতক্ষণ বিভিন্ন সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছিলাম, সেই সিরিয়াস বিষয় থেকে একটু একটু বেরোতে গেলে আমাদের কোথায় যেতে হবে? ঘুরতে যেতে হবে, তাই তো? আর ঘুরতে যাওয়া মানে এই রং ম্যাচিং করে তোমরাও বেরিয়ে পড়তে পারো কোথাও একটা, আর যদি সেটা হয় পাহাড়, কেমন হয় তাহলে? এই অনুষ্ঠান শেষে তোমরাও গান শুনতে শুনতে মনে মনে চলে যেতে পারো পাহাড়ে, আর সেইখানে গান হেডফোনে থাকবে নাকি অস্মিতা?
0: একেবারেই তাই। তবে হ্যাঁ, অবশ্যই সুস্থ থাকতে হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমার শরীর এবং মনকে যত্নে রেখো। আজকের মতো টাটা, চন্দ্রবিন্দুর তরফ থেকে এইটা তোমার গান।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় অস্মিতা রায় এবং সৌরভ দেবনাথ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন পুরাতনী গান, শিল্পী পরাগ দত্ত।

শুনলেন পুরাতনী গান, শিল্পী পরাগ দত্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস, গানের কথা প্রচলিত।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুর সফর করছেন। আকাশপথে সেখানে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। মায়াপুরের গোশালা ঘুরে দেখার পর গোপুজোতেও অংশ নেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হচ্ছে নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ঈদুজ্জোহা উদযাপনের খবর আসছে। মুর্শিদাবাদের 5,000-এর বেশি মসজিদ এবং বিভিন্ন ময়দানে প্রার্থনায় সামিল হন লক্ষ লক্ষ মানুষ। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পর সরকারি বিধি মেনে ঈশ্বরের উদ্দেশ্যে প্রিয় পোষ্যকে উৎসর্গ করার রেওয়াজ পালিত হয়। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে হায়দারপুরে 400 মহিলা আজ নামাজ পাঠে অংশ নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে এই দিনে রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে এই উৎসব চলবে। এই বিশেষ দিনে বাড়ির চারপাশে গোবর দিয়ে গণ্ডি দেওয়া হয়। রহিন মাটি সংগ্রহ, রহিন ফল খাওয়া এই পরবের অন্যতম রীতি। রহিন ফল বিভিন্ন রোগ প্রতিরোধে বিশেষভাবে সহায়ক বলে কর্মীদের বিশ্বাস। এই সময় আমন ধানের বীজ বপনের জন্য ধানের মুইট বের করা হয়। পরে রোগ প্রকার আক্রমণ থেকে রক্ষা পেয়ে সেই বীজ থেকে ভালো ধানের চারার জন্ম হয় বলে প্রচলিত ধারণা। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো তথ্য দিয়ে আর্থিক সুবিধা নেবার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত রকিবুল শেখ দীর্ঘদিন ধরে মহিলাদের জন্য চালু এই সরকারি প্রকল্পের টাকা নিয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরই নথিপত্র খতিয়ে দেখে বহরমপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। কিভাবে ভুয়ো নথি ব্যবহার করে সেই প্রকল্পের সুবিধা নিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার

0: করেছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মোরশালী এবং গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে এই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআই এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। ধৃত দুজনকেই আজ কলকাতায় আনা হয়েছে বলে খবর। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, 38 একরের বেশি। এরপরই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11 মে রাজ্যের নতুন বিজেপি সরকার মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদন পত্র বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। আদিবাসী উন্নয়ন মঞ্চকের সচিব রঞ্জনা চোপড়া গতকাল পশ্চিমবঙ্গে মঞ্চকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন। এক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া, বাজেট বরাদ্দের উপযুক্ত ব্যবহার, বকেয়া কাজের গতিবৃদ্ধির ওপর বিশেষ নজর দেওয়া হয়। রাজ্যের প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, পিএম জনমান এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নিয়ে আলোচনা হয়েছে। এদিকে আদিবাসী পড়ুয়াদের জন্য একলব্য মডেল আবাসিক স্কুল স্থাপনের ব্যাপারে মঞ্চকের অধীন জাতীয় শিক্ষা সমিতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পরিচালন সমিতিতে প্রশাসক নিয়োগ করেছে রাজ্য সরকার। নতুন সরকারের নির্দেশ মতো সরকার পোষিত স্কুলের পরিচালন সমিতি আগেই ভেঙে দেওয়া হয়েছে। এবার স্কুল সাব ইন্সপেক্টরদের তাদের অধীনস্থ স্কুলগুলির প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে আজ সকালে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রের। মৃত ছাত্রের নাম আদ্দিক হিলারিয়ান, বয়স 11 বছর। একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামার ক্যাম্পে যোগ দেয় ওই ছাত্র। সেখানেই সুইমিং পুলে নেমে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গ্রামীণ সংবাদ শেষ হলে পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার অনেক জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান জেলার 2-1টি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় প্রায় 60-70 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি জেলার 2-1টি জায়গার ওপর দিয়ে। ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই 2-1টি জায়গার ওপর দিয়ে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার যুব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকের আমাদের গ্রামীণ যুব বন্ধুদের আসর বসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার রাজাপুর গ্রামে। আজকের আমাদের অনুষ্ঠানে যে সমস্ত যুব বন্ধুরা রয়েছেন তারা বিভিন্ন ভাবে সমাজের মূল স্রোতে নিজেদেরকে মেলে ধরার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ বা চাকরির প্রস্তুতি, কেউ বা গান বাজনাকে সঙ্গী করে জীবনের পথে এগিয়ে যাওয়ার ব্রতে ব্রতী হয়েছেন। সেই সমস্ত তরুণ বন্ধুদের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আমার ডান দিকে বসে রয়েছে আমাদেরই এক বন্ধু, আজকের অনুষ্ঠানে তার কাছে চলে যাই। সে আমাদেরকে কি শোনায় এবং তার সম্পর্কে কিছু কথা একটু জানি। তোমার নামটা কি শুনি?

0: সুনন্দা মন্ডল,
1: আচ্ছা সুনন্দা, এখন কি করছো?
0: আমি গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছি এখন,
1: আচ্ছা, মানে
0: আর
1: চাকরির পরীক্ষার জন্য
0: হ্যাঁ
1: প্রস্তুতি
0: তার সাথে
1: নিচ্ছো।
0: টিউশন পড়াই।
1: আর পড়াশোনা কতদূর করলে?
0: পড়াশোনা গ্রাজুয়েশন, জুওলজি অনার্স।
1: আকাশবাণীর পক্ষ থেকে আগামী দিনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা রেডিও সেটের ওপার থেকে শুনছে তোমাকে এই মুহূর্তে, তুমি তাদের জন্য কি শোনাবে?
0: আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবো, আমার হিয়ার মাঝে।
1: কবির গান দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করি।

0: খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকের আমাদের গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান শুরু করলাম। আমরা চলে যাই আমাদের পরের বন্ধুর কাছে।
1: আমার বাড়ি রাজাপুর।
2: রাজাপুর এখানে? আচ্ছা, কি করো এখন?
1: গান বাজনা।
2: গান বাজনা? গানটাই বেশি ভালো লাগে। আর এছাড়া?
1: এছাড়া এমনি পড়াশোনা করেছি, টিউশন করি।
2: আচ্ছা, প্রাইভেট টিউশন যেগুলো আছে।
0: শুরুতে তোমার একটু নামটা জেনে নি।
1: শাশ্বতী মণ্ডল।
2: শাশ্বতী, কি শোনাচ্ছো আমাদের?
1: আমি আধুনিক গান গাইছি, তোমার পথবাণে চাহি।
0: চলুন তাহলে আমরা সবাই মিলে শাশ্বতীর কাছ থেকে একটি আধুনিক গান শুনে নিই।

0: এবারে আমরা চলে যাই পরের বন্ধুর কাছে। পরের বন্ধু আমরা বসে রয়েছে একেবারে হারমোনিয়াম নিয়ে, কিছু একটা শোনাবে। তবে তার আগে তার মুখ থেকে তার কিছু কথাও শুনি, আর শুরুতে নামটা একটু জানি।
1: অঙ্কিতা মিদ্দে।
0: অঙ্কিতা কি করছো এখন?
1: আমি এখন নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি।
0: মানে ডাক্তারি?
1: হ্যাঁ।
0: আচ্ছা, হঠাৎ তাই এই লাইনে কেন?
1: আমার বাবার খুব ইচ্ছা যে আমাকে ডাক্তার হতে দেখবে, এবং গ্রামের অনেক মানুষজনের চিকিৎসা যাতে আমি ভালোভাবে করতে পারি। অনেক
0: বাবার ইচ্ছা?
1: হ্যাঁ, বাবার ইচ্ছা এবং আমারও ইচ্ছা যে আমি গ্রামের মানুষদের ভালোভাবে চিকিৎসা করব। অনেকেই এমন আছে যে টাকার জন্য ভালো জায়গায় যেতে পারে না চিকিৎসার জন্য।
0: আচ্ছা অঙ্কিতা, আজকের আমাদের এই অনুষ্ঠানে তুমি কি উপহার এনেছো?
1: আমি আজকে একটা আধুনিক গান গাইবো।
0: বেশ, তাহলে আমরা শুনি।
1: আহা।

0: খুব সুন্দর। আচ্ছা, তোমাদের কেমন লাগছে আমাদের যে সমস্ত যুব বন্ধুরা গান করছে আর এখানে যারা যারা তোমরা রয়েছে, তোমাদের কেমন লাগলো অঙ্কিতার গান? ভালো লেগেছে?
1: খুব সুন্দর।
0: তাহলে একটা হাততালি হয়ে যাক অঙ্কিতার জন্য। কিছু কথা, কিছু গান এই নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান। পরের বন্ধু কে আসছো দেখি।
2: আমার নাম ইভা সর্দার।
0: ইভা সর্দার।

0: আচ্ছা ইভা, তুমি গান করছো কতদিন?
1: 4 বছর
0: 4 বছর ধরে গান করছো, কি কি গান করো?
1: আর রবীন্দ্রসঙ্গীত, ভাবসঙ্গীত আর ভোকাল ক্লাসিক্যাল।
0: কোনটা বেশি ভালো লাগে?
1: রবীন্দ্রসঙ্গীত।
0: রবীন্দ্রসঙ্গীত। আমরা এখন ইভার গান শুনি।

0: খুব ভালো হয়েছে, আমরা চলে যাব পরের বন্ধুর কাছে।
1: আমার নাম দেবস্মিতা মণ্ডল।
0: দেবস্মিতা ভাই কি করো?
1: আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আমি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছি।
0: লেখালেখি করো, সেটা কতদিন হয়?
1: সেটা আমি ক্লাস 10 থেকেই লিখি।
0: 10 থেকে?
1: হ্যাঁ।
0: এটা কি ভালো লাগে?
1: খুব ভালো লাগে,
0: খুব ভালো লাগে,
1: খুব ভালো লাগে।
0: বাহ, এই ভালো লাগা থেকে আজকে মোটামুটি তোমার এই এটা একটা ভালোবাসার পর্যায়ে চলে।
1: হ্যাঁ একদম, এটা আমি খুব ভালোবাসি লিখতে।
0: আমাদের এই যুব বন্ধুদের জন্য কি লেখা আমাদেরকে উপহার দেবে, সরচিত একটা গল্প বা কবিতা কি বলতে চাও?
1: হ্যাঁ, এই যে গল্পটা আমি আজকে পাঠ করব তার নাম রিসোর্স,
0: মানে
1: হ্যাঁ নিজের লেখা। এটা আসলে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, যে সব অনেক ছেলে মেয়েরা কাজ করে, তাদের প্রমোশনটা ঠিক দেয় না, মানে কাজ তাদের খাটিয়ে নেওয়া হয় কিন্তু তারা প্রমোশনটা পায় না। সেই প্রমোশনের উদ্দেশ্যে তারা একটা ভিড়ের মধ্যে দৌড়ায়, ঠিক ইঁদুর দৌড়ের মতো। এই ব্যাপারটাকে আমি আমার কলমের দ্বারা ফুটিয়ে তুলতে চেষ্টা করি।
0: তাহলে আমরা শুনি
1: রিসোর্স। রাত প্রায় 10:30, অফিস পাড়া একদম শান্ত, শুধু অনিকেত তার ডেস্কের সামনে বসে ল্যাপটপের কিবোর্ডের উপর খটখট শব্দ চালিয়ে যাচ্ছে। সামনে ল্যাপটপের স্ক্রিনের নীলচে আলোয় প্রচুর ইমেল আর এক্সেল সিটের ভিড়। পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে এল, অনি তুই কি বাড়ি ফিরবি না? ওর বন্ধু সুদীপ্ত কথা বলতে বলতেই পাশে এসে দুটো কফি রাখল। অনিকেত ঘাড় না ঘুরেই একটু হাসল এবং বলল, রিপোর্টটা শেষ করতে পারিনি এখনো, কাল সকালে বসের টেবিলে জমা করতে না পারলে প্রমোশনটা তো আটকে যাবে। সুদীপ্ত দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ দুদিন পরেই একটা প্রমোশন লিস্ট বেরোবে, তুই জানিস তো এইবারেও সেই আশায় বসে আছিস, তাই তো? অনিকেত কাজ করতে করতেই বলল, হ্যাঁ প্রমোশনটা পেলে বাবার ওষুধ, মায়ের ডায়ালাসিস আর বোনের কলেজের মোটা মাইনে খুব স্বাচ্ছন্দ্যে জোগাড় হয়ে যাবে, ইএমআইতে কি আর সংসার চলে? কিছুক্ষণ পর সুদীপ্ত বলল, এই এক কথা তুই এক বছর ধরে বলে আসছিস, কিন্তু প্রমোশন তোর পাস দিয়ে চলে যাচ্ছে প্রতিবার, যাগে দুদিন পর দেখ কি হয়। পরের সোমবার প্রমোশন লিস্ট বেরোলেও সেখানে অনিকেতের নাম ছিল না, ওর বদলে প্রমোশন পেয়েছে অভিষেক, যে বিগত 6 মাস ধরে বেশি আড্ডা দিয়ে গেছে, কাজ তেমন একটা করেনি। খবর পাওয়া মাত্র সুদীপ্ত অনিকেতকে সান্ত্বনা দিয়ে বলল, কিন্তু আশ্চর্যের বিষয় অনিকেত রাগ দেখল না, বরং আবার ল্যাপটপে কাজ করতে শুরু করলো। সুদীপ্ত বিস্ময়ের সাথেই বলল, আবার কাজ শুরু করলি? তোর তো আজকে ইস্তফাপত্র জমা করা উচিত, প্রতিবার এক জিনিস সহ্য

0: করতে ভালো লাগে কি করে? অনিকেত জবাবে বলল, আমরা কর্পোরেট মজদুর, এখন ইঁদুর দৌড়ে নেমেছি। এখানে কেউ হারে কেউ জেতে, কিন্তু ইস্তফাপত্র জমা দিলে আমার পরিবার না খেতে পেয়ে মরবে। কথাটা শেষ করে কাজ শুরু করল। কিছুক্ষণ পর ল্যাপটপের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আসলে বসের কাছে আমরা মানুষ নই, শুধুই একটা যন্ত্র, মানব যন্ত্র, একটা সিস্টেমের রিসোর্স মাত্র। অনিকেত এখন আর মানুষ নেই, সে এখন একটা যন্ত্রে পরিণত হয়েছে। এই সিস্টেমের ঊর্ধ্বে সে যেতে পারবে না, কিন্তু এই মরণপণ প্রতিযোগিতাতে নিজেকে নিযুক্ত করে নিয়েছে। এটাই তার নিয়তি, এটাই তার ভবিষ্যৎ।
1: দেবস্মিতার কলমে ফুটে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত তরুণ প্রজন্ম বা যুবক যুবতী যারা পেটের টানে কিংবা পরিবারের টানে আমরা দেশ বিদেশ রাজ্য রাজ্যের বাইরে বা শহর কলকাতার বুকে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করে থাকি, তাদের একটা করুণ চিত্র। খুব ভালো হয়েছে দেবস্মিতা, অনেক অভিনন্দন। হাতে বেশি সময় নেই আমাদের, এই মুহূর্তে আমার পাশে রয়েছে, তোমার নামটা একটু জানি,
2: তনুশ্রী মণ্ডল।
1: তনুশ্রী, আমাদের কি শোনাচ্ছ আজকে?
2: আজকে একটা আধুনিক গান শোনাবো, চিত্রা সিং এর লেখা।
1: বেশ, চলো আমরা কথা না বাড়িয়ে একেবারে গানে চলে যাই।

0: Did you know?
1: আমরা এবার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান, তার গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব।
2: মুনমুন মন্ডল।
1: মুনমুন?
2: হ্যাঁ।
1: আচ্ছা মুনমুন, আজকের আমাদের শেষ বন্ধু, কি শোনাচ্ছ আজকে?
2: শ্রদ্ধা আরতি মুখার্জি, যদি আকাশ হতো নাকি।
1: বেশ, তাহলে আমরা সরাসরি গানে চলে যাই।

0: উড়ে যেতে যেতে আবার কোথাও দেখা হতো নাকি সেটা জানি না, তবে দেখা নিশ্চয়ই হবে। আজকের আমাদের এখানে থামতে হচ্ছে, আবার কখনো কোথাও দেখা হবে। আজকের মতো আমাদের যে সমস্ত যুব বন্ধুরা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলো, সবাইয়ের নামগুলো একবার জানিয়ে দিই, এবং এতক্ষণ যারা যন্ত্রণা সঙ্গত অংশগ্রহণ করলো তাদের নামগুলো জানিয়ে দিই। সুনন্দা, শাশ্বতী, গীতা, ইভা, দেবস্মিতা, মুনমুন এবং তনুশ্রী। আর সমগ্র অনুষ্ঠানে এতক্ষণ যারা যন্ত্রাণু সঙ্গতে সহযোগিতা করলেন, কিবোর্ডে নারায়ণ মণ্ডল, তবলায় গৌতম মাঝি, সমগ্র ব্যবস্থাপনায় প্রতাপ মণ্ডল, এবং এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাইকে অনেক ধন্যবাদ, আবার কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো সবাইকে টাটা।
1: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী জয়তী চক্রবর্তী।

0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাবার পর ইরান দেশের দক্ষিণ পশ্চিমে বন্দর আব্বাসের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে আজ ভোরে আঘাত হেনেছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদ উজ্জোহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের লক্ষ্য সেন

0: পি ভি সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডির পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টোর মিক্সড ডাবলস জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিস্তারিত খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে আজ এই উপলক্ষে বিশেষ কুচকাওয়াজের আয়োজন হয়। পুরস্কারপ্রাপ্ত হিসেবে দেশের পঞ্চদশ রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় রাজ্য হিসেবে সিকিম এই স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুলিশ বাহিনীকে আরও বেশি নাগরিক কেন্দ্রিক হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, মানুষের বিশেষ করে মহিলা, দরিদ্র এবং শিশুদের সঙ্গে আচরণ করার সময় পুলিশকে অবশ্যই আরও বেশি সংবেদনশীল হতে হবে। শ্রীমতী মুর্মু বলেন, সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিপফেক ইত্যাদি মোকাবিলায় পুলিশকে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিকিম পুলিশ সমস্ত রকম আধুনিক প্রযুক্তি ও মাধ্যম ব্যবহার করে এই চ্যালেঞ্জগুলির সফল মোকাবিলা করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় সিকিম পুলিশের ভূমিকায় তিনি ভূয়সী প্রশংসা করেন।
1: পুলিশ ব্যবস্থা কো অধিক সিটিজেন ফ্রেন্ডলি বানায় জানা চাহিয়ে, তাকি সামান্য লোক বিনা ভয়কে আপনি সমস্যা দর্জ করা সাকে। মহিলাও, বাচ্চোঁ ওর কমজোর বর্গকে প্রতি সংবেদনশীল ব্যবহার কো ভি প্রাথমিকতা দেনি চাহিয়ে। সাইবার ক্রাইম, অনলাইন ফ্রড, হ্যাকিং ওর ডিপ ফেক জেসি নেই চুনৌতিয়া সামনে আ রহি। ইন নেই চুনৌতিও সে নিপটনে কে লিয়ে পুলিশ কো লেটেস্ট টেকনোলজি, সাইবার সিকিউরিটি ওর ডিজিটাল ইনভেস্টিগেশন মে বানানা হোগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে 51তম প্রগতি বৈঠকে তিনি বলেছেন, এই উদ্যোগকে শুধু পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত পর্যবেক্ষণ, নাগরিক অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়িত করে তুলতে হবে। বৈঠকে তিনি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকাঠামোর কাজ দ্রুত শেষ করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ তিনটি রাজ্য এবং জাতীয় রাজধানী দিল্লির জন্য নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করেছে। দলের সভাপতি নীতিন নবীন পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মালহোত্রাকে দলের দিল্লি শাখার সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। ডক্টর অর্চনা গুপ্তাকে হরিয়ানা বিজেপির প্রধান হিসেবে এবং কেবল সিং ধিলোকে পাঞ্জাব বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। ত্রিপুরা বিজেপির সভাপতি হচ্ছেন অভিষেক দেবরায়। এই নিয়োগগুলির মধ্য দিয়ে শ্রী নবীন রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও নতুন পদাধিকারীদের দল নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। ভারত ও চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। গতকাল বেজিংয়ে ভারত চীন সীমান্ত বিষয়ক ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বা WMCC-র 35তম বৈঠকে এই পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পূর্ব এশিয়া বিষয়ক যুগ্ম সচিব সুজিত ঘোষ এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সেদেশের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হু ইয়াংকে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী হয়েছে। দুপক্ষই সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, কর্মপদ্ধতির রূপায়ণ এবং আন্তঃসীমান্ত সহযোগিতার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা করেছে। মন্ত্রক আরও জানিয়েছে, আন্তঃসীমান্ত নদী সংক্রান্ত পরবর্তী বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকটি যাতে দ্রুত আয়োজন করা যায় তার উপর জোর দিয়েছে ভারতীয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষই 24তম বিশেষ প্রতিনিধি বা এসআর পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী কূটনৈতিক ও সামরিক স্তরে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় বজায় রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি চীনে অনুষ্ঠিত হতে চলা পরবর্তী বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকের চূড়ান্ত প্রস্তুতির জন্য একসঙ্গে কাজ করার বিষয়েও সহমত প্রকাশ করেছে দুটি দেশ। সফরকালে ভারতীয় প্রতিনিধি দলের প্রধান চীনা বিদেশ মন্ত্রকের এশীয় বিভাগের মহানির্দেশক লিউ জিনসাংয়ের সঙ্গে বৈঠক করেন এবং চীনা সহকারী বিদেশমন্ত্রী হং লেইয়ের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত থেকে 15 কিলোমিটার অভ্যন্তর পর্যন্ত তৈরি হওয়া অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত নির্মাণ ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি। রাজস্থানের বিকানেরে নিরাপত্তা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় ভারত পাক সীমান্তবর্তী জেলাগুলির সুরক্ষা বিষয়টি তিনি খতিয়ে দেখেন। দেশের সীমান্ত এলাকার ব্যাংকগুলিতে আইন মেনে আর্থিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির আর্থিক তহবিলের উৎস খতিয়ে দেখতে ও ভুয়ো সংস্থা শনাক্ত করতে জেলা শাসকদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্তে মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কাজ রোধে স্থায়ী সমাধান তৈরি করার উপর জোর দেওয়া হয়েছে।

সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা যাতে সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পান তাও নিশ্চিত করতে বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতার দেওয়া এবং সীমান্ত চৌকি বসানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার 142.79 একর জমি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে 38 একরের বেশি। এরপরেই রয়েছে জলপাইগুড়ি, সেখানে হস্তান্তর করা জমির পরিমাণ 35.16 একর। গত 11 মে রাজ্যের নতুন বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে 45 দিনের মধ্যে 600 একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সামাজিক মাধ্যমের এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে সরকার আরও নিবিড় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। তিনি রাজ্যের 9টি জেলায় কত পরিমাণ জমি বিএসএফকে দেওয়া হয়েছে তার জেলাভিত্তিক বিস্তারিত তথ্য সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। প্রথম দফায় গত 20 মে 5 জেলার 43 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং প্রায় 32 একর জমির অনুমোদন পত্র বিএসএফ হাতে তুলে দেওয়া হয়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে যে দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার জবাবে তারা আজ খুব ভোরে একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। বন্দর আব্বাস বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলাগুলির উৎস ছিল এই মার্কিন বিমান ঘাঁটি। IRGC আরও জানিয়েছে যে তেহরানের এই সাম্প্রতিক পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। উল্লেখ্য, বুধবার রাতে ইরানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালানোর পরপরই এই ঘটনা ঘটল। ইরানের কৌশলগত বন্দর শহর বন্দর আব্বাসের একটি সামরিক ঘাঁটিতে আমেরিকার নতুন করে হামলা চালানোর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুডের দাম 3.75% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $97.83 পৌঁছেছে। অন্যদিকে মার্কিন বাজারে অপরিশোধিত তেলের দাম 4% বেড়ে হয়েছে ব্যারেল প্রতি $92.22। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ঈদুজ্জোহা পালিত হচ্ছে। এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় তিনি বলেছেন, এই উৎসব ভক্তি, ত্যাগ ও নিঃস্বার্থতার প্রতীক। এই উৎসব নাগরিকদের মানব সেবায় অনুপ্রাণিত করে বলে তিনি জানান। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন সামাজিক মাধ্যমে এক বার্তায় এই পবিত্র উৎসব সকলের জন্য শান্তি, সুখ এবং সদ্ভাব বয়ে আনবে বলে আশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদ উল আজহা উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বাধীনতা সংগ্রামের বীর বিপ্লবী বিনায়ক দামোদর সাবরকরের জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, বীর সাবরকরের সাহস ও দেশপ্রেম সর্বদা মানুষকে অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক যোগ দিবসে এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতায়। এবারের ভাবনা যোগা ফর হেলদি এজিং। আগামী 21 জুন মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় রাজ্য সহ দেশের বিভিন্ন যোগ বিশারদ ও সাধারণ মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই সেনাবাহিনীর ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের এক উল্লেখযোগ্য দিন। লক্ষ্য সেন, PV সিন্ধু, চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি পুরুষদের ডাবলস জুটি এবং ধ্রুব কাপিলা ও তানিশা ক্রাস্টর মিক্স ডাবল জুটি সবাই নিজ নিজ বিভাগে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সিকিম পুলিশকে মর্যাদাপূর্ণ প্রেসিডেন্স পুলিশ কালার সম্মানে ভূষিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত মিশন 2.0 বাস্তবায়নের উপর জোর দিয়েছেন। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে পূজার্চনায় অংশ নেন। দুর্নীতির অভিযোগ না থাকলেও আগের সরকারের আমলে অন্যত্র বদলি হতে হয়েছে এমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্য আধিকারিকদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা গড়তে সচেষ্ট হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেক পোস্ট সীমান্তে তৈরি হোল্ডিং সেন্টারে

0: 350-এর কাছাকাছি অনুপ্রবেশকারীকে পাঠানো হয়েছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রোহিণ পরবের সূচনা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। গোশালা ঘুরে দেখার পর গোপুজোয় অংশ নেন তিনি। এরপর মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে রাধামাধব, নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন। ইসকন মন্দিরের পুরোহিত প্রাণেশ্বর রামদাস জানিয়েছেন, পুরুষোত্তম মাসের পবিত্র সময়ে মুখ্যমন্ত্রী মায়াপুরে এসেছেন, যা অত্যন্ত শুভ।
1: আজকে সমস্ত সনাতনীদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। তিনি পুরুষোত্তম মাসে তিনি শ্রী ধামে এসেছেন এবং তিনি গো মাতার সেবা করেছেন। তিনি আমাদের এই যজ্ঞশালায় এসেছেন। যজ্ঞশালায় আসার পর তিনি যজ্ঞে আহুতি প্রদান করেছেন। ভগবানের প্রীতিবিধানে আহুতি আদি যজ্ঞ আদি করার পর তিনি গো পূজায় গেছেন। সে 16টি উপাচারে তিনি গো মাতার সেবা করেছেন। এই পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ গোশালা তিনি পরিদর্শন করেন, গো মাতাদের তিনি ভোজন করান। একজন ধার্মিক ব্যক্তি হিসাবে একজন রাজ্যের প্রধান তিনি এসেছেন, তিনি গো মাতার পুজো করেছেন, একজন সনাতনী হিসাবে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না।
0: দুর্নীতির অভিযোগ না থাকলেও পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অন্যত্র বদলি হতে হয়েছে এমন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও অন্য আধিকারিকদের তালিকা চেয়েছে স্বাস্থ্য দপ্তর। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তরকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছিল। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের অন্য বিভাগীয় আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, যাদের অন্যত্র বদলি করা হয়েছিল বিস্তারিত তথ্য সহ তাদের তালিকা পাঠাতে হবে। তবে দুর্নীতির অভিযোগে যাদের বদলি করা হয়েছে তাদের বাদ রেখে এই তালিকা তৈরি করতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একাংশের বক্তব্য, একদিকে যেমন আগের সরকারের বিরাগভাজন হওয়ায় বদলি হতে হয়েছিল, তেমনি দীর্ঘদিন ধরে পছন্দের পদেও পোস্টিং দেওয়া হতো। আগের সরকারের আমলে স্বাস্থ্য দপ্তরে বদলি বা পোস্টিং এর ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব ও স্বজন পোষণ করা হতো বলেও অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথও বিলম্বিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। খিরাইয়ের বাসিন্দা ধৃত শেখ মুরশালিন ও গৌতম খাড়া পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে হোয়াটসঅ্যাপে ওটিপি সরবরাহ করত বলে অভিযোগ। গত মঙ্গলবার রাতে এই দুজনকে পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সিম কার্ড। মোবাইল সিমের ওটিপি বিক্রি করে আইএসআই এর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তারা পেত বলে জানা গেছে। ধৃত দুজনকে কলকাতায় আনা হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পরই অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত বাংলা করতে সচেষ্ট হয়েছেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য নেওয়া হয়েছে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি। এক্ষেত্রে তাদের আটক করে সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। হোল্ডিং সেন্টারে রেখে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ চলছে। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপের পর উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা দেশে ফিরে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। আজও 50-এর কাছাকাছি অনুপ্রবেশকারী চেকপোস্ট রয়েছেন বলে জানা গেছে। রাজ্য পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে স্বরূপনগর ব্লকে 3টি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। অনুপ্রবেশকারীদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত ওই 3টি হোল্ডিং সেন্টারে 350-এর কাছাকাছি অনুপ্রবেশকারী রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অন্যদিকে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি বিধানসভা এলাকাতেও একটি হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। সরকারি হাসপাতালে দালাল চক্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খা। দালাল রাজ ভাঙতে স্বাস্থ্য দপ্তরকে কঠোর পদক্ষেপ করতে বলা হয়েছে বলেও তিনি জানান। বেহালার বিদ্যাসাগর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে আজ তিনি যোগ দেন। পাশাপাশি অকারণ রেফার করা বন্ধের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন ইন্দ্রনীলবাবু। বৈঠকে অংশ নেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সংহিতা দাস। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ বিক্ষোভ দেখান।

0: স্থানীয় বাসিন্দারা। এর আগে ধৃত বাদুরিয়া পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা প্রায় 2 কোটির বেশি অর্থ উদ্ধার করে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভুয়ো তথ্য দিয়ে আর্থিক সুবিধা নেবার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত রকিবুল শেখ দীর্ঘদিন ধরে মহিলাদের জন্য চালু এই সরকারি প্রকল্পের টাকা নিয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপরই নথিপত্র খতিয়ে দেখে বহরমপুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হচ্ছে নামাজ। একটি প্রতিবেদন।
1: সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল মনোরম আবহাওয়া থাকায় খোলা জায়গায় নামাজ পড়তেও কোনো অসুবিধা হয়নি। চিরাচরিত নিয়ম মেনে রেড রোডের পরিবর্তে কলকাতার ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। রাস্তা ব্লক করে নামাজ না পড়ে প্রাচীন নাখোদা মসজিদেও এবার দুদফায় নামাজের জমায়েত হয়। মহামান্য কলকাতা হাইকোর্টের একটি পুরনো আইন রাজ্য সরকার এবার কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে। প্রশাসন ও ধর্মীয় নেতারাও সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের আর্জি জানিয়েছেন। মুর্শিদাবাদের 5,000-এর বেশি মসজিদ ও ময়দানে প্রার্থনায় সামিল হন লক্ষ লক্ষ মানুষ। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর 9 মৌজা ঈদগাহ ময়দানে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি সহ রাজ্যের সব জেলাতেই নামাজে অংশ নেন বহু মানুষ। বহু জায়গায় মহিলারাও অংশ নেন নামাজের জামাতে। ঈদ উল আজহার প্রকৃত তাৎপর্য মনের ভেতরের অন্ধকার, হিংস্রতা, অহংকার ও স্বার্থপরতাকে বিসর্জন দেওয়া। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: বাংলা বর্ষপঞ্জি অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। কর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে এই দিনে রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে এই উৎসব চলবে। এই বিশেষ দিনে বাড়ির চারপাশে গোবর দিয়ে গণ্ডি দেওয়া হয়। রহিন মাটি সংগ্রহ, রহিন ফল খাওয়া এই পরবের অন্যতম রীতি। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা ইয়োগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতোমধ্যে সেনাবাহিনী ছাড়পত্র পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৌখিক হেনস্থার অভিযোগে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন দলেরই আর এক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বারাসাতে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, লোকসভার ভেতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বারবার অপমানজনক কথা বলেছেন। এজন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হওয়া উচিত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা এবং হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওই সেতুর ওপর দিয়ে কোন রকম যান চলাচল করবে না। সুস্থায়ী মৎস্যচাষ এবং পরিবেশ সংরক্ষণকে উৎসাহ দিতে সচেতনতামূলক কর্মসূচির সূচনা করেছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। মেরা গাঁও মেরা গৌরব কর্মসূচির অধীনে হুগলি জেলার বলাগড়ে গতকাল এতে অংশ নেন 25 জন মহিলা সহ 35 জন মৎস্যচাষী। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে পূজার সোনায় অংশ নেন। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। খবর শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন বিরতি।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830।

0: 8446-8136, Olivia Nursing Home.
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
2: বলুন,
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
2: ব্যাস,
1: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: আজকে ডাক্তারি পরামর্শ নিয়ে সঙ্গে আছি আমি সৌমিলি রায়। আমাদের প্রতিদিনের নানান ব্যস্তময় জীবনে আমরা সবসময় পারি না আমাদের নিজেদের শরীরটাকে ভালো রাখতে, সুস্থ রাখতে বা সঠিক সময়ে সঠিক কাজ করতে, আর তখনই আমাদের শরীরটা এবং মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক ক্ষতিগ্রস্ত হয়, আর আমরা শরণাপন্ন হই ডাক্তারের। তাই আজ ডাক্তারি পরামর্শ নিয়ে সঙ্গে আছি আমি।
1: আজকে আমরা জানবো যে চোখটা কিভাবে আমরা ভালো রাখতে পারি বা চোখের যত্নটা আমরা কিভাবে নেব, কি কি কারণে আমাদের চোখের ক্ষতি হয় বা হতে পারে, এই সব কিছু নিয়ে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ। আজকে যেহেতু স্যার আপনাকে আমরা সঙ্গে পেয়েছি, তো আজকে যতটা পারবো এই ক্ষণিক সময়ের মধ্যে আমরা কিছুটা যদি আমাদের শ্রোতা বন্ধুদেরকে তাদের চোখের বিষয়ে একটু জানিয়ে তাদের কোনো সমস্যার সমাধান করতে পারি, তার জন্য আজকে আমাদের চোখ নিয়ে আমাদের আজকের এই ডাক্তারি পরামর্শ। প্রথমে আমরা একটু জানবো যে চোখ খারাপ, আমরা বলি না যে চোখটা খুব খারাপ হয়েছে আমার বা আমার চোখটা খারাপ বা এই বাচ্চাটার চোখটা খুব খারাপ, এই চোখ খারাপ বলতে আমরা ঠিক কোন কোন সমস্যাগুলোকে বুঝবো?
2: নমস্কার আপনাকে। চোখ খারাপ বলতে যেটা আমরা বুঝি, মানে চোখ খারাপ একটা কমন টার্ম, নানাভাবে ব্যাখ্যা হতে পারে। চোখ খারাপ বলছে যে চোখের যে স্বাভাবিক কাজকর্ম, যেমন দেখা, তারপর দৃষ্টি স্বাচ্ছন্দ্য বা চোখের নর্মাল স্ট্রাকচার, তার কোনো ত্রুটি হয় সেটাকে বলা হয় চোখ খারাপ। যেমন চোখের কাজ হচ্ছে দেখা, একটা লোক যদি সঠিকভাবে দেখতে পায় তাহলে চোখটা ভালো হলো, আর যদি সঠিক দেখতে না পায় যতক্ষণ এটা দেখা দরকার তাহলে আমি বলবো চোখ খারাপ। এই চোখের দেখার একটা আবার মাত্রা আছে, মাপ আছে, সেটা হচ্ছে আমাদের একটা যখন আমরা রোগীরা আমাদের কাছে চোখ দেখতে আসেন, আমরা একটা চার্টে তাদের কিছু শব্দ বা সংখ্যা পড়তে বলি, শ্রেণীর চার্ট, এসএনই এলিয়েন। এই চার্টে মোটামুটি চোখ থেকে 18 ফুট দূরে রাখতে হয়, কিন্তু অনেকে চেম্বার ছোট থাকে বলে এটাকে অর্ধেক দূরত্বে একটা আয়না দিয়ে রিফ্লেকশন করা হয়। এখন এই চার্টে মোটামুটি 7টা লাইনে কিছু কিছু অক্ষর সাজানো থাকে, ABCD বা 1 2 3 4 ইত্যাদি। যে রোগী, যে পেশেন্ট আমার কাছে আসছে, সে চেয়ারে বসে আমরা চেষ্টা করি, আমি দেখি যে কটা লাইন পড়তে পারছে। যদি সে প্রথম লাইন দিয়ে পড়তে পারে আর কোনো কিছু পড়তে না পারে তাহলে বুঝতে হবে চোখটা খুবই খারাপ।
1: সেখান থেকে তো অনেক সময় হয় না যে ধরুন আমাকে কেউ অতটা দূরত্বে বসিয়ে দিল এবং আমি দেখছি, আমার হয়তো চোখটা, আমি নিজে জানি যে না আমি তো ভালোই পড়তে পারি, ভালোই দেখতে পারি, কিন্তু আমার এতটা দূরত্বে অসুবিধা হচ্ছে কয়েকটা লেটার, তাহলেও কি আমার চোখের একটু যত্ন নেওয়া প্রয়োজন?
2: ও যদি 18 ফুট থেকে অক্ষগ্র সমস্যায় পড়তে না পারে তাহলে বুঝতে হবে তার চোখের দৃষ্টি সঠিক নেই। এখানে আমাদের একটা কথা আছে, সেটা 6x6, তার মানে ওই 18 ফুট দূর থেকে যদি 7টা লাইন পুরোপুরি পড়তে পারে তাহলে বুঝতে হবে চোখের দৃষ্টি ঠিক আছে, যাকে বলে 6x6। কিন্তু যদি অর্ধেক পড়তে পারে, 3 লাইন পড়লো বা 4 লাইন পড়লো, তাহলে বুঝতে হবে চোখের দৃষ্টি ঠিক নেই, সেক্ষেত্রে অবশ্যই স্যার চোখটা খারাপ আছে। এটা হচ্ছে চোখ খারাপের দৃষ্টি একটা ব্যাপার, কিন্তু শুধু দৃষ্টি দিয়ে চোখটা ভালো না খারাপ সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যেমন যে চোখতে যদি খুব জল পড়ে, চোখে যদি গ্লোকোমা থাকে, চোখে যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস এফেক্ট থাকে, বা ধরুন যদি চোখের দৃষ্টি মানে বার্ধক্যজনিত পরিবর্তন হয়, তাহলেও সেগুলোকে আমরা চোখ খারাপ এই তকমার মধ্যে ফেলতে পারি। বেসিক জিনিস আমরা আলোচনা করি। একটা হচ্ছে ছানি, ক্যাটারাক্ট, ছানি যখন পড়ে তখন লোকে কম দেখে, সেটাকে আমরা বলতে পারি প্রাথমিক চোখ খারাপ, যদিও অপারেশন করার পরে সেই চোখটা পুরোপুরি ভালো করা সম্ভব। এরপরে আমরা আসি ডায়াবেটিস, যারা আক্রান্ত হন তারা সাধারণত ডায়াবেটিসটাকেই কন্ট্রোল করেন, সুগার কত বেশি না কম এই নিয়ে তারা বেশি উদ্বিগ্ন থাকেন বা বেশি সতর্ক থাকেন। কিন্তু ডায়াবেটিস হলে চোখের মধ্যে যে রক্তনালী আছে, শিরা উপশিরা আছে, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং দৃষ্টি আস্তে আস্তে কমতে থাকে। একে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার মানে ডায়াবেটিস থেকে চোখের যে সমস্যা তাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা একটা বড় মারাত্মক সমস্যা, এবং আজকের দিনে দৃষ্টি নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ ডায়াবেটিস। এরপরে আমরা আসবো গ্লুকোমা।

0: এটা চোখের একটা খারাপের একটা সিমটম, গ্লোকোমা এবং ডায়াবেটিস পরে আমরা বলবো বার্ধক্য জনিত চোখের পরিবর্তন বা চোখের দৃষ্টির হ্রাস। যারা এখন তো মানুষ আগে 50-60 বছর বেশি বাঁচতেন না, এখন যেহেতু মানুষের আয়ু প্রায় 80-90 কখনো 100 বছর হয়ে গিয়েছে, অনেক দীর্ঘকালীন ধরে বেঁচে থাকার জন্য চোখের যে রেটিনা আছে রেটিনার নানা ধরনের পরিবর্তন হতে থাকে। রেটিনার কর্মক্ষমতা কমে যায়, রেটিনার রক্ত চলাচল কমে যায় এবং রেটিনার যে সেলগুলো আছে যা দিয়ে আমরা দেখি সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তাকে বলা হয় বার্ধক্যজনিত চোখের সমস্যা। চোখটা ভালো এই মোটামুটি আমাদের চোখ খারাপের সংজ্ঞা এটাই বলতে পারি।
1: একদমই তাই। আরেকটা কথা বলবো ডাক্তার বাবু, এই যে আপনি এখন বললেন যে ডায়াবেটিক জনিত সমস্যা যেটা চোখে হচ্ছে, তার মানে যারা যাদের মধ্যে সুগার ধরা পড়ছে, এখন তো সুগারটা তো ইয়াং জেনারেশনের মধ্যেও সুগার কিন্তু দেখা দিচ্ছে।
0: একদমই ঠিক। কোনোভাবে চিকিৎসা করে ডায়াবেটিস থেকে, মানে আমি বয়স্ক লোকেদের কথা বলছি, ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না আস্তে আস্তে চোখের দৃষ্টি কমে যাচ্ছে, গ্লোকোমাটা কন্ট্রোল হচ্ছে না আস্তে আস্তে চোখের দৃষ্টি কমে যাচ্ছে, বা বার্ধক্যজনিত পরিবর্তনে চোখের দৃষ্টি কমে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু এখন উপায় দিয়েছে। এখন আমাদের বিভিন্ন ধরনের LVA লো ভিশন এইড আমরা হাতে কাছে এসেছে, তার মানে যারা চোখে খুব কম দেখছে তাদের কিন্তু বই পড়ার ব্যবস্থা, তাদের টিভি দেখার ব্যবস্থা করা যায়। এগুলো বলে লো ভিশন এইড। এখন লো ভিশন এইড এর সাহায্যে 3 দেশের লোকেদের মোটামুটি চলনশীল দৃষ্টি আজকাল দেওয়া যেতে পারে।
1: আর বার্ধক্যজনিত বলতে গেলে তো আমরা বুঝতেই পারছি সেটা একটা বয়সের কথা বলছি, আর ছানিটাও তো একটা বয়সের পরেই পড়তে পারে।
0: ছানি সাধারণত একটু বয়স্ক লোকেদের পড়ে, ছানিটার বেশি কারণ হচ্ছে বার্ধক্য বয়স।
1: একদমই তাই। কিন্তু বর্তমান এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে সময়ে ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা, এটা একটা ভীষণ আশ্চর্যজনক যে একেবারে 2 বছর, 2.5 বছর, 3 বছর, 4 বছর, মানে 5 বছরে তো বলতে গেলে বহু বাচ্চাদের চোখে চশমা, কিংবা চশমা আছে তাকে 6 ঘন্টা বিশ্রাম দেবার জন্য একটা চোখ, সেটাকে ভালো করে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। এই বাচ্চাদের ক্ষেত্রে চোখের সমস্যাটা কি কি কারণে হতে পারে বলে আপনি মনে করেন?
0: এটা আপনি অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন। বাচ্চাদের চোখ অবশ্যই একবার দেখে দেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। সাধারণত আমাদের দুটি চোখ আছে, আমাদের দুটি চোখে সমানভাবে আমরা দেখি এবং চোখ ধরে যখন ডাইনে বাইরে উপর নিচে আমরা মুখ করি সমান তালে, মানে সমান সিকোয়েন্সে এগুলো মুখ করে, এটা স্বাভাবিক সাধারণ ঘটনা। কিন্তু অনেক সময় জন্মের বা জন্মের কিছুদিন পর থেকেই কোনো কোনো বাচ্চার এক চোখে দৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করে এবং সেই যে কমছে সেটা কিন্তু চশমা পাওয়ার বাড়িয়ে কোনো উপকার করা যায় না। এগুলোকে বলে অ্যাম্বলোপিয়া, মানে চোখের স্বাভাবিক উইকনেস। এই ক্ষেত্রে আমরা দেখেছি একটা বাচ্চা এলো, তার বয়স 5 বছর বা 4 বছর, তার এক চোখ সে সমস্যা দেখতে পাচ্ছে 6/6, অন্য চোখে সে 3 লাইনে বেশি পড়তে পারছে না। এগুলো কিন্তু হেলাফেলা জিনিস নয়, এগুলোকে যদি ছোটবেলায় আমরা সঠিক চিকিৎসা না করি তাহলে বড় হয়ে, মানে আপনার এজ অফ 15-16 বছর পরে আর ঠিক করা যাবে না। এগুলোকে বলা হয় এজ অ্যাম্বলোপিক ফ্যাক্টর অফ ডাই। এই কি সঙ্গে আপনি ছানি স্ক্রিনটা কথা বলবো, প্যারা চোখ বলবো, প্যারা চোখও যখন চোখটা দুদিকে আমরা নাড়াই ডাইনে বাইরে উপর নিচে সমান তাহলে সেগুলো দুদিকে মুখ করে না, এগুলো একটা হয়তো বেশি ডান দিকে চলে গেলো আর একটা অল্প গেলো, এগুলোকে বলে প্যারা চোখ স্ক্রিন। এগুলো ছোটবেলা থেকে চিকিৎসা করলে মোটামুটি ভালো করে তারা সম্ভব।
1: আচ্ছা, তো এই যে আমরা তো অনেকগুলো রোগের কথা শুনলাম, যে চোখের নানান সমস্যার কথা আমরা তো শুনলাম এবং সেখানে যেটা আপনি বলেন ডায়াবেটিস এর কারণে হচ্ছে সেটাও আমরা বুঝতে পারলাম, এটা কি আমাদের জীবনযাত্রার কোন রকম, আমাদের লাইফস্টাইলটা কি একটু চেঞ্জ করতে হবে নাকি আমাদের এই এখন যে বর্তমান লাইফস্টাইল চলছে, ঠিক করে না ঘুমানো, অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, রাত জাগা, অন্ধকারে একটু
0: মোবাইল দেখা,
1: এই এই কারণগুলো
0: এখন তো এই কারণটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এগুলোকে আমরা বলি ড্রাই আই প্যাকেজের মধ্যে ফেলছি, কারণ এখন তো সবার হাতে মোবাইল, সবার হাতে ল্যাপটপ এবং সব তো ডিজিটাল অ্যাক্টিভিটিস, স্কুলে পড়াশোনা হোক বা অফিস এ কাজ করার জন্য হোক, এর ফলে চোখটা ড্রাই বা শুকিয়ে যেতে পারে। এবং আজ এখনকার দিনে এই এই সময়ে ড্রাইনেস হচ্ছে আমাদের চোখের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রত্যেকটা লোকের, মানে বেশিরভাগ লোকই

0: চোখের ড্রাইনেস এর মধ্যে সমস্যা থাকে, এবং তার চিকিৎসা যদি সঙ্গে সঙ্গে শুরু না করা যায়, আপনি যেমন বললেন সকালটা কাজ করার পরে একটু বিশ্রাম নেওয়া দরকার, এবং শুধু তাই নয় এই কাজের ফাঁকে ফাঁকে চোখের মধ্যে এমন একটা ওষুধ দিতে হয় যাকে বলি আমরা লুব্রিকেন্ট আই ড্রপ, যাতে চোখের উপরে যে কর্নিয়া থাকে কর্নিয়াটা সবসময় ভিজানো থাকে বা সিক্ত থাকে, এগুলো না করলে চোখে ড্রাই হয়, এবং ড্রাই যদি বেশি হতে থাকে তাহলে চোখের দৃষ্টি আস্তে আস্তে মাঝেপ্রাপ্ত হয়। কারণ আমরা যখন তাকাচ্ছি দূরের দিকে আমাদের মাঝে মাঝে পলক ফেলছি না, ব্লিঙ্ক করছি, ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে চোখটা ভিজে যাচ্ছে গাড়ির ওয়াইফাইয়ের মতো, সুতরাং সবসময় চোখে যদি চোখটাকে যদি আমরা ভিজিয়ে রাখতে না পারি বা ড্রাইনেসটা কন্ট্রোল করতে না পারি তাহলে অবশ্যই দৃষ্টিটা আস্তে আস্তে কমতে শুরু করবে।
1: আচ্ছা, এই যে চোখে জল পড়ার কথা যেটা বললেন, যে চোখটা ভিজে যাচ্ছে যেটা বললেন, অনেক সময় অ্যালার্জির কারণেও তো আমাদের চোখটা খুব চুলকায় বা জল পড়ে, এটা এই অ্যালার্জি জনিত যদি সমস্যা হয় চোখে তখন সে কি করবে?
0: অ্যালার্জি একটা বড় সমস্যা, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে দুটো ভাগ হয়, আগে ছোটদের অ্যালার্জি বড়দের অ্যালার্জি। এই যখন গরমকাল পড়ছে এখন বাতাসে ড্রাই হয়ে গিয়েছে, এই সময়টা বাতাসে প্রচুর ফুলের রেণু যেগুলো এসে বেড়ায় বাতাসে মুভ করে, এবং সেগুলো বাচ্চাদের চোখে পড়লে বা বড়দের চোখে পড়লেও যে এক ধরনের অ্যালার্জি তৈরি হয় তাকে বলে সামার অ্যালার্জি। এছাড়া ধরুন কোনো কিছু কসমেটিক্স থেকে অ্যালার্জি হতে পারে, কন্ট্যাক্ট লেন্স থেকে অ্যালার্জি হতে পারে, বা কোনো ওষুধ খেলেও অ্যালার্জি হতে পারে। যদি অ্যালার্জি হয় তাহলে চোখে চুলকায়, আপনি যেগুলো বললেন, চোখ লাল হয়ে যায়, কড়কড় করে, চোখ থেকে জল পড়ে, এবং অবধারিত ভাবে চোখ দৃষ্টিটাও কিছুটা বাধাপ্রাপ্ত হয়। এবং অ্যালার্জি নানা ধরনের ওষুধ এখন অ্যাভেলেবেল, আই ড্রপস অ্যাভেলেবেল আছে, সেগুলো দিলে অ্যালার্জি মোটামুটি খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা যেতে পারে।
1: আচ্ছা, চোখে অনেক সময় আমরা আঞ্জনি দেখি বা কনজাংটিভাইটিস সেটাকে বলি, তো সেইগুলো কেন হচ্ছে এবং কিভাবে নির্মূল হতে পারে?
0: কনজাংটিভাইটিস একটা ইনফেকশন, ফাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস ইনফেকশন হয়, এবং তার ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিভাইরাল আইটেম, সহজে মোটামুটি ঠিক হয়ে যায়। কিন্তু একটা জিনিস সাথে খেয়াল করেছি, আমরা দেখেছি যারা কনজাংটিভাইটিস হচ্ছে ট্রিটমেন্ট আছে, যেমন ধরুন একটা অ্যান্টিবায়োটিক দিতে হয়, একটু গরম জল শীত দিতে হয়, একটু মলম লাগাতে হয়, কখনো কখনো এই কনজাংটিভাইটিস তার কমপ্লিকেশন তৈরি করে চোখের মধ্যে। কি হয় না, চোখে যে কর্নিয়া আছে, সামনে যে স্বচ্ছ ট্রান্সপারেন্ট অংশটা আছে যাকে বলে কর্নিয়া, যার মধ্যে দিয়ে আলো চোখের মধ্যে প্রবেশ করছে, কর্নিয়াতে বলে ছোট ছোট দানা তৈরি হয়, দানাগুলো হয় ওই কনজাংটিভাইটিসের কমপ্লিকেশন থেকে। দানাগুলো হলে তাকে বলে এসপিকে, ছোট ছোট দানা হয় এসপিকে, দানাগুলো হলে চোখে কড়কড় করে দৃষ্টি ডেফিনেটলি কমে যায়, এবং যদি চিকিৎসা না করা হয় সঙ্গে সঙ্গে তাহলে আস্তে আস্তে সেটা কমপ্লিকেশন হয়ে যায়, এবং চোখ ভালো হতে প্রচুর অনেক সময় লেগে যায়। কনজাংটিভাইটিস হলে অবশ্যই একজন চোখের ডাক্তারের কাছে গিয়ে কর্নিয়াটা ভালো করে চেক করতে হবে মেশিন দিয়ে, মানে আমাদের স্লিট ল্যাম্প মেশিন দিয়ে।
1: আচ্ছা,
0: স্মার্টফোন যুগে থেকে এই স্মার্টফোন থেকে এক ধরনের রে এমিট হয়, আপনি জানেন বোধ হয় যাকে বলে ব্লু রে। ব্লু রে এমনি শরীরের পক্ষে ভালো, ব্লু রে জন্য আমাদের রাত্রিবেলা ঘুমটা ভালো হয়, আমাদের শরীরটা চাঙ্গা থাকে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই ব্লু রে যদি চোখের মধ্যে বেশি পরিমাণে অ্যাবজর্ব হয়ে যায়, মানে বাচ্চা যদি বেশি পরিমাণে মোবাইল দেখে, আলটিমেটলি ওদের পাওয়ারের উপর এফেক্ট করে, মোবাইলটা কখনই বেশিক্ষণ দেখা উচিত নয়, এবং সবসময় মোবাইল চোখকে কিন্তু দূরে রেখে দেখতে হবে, 18 ইঞ্চি বা 20 ইঞ্চি দূরে রেখে দেখতে হবে, যত কাছে আসবে তত ব্লু রে গুলো চোখের উপর বেশি করে।
1: আচ্ছা, আর আর ডাক্তারবাবু আপনি যেটা বললেন যে ব্লু রেটা আমাদের বড়দের জন্য সেটা ক্ষতিকারক নয়,
0: চোখের পক্ষে ভালো, মানে আমাদের বয়স্ক লোকের পক্ষে ভালো, এবং তারপরে রাত্রে ঘুমটা ভালো হয় এবং শরীরটা অনেকখানি রিল্যাক্স থাকে, এগুলো অন্য একটা অ্যাসপেক্ট আছে ব্লু রের। কিন্তু ইন জেনারেল বাচ্চাদের ক্ষেত্রে ব্লু রেটা মোটেই ভালো না, এবং আমাদের ক্ষেত্রেও ভালো না। তখন এই চশমা আমরা দিই না, ইউজ করি ব্লু রে প্রোটেকশন চশমা দিতে হয়, মানে রাতের দিকে ভালো, দিনের বেলা ব্লু রে চোখে গেলে অনেক কমপ্লিকেশন হয়। এটা অনেক জটিল সাবজেক্ট, এটা অনেক বড় এবং জটিল সাবজেক্ট, এটুকু আমি বলতে পারি ব্লু রে কখনো কখনো ভালো কাজ করে, কখনো কখনো বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আপনি হয়তো খেয়াল করেছেন, আমরা জানি মাঝে মাঝে চোখের সামনে কালো কালো বিন্দু হয়েছে, মানে আকাশে তাকালে মনে হয় বিন্দু হয়ে যায়, এগুলো ফ্লোটার্স, এই একটা বড় সমস্যা। এর কারণটা হচ্ছে চোখের যে রেটিনার সামনে যে জায়গাটা, যে থলথলে জেলির মতো পদার্থ থাকে যাকে আমরা ভিট্রিয়াস, এই ভিট্রিয়াসের মধ্যে কিছু কিছু দানা ভেসে বেড়ায়। এই দানাগুলো কোথা থেকে আসে? রেটিনা থেকে ডিসপার্স বা টিপকে ভেতরে চলে আসে, দেখবে ছায়াগুলো আমরা দেখি, তাকে বলে ফ্লোটার্স। ফ্লোটার্স কিন্তু মোটেই ক্ষতিকারক নয়। আরেকটা জিনিস হচ্ছে, আমরা দেখবে আমরা দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় চোখটা টক টকে রক্তের মধ্যে লাল হয়ে গেছে, হঠাৎ করে রক্ত জমে গিয়েছে, এটা খুবই কমন।

0: কোনো কমপ্লেন নেই, কোনো ব্যথা নেই, দৃষ্টি কোনো ক্ষতি হয় না, এই কিন্তু মানে সাবকনজেক্টিভাল হেমারেজ। তার মানে চোখে যে সাদা অংশটা আছে যাকে বলে আমরা যেখানে কনজেক্টিভাইটিস হয়, সেই তার মধ্যে যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেগুলো থেকে ব্লিডিং হয়, চোখ থেকে পুরো লাল করে দেয়, সাবকনজেক্টিভাল হেমারেজ। আর একটা হচ্ছে চোখটা হয়তো কেউ আছে মানে বসে আছে তাকিয়ে আছে, হঠাৎ করে প্রচন্ড জ্বালা ব্যথা করছে এবং লাল হয়ে গেল এক চোখ, আর ডান চোখ পুরো বাচক, এগুলোকে আমরা বলি ইনফ্লামেশন অফ দাই আইরিস বলা হয়। যে আইরিস মানে জায়গাটা আছে মানে যেটা কালো অংশ চোখে, মানে আমরা যখন দেখি কালো অংশ যেটা কালো পড়লে চোখে ছোট বড় হয় যে আমাদের পিপল থাকে, এর মধ্যে যে ইনফ্লামেশন হয় তাকে বলে আইরিস। সেটা ঠান্ডা থেকে হতে পারে, আমাদের চোখের মধ্যে শরীরের মধ্যে বাদ থাকলে হতে পারে, এবং এমনি হতে পারে। এই আইরিস হলে চোখ লাল হয়ে যায় এবং আলোর দিকে তাকাতে প্রচন্ড কষ্ট হয়, তখন তার যথাযথ চিকিৎসা করলে আস্তে আস্তে এটাকে ভালো করে যেতে পারে।
1: আচ্ছা, আর এই যে চোখের মাথা ব্যথার সঙ্গে চোখের সম্পর্ক আছে কি, মানে মাথা ব্যথা করলে অনেকে বলে যে এটা
0: চোখ থেকে হচ্ছে? চশমা আমরা যদি দিই, আপনারা আমরা দেখি অনেক লোক চশমা পরে না, যেহেতু পাওয়ার যদি অল্প থাকে বা দু থেকে সমান পাওয়ার থাকে পরে না, এই চশমা না করাটা না পড়লে, ধরুন একজন লোক আছে তিনি চশমা পাওয়ার হয়তো -1 বা -0.5 আছে, তিনি দেখতে পাচ্ছেন দূরের মানুষজনকে দেখতে পাচ্ছেন সব দেখতে পাচ্ছেন, তিনি চশমা না করেন তাহলে এই ধরনের মাথা ব্যথা কারণ হবে, কারণ চোখের উপর তোমার চাপ পড়বে, উনি খালি চোখে দেখছেন, দূরে একটা পাশের নাম্বার দেখছেন বা একজন মুখ দেখছেন, চশমা না থাকে মানে চশমা পাওয়ার আছে কিন্তু চশমা পড়ছে না, তখন তার চোখে যে চোখে মাথাগুলো যে টাইট হয়ে যায় তার জন্য মাথা ব্যথা হতে পারে, চোখে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাইগ্রেন থেকেও মাথা ব্যথা হয়। মাইগ্রেন সঙ্গে অবশ্যই চোখের পাওয়ারের সম্পর্ক খুব কম, কিন্তু মাইগ্রেন থেকেও মাথা ব্যথা হয়। এই দুটো হচ্ছে চোখের চশমা না পড়ার জন্য মাথা ব্যথার মূল কারণ।
1: আচ্ছা, তাহলে এবার তো আমরা তো জানলাম যে চোখে কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা হয় আর কি এবং কেন হচ্ছে, তো একটু যদি আপনি এবার আমাদেরকে একটু পয়েন্ট করে দেন যে কিভাবে আমরা আমাদের চোখটাকে ছোট থেকে যত্ন নিতে পারবো।
0: আজকের প্রথম সবচেয়ে বড় প্রশ্ন এটা, প্রথমত যখন একটি বাচ্চা আমাদের কাছে জন্মাচ্ছে তার বাবা মা উচিত 3-4 বছরের মধ্যে একবার চোখ চোখে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চশমার জন্য নয়, কিন্তু চোখের সামগ্রী পরীক্ষা করবার জন্য। আমরা কি কি দেখি? আমরা দেখি বাচ্চাটা ডান চোখ দিয়ে কেমন দেখছে, বাঁ চোখ দিয়ে কেমন দেখছে, মানে দু চোখ সমান দেখতে পাচ্ছে কিনা, যদি দেখা যাচ্ছে এক থেকে ভালো যাচ্ছে অন্য থেকে কম দেখছে, তখন থেকে আমরা চশমা পাওয়ার জন্য ব্যবস্থা করি। এবার চশমা দিয়ে যদি দেখা যায় যে দু চোখে সমান সমান দেখছে, তাহলে বলবো যে চোখে ভালো লাগছে, চশমা পরে ভালো লাগছে। কিন্তু যদি দেখি সে ডান চোখে ভালো দেখছে, বাঁ চোখে খুব কম দেখতে পাচ্ছে, কিংবা বাঁ চোখে ভালো দেখছে, ডান চোখে খুব কম দেখতে পাচ্ছে, এবং সেই যে কম দেখাটা চশমা দিয়ে উন্নতি হচ্ছে না, তখন আমরা বলবো তার চোখটা খুবই খারাপ, এবং এক্ষুনি চিকিৎসা না করলে সে খারাপ আর পরে ভালো করা যাবে না। কি চিকিৎসা হবে? তখন আমরা কোনোদিন ডান চোখটা মানে আমরা যেটা করি সেটা প্যাচিং এক্সারসাইজ, কোনোদিন ডান চোখটা বন্ধ করে বাঁ চোখ দিয়ে বাচ্চাকে পড়তে বলবো, আর কোনোদিন বাঁ চোখটা বন্ধ করে ডান চোখ দিয়ে তাকে দেখতে বলবো। এই যে ডান চোখ বাঁ চোখ একদিন প্যাচিং করে দিচ্ছি, তার ফলে দুটো চোখের দৃষ্টি আস্তে আস্তে সমান ভাবে ফিরে আসে, যদি তার না আসে উইদিন 3-4 মাস, তখন আমরা মেশিনের সাহায্যে চোখে এক্সারসাইজ করাই। আমাদের নানা ধরনের মেশিন আছে, কম্পিউটার সফটওয়্যার আছে, এইগুলো দিয়ে আমরা এক্সারসাইজ করি, দুটো চোখে দৃষ্টি সমান করতে চেষ্টা করি। আর এই একটা হলো বাচ্চার ছোটবেলার চিকিৎসা। আর হচ্ছে যে দেখতে হবে বাচ্চা দিয়ে যখন প্রথম আসবে তার চোখের কালার ভিশন ঠিক আছে কিনা, চোখের মাসেগুলো সমানভাবে মুখ করছে কিনা, এই দেখতে হবে। এবং একটু ফ্যামিলি হিস্ট্রি, বাড়ির তাদের কোনো পাওয়ার হিস্ট্রি আছে কিনা, তাদের গ্লোকোমা আছে কিনা, এবং যে বাচ্চাটা আমার কাছে এসেছে আজকে চোখ দেখাতে ছোট বাচ্চা, তার লাইফ স্টাইল দেখি কতক্ষণই মানে মোবাইল ইউজ করে, কতক্ষণই পড়াশোনা করে, এবং টিভিতে কেমন করে দেখে, এবং একটু প্রপার যত্ন, ধরুন কিছুক্ষণ পড়লো তারপর একটু বিশ্রাম করলো, বা চোখ ওই থেকে চোখটা দূরে রেখে পড়লো, এগুলো পরে কি না, এগুলোকে আমাদের হিস্ট্রি নিতে হয়, অবজার্ভ করতে হয়, এভাবে আমরা ছোটদের চোখটা ভালো রাখতে পারি। কিন্তু কিন্তু যেটা সমস্যা সমস্যা হচ্ছে, ধরুন একটা বাচ্চা এসে তার বয়স 5 বছর, আমি তাকে চশমা দিয়ে দেখলাম তার পাওয়ার আছে -1.25 বা 1.5, সঙ্গে সঙ্গে ওর বাবা মা বিশেষ মায়েরা বলবে না না না না ছোটবেলা বাচ্চা চশমা দেবো না তাহলে পাওয়ার বেড়ে যাবে। এইটা সবচেয়ে ভ্রান্ত ধারণা। যদি আমার মানে আমাদের মতো বয়সে বা আপনার মতো বয়সে কোনো পাওয়ার লাগে, চশমা লাগে, এবং সেই চশমা যদি আমরা না পড়ি আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, কি হবে আমরা দেখতে পাচ্ছি না, মাথা ব্যথা করছি। কিন্তু ওই যে বাচ্চাটা এলো যাকে আমি বলেছিলাম 1.25 পাওয়ার লাগবে, এবং যার মা বললো না চশমা পড়াবো না, তার কিন্তু ওই চোখটা কিন্তু বড় হলে আর ভালো হবে না, ওই অত অন্তের দৃষ্টি নিয়েই তাকে সারা জীবন কাটতে হবে। পরে চশমা যদি লাগে ছোটদের চশমা পরাতেই হবে, কম্প্রোমাইজ। আমি বড়রা চশমা নাও পড়তে পারি, কিন্তু ছোটদের চশমা লাগলে চশমা পরাতেই হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই যাওয়া দরকার সবার কাছে।
1: এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে চশমাটা যদি ছোটদের প্রয়োজন হয় তো তাকে পড়াতেই হবে। সত্যি আমরা কিন্তু অনেকেই সেটা জানি না, আমরা ভাবি যে চশমা পড়লে হয়তো আর কোনোদিন তাকে ছাড়াতেও পারবো না চশমাটা। এইটাকে মানে চশমা পড়লে কোনো এক সময় গিয়ে এমন হতে পারে যে তাকে আর কখনো চশমা পড়তে হবে না?
0: হ্যাঁ, এখন অনেক ব্যবস্থা আছে। তো আমরা যদি চশমা ছোটদের দিই এবং আস্তে আস্তে পাওয়ার বাড়তে থাকে, দুটো আমরা ব্যবস্থা করি। প্রথমত যেসব ছোট বাচ্চারা চশমা পাওয়াটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে, এখন নানা ধরনের ওষুধ আছে, ওষুধ রোজ রাত্রি আমরা ব্যবহার করি রাত্রিবেলা লাগাতে হয়, তাহলে কিন্তু পাওয়ার বাড়ে কিন্তু কম বাড়ে। ধরুন আজকে একটা বাচ্চার চোখে চশমা পাওয়ার হচ্ছে -1.5, এবং আমি দেখলাম সবার পরে যখন এসেছে মাইনাস পাওয়ার হচ্ছে -2.5, তাহলে সবার পরে যখন দেখলাম -3.5 হয়ে গেছে। এই যে ধাপে ধাপে বেশি বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা এখন ওষুধে কন্ট্রোল করতে পারি। তারপরে 1.5 থেকে আমরা ম্যাক্সিমাম 2.5 আটকে নিতে পারি, সেই ব্যবস্থা ওষুধ এখন আমাদের অ্যাভেলেবেল। এছাড়া চশমা পাওয়ার বাড়তে বাড়তে যখন 18-19 বছর বয়স আছে, তখন আমরা যদি ল্যাসিক অপারেশন করি, ল্যাসিক সার্জারি করি, এখন তুমি সবাই জানে, তাহলে পাওয়ার একদম সারা জীবনের মতো পাওয়া চলে যায়, আর চশমা পড়তে হয় না। ফলে এখন অনেক অনেক পয় আছে, কিন্তু বেসিক কথা হচ্ছে চোখটাকে হেলদি রাখা, ভালো রাখা। যখনই আজ মেয়ে বাচ্চা দেখতাম সে দুটোকে সমান সমান এবং 6/6 দেখতে পাচ্ছে কিনা, তবেই তার এই 18-19 বছর বয়সে ল্যাসিক করলে চোখটা একদম বরাবরের মতো পাওয়ার শূন্য হয়ে যাবে।
1: একদম, খুব ভালো লাগলো ডাক্তারবাবু, আজকে অনেক কিছু জানতে পারলাম এই চোখ নিয়ে। এবং এখন সত্যি বেশিরভাগ মায়েদের খুব চিন্তার একটা বিষয় যে ছোট বয়স থেকেই বাচ্চাদের চোখে চশমা, যেটা হয়তো মানে যেটা আপনি বললেন যে জেনেটিক কোন ব্যাপার আছে কিনা, যে বাবা মায়ের চশমা আছে কিনা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা মায়ের চোখে চশমা নেই, হয়তো বাচ্চার চলে আসতেও আসতে পারে। একটা কারণে যেহেতু মুঠো ফোনটা তো এখন আমাদের সবার হাতে একদম রয়েছে, আর এই মুঠো ফোনটার অতিমাত্রা আমরা ব্যবহার করলেই এটা এঁকে যেতে পারে। একটা সময় মানে এই মুঠোফোনের ব্যবহারটা তো এই কয়েক বছর হলো প্রচুর পরিমাণে বেড়েছে, এটা তো আগে অতটা ছিল না, যার জন্য তখন কিন্তু এত মানুষের চোখে চশমা বা মানুষের চোখে কম দৃষ্টি এই সমস্যাগুলো ছিল না, যেটা বর্তমানে ভীষণ ভাবে দেখা দিচ্ছে। তবে চশমা পরে নিলে ছোটবেলা থেকে পরবর্তীকালে কিন্তু আবার চোখটা ভালো হয়ে যেতে পারে, চশমাটা সে পরিহার করতেই পারে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, এবং আজকে এত সুন্দর করে আমাদেরকে চোখ নিয়ে অনেক কিছু জানানোর জন্য ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকারের কথা।

আমরা সত্যি এতটা ব্যস্ত হয়ে পড়ি আমাদের নিজেদের এই প্রতিদিনের এই একঘেয়ে জীবনে, যে আমরা নিজেদেরকে সেইভাবে সময় দিতে পারি না। আর তার জন্যই নানান ধরনের শারীরিক মানসিক সমস্যা আমাদের দেখা দেয়। তাই সবার প্রথম আমাদের পরিবারকে ভালো রাখতে গেলে আমাদের নিজেদেরকে অনেক বেশি ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর আপনাদের জন্যই তো আমাদের মহিলা মহল সব সময় রয়েছে। এবং আপনাদের বলে দিই যে প্রত্যেক মাসে ঠিক যেমন আমার কলম এবং এক কলমে দুই নারী থাকে, ঠিক সেই রকমই জুন মাসেও কিন্তু রয়েছে আমার কলম এবং এক কলমে দুই নারীর বিষয়। জুন মাসে আমার কলমের বিষয় হচ্ছে ঝড় বৃষ্টি রাত্রে। আপনাদের বাড়িতে হোক বাইরে হোক ঝড় বৃষ্টির নানান ধরনের যে অভিজ্ঞতা বা স্মৃতি, সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠাবেন ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করতে পারেন, আমাদের মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com mahalamahol.airkolkata@gmail.com। আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন। এক কলমে দুই নারীর বিষয় বলবো লীলা মজুমদারের লেখা মাকু উপন্যাস। সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল মাকুকে উদ্ধারে দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য এবং তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠাবেন 150 শব্দের মধ্যে। ঠিক একই আমাদের মেল আইডি mohilamahol.airkolkata@gmail.com এবং চিঠি তো আপনারা আমাদেরকে পাঠানি। চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার, এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন 2026। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকে সবসময় যেন মহিলা মহল। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি আমি সৌমিলি রায়।

0: to have a gradual fall in the day temperature by 2 to 4 degrees Celsius during the next 48 hours and subsequent 4 degrees to rise in the next 2 to 3 days. Subhimalayan West Bengal will experience a gradual rise in the day temperature by 2 to 4 degrees Celsius. Weather warning for the next 48 hours. Heavy rainfall of 7 to 11 cm very likely to occur at one or two places over Odisha and West Burdwan districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind of 60 to 70 km per hour and lightning very likely to occur at one or two places over East and West Burdwan, Bankura, West Midnapur, Jharkhand districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind of 50 to 60 km per hour and lightning very likely to occur at Malda, North and South Dinajpur districts of Subhimalayan West Bengal. Forecast for Kolkata and the neighborhood for the next 48 hours. Thursday, 28th May, rain or thundershower with strong gusty wind. Maximum and minimum temperatures most likely to be around 34 degrees Celsius and 25 degrees Celsius, respectively. Friday, 29th May, partly cloudy sky with the possibility of moderate rain or thunderstorm. Maximum and minimum temperatures most likely to be around 32 degrees Celsius and 25 degrees Celsius, respectively. As for the weatherman warning of the fishermen of the West Bengal coast for the next 24 hours, due to squally wind with speed reaching from 40 to 50 km per hour occasionally, gusting to 60 km per hour is likely to prevail on and off West Bengal and North Odisha coast on the 28th of May and the 29th of May 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Odisha coast in these 2 days. Weather warning for the fishermen of the Andaman and Nicobar coast for the next 24 hours is that the fishermen warning for the next 2 days is likely to prevail with the gusty wind speed of 40 to 50 km per hour, gusting to 60 km per hour. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast on and from 28th of May 2026. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা শুনবেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণ অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবল বেগে আসা ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস 60 কিলোমিটার বেগে প্রবাহিত হবে। ঘণ্টায় 77 কিলোমিটার বেগে বয়ে আসা দমকা বাতাস প্রবাহিত হয়েছে ওড়িশার রৌরকেল্লা, ভুবনেশ্বরের ওপর দিয়ে। ওড়িশার বেশ কিছু অঞ্চলের ওপরে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং ঝাড়খণ্ড ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিশেষ তারতম্য লক্ষ্য করা যায়নি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওড়িশার সম্বলপুরে 44 ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে 25 ডিগ্রি সেলসিয়াস। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গায়, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এবং সিকিম, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। আগামী 7 দিনে আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, মালদা, দিনাজপুর ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে প্রবল বেগে ধেয়ে আসা ঝোড়ো হাওয়ার কারণে, ঘন্টায় 60 কিলোমিটার বেগে বয়ে আসা ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই একই সতর্কতা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্যও। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন বাংলা আধুনিক গান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, 5:30টায় বিদ্যার্থীদের জন্য, সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 শুনবেন কৃষি কথার আসর, 7:10 রামায়ণ গান, 7:30 শুনবেন সমীক্ষা, 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 অনুরোধের আসর, 8:30 শুনবেন অন্বেষা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ, 9:30 অতুল প্রসাদের গান, 9:45 শুনবেন বাঁশি, 10:00 শ্রবণে স্বাস্থ্য, 10:30 লোকগীতি, 10:50 শুনবেন আধুনিক গান, 11:10 পরম্পরা। সঞ্চয়িতায় একটু পরে অর্থাৎ 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 5:20 উর্বশী, সন্ধ্যে 6:10 শুনবেন হিন্দি অনুষ্ঠান, 6:30 হিন্দি কথিকা, এরপর গুলগুলশান, 7:10 লোকগীতি, 7:30 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 শুনবেন নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, এখন বাংলা আধুনিক গান, প্রথমেই সুমন কল্যাণপুরের কণ্ঠে।

সুমন কল্যাণপুরের কণ্ঠের গান দিয়ে শুরু হলো আজকের আধুনিক গান। এবারে আবারও সুমন কল্যাণপুরের গান।

আধুনিক গান শুনছেন শ্যামল মৈত্রর কণ্ঠে।

আধুনিক গান শুনলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 27 সেকেন্ড।

কলকাতা। শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন 5:10। অনুষ্ঠান এক চোখে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার

আর তরঙ্গে 100.1 মেগাহার্সে বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দী।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ 28 মে অর্থাৎ 13ই জ্যৈষ্ঠ খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছি আজ গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে আমি বিতান দে, খেলার দুনিয়ার গল্প আড্ডা আলোচনা থাকবে এবং অবশ্যই থাকবে আজকের বিশেষ বেতার প্রতিবেদন। প্রথমে চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরেতে। বৈভবের দাপটে দিশেহারা হায়দ্রাবাদ, জমজমাট আইপিএল ফাইনালে এগোনোর পথে রাজস্থান রয়্যালস। ফরাসি ওপেনে অঘটন না ঘটিয়ে পরের রাউন্ডে গেলে নোভাক জোকোভিচ। ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি স্বার্থে ব্যস্ত সমস্ত দল, বিভিন্ন দেশে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। বিশ্ব দাবায় আবারও কার্লসেনকে পরাজিত করলেন প্রজ্ঞানন্দ। নিজের পূর্বের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করলেন ভারতীয় জ্যাভলার সুমিত আন্টিল। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার বিশেষ বিশেষ খবর অর্থাৎ শিরোনাম এক নজরে এখন এই পর্যন্তই। চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর অর্থাৎ আতশ গাছের তলায়। এক নজরে আতশ গাছের তলায় আজ খেলার দুনিয়ার নানান রঙের খবর, নানান স্বাদের খবর থাকবে আপনাদের জন্য। তবে প্রথমেই যে খবরে আমরা নজর রাখব, প্রায় সারা বিশ্ববাসী এবং ভারতবাসী তো বটেই, সকলেই জেনে গেছেন এই মুহূর্তে এক বিস্ময় বালকের নাম, ক্রিকেটের দুনিয়ায় যিনি পরিচিত বৈভব সূর্যবংশী নামে। মাত্র 15 বছর বয়স আর তাতেই একের পর এক নজির কার্যত তৈরি করছেন ক্রিকেটের ময়দানে। মোল্লানপুরে বৈভব সূর্যবংশী নামের সেই ঝড়ের সামনেই কার্যত উড়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। 8 ওভারেই খেলার ফয়সলা করে দিল বৈভব, তার 29 বলে 97 রানের ইনিংসে ভর করে। 20 ওভারে 8 উইকেট হারিয়ে 243 রান করে রাজস্থান। চাপের মধ্যে রান তাড়া করতে নেমে হায়দ্রাবাদ খুব স্বাভাবিকভাবে খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত তারা 47 রানে পরাজিত হয়। গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে 2টি ম্যাচেই হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস, কিন্তু প্লে অফের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ প্রথম এলিমিনেটারে হায়দ্রাবাদকে হারিয়ে দিল রাজস্থান। ফাইনাল থেকে আর ঠিক এক কদম দূরে বৈভব সূর্যবংশীরা। শুক্রবার এই মাঠে শুভমান গিলের গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে রাজস্থান। সেই ম্যাচ যে দল জিতবে সেই দলই রবিবার ফাইনালে বিরাট কোহলি রজত পাতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে। গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে 0 রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচেই 17 রান করেছিল বৈভব। তাই এলিমিনেটারে নামার আগে হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্সরা স্বভাবতই পরিকল্পনা খানিকটা বদল করেছিলেন এবং কিছুটা চিন্তাতেও ছিলেন, আর সেই চিন্তাই যেন কার্যত সত্যি হয়ে গেল। সমস্ত পরিকল্পনা একা ধ্বংস করে দিলেন বৈভব। বৈভবের বিরুদ্ধে হায়দ্রাবাদের 3টি পরিকল্পনায় দেখা গিয়েছে, শুরুতে কামিন্স নিজে তার বিরুদ্ধে ইয়র্কারের পরিকল্পনা

0: বললেন যা কাজে লাগলো না। এরপর রাউন্ড দ্য উইকেটে এসে বৈভবের অফস্টাম্প লক্ষ্য করে লেন্থে বল করা শুরু করলেন, তাও কাজে লাগলো না, কারণ কভার এবং মিড অফের ওপর দিয়ে ছয় মারলেন কামিন্সকে। সঙ্গে সঙ্গে প্ল্যান বি অনুযায়ী বল করা শুরু করলো হায়দ্রাবাদ। কামিন্সের সাথে সাথে সাকিব হোসেন, প্রফুল্ল হিং এবং ঈশান মালিঙ্গারা বৈভবকে দ্রুত গতিতে বাউন্সার করা শুরু করলো, কিন্তু তাতেও সূর্যবংশীর দাপটকে আটকানো গেল না। একের পর এক পুল শট মারতে শুরু করলেন, স্কোয়ার লেগ, মিড উইকেট, লং লেগে কয়েকটি ছয় মারলেন। তৃতীয় পরিকল্পনাতে এলেন কামিন্সরা, বলের গতি কমানো শুরু করলেন, সেই বলেও কিন্তু বড় শট মারা শুরু করলেন বৈভব। এলিমিনেটারে নামার আগে ক্রিস গেলের ছয়ের রেকর্ড ভাঙতে বৈভবের দরকার ছিল সাতটি ছয়, সেটি ভাঙতে খুব বেশি সময় নিলেন না। প্রথম ওভারের শেষ বলে প্যাট কামিন্সকে ছয় মারলেন বৈভব, সেই হলো শুরু। পরের ওভারে ঈশান মালিঙ্গাকে আরেকটি ছয় মারলেন। তৃতীয় ওভারে কামিন্সের বলে তিনটি ছয় মারলেন। চতুর্থ ওভারে সাকিব হোসেনের বলে আরও একটি ছয় মারলেন, আর তৃতীয় ছয় অর্ধশতরান পূর্ণ করলেন। সঙ্গে সঙ্গে ভেঙে ফেললেন সেই রেকর্ডকে। আইপিএলে এক মরশুমে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড নতুনভাবে তৈরি করল বৈভব সূর্যবংশী। 2012 সালে ক্রিস গেইল মেরেছিলেন 59টি ছয়, সেটি ছিল এতদিনের রেকর্ড, আর 14 বছর পর সেই রেকর্ড ভাঙল, যেখানে বৈভবের এই মরশুমে ছয়ের সংখ্যা 65। পরের ম্যাচে সেই সংখ্যাটি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। তার পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরান করে গেইলের রেকর্ড ভাঙার সুযোগও ছিল তার সামনে, কিন্তু 30 বলে শতরানের সেই রেকর্ডটি আর হলো না, কারণ রেকর্ড ভাঙতে গিয়েই আউট হলেন বৈভব। 29 বলে 5টি 4 এবং 12টি 6 ইনিংসে যে ঝড় তুললেন তার প্রশংসা করল গোটা স্টেডিয়াম, মুগ্ধ সমস্ত ক্রিকেট প্রেমীরা। 97 রানে আউট হয়ে গেলেন। তারপর যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেল, তারা দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু খেলার গতি কিছুটা কমে গেল, যেখানে একসময় মনে হচ্ছিল যে 260 থেকে 65 রান অনায়াসে তুলে ফেলবে রাজস্থান, সেখানে তারা 250-এর আগেই থেমে গেল তাদের ইনিংস। এবং তারপর মনে করা হচ্ছিল যে বিপক্ষ দলের ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, তারা হয়তো একটা ঝোড়ো ইনিংস উপহার দেবেন এবং জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবেন হায়দ্রাবাদকে, কিন্তু সেরকম কোনো কিছুই ঘটল না। খুব সহজেই যেন ধরা পড়ে গেল হায়দ্রাবাদ, এবং বারবার চোখে পড়ছিল তাদের যে চাপ, বারবার সেই রানের গতি থমকে যাওয়া এবং একের পর এক উইকেট হারানো অনেকটাই চাপে রেখেছিল হায়দ্রাবাদকে। এলিমিনেটরের চাপ যে অন্যরকম, সে তো শুরুতেই অভিষেককে দেখেই কার্যত বোঝা গেল। দ্বিতীয় বলে জোফ্রে আর্চারের বাউন্সার সামলাতে না পেরে শূন্য রানে আউট হয়ে গেলেন। আরও একবার প্রথম ওভারে উইকেট নিলেন আর্চার। তারপর ঈশান একটু ঝোড়ো গতিতে ব্যাটিং শুরু করলেও 244 রান তাড়া করতে গিয়ে যে প্রতিটি বল মারার একটি ঝুঁকি নিলেন, সেখানেই 11 বলে 33 রান করে আর্চারের বলে আউট হলেন ঈশান। ট্রাভিস হেডও রান পেলেন না, সোয়ারেন রবিচন্দ্রন এবং হেনরিক ক্লাসেনও রান পেলেন না। 7 ওভারে 83 রানে, মাত্র 83 রানে 5-5টি উইকেট পড়ে গেল হায়দ্রাবাদের। আর এখানেই মোটামুটি নির্ধারিত হয়ে গেল খেলার ফলাফল। তাই বৈভব সূর্যবংশী, তিনি ফর্মে থাকলে প্রতিপক্ষ দলের কি পরিস্থিতি হতে পারে তার নমুনা তো আমরা গতকাল পেলামই। এখন আসন্ন ম্যাচে অবশ্যই গুজরাট টাইটান্স, তারাও কিন্তু আশঙ্কায় থাকবে, কারণ তাদের প্রথম প্রচেষ্টা হবে এই ঝড়কে থামিয়ে দেওয়ার। যদি থামিয়ে দিতে পারে তাহলে হয়তো খেলার ফলাফলও বদলাতে পারে এবং ফাইনালে হয়তো আবারও সেই গুজরাট এবং ব্যাঙ্গালোর তারা মুখোমুখি হতে পারে। এখন সময়ের অপেক্ষা, দেখা যাক বৈভব ঝড় ঠিক কোন দিকে পৌঁছায়। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার অন্যান্য খবরে আসার আগে এখন শুনে নেব অ্যাডভেঞ্চার স্পোর্টস। পর্বতারোহী অরিজিতের একটি সাক্ষাৎকার আপনারা জানেন, আজ বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার মানেই আজকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিন। বিশ্বের প্রথম এবং একমাত্র পর্বতারোহী যিনি সম্পূর্ণ একা মানাসোলো জয় করলেন। সাক্ষাৎকারটি গ্রহণ এবং সম্পাদনা করেছেন রক্তিম বরণ ময়রা, প্রযোজনা করেছেন শৌর্য চৌধুরী।
1: আজ অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ দে, যিনি একাই মানাসলুতে পৌঁছে গেছেন। গোটা পৃথিবীতে একমাত্র ব্যক্তি তিনি মানাসলুতে একা সেই জার্নির গল্প তার কাছ থেকে সরাসরি শুনবো।
2: নমস্কার, আমার নাম অরিজিৎ দে, আমি শ্যামবাজারে থাকি। গল্প শুরু হয় হচ্ছে 2021-এ, আমি অ্যাটেম্প আমার প্রজেক্টের নাম ছিল আনমাস্কড মানাসলি।

0: Solo without Sherpa and Oxygen, without guide, cook, helper, self-supported solo. 2021 যখন প্রথম আমি অ্যাটেম্পট নিই তখন একটু সমস্যা হয়। একটা বেসরকারি সংস্থা যাদের কাছ থেকে আমাকে পারমিশন নিতেই হয়, কারণ নেপাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী পারমিশন ইন্ডিভিজুয়ালি নেওয়া যায় না। যদি আমি NMA কে চিঠি করেছিলাম যে আমি সোলো ক্লাইম করতে চাই, এভাবে শুধুমাত্র কনভেনশনাল যে রুটটা আছে সেই রুটটা আমি ফলো করব এবং নিজের মতো করে ক্লাইম করব। যদি মনে হয় রুট চেঞ্জ করে নিজের মতো করে যাবো তাহলে সেটাও যাতে যেতে পারি, সেই রকমের একটা দরখাস্ত করি। বেস ক্যাম্প সাপোর্টটা নিই, শুধু বেস ক্যাম্পে তারা আমাকে সাপোর্ট দেবে। ওখানে যে শেরপা কমিউনিটি ছিল তাদের সাথে আমার একটু বচসা হয়ে যায়। অবশ্যই সেটা তাদের যোগ্য প্রাইড যে কোনো মানুষ পৃথিবীর মধ্যে যারা 8000 মিটার পিক ক্লাইম করতে যাচ্ছে তারা তাদের হেল্প ছাড়া ক্লাইম করতে পারে না। একজন শেরপা যদি তাকে রুট না দেখিয়ে দেয়, একজন শেরপা যদি তার অক্সিজেন সিলিন্ডার না ঘুরিয়ে দেয়, টেন্ট লাগানো, খাওয়ার দাওয়ার থেকে শুরু করে পুরো বিষয়টাই শেরপা করে। এবং একজন ক্লাইম্বার শুধু বেস ক্যাম্প থেকে বেরিয়ে আর একটা ক্যাম্পে ঢোকে, যে ক্যাম্পে অলরেডি টেন্ট ফিক্স থাকে, ম্যাট্রেস ফিক্স থাকে, ঢুকে যাওয়ার সাথে সাথে তার গরম স্যুপ হাতে চলে আসে। সম্ভবত কার্যতই এই 8000 মিটারের এই পিকে খুব স্বাভাবিকভাবে মানুষ একা করাটা সম্ভব হয় না। 6000 মিটারই সোলো অ্যালপাইনে করার মানুষ খুবই কম। আর আমি আপনাকে একটু কারেকশন করে দিই, এশিয়ার মধ্যে থার্ড হচ্ছে 8000 মিটারগুলোর পিকগুলোর মধ্যে। মানাসোলো যদি কাউন্ট করা হয় তাহলে আমি প্রথম, মানে পৃথিবীর মধ্যে প্রথম। যে দুজন ক্লাইম করেছে তারা 8000 মিটার পিক ক্লাইম করেছে, কিন্তু মানাসোলো নয়, অন্য পিক ক্লাইম করেছে। 1400 মিটারের মধ্যে একটা যে কোনো একটা পিক ক্লাইম করেছে। বাট আমি এটা বিগার পিকচার দিয়ে ধরে দেখছি, কারণ মানে নাম্বার 1 করার প্রতিযোগিতা সব জায়গায় চলছে, আমি সেটাকে খুব একটা বেশি ফলো করি না। মানে সেই দিক থেকে দেখতে গেলে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট মানাসোলো। মানে ভাঙতে গেলে তো কথার মাধ্যমে অনেক রকমভাবে ভাঙা যায়। যাই হোক, তো আমি 14000 মিটারের বিগার পিকচারে দেখে বলছি যে আমি তৃতীয়, এশিয়ার মধ্যে প্রথম। আমার আগে দুজন আছেন। এবার আসছি দ্বিতীয় কথা। তো ওরা সমস্যা হতে শুরু করে, ওরা আমাকে রাস্তার মধ্যে হাঁটা করতে থাকে, এমনকি আমি ওখানে গিয়ে যখন টেন্ট লাগাতে শুরু করি টেন্টের ক্ষেত্রেও তারা আমাকে বলে যে এইখানে টেন্ট লাগাবে না, দূরে যাও, এই জায়গাটা আমাদের কোম্পানি। ওরা বলছে এটা আমাদের কোম্পানি। তা আমি প্রায় একটা ক্রিভার্সের কাছাকাছি, হ্যাঙ্গিং গ্লেসিয়ারের কাছাকাছি টেন্ট লাগাতে হতো, বরফ দাবি টাবি অনেক মুশকিলে ফেলতো, এবং ওরা ভেবেছিলো আমি লাস্ট পর্যন্ত গিভ আপ করে দেবো। বাট লাস্টে যখন গিভ আপ করি না তখন লাস্টে একটা সমস্যা ক্রিয়েট করে যে উইদাউট শেরপা আমরা আপনাকে যেতে দেবো না, আপনার হ্যাকও হয়ে গেছে, হ্যাপও হয়ে গেছে, উপরে একজন মারাও গেছে, এমনিতে আমরা ক্যাজুয়ালিটি বাড়াবো না, ইউ হ্যাভ টু গো, কারণ পারমিশন আমাদের নামে বার করাচ্ছে। আর পারমিশনে লেখা থাকে যে কোম্পানি বার করছে, তারা যদি চায় জোর করে আপনাকে ইভ্যাকুয়েট করতে পারে মেডিকেল পারপাস। যদি আমরা সবাই জানি হাই অ্যাল্টিটিউড সেরিব্রাল এডিমা যদি হয় তাহলে যার হয় সে বুঝতে পারে না, সামনের লোকের বুঝতে পারে। তো ইন কেস আমি যদি গিয়ে ওদেরকে বলিও, ওরা বলবে যে ওর হ্যাপকই হয়েছিলো তাই জন্য আমরা বার করেছিলাম, কজ অফ হিস মানে লাইফ, আর নিচে আসলে তো ঠিক হয়ে যায়। তো আমি বলেছিলাম যে যদি আপনার এতই অসুবিধা থাকে, মানে আমাকে প্রাণে বাঁচানোর এতই যদি চিন্তা থাকে, তাহলে বাদবাকি যে 25-26 দিনের যে ওরিয়েন্টেশন চেয়েছিলো, যেখানে অ্যাকচুয়ালি আমি সার্ভাইভ করছিলাম, অ্যাক্লামেটাইজ করছিলাম, যেখানে আমার প্রাণ সংশয় ছিল, সেখানে আমাকে হেল্প করেনি। যাই হোক, তারা আমাকে করতে দেয়নি, আমাকে অফার করেছিল যে তুমি শেরপা নাও, উইদাউট অক্সিজেন যাও, সেটা তো সমস্যা নেই, কিন্তু শেরপা ছাড়া করতে দেবো না। তা আমিও বলেছিলাম যে আমি করবো না, আমি করলে শেরপা এবং অক্সিজেন ছাড়াই করবো, আমার কাছে পারমিশন রয়েছে। 2021 আনসাকসেসফুল, এই হ্যাজার্ডটা ছিল মানুষের দ্বারা সাবজেক্টিভ হ্যাজার্ড। পরের বছর 2022 আমি আবার অ্যাটেম্প করি। ভদ্রলোক আমাকে বললেন, মধ্যিখানেই কন্ট্যাক্ট করেছিলেন, যে আমি তোমাকে দেখেছি, আমার তোমাকে ভালো লেগেছে, তুমি যদি চাও তুমি আমার কোম্পানিতে আসতে পারো, আমি তোমাকে সেম বেস ক্যাম্প সার্ভিস দেবো এবং আমি তোমাকে ইন্টারভিউ করবো না মধ্যিখানে, এবং সাপোর্ট করবো যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয় আমি তোমাকে সাপোর্ট করবো। তা বললাম ঠিক আছে। 2022 সব কিছু ঠিকঠাক থাকতেও আবার আনসাকসেসফুলের মুখ দেখি, তার কারণ 2022 প্রচুর অ্যাভেলেঞ্জ এসেছিলো, প্রচুর মানুষ মারা গেছিলো, 9 জন ডেথ হয়েছিল, তার মধ্যে শেরপাও ছিল। আমিও একটা অ্যাভেলেঞ্জে হিট করি, একটা ক্রিভার্সে ঢুকে যাই, তারপরে নিয়ে থেকে বেরোই, হেলিকপ্টার রেস্কিউ হয়, পা টুইস্ট হয়ে যায়, ওখান থেকে ডাইরেক্ট হসপিটালে যাই। পরে দেখলাম যে খুব একটা কিছু হয়নি, স্প্রেনই হয়েছিলো হালকা ফুলকা, বাট ওইখানে ওই ঠান্ডার মধ্যে ওই টুইস্টটা মনে হচ্ছিল যেন ভেঙে গেছিলো, তো ভয় পেয়ে গেছিলাম। তো আনসাকসেসফুল এগেইন। এবারে অবজেক্টিভ হ্যাজার্ডস, প্রথমে সাবজেক্ট ছিল, এবারে অবজেক্ট, 2023 আলটিমেট আমি আবার অ্যাটেম্প্ট করি তৃতীয়বার। এবারে প্রচণ্ড অ্যাজাইল ছিলাম, মানে ওরিয়েন্টেশন যেখানে 25 থেকে 26 দিনের ওরিয়েন্টেশন হয়, সেই ওরিয়েন্টেশনকে উপেক্ষা করে মানে আমি এতটাই জায়গাটাকে চিনি এবং প্রতি বছর ধরে যাচ্ছিলাম এবং অ্যাজাইল হয়েছিলাম। 11 দিনের মাথায় সাবমিট করি বেস ক্যাম্প টু বেস ক্যাম্প, সাকসেসফুল হই, আনন্দ লাগে, এই আর কি।
1: এই সাকসেসের পিছনেও তো একটা বড় পরিশ্রম

0: বড় অ্যামাউন্ট অর্থের প্রয়োজন হয়, তো সেগুলোর যোগান কিভাবে আসে?
1: আমার একটা ছোট্ট স্কুল আছে, অ্যাডভেঞ্চার স্কুল, একটা স্বপ্নও আছে ভারতবর্ষে একটা ইনস্টিটিউট হবে, মাউন্টেনিং ইনস্টিটিউট। আপাতত সেটা ইনস্টিটিউট না হয়ে এই মুহূর্তে স্কুল হিসেবে রয়েছে, অ্যাডভেঞ্চার স্কুল। রক ক্লাইম্বিং, আইস ক্লাইম্বিং, স্কিইং, কায়াকিং, স্নেক হ্যান্ডলিং, এই ধরনের নানা রকম কোর্স করাই আমি, সাথে সাথে ছোটো ছোটো ট্রেকও করাই কমার্শিয়ালি। এখান থেকে কিছু অর্থ উপার্জন হয়। ফার্স্ট অফ অল, আমার কাছে পয়সা নেই। দ্বিতীয়ত, আমি একটু মানে কমার্শিয়াল ট্যুরিস্টের মতো এভারেস্ট মানে এই ধরনের পিকে যেতে চাই না, 8000 মিটার পিকে যেতে চাই না। মানে আমি একটু ট্র্যাডিশনাল ক্লাইম্বকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, সে আইস্যাক্স দিয়ে ক্লাইম্ব করা, এই ব্যাপারগুলো। নো জুমার ক্লাইম্বিংয়ের একটা মধ্যেখানে আমি একটা ক্যাম্পেনিং শুরু করেছিলাম, শেরপা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, শেরপা যদি বলে তো যাবো তো যাবো, শেরপা ছেড়ে দিলে আমরা মারা যাচ্ছি, তো ওই আর কি। তো এইভাবে একটা চেষ্টা চলছে।
0: এবার একেবারে গোড়ার কথায় আসি, অ্যাডভেঞ্চার স্পোর্টসে এই পর্বত আরোহণ করবেন কবে ভাবলেন, বা আপনি কি ছোট থেকেই এই দিকে আপনার কৌতূহল ছিল?
1: ছোটবেলা থেকেই অ্যাড্রিনালিন রাশটা ছিল, এই কথাটা সত্য, বাট সেভাবে ফিল করতে পারিনি, কানেকশান হয়নি। আমার মাউন্টেনিং জার্নি শুরু হয় এইচএসের পর, এইচএসের আগে একবার সুযোগ এসেছিল। এইচএসের পর আমি যখন প্রথম কলেজে উঠি ফার্স্ট ইয়ার, তো তখন আমি একজন স্যারের কাছ থেকে শুনতে পাই যে তার একজন বন্ধুর সাথে তিনি কথা বলছেন এবং তাদের নাকি মাউন্টেনিয়ারিং একটা ক্লাব আছে। প্রথম আমি শুনতে পাই মাউন্টেনিয়ারিং ক্লাব পশ্চিমবঙ্গে কলকাতার মধ্যে। আমি অ্যাড্রেস জানতে চাই যখন, তখন দেখি যে একদম বাড়ির হাতের কাছে, মানিকতলার কাছে রয়েছে। সঙ্গে সঙ্গে আমি নাম লেখাই, কথা বলাই, আমার হাতে করি শুরু হয় অ্যাডভেঞ্চার ফিল্ডে, মাউন্টেনিং ফিল্ডে, ক্যানিং মাউন্টেনিং ক্লাব। নমস্য আমার গুরুদেব যারা ছিলেন তারা আমাকে তৈরি করেন, অনুপ রায়চৌধুরী, অমিত মুখার্জি। পুরুলিয়া শুশুনিয়াতে গিয়ে স্যারেরা হাত ধরে শেখাতে শুরু করলো, এটাকে রোপ বলে, এটাকে নট বলে। তখনও ভেবে উঠিনি যে আমি কিছু করতে চাই, মানে সব কিছু ছেড়ে, জব ছেড়ে সব কিছু করব। তখন ভালো লাগার জায়গা থেকে শুরু হয়েছিল, পরে আস্তে আস্তে ঘুণ ধরতে শুরু করে মনের ভেতরে এবং পুরোটাই টেক ওভার হয়। তখন ওই টাইমাইট দিয়েও আর চেঞ্জ করা গেল না, এই আর কি।
0: চাকরি ছাড়ার প্রসঙ্গটা একটু শুনি।
1: চাকরি ছাড়াটা একটু ডিফিকাল্ট পার্ট অফ লাইফ। প্রথমে একটা কলেজে পড়াতাম, আমি টানা তিনটে কলেজে পড়াতাম, একটা পার্মানেন্ট ছিলাম, বাদবাকি দুটোতে গেস্ট লেকচারার ছিলাম। ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াতাম, ছোটোখাটো অন্যান্য কোম্পানিতেও কাজ করেছি। করতে করতে হঠাৎ করে লাইফের একটু মোর অন্যদিকে ঘোরে এবং একটু সেটেলমেন্টের দিকে যায়, আমি হঠাৎ করে এইচএলে চাকরি পাই। এইচএলে চাকরি হওয়ার পর মনে হয়েছিল যে সব শর্টেজ, মিনিস্ট্রি অফ ডিফেন্স, নানা রকম ব্যাপার স্যাপার। তারপরেও মন যেন কোনো জায়গা থেকে মানতে চাইছিল না, কারণ আমার স্পোর্টস আমার থেকে দূরে সরছে আমি বুঝতে পারছি। অফিসের কাজ, রাত্রির বেলাতে এসেও আমি ল্যাপটপ নিয়ে কাজ করছি, সকালবেলাতে উঠেও বেরিয়ে যাচ্ছি, শুধু ওয়ালপেপারেই পাহাড়টা থেকে গেছিলো ল্যাপটপের। তো একটা সময়ের পর আবার ওই যে বলে না মাউন্টেন ইজ কলিং, তো আমি ভেতর থেকে ফিল করলাম, সেই জায়গা থেকে আবার কোথা থেকে নাড়া দিতে শুরু করলো পোকাটা। সব কিছু ছেড়ে বেরোনোটা মুশকিল ছিল, বাট স্টিল পাহাড় যেতে আমি ছাড়ি। আর তারপর থেকে ডিসিশন নিয়ে আর কোনো জায়গায় চাকরিতে যুক্ত হব না, সে সরকারি হোক বেসরকারি হোক, পুরোপুরি রকমভাবে আমি স্পোর্টস বা এই বিষয়ের ওপর, মাউন্টেনিংয়ের ওপর আমার জীবনকে আপাততভাবে দিয়েছি।
0: মাউন্টেনিয়ারিংয়ে আপাতত জীবন দিয়েছেন, খুব ভালো লাগছে কথা বলে, আরও অনেক কথা বলা যেত হয়তো, কিন্তু বেশি সময় নেই। তবে সবশেষে প্রশ্ন করব, আপকামিং প্ল্যান কী রয়েছে? আর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসে যুক্ত হতে চাইছে বা যারা যুক্ত আছে, নতুনদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে।
1: নতুন প্রজেক্ট বলতে, আমার একটু আনকনভেনশনাল রুটে বা একটু অন্যরকমভাবে করবার ইচ্ছে আছে। একটাই বিষয়, যাতে মানুষদের ইন্সপায়ার করা যেতে পারে, এটা একটা স্পোর্টস, দেশের পতাকা নিয়ে রিপ্রেজেন্ট করছো তুমি। তো আমি একটু অন্য ধরনের রাস্তা চুজ করতে শুরু করি, যে রাস্তাগুলো থেকে মানুষ একটু ইন্সপায়ার হতে পারবে। মানে একটা 8000 মিটার পিক 10 লাখ টাকার নিচে করা যায় সব থেকে কমেও, সেটা কেউ জানতো না। আমি 2 লাখ টাকা 2.5 লাখ টাকায় করি এবং অ্যালপাইনের এই দরজাটা খুলি, এইটা একটা বার্তা সবাইকে, যে তোমরা চাইলে করতে পারো। আমার নিজস্ব যে স্কুল আছে সেখানে যোগাযোগ করতে পারো, আমরা করাচ্ছি, আমি না হলে অন্য যে কোনো ক্লাব, প্রায় কলকাতার বুকে 300 খানার কাছাকাছি রেজিস্টার্ড ক্লাব আছে। আনকনভেনশনাল রুটে কিছু প্ল্যান আছে, তবে জানি না, পুরোটাই অর্থের ওপর, বিশাল অর্থ দাঁড়িয়ে রয়েছে। যদিও আমি যেভাবে করি সেই টাকাটা কম হলেও, সেই কম টাকাটাও আমার কাছে একটু বেশি টাকা। ইচ্ছে আছে এভারেস্ট ক্লাইম্ব করা উইন্টারে, সেম প্রজেক্ট উইদাউট অক্সিজেন অ্যান্ড শেরপা, এখনও পর্যন্ত ওয়াইল্ডে কেউ করেনি। কিছু মানুষ ট্রাই করেছে বাট ব্যর্থ, কেউ জীবন দিয়ে, কেউ হাত পা আঙুল দিয়ে, আর কেউ নর্মালি ব্যর্থ হয়ে ফেরত।

0: এসছে। তো এই ধরনের একটু হাতছানিগুলো লাগে যে আমি এই ধরনের কিছু প্রজেক্ট খুঁজে খুঁজে বার করব আর কি কি আছে যাব। আপাতত একটা স্পন্সরশিপ এসছে সুইজারল্যান্ড থেকে, একটা বেসরকারি একটা সংস্থা নতুন গিয়ার বানাতে শুরু করেছে তারা। আজ থেকে বহু বছর আগে আমি এক বন্ধুকে স্কি শেখাতে শিখিয়েছিলাম গুলমার্গে, তো জানতে পারি সে সুইজারল্যান্ডে পিএইচডি করছে। তো তার বান্ধবী এবং গ্রুপ বন্ধুদের সাথে সে মাউন্ট ব্ল্যাক ক্লাইম্ব করতে চাইছে কিন্তু সাহস পাচ্ছে না, তো আমাকে সে বলে যে স্যার আপনি আসুন একসাথে ক্লাইম্ব করবো, স্কি ডাউন করে নামবো। হ্যাঁ, এরকমভাবে কেউ ক্লাইম্ব করে স্কি ডাউন করেছে পশ্চিমবঙ্গ বা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে কেউ করেনি, বা এশিয়াতে কেউ করেনি, কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে সেমভাবে করেছে। তারা 28 লাখ টাকার একটা প্রজেক্টে আমাকে সাইন করায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডার করায় এবং বললে যে ঠিক আছে।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন এক অসাধারণ পর্বতারোহণের গল্প। আমরা চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবর নিয়ে।
2: পলের মহাযজ্ঞ, ফুটবলের মহাযজ্ঞ,
1: ফুটবলের মহাযজ্ঞ আমাদের প্রত্যেক দিন থাকছে বিশেষ একটি অংশ, এবং সেই অংশটি থাকবে নাই বা কেন, কারণ আসন্ন যে ফুটবল ওয়ার্ল্ড কাপ, তাই নিয়ে আমরা প্রত্যেক দিন শ্রোতা বন্ধুদের শোনাচ্ছি কিছু নতুন নতুন ঘটনা গল্প এবং অবশ্যই কিছু অভিনব অভিজ্ঞতার কথা। আর আজকে যে টিমকে নিয়ে আমরা আলোচনা করব তা হলো ডাচ টিম অর্থাৎ নেদারল্যান্ডস। বিশ্বকাপের জন্য বুধবার নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান তার 26 জনের চূড়ান্ত টিম ঘোষণা করলেন। সেই টিমের 15 জন ফুটবলার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের নামী ক্লাবে খেলেন। কোম্যানের 7 জন ডিফেন্ডারের 6 জনই আবার প্রিমিয়ার লিগের। চোট থাকা সত্ত্বেও আর্সেনালের স্টপার জুরিয়েন টিম্বার টিমে ঠাঁই পেলেও পুরো ফিট লিভারপুলের জেরেমি ফ্রিম্পং বাদ পড়ে যাওয়ায় চর্চা কিন্তু থাকছেই। লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক অবশ্য টিমে রয়েছেন কডি গাকপো, মেমফিস ডিপাই, ডেনজিল ডামফ্রেইস, নাথান একেদের সঙ্গে। ডাচ কিংবদন্তি প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন ক্লুইভার্ট বিশ্বকাপ টিমে জায়গা করে নিয়েছেন। 27 বছরের ফরওয়ার্ড জাস্টিন খেলেন বোর্ন মাউথে। এর আগে তিনি দেশের জার্সিতে 11 ম্যাচ খেললেও এখনও গোলের মুখ দেখতে পাননি। আর যখন ডাচ ফুটবলের খবর আপনাদের জানাচ্ছি, তার পাশাপাশি আপনাদের এই খবরও জানাবো যে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্য প্রতিটি দেশই আয়োজক দেশে গিয়ে শিবির করছে এবং সেই শিবিরের মধ্যে থাকছে বিশেষ রণকৌশল। প্রথম কোন একাদশ বেছে নিচ্ছেন কোচেরা থাকবে তার আলোচনাও। এবারও প্রতিযোগী 48টি দেশ শিবিরের জন্য পছন্দ মতন জায়গা বেছে নিয়েছে। চূড়ান্ত প্রস্তুতি শিবিরের গোপনীয়তা বজায় রাখতে চাইছে সমস্ত দল, যাতে খেলার ধরন বা কৌশলের আঁচ প্রতিপক্ষ দলগুলি না পায়। আর্জেন্টিনা গতবারের চ্যাম্পিয়ন এবারে শিবির করবে কানসাস সিটিতে। একই শহরে চূড়ান্ত প্রস্তুতি সারবে আলজেরিয়াও, তারা বেছে নিয়েছেন কানসাস বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোকে। আমেরিকার এই শহরে সোপি সকার ভিলেজে তাঁবু ফেলবে ইংল্যান্ড। নেদারল্যান্ডস তারা ঘাঁটি গাড়ছে কানসাস সিটির কেসি কারেন্ট ট্রেনিং ফেসিলিটিতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ পর্তুগাল তারা চূড়ান্ত প্রস্তুতি নেবেন পাম বিচ গার্ডেন্সের গার্ডেন্স নর্থ কাউন্টি ডিস্ট্রিক্ট পার্কে। আর আসবো ফরাসি ওপেনের খবরে। এইবার আর কোনো অঘটন ঘটল না। 24 গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জোকোভিচ ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন, তবে এক সেট তাঁকে খোয়াতে হলো। অন্যদিকে ইগা শিয়ান্টেক স্ট্রেট সেটে জিতে গেলেন, তবে এই দিনও কিন্তু গরমে লাল সুরকির কোর্টে খেলতে সমস্যা হলো খেলোয়াড়দের, মাঝে মাঝে তাদেরকে বিরতিও নিতে হলো। অন্যদিকে ম্যাগনাস কার্লসেনকে আবারও পরাজিত করলেন ভারতের বর্তমান যুগের এক বিশ্বসেরা দাবাড়ু, তিনি হচ্ছেন প্রজ্ঞানন্দ। তবে ক্লাসিক দাবায় বহুদিন পরে ম্যাগনাস কার্লসেন অংশগ্রহণ করলেন, তিনি খুব বেশি ক্লাসিক্যাল দাবা খেলেন না। আর আজ এই পর্যন্তই ক্রীড়াঙ্গন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নম্বর 2213134, ইমেল আইডি ar@kolkatasports@gmail.com, ফেসবুক পেজ ar@kolkatasports, আমাদের চিঠি পাঠাতে পারেন ঠিকানা প্রযত্নী কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী সত্যরঞ্জন হালদার, ঠিকানা গ্রাম গণেশপুর, তৃতীয় ঘড়ি, কাকদ্বীপ, উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে শ্রী শুভঙ্কর হালদার, মাঝারি গড়ন, বয়স ৩৪ বছর, উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ৯ই মার্চ ২০২৬ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০০০০২৭ থেকে জানাচ্ছেন যে শ্রীমতী গীতারানী মণ্ডল, মাঝারি গড়ন, বয়স ৭৫ বছর, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ২০শে এপ্রিল ২০২৫ থেকে গ্রাম রামপুরহাট, সংঘাতপাড়া, ওয়ার্ড নম্বর ৭, রামপুরহাট, বীরভূম থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সুদীপ ধারা, পূর্ব তেঁতুলবেড়িয়া, নিবেদিতা সরণি, ডাকঘর ৫ পোতা, থানা নরেন্দ্রপুর, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী মানসী ধারা, স্বাভাবিক গড়ন, বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গত ১১ই মে ২০২৬ থেকে নিখোঁজ হয়েছেন। আরও জানাচ্ছেন শ্রী শিবনাথ অধিকারী, ঠিকানা সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে। শ্রী সোহম অধিকারী, স্বাভাবিক গড়ন, বয়স ১৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত ১৪ই মার্চ ২০২৬ তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সুরাজ রাজাক, ঠিকানা ৮৫ এ গিরিশ ঘোষ রোড, ডাকঘর বেলুর মঠ, থানা বেলুর, হাওড়া থেকে জানাচ্ছেন যে ববিতা রাজাক, মাঝারি গড়ন, বয়স ১৭ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত ২৭শে মার্চ ২০২৬ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মানিক রায়, ঠিকানা গ্রাম তেহারপুর এইচ ১৭, ওয়ার্ড নম্বর ৩, থানা তেহারপুর, ডাকঘর তেহারপুর, নদিয়া জেলা থেকে জানাচ্ছেন যে কুমারী লক্ষ্মী রায়, রোগাটে গড়ন, বয়স ১৭ বছর, উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, গত ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা ৭০০০০২৭, অথবা মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা ৭০০০০১। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বিদ্যার্থীদের জন্য,
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান আজ একটু অন্যরকম। আজ ঠিক সরাসরি পড়াশুনো নয়, আমরা বরং একটু গল্প শুনব। পড়াশোনার সঙ্গে যুক্ত থাকব বটে, তবে তারই মাঝে মাঝে চলবে আলাপচারিতা, কথাবার্তা, আর টুকটাক নানান গল্প। আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি আইএসসি পরীক্ষায় ভারতের মধ্যে প্রথম স্থানাধিকারী অনুষ্কা ঘোষকে। কথা বলবো তার সঙ্গে, তার অনুভূতির কথা, তার প্রস্তুতির কথা, এমন

0: নানান গল্প আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান জুড়ে। অনুষ্কা, তোমাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে।
1: থ্যাংক ইউ।
0: কেমন লাগছে প্রথম এটাই জিজ্ঞেস করব। এই যে ভারতের মধ্যে আইএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার, যখন প্রথম জানলে সেই অনুভূতিটা কেমন ছিল?
1: খুব ভালো লেগেছিল। স্পেশালি আমার এটা একটা টার্গেট ছিল, কারণ ক্লাস টেনে আমি ভেবেছিলাম আমি ফুল মার্কস পাবো, 500 out of 500, বাট আমি 498 পেয়েছিলাম। আর সেই 2 মার্কস আমার গেছিল ইংলিশে।
0: আচ্ছা।
1: অ্যান্ড ইংলিশ সাবজেক্টটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি স্কুলেও ইংলিশে হাইয়েস্ট মার্কস পাই, তো আমি পাইনি ফুল মার্কস, তাতে আমার একটু খারাপ লেগেছিল। তো আমি ভেবেছিলাম আইএসসি তে তাহলে পেতেই হবে। তো যখন রেজাল্টটা খুলে দেখলাম যে আইএসসি তে হয়ে গেছে, ইংলিশেও 100, সবকটা সাবজেক্টে 100, টোটাল 400, আমার খুব ভালো লেগেছিল। অ্যান্ড দ্য এক্সাক্ট মোমেন্ট ওয়াজ, আমি ঠাকুর ঘরে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড আমার মা বাবা ছিল সামনে, তো আমি জাস্ট দেখলাম 400, দেন আমি জাস্ট 400 বলে চিৎকার করে উঠেছি। তারপর আই ওয়াজ লাইক, কারণ 6টা সাবজেক্ট থাকে তো বেস্ট অফ 4 হয়, বাট দেন আমি দেখলাম 5টা সাবজেক্টে আমার 100 হচ্ছে, খালি বেঙ্গলি উইচ ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটাতে হয়নি। তো তখন দেখে আরো ভালো লাগলো যে ও মাই গড, 5টাতেই 100,
0: আলাদা একটা আনন্দ। আর ওই যে দুটো নাম্বারের কথা বলছো, যে দুটো মার্কসের জন্য যখন একটু কষ্ট পেয়েছিলে বা খারাপ লেগেছিল, ওইটা বোধহয় তোমার এই কি বলবো, এটাকে জিদি বলবো যে আর একটু ভালো নম্বর পাওয়ার জন্য পরেরটাতে এই দুটো নম্বর পেতেই হবে, এমন একটা বিষয়ে বোধহয় কাজ করেছে।
1: আমার তো মনে হয় যে টেনে যদি 500 পেয়ে যেতাম তাহলে হয়তো কোথাও মনে হতো যে ঠিক আছে 12 এ বোঝ নিয়ে অত ফোকাস করবো না, কম্পিটিটিভে বেশি ফোকাস করবো, বাট যেহেতু টেনে হয়নি সেই জন্য আমার মনে হয়েছিল যে আইএসসি তে করতেই হবে। অ্যান্ড সেই জন্য আমার রেজাল্ট নিয়ে খুব ভয়ও লাগছিল, কারণ আমার এক্সাম ভালো হয়েছিল, বাট ইংলিশ পরীক্ষার আগের দিন আমার ভীষণ জ্বর ছিল। আমি ইংলিশ লিটারেচার পরীক্ষাটা পুরো 103 জ্বর নিয়ে দিয়েছি, অ্যান্ড ওরকম জ্বর আমার আগে কোনোদিন আসেনি, মানে কাঁপুনি দিয়ে জ্বর আসছিল ফর সাম রিজন, আনসার লিখতে লিখতে কাঁপছিলাম হলে বসে। তো তখন বাড়ি এসে আমার মনে হলো যে লিখেছি তো সব, এবার ঠিক কি লিখে এসেছি, তো সেটা নিয়ে আমার যথেষ্ট একটু মানে অ্যাংজাইটি ছিল। তারপর হলো, ভালোই হলো।
0: বাহ, শুনে খুব ভালো লাগছে। আর এই যে এই ইচ্ছেটাকে ধরে রাখা, এটা তো খুব জরুরি আমাদের সবার জন্য, যে কোনো পরীক্ষায় সবসময় যে প্রত্যাশিত নম্বর পাওয়া গেল, পূর্ণ মান পাওয়া গেল তা হয়তো নয়, বা ব্যর্থতা এলো, তাকেও মোকাবিলা করে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। তোমার প্রস্তুতির কথা একটু জানতে চাইবো, কতক্ষণ কিভাবে পড়তে বা আগে থেকে ভেবে নিয়েছিলে যে এইভাবে এইভাবে সাজিয়ে নেব, কোন কোন বিষয়ে কিভাবে সময় দেব, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলো।
1: হ্যাঁ, এমনি আমি সবসময় চেষ্টা করি যে সারা বছর কনসিস্টেন্টলি পড়বো, আমার মাও সেটাই বলেন, যাতে পরীক্ষার আগের দিন যেন সব লোডটা না থাকে, পরীক্ষার আগের দিন পড়াশোনা না করলেও যেন সারা বছর যা পড়েছি সেই বেসিসে পরীক্ষা দিয়ে আসতে পারি। বাট 10 অবধি যেটা ছিল যে একটা নির্ধারিত সময় ছিল যে এই সময় পড়বো, এই সময় অন্য কিছু করবো, 11-12 এসে যেহেতু অনেক বেশি সিলেবাস তো মোস্টলি পড়াশোনাই করতে হতো, তো সারাদিন আমি যখন টাইম পেতাম তখন আমি পড়াশোনা করতাম, ধরা বাঁধা কিছু ছিল না, এত ঘন্টা পড়বো, মোস্টলি পড়াশোনাই করতাম, তার মধ্যে যখন ফ্রি থাকতাম তখন হয়তো অন্য কিছু, কিন্তু মোটামুটি সারাদিন পড়াশোনা নিয়েই থাকতাম।
0: বিষয় ভিত্তিক পড়াশোনার জন্য কি আলাদা আলাদা সময়ের কোনো ভাগ ছিল তোমার?
1: হ্যাঁ, এই বিষয়টা অনেকে যেটা সাজেস্ট করেন আমিও শুনেছি, এবং হয়তো সেটা ভালো খুব সিস্টেম্যাটিক্যালি, এতক্ষণ এই সাবজেক্ট অতক্ষণ এই সাবজেক্টটা, বাট আমার দ্যাট ডাজন্ট ওয়ার্ক আউট ফর মি। আমি একটা সাবজেক্ট নিয়ে শুরু করলে ওই সাবজেক্টটা পুরো শেষ করে বা ওই চ্যাপ্টারটা পুরো শেষ করে তারপর আই গো টু দ্য নেক্সট ওয়ান, ওরকম একটার এতটা পড়বো তারপর আর একটার এতটা পড়বো, সেটা হয়তো বেশি এফেক্টিভ হতে পারে, কিন্তু আমার তাহলে ব্যাপারটার মধ্যে যে একটা মানে ইমার্সিভ ব্যাপার যে থাকে পড়াশোনা করা, সেই ব্যাপারটা আমার আসে না।
0: আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যার ক্ষেত্রে যেটা সুবিধা হয় ভালো লাগে সেইভাবে প্রস্তুতিটা চলে। কোন বিষয়টা তোমার সব থেকে ভালো লাগতো এরকম কিছু, নাকি সবগুলোই সমান ভাবে ভালো লেগেছে পড়তে?
1: হ্যাঁ, আমার ফিজিক্স খুব ভালো লাগতো পড়তে, অঙ্ক করতে দুটোই খুব ভালো লাগতো, অ্যান্ড লাইক আমার সায়েন্সের সবকিছুই পড়তে ভালো লাগে অ্যাকচুয়ালি, বাট ফিজিক্সটা তাদের মধ্যে সব থেকে বেশি ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং লাগতো আর কি। আর সায়েন্স বাদে যখন সায়েন্স পড়ছি না, বাকি আমার যে 3টে সাবজেক্ট ছিল তার মধ্যে আমার ইংলিশ লিটারেচার পড়তে সব থেকে ভালো।
0: আচ্ছা, তো এই যে পরীক্ষার জন্য প্রস্তুতি, তার ব্যস্ততা, এর বাইরে যে সময়ের কথা বললে, একটা অবসর সময়, সেটা হয়তো খুব কমই পেয়েছো শেষের দিকে, তবু সেই

0: সময়টাই কি করতে ভালো লাগে?
1: আমি কবিতা লিখতে খুব ভালোবাসি।
0: আচ্ছা,
1: কবিতা লিখি, গল্প লিখি, বিভিন্ন ব্যাপারে আর্টিকেলস লিখি, কোথাও পোস্ট করি না আজকাল, আগে করতাম, এখন হয়তো আবার করবো, এখন পরীক্ষা হয়ে গেছে। বাট হ্যাঁ, অনেক ধরনের জিনিস লিখি, যে কোনো মানে কিছু চলছে হয়তো পৃথিবীতে, সেই বিষয়ে আমার কিছু একটা মনে হলো, আমি কিছু লিখলাম, এরকম লিখি। আর আগে আমার অনেক হবিস ছিল যেগুলো আই হ্যাড টু গিভ আপ অন 11-12, যেহেতু অনেকটা সময় দিতে হয় পড়াশোনা।
0: সেগুলো কি?
1: হ্যাঁ, আমি আঁকতে ভালোবাসতাম, এখনো বাসি, আঁকা হয় না। তারপরে ক্লাসিক্যাল ড্যান্স শিখতাম আমি, কত্থক ভারতনাট্যম, তো ক্লাস 9 অবধি শিখেছি, তারপর ছেড়ে দিয়েছি। তো এখন হয়তো যদি সুযোগ হয় তাহলে আবার জয়েন করব,
0: ইচ্ছে রয়েছে।
1: হ্যাঁ, কারণ নাচ করতে আমি খুব ভালোবাসতাম, এখনো বাসি, তো দেখা যাক। তো এটাই মোটামুটি। আর গান শুনতে আমি খুব ভালোবাসি, আমি সারাদিন গান শুনি, আমার মা বলতে থাকে এত গান শোনার কি হয়েছে, তানসেনের মতো। তো আমি লাইক তানসেন গান করতো, শুনতো না।
0: তোমার লেখা কবিতা একটা শুনতে পারি আমরা?
1: হ্যাঁ, আমার দুটো কবিতা আছে যেটা খুব আমার পার্সোনালি ভালো লেগেছে। একটা হচ্ছে, মানে আমি বলছি কি ব্যাপারে, আপনি বলুন কোনটা শোনাবো। একটা হচ্ছে একটা যুদ্ধের কবিতা, যে একজন যুদ্ধতে মারা গেছে, তো একটা থিওরি আছে যে হার্ট স্টপ করে যাওয়ার পর নাকি ব্রেন 7 মিনিটের জন্য জীবিত থাকে। তো সেই 7 মিনিটে অ্যাপারেন্টলি লাইফের সব কিছু একটা মন্টাজ টাইপের দেখতে পাওয়া যায়, সেটা হয়তো সাইন্টিফিক ক্লেম নেই ব্যাক করার জন্য, বাট এটা একটা থিওরি আছে। তো সেই 7 মিনিটের 7 মিনিট জুড়ে সে কি দেখতে পাচ্ছে মরে যাওয়ার পর, সেটা নিয়ে কবিতা, এটা একটা। আর একটা হচ্ছে দ্য সাটল আর্ট অফ বিইং পারফেক্টলি ইমপারফেক্ট, বেসিক্যালি ইনসিকিউরিটিজ আপলিফ্ট করে আমরা যে সবাই একটা আনফিনিশড মাস্টারপিস, সেই বিষয়ে
0: শোনাবো,
1: দুটোই শোনাবো। আচ্ছা, so this one is called 7 minutes after death. After the gunshot is fired, I will hear their screams slice through the smoke. Perhaps I'll hear my mother too if she finds me in time. Blood will gush down my forehead, warming me in the bitter cold. They will surge around me to take the food I had collected. I hope my brother is among them. He hasn't eaten in 2 days. In the first minute after death, I'll be 8 again, flying kites with my friends while my little brother watches in awe. We will fly them together when you grow up, I would say. In the second minute, I'll go to the flea market with my mother. I'll beg for the superhero figurine, but she will refuse. I'll cry all the way home, then fall asleep. When I wake, the figurine will be waiting on my desk. I'll run to her and hug her. In the third minute, I'll be at school. My friend and I will laugh too loud at an unfunny joke. The teacher will hear us and throw us out. We'll stand in the hallway, ears pinched in punishment, still laughing. In the fourth minute, I'll eat grapes with my father. As the tart juice lingers on my tongue, I'll tell him how much I love grapes. The next day, he'll bring home 2 bags of grapes and I'll eat them until I get sick of them. In the fifth minute, I'll write my college essay, trying to impress the admission officers with my pretentious choice of words and my fair share of underwhelming life experiences. I'll attach my resume, test scores, extracurriculars, proof that I had lived. In the sixth minute, I'll see my mother, weeping over my father's dead body. I'll be holding her and my little brother as they kick us out of our home. I won't cry. I must not cry. In the seventh minute, I'll be in a montage. I'll see my father, mother, and little brother in my childhood home. My little brother will be grown now. He will be flying kite. My mother will place the superhero figurine on the top shelf beside her favorite book and cook my favorite meal. My father will have 2 bowls of grapes in front of him, one for him and one for me. I'll walk by my dream school, the one I never got to see. Finally, I'll hear them scream again, lunging at each other to take the food I had collected. I hope my little brother is among them. He hasn't eaten in 2 days.
0: Bah, khub bhalo laglo. Arekta kobita.
1: Arekta. Acha, eta hocche The Subtle Art of Being Perfectly Imperfect. I look at me, a gallery of imperfections. I look around me at everyone and everything I have ever loved. They are perfect. Perhaps their voices falter mid-sentence, or their hands tremble before an audience, or they don't like their flat nose, the gap between their eyes, or their large forehead. But they are perfect. I love them. I look around again. This time I see nature. I see the intricate brush strokes of the universe. Her creations of the wild jungles, the untamed seas, the endless skies. Are they perfect? Do we not see the thorns on a rose, the mud that stains the rivers? Do we not see the brutalities of natural life? Do we choose

0: ignore it or do we choose to love it either way? The flaws of nature are what makes her perfect. The very universe who created nature created us. We are nature. Can nature be perfect? I look around again at everything and everyone I have ever loved. They are perfect. I love them. So I look back at me, a gallery of imperfections, an imperfect, unfinished masterpiece. Thank you.
1: খুব সুন্দর। তোমার এই শখ বজায় থাকুক, কর্মব্যস্ততার সঙ্গে সঙ্গে, পড়াশোনার ব্যস্ততার সঙ্গে সঙ্গে, এটাই আমাদের চাওয়া। আর তোমার যে এই যে পড়াশোনার একটা দীর্ঘ প্রস্তুতি, সেটা তো শুরু হয়েছে অনেক দিন ধরে, অনেকটা ছোটবেলা থেকে, সেই যাত্রা পথের কথা যদি একটু বলো।
0: ছোটবেলা থেকে যে একটা টার্গেট থাকতো যে ক্লাসে ফার্স্ট হব, যদিও আমার পার্সোনালি এখন মনে হয় না যে সেটা খুব হেলদি একটা জিনিস, ওরকম অত ছোট বয়স থেকে হয়তো করা উচিত না, কিন্তু আমি ওরকম ছিলাম যে ক্লাসে হাইয়েস্ট মার্কস পেতে হবে। অ্যান্ড ক্লাস 8 অবধি আমি টপ 3 পজিশনে থাকতাম আমার ক্লাসে। তারপর ক্লাস 9 থেকে প্রত্যেক বছর ফার্স্টই হয়েছে আমি স্কুলে। তো ওরকম ছিল যে সবসময় যে হ্যাঁ আমাকে ফার্স্ট হতে হবে, মানে সেটা যে খুব মানে আনহেলদি ওয়েতে আমার মেন্টাল হেলথ এর চাপ পড়ছে, সেই সেরকম আনহেলদি কম্পিটিশন করছি সেটা না, জাস্ট ভালো লাগতো ফার্স্ট হতে, তো সেই জন্য করতাম পড়াশোনা।
1: পড়াশোনাটা ভালো লাগার মধ্যেই রয়েছে,
0: পড়াশোনা করতে ভালো লাগতো।
1: ঠিক,
0: সেটা যে র্যাঙ্ক করার জন্য করছি তা না, ওটা তো অবশ্যই একটা মোটিভেশন থাকে যে আমি একটা কষ্ট করে জিনিস করছি, তার জন্য যদি প্রেস পাওয়া যায় সেটা তো অবশ্যই যে কোনো মানুষের ভালো লাগবে,
1: অবশ্যই
0: সেই ভ্যালিডেশনটা পাওয়া। কিন্তু এমনি পড়াশোনা করতে আমার ভালো লাগে, নতুন জিনিস জানতে আমার ভালো লাগে, শুধু কারিকুলামের পড়াশোনা নয়, অন্যান্য জিনিস মানে আমার যেসব ইন্টারেস্ট লাগে, যেমন 10 অবধি যেহেতু সিলেবাসটা রিলেটিভলি কম, আমি অন্য অনেক ধরনের বই পড়ার সময় পেতাম।
1: কি ধরনের, কি বিষয়ের বই পড়াশোনার বাইরে পড়তে ভালো লাগে বা পড়ে থাকো?
0: আমি গল্পের বই পড়তে এমনি ভালোবাসি, মানে লাইক ফ্যান্টাসি ফিকশন অর ফিকশন ইন জেনারেল, আমি মোস্টলি ফিকশন পড়তেই ভালোবাসি। বাট দেন লাস্টের দিকে 10 এর দিকে আই ওয়াজ অলসো রিডিং বুকস লাইক ইউনো সেপিয়েন্স বা then like those kind of books যে একটু ওয়ার্ল্ড ভিউ সম্পর্কে একটা পার্সপেক্টিভ গড়ার জন্য, তো সেগুলো খুব বেশি পড়া হয়ে ওঠেনি যেহেতু 11 শুরু হয়ে গেল, and then আমার মা বলল এখন গল্পের বই পড়তে হবে না, বাট ওই ধরনের বই আমি এখন আবার পড়া শুরু করব টু জাস্ট মানে সি মোর ভিউজ অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড।
1: এই যে তুমি বলছো যে পড়ার বাইরের যে বই, তাতে বাইরের জগৎ সম্পর্কে, তার বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে তোমার ভালো লাগে বা সেই নিয়ে তুমি লেখালেখিও করো একটু আগে বললে, এইটা তোমার পড়াশোনার ক্ষেত্রটাকে কি কোনোভাবে সাহায্য করছে, করে?
0: হ্যাঁ, ইন আ ওয়ে ওটা, যেহেতু আমি সায়েন্স স্ট্রিমের, তো ওটা আমাকে শুধু ইংলিশেই হেল্প করে। যেমন এসে আমাদের 5 ধরনের এসে থাকে, তার মধ্যে মোস্টলি বাচ্চারা দে গো ফর ডেসক্রিপটিভ আর নেরেটিভ, আর যে বাকিগুলো থাকে আর্গুমেন্টেটিভ, রিফ্লেকটিভ, ওয়ান ওয়ার্ড, এগুলো তো আর্গুমেন্টেটিভ এগুলো অনেক হেল্প করে ইফ ইউ হ্যাভ আ লট অফ নলেজ অ্যাবাউট আদার থিংস, তো সেই ক্ষেত্রে পোয়েমস বানাতে অনেক সুবিধা হয়। অ্যান্ড দেন আমি যেমন আইএসসি তে আমি রিফ্লেকটিভ এসেটা লিখেছিলাম, যেটা আমি সাধারণত লিখি না, আমি লিখি ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ড মানে হচ্ছে একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেটা তুমি যেভাবে ইচ্ছে ইন্টারপ্রেট করো, তো ওখানে অনেক বেশি ক্রিয়েটিভ লিবার্টি থাকে, আমি সবসময় স্কুলে সেটা লিখেছি। তো আইএসসি তে আমার খুব একটা পছন্দ হয়নি ওয়ার্ডটা বলে আমি রিফ্লেকটিভটা লিখেছিলাম, উইচ ওয়াজ হ্যাপিনেস ইজ এ স্টেট অফ মাইন্ড, অ্যান্ড honestly I'm really proud of the essay I came up with shedin and ektu risk niye likhechhilam karon ami er age kono din reflective likhini to ota likhte giye dekhlam je je dhoroner article ami pori ba sei onujayi likhi amar লিখতে অনেক সুবিধা হচ্ছিল, কারণ অনেক কিছু মানে আমি লিখছিলাম আমার মধ্যে চলে আসছিল যে হ্যাঁ এইটা আমি লিখতে পারি, এটা আমি পড়েছিলাম কোথায়, এটা আমি রেফার করতে পারি, এরকম। তারপর সাবস্ট্যাক বলে একটা সাইট আছে, সেখানে খুব সুন্দর সুন্দর আর্টিকেল, মানে রিসেন্টলি হাইপ হয়েছে অনেকটা সাবস্ট্যাকের, আমি অনেক আগের থেকে পড়ছি সাবস্ট্যাক, ওখানে খুব সুন্দর সুন্দর আর্টিকেল লেখা থাকে।
1: আচ্ছা, তো তোমার এরপরে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে বা কি হয়ে ওঠার ইচ্ছে?
0: I'm actually really interested in space. So, আমি engineering করবো, তো engineering আমার aerospace করারই ইচ্ছা, and then later after that maybe I'll get into space research.
1: আচ্ছা আচ্ছা, তাহলে সেইভাবে এখন থেকে সেই প্রস্তুতি শুরু করতে হবে তোমাকে কিছুটা সেই দিকে।
0: ইঞ্জিনিয়ারিং এক্সাম যা ছিল সব হলো, কালকে সব পরীক্ষা আমার ফাইনালি শেষ হয়েছে।
1: আচ্ছা,
0: তো উই আর ওয়েটিং অন দ্য রেজাল্টস নাও।
1: এখন কটা দিন নিজের ইচ্ছের একটু লেখালেখি, পড়াশোনা বা ভালো লাগার বিষয়গুলো
0: নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে

0: ঘুরতে যাব। আমার তো সব বন্ধুদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, যারা হিউম্যানিটিজ এর, তাদের তো কত আগে শেষ হয়ে গেছে, তারা আমাকে বলছে তুই কবে ফ্রি হবি।
1: আচ্ছা, এখন সেই সুযোগটা পাওয়া গেল। এবার একটু আসবো অনুষ্কার মায়ের কাছে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাইবো কতটা আনন্দ হচ্ছে।
2: ভীষণ আনন্দ, মেয়ের ইচ্ছে পূরণ হয়েছে। আমারও ইচ্ছে ছিল যে অল ইন্ডিয়া ফার্স্ট হোক,
1: বলছিল যে আপনার একটা প্রেরণা কাজ করেছে সব সময়,
2: তো আমরা ভীষণ আনন্দিত সকলে।
1: আচ্ছা, আমি একটা কথা জানতে আমার খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে ওর যে প্রস্তুতি, একটা দীর্ঘ প্রস্তুতি, তাতে ধৈর্য রেখে এগিয়ে যাওয়া, পড়াশুনো করা, পাশে থেকেছেন সব সময়, কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বা কিভাবে পাশে থেকেছেন ওর প্রস্তুতিতে, একটু জানতে ইচ্ছে করছে।
2: ছোট থেকে ও খুব বাধ্য, খুব বাধ্য কথা শুনে, তো যেইভাবে ছোট থেকে আমি গাইড করেছি ও কথা শুনে সেই মতোই চলেছে, বড় হয়েছে। তো ওকে পড়াতে পড়াতে, আমি ছোটবেলা পড়াতাম, তো পড়াতে পড়াতে বুঝতে পারছিলাম যে ও করতে পারবে। তো যখন ক্লাস থ্রিতে পড়ে তখন যেন আমার মনে হলো আমি ওকে অল ইন্ডিয়া ফার্স্ট বানাবো।
1: বাহ,
2: হ্যাঁ। তো সেই অনুযায়ী আমি চলতে শুরু করলাম, মেয়েকে ঠিক যেইভাবে গাইড করতাম ও সেইভাবেই কথা শুনে ও সেইভাবেই এগোতো। তারপরে যখন ক্লাস এইটে পড়ে তখন আমি ওকে অল ইন্ডিয়া ফার্স্ট হওয়ার কথা বললাম।
1: আচ্ছা,
2: প্রথমে তো ভয় পেয়ে গেল যে অল ইন্ডিয়া কি করে ফার্স্ট হওয়া যায়। তারপরে আমি বোঝালাম যে অল সাবজেক্টে তুমি 100 পেলেই অল ইন্ডিয়া ফার্স্ট হওয়া যাবে। আর ও সবসময় পেত সেটা, অল সাবজেক্টে 100ই পেত, খুব বেশি হলে 99। তখন বললো ঠিক আছে মা। তারপরে ও সহযোগিতা করছিল, আমিও, আমরা দুজনে একসাথে মিলে একসাথে মেয়েকে কোনো সময় একটা মুহূর্তের জন্য ছাড়িনি।
1: আচ্ছা,
2: একভাবে পাশে থেকেছি এই 12 অবধি, এখনো পর্যন্ত আছি।
1: এটা আপনারও সাধনা একটা, একদিক থেকে বলা যেতে পারে। ও বলছিল ওর পড়াশোনার বাইরে একটা ভালো লাগার বড় জগৎ রয়েছে, লেখালেখি, গল্প, কবিতা, নাচ, হ্যাঁ, তো পড়াশুনো, এই যে ওর শখের দিকগুলো, এগুলো নিয়ে এগিয়ে যেতে, এগুলো পাশে রাখতে আপনি কিভাবে তাতে উৎসাহিত করেছেন ওকে?
2: আমারও খুব পছন্দ, ছোট থেকে ওই জন্য শিখিয়েছে, ক্লাসিক্যাল ডান্স শিখেছে, ড্রয়িং খুব সুন্দর, ছবিও
1: আঁকলো,
2: যে কোনো জিনিস ও শেখার খুব আগ্রহ, সব রকম জিনিসও শিখতে ভালোবাসে। আমিও কিছু কিছু জিনিস শিখেছি যেগুলো আমারও খুব ইচ্ছা যে ও করুক সেগুলো। তারপরে যখন ক্লাস 9 উঠলো আমি জানি ওকে অল ইন্ডিয়া টপার হতে হবে, তা সেই জন্য ক্লাস 10-9 অবধি কন্টিনিউ করেছে, তারপরে স্টপ করে দিয়েছি। এখন আবার 12 হয়ে গেল, এখন ওর ইচ্ছে মতো করতেই পারে, তাতে তো আমার কোন আপত্তি হওয়ার কথা না। আর গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে, গল্পের বই পড়ে। এছাড়া বহির্বিশ্বে কোথায় কি হচ্ছে সব খবরও রাখে, এমন না যে পড়াশোনা করছে বলে ফোনটা দেখছে না বা বাইরের কোনো খবর রাখছে না, তা কিন্তু না, সব খবর রাখে, কম বেশি যাই হোক, হয়তো পড়ার চাপে হয়তো সেইভাবে
1: সময়টা দিতে পারে না, কিন্তু আগ্রহের জায়গাটা রয়েছে বরাবর,
2: হ্যাঁ আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, গরিব দুঃখীর কথাও ভাবে, হ্যাঁ, চিন্তা ভাবনা করে ভবিষ্যতের জন্য, অনেক কিছু চিন্তা ভাবনা আছে, ঈশ্বর করুক ওকে ও যেন নিজে যোগ্য হয়ে সেই কাজগুলো করতে পারে। এইসব
1: ওর তো স্পেস নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে, আপনারাও কি সেটাইতেই উৎসাহ দিতে চান?
2: ওর ইচ্ছের সাথে আমরা একমত, ও যা করতে ইচ্ছে করে করুক, ও খুব বুদ্ধিমতী মেয়ে, ওর বুদ্ধিতে যেটা ঠিক মনে হবে করুক।
1: খুব ভালো লাগলো, এই উৎসাহটুকুই বোধহয় জীবনের একটা চলার পথে একটা বড় সম্পদ আমাদের, যেটা আঁকড়ে ধরে আমরা বড় হই, ভালো লাগার জগৎ, ভালোবাসার জগৎ, পড়াশোনার জগৎ, এবং নিজেকে একটা বিশেষ ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার যে দিক, তাতে কিন্তু এই উৎসাহ অনেকখানি কার্যকর হয়ে ওঠে। ভালো লাগলো এটা জেনে।
2: অনুষ্কা খুব জেদি মেয়ে, ও যে জিনিসটা জেদ করে যে আমি করবো সেটা করেই ছাড়ে,
1: সেটা কিছুটা বুঝলাম,
2: জন্য যা যা পরিশ্রম করার ও একভাবে পরিশ্রম করে, ও কিন্তু খুব পরিশ্রমী মেয়ে,
1: সেটা না হলে এতদূর এভাবে আসাটা হয়তো এত সহজ হতো না, সম্ভবও হতো না হয়তো।
0: আমার মনে হয় যে মানে অবভিয়াসলি ডিটারমিনেশন তো থাকতে হয়, বাট আই থিঙ্ক আমি সবকিছু একটু কম সিরিয়াসলি নিই, মানে ইন দ্য সেন্স যে যে কোনো জিনিস আই সি ইট ফ্রম পার্সপেক্টিভ, যে আমি যে একটা জিনিসকে টার্গেট করছি সেটা যে আমি করব, তার জন্য মানে সেই ফিউচারটার জন্য যেন আমার প্রেজেন্টটা নষ্ট না হয়, ইন দ্য সেন্স যে আমি সবকিছু গিভ আপ করতে রাজি নই, মানে আমাকে যদি একটা জিনিস অ্যাচিভ করতে সবকিছু গিভ আপ করতে হয় তাহলে ইজ দ্যাট রিয়েলি ওয়ার্থ ইট, কারণ আমি জানি না যে

0: I will live to see the future that I'm working so hard for. So I try to balance things. But so far it has worked out. But future e hobe kina ami jani na karon obviously onek kothin challenges ashbe, but ekhono obdi it has worked out and I feel like that should be the way to live karon মানে আমি জানি না কখন কি হবে তো উই শুড লিভ লাইফ টু দ্য ফুলেস্ট অ্যান্ড যেহেতু আই ট্রাই টু অ্যাপ্রোচ লাইফ উইথ লাইক দ্যাট পার্সপেক্টিভ সেই জন্য আই ফিল লাইক যে আমি সবকিছু ভাবি যে হ্যাঁ করবো সবকিছু একসাথেই করবো সেই জন্য হয়ে যায়
1: সেটা তো খুবই ভালো মানে শুধুই পড়াশুনো করছি বা সব জগৎটাকে ভুলে গিয়ে বাদ দিয়ে সেটা নয় আর এটা জেনেও খুব ভালো লাগলো যে সকলের জন্য ভাবা সব মানুষ কারোর কোনো প্রয়োজন তার দিকটাও খেয়াল রাখা এটা তো জীবনের খুব বড় একটা দিক আর তোমার যে শখের দিকগুলো ভালো লাগার দিকগুলো পড়াশোনার বাইরে রয়েছে সেগুলোর কথা জেনেও খুবই ভালো লাগছে আমাদের আরেকটা কথা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে এই পড়াশোনার জগতের বাইরে এই যে তুমি বললে বন্ধুদের সঙ্গে অনেকটা সময় কাটানো কি ভালো লাগে মানে কিভাবে সেটা
0: বন্ধুদের সাথে অ্যাকচুয়ালি আমি খুব একটা সময়
1: দিতে পারি
0: হ্যাঁ কারণ আমি দূরে থাকিও আমার বন্ধুদের থেকে আমার স্কুলটা সোদপুরে আমার ম্যাক্সিমাম বন্ধু সোদপুরেই তো আর আমি ব্যারাকপুরে থাকি তো আমাদের হ্যাং আউট করা হয় না ফোনেই যা কথা হয় আর এখন যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমাকে অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না আমার মা বাবা খুব ভয় পায় যে আমি রাস্তায় বেরোলেই নাকি আমাকে সবাই কিডন্যাপ করে নিচ্ছে সব গাড়ি এসে আমাকেই মেরে দিচ্ছে সবকিছু আমার সাথেই হয়ে যাবে সেই জন্য আমাকে একা বেরোতে দেওয়া হয় না এখন তো বড় হয়েছি 18 হয়ে গেছে তো এখন আই হোপ বেরোতে দেবে অ্যান্ড পরীক্ষাও হয়ে গেছে তো এখন স্পেন্ড করার সময় পাবো বাট এতদিন পেতাম না কি ভালো লাগে বলতে মোস্টলি আমার খেতে খুব ভালো লাগে সব আমার সব বন্ধুদেরও খেতে ভালো লাগে সো আই গেস আমরা খাবোই রকম জায়গায় গিয়ে
1: খুব ভালো আর আরেকটা কথা যেটা জানতে চাইবো সব শেষে যারা প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ তাদের জন্য তুমি কি বলবে
0: আমি এটা অন্যান্য ইন্টারভিউতেও বলেছি যে আই ওনলি হ্যাভ টু পিসেস অফ অ্যাডভাইস ফর এভরিওয়ান একটা হচ্ছে ওয়ার্ক হার্ড আর একটা হচ্ছে স্টে ডিলিউশনাল ওয়ার্ক হার্ডটা অবভিয়াসলি সেলফ এক্সপ্লেনেটরি যে পরিশ্রম করে যেতে হবে এবং কনসিস্টেন্টলি পরিশ্রম করে যেতে হবে একদিন ইউ ক্যানট ওয়েক আপ এন্ড থিঙ্ক যে হ্যাঁ এখন থেকে পরিশ্রম করতে হবে তারপর ইউ জাস্ট সিট ব্যাক এন্ড থিঙ্ক এভরিথিং
1: হ্যাঁ তাহলে তো সত্যি কিছু হয়ে উঠবে না শেষ পর্যন্ত বজায় রেখে
0: অ্যাবাউট দ্য ডিলিউশন I am personally a very delusional person. আমি জাস্ট ভেবে নি যে সবকিছু ঠিক হবে অ্যান্ড যদি নাও হয় তাতে অসুবিধা কি আমি ভেবে তো নিলাম যে হবে মানে ধরুন আজকে আমি কিছু একটা করছি এক সপ্তাহ পর আমি রেজাল্ট জানতে পারবো এবার রেজাল্টের দিন আইদার আমার মনের মতো রেজাল্ট হবে বা হয়তো হবে না কিন্তু যে মাঝের পুরো এক সপ্তাহ এই সময়টা যদি আমি ভাবি যে ভালো হবে না তাহলে আমি দুঃখী থাকবো যদি আমি জানিও ভালো হবে না আই এম নট শিওর সো আই ক্যান জাস্ট থিঙ্ক যে ভালো হবে তো সাত দিন আমি আনন্দে থাকলাম আট দিনের দিন যদি আমার রেজাল্ট ভালো নাও হয় তাহলে আমি আট দিনের দিন দুঃখ পাবো সাত দিন পাবো কেন তো ওই ডিলিউশনাল থাকা ভালো যে সবকিছু ঠিক হবে সবকিছু ভালো তাহলে একটু আনন্দ থাকে জীবনে অ্যান্ড আই ফিল লাইক সব থেকে ইম্পর্টেন্ট জিনিস লাইফে ইজ টু স্টে হ্যাপি কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যা করি জীবনে সবকিছু শুধু ভালোবাসার জন্য আর আনন্দের জন্য আমরা ভালোবাসাও চাই যাতে আনন্দ পাই তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে সবকিছু আমরা করছি আনন্দের জন্য তো সেই আনন্দতে থাকা ভালো অ্যান্ড আই ফিল লাইক পৃথিবীতে অ্যাট দিস পয়েন্ট ভালোবাসাও খুব কমে গেছে এবং আনন্দও খুব কমে গেছে উইচ ইজ ফেয়ার কারণ পৃথিবীতে এত কিছু হচ্ছে আমরা নিউজ দেখছি news is so depressing je sob hocche prithibite to shekhane dari there's so much hatred also around the world so we have to love people more and we have to stay happier
1: khub bhalo laglo ei itibachok drishtibhongi eta kintu jibon ke onek khani egiye dey ei je anonde thaka ভালো থাকা এবং সব কিছুকে একটা ইতিবাচকতা দৃষ্টিভঙ্গি থেকে দেখা এটাই বোধহয় সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ আর সেই ধাপ বে আরও এগিয়ে চলুক অনুষ্কা আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম আইএসসি পরীক্ষায় ভারতের মধ্যে প্রথম স্থানাধিকারী অনুষ্কা ঘোষকে তার সঙ্গে কথা বললাম জানলাম তার প্রস্তুতির কথা তার ভালো লাগার জগতের কথা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তার সঙ্গে সঙ্গে কথা বললাম আমরা তার মায়ের সঙ্গেও অনেক ধন্যবাদ তোমাকে আপনাকেও খুব ভালো লাগলো আমাদের আর এই অনুষ্কার এই এগিয়ে চলার পথ তার যাত্রা পথের কথা তার এই ইতিবাচকতার কথা ভরিয়ে তুলুক আমাদের সকলের ভালো লাগার চর্চার বিষয়গুলিকে আরো এগিয়ে চলুক এই বিদ্যাধারার পথ বিদ্যার্থী।

0: বন্ধুদের জন্য অনুষ্ঠানে সমস্ত বন্ধুদের তা নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাক। আজ এই বলে শেষ করব আমাদের অনুষ্ঠান। আবারও ধন্যবাদ জানাই অনুষ্কা তোমাকে।
1: বিদ্যার্থীদের জন্য শুনলেন আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।

0: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
1: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
2: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং সাথে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হুগলির কিছু অঞ্চলে, পূর্ব বর্ধমান, হাওড়ায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাথে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সন্ধ্যে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, 6:15 সাঁওতালি অনুষ্ঠান সাহিত্য পত্রিকা অনুষ্ঠান কিন্ডারি, 6:40 কৃষি কথার আসর, সন্ধ্যে 7:10 শুনবেন রামায়ণ গান, 7:30 সমীক্ষা, রাত 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, রাত 8:15 শুনবেন অনুরোধের আসর, 8:30 অন্বেষা, রাত 9:00 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী রাজীব চক্রবর্তী, রাত 9:30 অতুল প্রসাদের গান, রাত 9:45 শুনবেন বাঁশি, 10:00 শ্রবণের স্বাস্থ্য, 10:30 লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস, 10:50 আধুনিক গান শিল্পী মান্না দে, রাত 11:10 শুনবেন পরম্পরা।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সন্ধ্যা 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 হিন্দি কথিকা, 7:10 শুনবেন লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির কালের অনুষ্ঠান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তী চট্টোপাধ্যায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেটুরে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহবেনা সাঁতারি আখড়া।

চেতান তে ঘানে তো হেঁদেরি মিল তে দাপাল হচু আয় সিন চাঁদো। হর রাপা শাসন রে নিত আড়গো আকানা নিসুন নুতত তে দে দানাং আকানা মহেঞ্জো দারত্রুই তে দিনবান তিকিন বেড়া ককরে পাঁজায় দা তের দে অমূল পাসনাও আকান হানতে নাতে জালাম বারাক। আদিবাসী কক আদক কানা আদিবাসী কোয়া অমূলতে সিন্ধু নৈরে বহেল মার্চে আকানা সামানম সাঁওতা বালিখন বেরেট কাতে ভোটো রিয়া এরিকয়া ধীরি ভিদৌ আকান তাড়াম পাঁজা ছিলকৌ দাঁতে। এনহ সাগাল সাগাল সাহেট নিত হো তারকো কানগিয়া কড়াম রে তারকো কানগিয়া বীরপুরু গাড়ামুড়ু ধীরি খুটু জাহের গাড় রে খোঁড়ে ককয় কানা মায়াম বাঁখের ঞহড়ে ঞহড় ডান ঢাকি ডামুরে রুকুই দাও কয় বুড়ু চেতান ধীরি ওড়া দলব দলব লাড়া ফের কাটি ভিলকিতে ওনা ডামুর আর এনা আজকাগে গাড় তালাখন উকু হামেট কাতে ঐদের কুবৈসো এদা বচকর ওনা ডামুর চেতান ডামুর কুরুকুই দা বচকর আদিবাসী কো এনেজ কান ডাবাডুবু ডাবাডুবু সাড়ে কানা ডামুর সারি গে সাড়ে কানা রস্ক দুঃখ গ্রড়তে তারকো কানা লুতুর রে কড়াম রে দাপালা কানা ধীরি পোশাক কাতে ফটেল রাকাব কানা মায়াম রে আঁকাও মেনা মিট চিতর চাইগাড় চাম্পাগাড় বাদলি কয়ডা এমান এমান। দোসার অনড়ে অক্ত মিদ্দিন হিজু আনিহত মিদ্দিন তারাসিন বেড়া আজম কি এন মিদ ডগর বেড়া উন্দ যা ঝা আকাদায় পুছিম নাখাড়িয়া গানাডে সেঙ্গেল আরা রাঙাও নারা হাতে রড়াকো অকয়চ খাপায় খপয় ওনা তালাখন গে আজম হিজু আল্লাবিদ রড় মিদ সাংহারিয়ে নেহর আড়াংতে আডি হাহাড়াগে কুকলিয়ে দহয় চেদা পে আকো টাকাদা হর ইঞা তাড়াম ডাহারে আপে দকয় রারা কানগিয়ায় ঠিপচুই চেড়ে নিসুন ডররে আপ কাতে হেঁদে সাকাম রে নুতে অজ জমকানা কুচলে দাঁড়ে আডি সাগিন রে বহ তুল কাতে কয় আকাদায় তালে দাঁড়ে তুকরে চেঁড়ে এঙ্গা অবর কাতে ঘাসাওয়েদায় বিলি সেতা খনে অডক আকানা আঁড়িয়ে চেঁড়ে জিপক লাগিত নিসুন নুত পারম কাতে মিদ অক্তে মার্শাল আধারতি জাঙ্গে সাফা কাতে পাঁজা নামা কমিত দিন উনকু আশ্রায় বাং আজম আ খাপায় খপয় বাং আজম আ মোটামোটা রড় বিলিখন অডক কাতে যেখন কয়ক ফাটচায়া কো চেঁড়ে হপন উন নেলা কো পুব নাখাখন সাসাং অজক কাতে রাকাব কানায় বেড়া। তেসার অনড়ে অক্তগে রড়ায় কাথা তারাসিং অক্তরিণি ডুবুজক কান বেড়া অহম তলদাড়ে কিয়া স্বীকৃতে পাণ্ডুয়া কান সাকাম অহম হালি রুয়ড় কিয়া মান্তার ঝাননিতে তেরাঙা কান সার গান্থার আজাহারে বাং জাহারে আর বাংখান তুমুট কাতে নুরু আ অত্রে বীরবুরু ধীরি ডুংরি এতম কাতে লিঙ্গিন চালা আনই মিত আতু সাঁও আর মিত আতুরিয়া সগে জড়া ওয়াকাদা লৌড়িয়ে দিনম গে সেতা আয়ুব তিকিন নই ঘাটে তল তাহেন লৌক দিশম যাক মানমি কোয়া দিশুয় লৌক জেতেম কোয়া গে ঐদর সামেলায়তে লৌড়িয়ে ডাং চাপো লাগিত রেসালিসি লড়াই লড়াই আকো লৌড়িয়ে কো পাঁডু দড়িয়ে হয়গিড়ি কাতে যুগ যুগ কড়া তাহেন রেয়া রিক মেট তাহেন জাপিদ লুতুরো তাহেন তেপেদ এনহ মেট সামাংড়ে ঝালকাও রাখা বা চিতর হেঁদে গে লুতুর রে তাকের আ কি কেউ অক্ত তল তাহেনা অক্ত তেগে

বৈশাখ ঝেঁট রিয়া লোলো সিতুং পারম কাতেত জাপুড় আড়গোনা সেন মাখন ধাত্তিপুরি রাড়েজুয়া চেহেল চেপেল আ গাডা মুডুনাই সারেড় আ ঝারনাদা বেড়া রাকাব আর বেড়া হাঁসুর নেলতে আগজুয়া অক্তদয় লাহা কানা দারে সাকাম সাগেন আ ঢালকা সাকাম হাঁটা লেকা ইবির আগুয়ায় হয় হাবেদ হিজুয়া অত হাসা রহর ঠায় ঠায় গাতে যেখন পাঁড়ু সাকাম নিরু আ তারেখন উন মনেরে কিলবিলু আমিদ উস্কৌ দারায় কানা বৈশাখ সিতুং পুনানা অনড়ে জত জপত জনতত কাথা সাবাদ এড়িয়া তেতেত বানু রেহ রড় কানা আথৌড়ি রড়তে লাহা কানা জমেলায় ঠাঁও সেদ বাহামালা আড়াও কাতে লাহারে তাড়ামাকাদায় আয়ুরিয়া দমেল দমেল জানাতা ঠেলাও ঠেফেলাও কাতে কোলাহা কানা টামাক তুমদা রেগড়া করতাল ঘুড়ি সাঁকওয়া হসাব মেনা আতিরে ছায়ং ছায়ং সাড়ে তাড়তে মিট্টেন গ্রাফ আঁকা কানা লেখালা ছাড়ে জিতকর রেয়া হুটসি হুটসতে গান্ধার ক বেপারিস জত জত পারিস আরু ফেরাও মিট গুলচি ভাণ্ড বেঙ্গেদায় লাজাওত মেট ক দাপালা দারে ডর রে আপ আকান চেঁড়ে হয়রে অটাঙ কান ধুড়ি রাং রাওয়ালগে আপড়িয়া তিতে আপড়িয়া হর্ম মুঠন সাপ আটকাও আডিগে আট আকান মনে রেয়া কাথা মনে আয়নারে তাকিজ কাতে মনে মনেতে লাদা জোঙায় দায়াগে সাগাত বারাক সাগাল মানমি ভেড়া পাঁজা চেতান কদনেদা ঝার্নি মান্তার ভুড়ুজ টুটকে কামিয়ে দায় আড়ি কাজাক চেট নামো আ চেট আদো আ হিসব বানু আ দিশরে নিত নামাকানা কানটা ভিদৌ লাগিত এতাং দা আরা মায়াম সাঁ তপল কাতে জাগদয়ে দায় উব ওড়া গুন্তি হিসেব মিট মিটতে লেখা কাতে রেহ এতম কান গিয়া এলখা বালিতে আতা কাতে বালিতে চালুন গিডিরিয়া রিহিড় লল ঘড় রঙ বালি আরহ বালি সাঁ মেশা রিয়া এরিকই ঝান্টি রিয়া জত বানু আ এন ওনা ঝান্টিকে বারিয়া পেয়া জত হাটিং ওনা ঝান্টি রেগে কাকড়া রাজ কাতে বহ এরুকুয়ায় বেঙ্গেত মেতে বাং নেল আ ঝান্টি রিয়া জানুম জাপিট কাতে কয় লেখান নেল ওনা ঝান্টি রে অটাঙ্গ কান হুনার চির মিট টং চির মিমিত্তং মানমিয়া হৃদয় রে খোদা কাদায় জুদা জুদা জত কিকিরে উডৌ রাকাব আকানা দা তালাখন ছিলকৌ দা তে পাসনাও পোষা আকানা সাঁওতা পুকরি হেলকাও দা রে ঝালকাও রাকাব কানা পুষ্ট চিতর তি তালখারে সুনুম লেঞ্জের চিকর রাপুট সার্জম দারে আথাম জিত কোয়া মিট পারিস আথাম পারিস কোয়া মিট জত আডি অলবত তেগে মানমি জমিত কাতেট কো হাটিং কানা বাংখান হাটিং কাতেট কো জমিত কানা ইঞা মড়েয়ানা অনহড়ে সেঙ্গেল ঝার্না বড়ু বড়ু ভুড়কুঞ তুদু কান আয়নালে কান ফাটচাদা ফাটচা ফাটচি মুঠন সিং চাঁদোয়া বেড়া তারাস বারাক চেতান খুন লাতার ধাবিত মেদ চালা আবিদ ঘাড়িতে লাতার রে তাসে বিছেও পুঁড় ধিরি লাঁদায় চাপিয়া কান মেদ হাঁলতে ঘেরা আজ এখন ধারতি পুষ্পঙ্গা নুতত্তে পটম কাতে খান্তা ভীতির বহ কসগিয়া মানমি যেখন রাবাংতে ঝার্না জাপা

তাতে বগজ তুদু আধুমা দগয়ে দগয়ে। রাবাং রাজা নাহাচার বতরতে ডুবুজ উকু সানাহা উডগুম দাগরে। ধুয়াশাও সেঙ্গেলা জাইজুগ রেয়া সগই আর দাগ সাও সেঙ্গেলা জাইজুগ রেসারিসি সগই। দাগ আরেজ লেখান মিট ঘাড়িরে ইঁড়িজুয়া সেঙ্গেল সেঙ্গেল বারাক সিতুম ছাড়াকতে আজেদোয়া পুকরি। ঘারজ ওড়া রে দিনম ব্যবহার লাগে ঝাড়না দা অকয় লু আগুই। অক্ত খাঁড়াও কাতে অকয় হবাং হারকেত সানাক। চেতান রে চাপে চক চক নেলতে চেট্রে মানমি কো বতরা ঝাড়না দা নু। নু পড়কাও কাতে নিশে ভিদৌ লেনখান দিনম দম নামাও কারে। ছাটকা সুরে মেনা ধিরি কুঞ্জা তি বাড়াও লেখান অনাগে নামো আ লগনতে। মুচেদ অনহরে সরম লাগি ওকারিয়া যাহা তিন লাগতি অনাগে মেশা না সরমে আগুয়ায় সাদরে। সমান জুড়ুতে যেতে মিঠেন খাঁজো লেখান সরম দো বাং তাহে না। সুনুম সাসাং মারিচ বুলুম যতনা গে লাগতি কানা এনহ ওকা অক্ত ওকা লাগতি আনা অনাগে খাদলে আনা সরমে আগুয়াও তুরে।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সর্স অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। বাড়ি তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মী প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল সরকার রাজনৈতিক কারণে জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তার দাবি, এর ফলে মহিলা সংরক্ষণ কার্যকর হওয়ার পথ বিলম্বিত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইসকন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে মায়াপুরে পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন। গোশালা ঘুরে দেখার পর গোপূজায় অংশ নেন তিনি। এরপর মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে রাধামাধব, নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন মুখ্যমন্ত্রী। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে তিনি জানান।
1: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি। আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবেরও দর্শন করেছি। জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি। ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদর চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রীচৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম।
0: চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদুজ্জোহা পালনের খবর এসেছে। মুর্শিদাবাদে 5,000-এর বেশি মসজিদ ও বিভিন্ন ময়দানে প্রার্থনায় সামিল হন কয়েক লক্ষ মানুষ। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের পর সরকারি বিধি মেনে ঈশ্বরের উদ্দেশ্যে প্রিয় পোষ্যকে উৎসর্গ করার রেওয়াজ পালিত হয়। মালদা জেলায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হয়েছে সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে হায়দারপুরে 400 মহিলা আজ নামাজ পাঠে অংশ নেন। হুগলির চুচুড়ার কারবালা ময়দান, ইমামবাড়া সংলগ্ন মসজিদে নামাজ পড়েন বহু মানুষ। অন্যদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ময়দানে মুসলিম সম্প্রদায়ের মানুষরা নামাজ পাঠে অংশ নেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলা বর্ষপঞ্জী অনুসারে আজ 13ই জ্যৈষ্ঠ ছোটনাগপুর অঞ্চল সহ সমস্ত জঙ্গলমহলে আদিবাসী কুর্মীদের কৃষিভিত্তিক লোক উৎসব রহিন পরবের সূচনা হয়েছে। কুর্মী সম্প্রদায়ের সাংস্কৃতিক এবং ঐতিহ্যের প্রতীক এই উৎসব। তাদের ক্যালেন্ডার অনুসারে এই দিনে রোহিণী নক্ষত্রের আগমন ঘটে। সূর্য এবং রোহিণী নক্ষত্রের যৌথ তেজ পৃথিবীর ওপর পড়ায় শুরু হয় রহিন পরব। আগামী 7 দিন ধরে এই উৎসব চলবে। এই বিশেষ দিনে বাড়ির চারপাশে গোবর দিয়ে গণ্ডি দেওয়া হয়। রহিন মাটি সংগ্রহ, রহিন ফল খাওয়া এই পরবের অন্যতম রীতি। সুস্থায়ী মৎস্যচাষ এবং পরিবেশ সংরক্ষণকে উৎসাহ দিতে সচেতনতামূলক কর্মসূচির সূচনা করেছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। মেরা গাঁও মেরা গৌরব কর্মসূচির অধীনে হুগলি জেলার বলাগড়ে গতকালেতে অংশ নেন 25 জন মহিলা সহ 35 জন মৎস্যচাষী। মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে তাদের কাজের পরিবেশেই সরাসরি যোগাযোগ গড়ে তুলতে একটি নৌকায় এই সচেতনতা অভিযানের আয়োজন করা হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এর মূল লক্ষ্য ছিল সুস্থায়ী মৎস্যচাষের জন্য মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং সারের সুষম ব্যবহারকে উৎসাহিত করা। আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় আজ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা 2 কোটি টাকারও বেশি অর্থ উদ্ধার করে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে হাবড়া জয়গাছি সুপার মার্কেটের বস্ত্রহাটের উন্নয়নের নাম করে বিপুল টাকা অনুদান নেওয়ার অভিযোগে পুরপ্রধানকে ঘেরাও করেন ব্যবসায়ীরা। প্রায় 2.5 ঘন্টা ঘেরাও থাকার পর পুরপ্রধান টাকা ফেরতের মুচলেখা দিয়ে রেহাই পান। উত্তর চব্বিশ পরগনার খর্দা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন জলা জমি বেআইনিভাবে ভরাট করা, জমি বিক্রির সিন্ডিকেট চালানো এবং একাধিক তোলাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
2: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে কিছুটা কম থাকবে, তারপর পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কমে যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
0: এদিকে আজ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গ্রামীণ সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7:35।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। তাপমাত্রার পূর্বাভাসে জানানো হয়েছে যে আগামী 2 থেকে 3 দিনে দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং ধীরে ধীরে তা 2

0: 3 ডিগ্রি পর্যন্ত পরবর্তীকালে বাড়তেও পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: বাঙালি কথাটা বহুল প্রচলিত, আপনারা বিভিন্ন অনুষ্ঠানে, আমাদেরই অনুষ্ঠানে আপনারা শুনেছেন। কিন্তু যে সমস্ত গ্রাম বাংলার বুকে, বিশেষ করে আমাদের যারা মৎস্য চাষী বন্ধু রয়েছেন, চাষ করতে গিয়ে অনেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সমস্যাটা বলছি এই কারণে যে আপনারা যারা চাষ করেন সেখানে কখনো কখনো সঠিক মাছের চারাপোনা নির্বাচন করতে পারেন না, আবার যদিও বা নির্বাচন করেন তাদের প্রতিপালনের যে বিষয়টি বা হ্যাচারিতে প্রতিপালন করার বিষয়টি আপনারা ঠিকভাবে জেনে ওঠেন না। আপনাদের মধ্যে সেই জানার অজ্ঞতা হতে পারে বা আপনাদের সেই আগ্রহটা কম থাকার জন্য যেভাবে মাছ চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন সেটা ঠিক আপনাদের হয়ে ওঠে না। সে কারণেই একটা স্বপ্ন নিয়ে আপনারা শুরু করেন। হয়তো কিছু কিছু মানুষ বাড়িতে খাবার জন্য মাছটাকে পুকুরে আছে তাই ছেড়ে দেন 2-4টে, তাই কিন্তু যারা ব্যবসায়িক ভিত্তিতে মাছ চাষ করতে চান তাদের জন্য কিন্তু এই প্রজনন এবং ব্যবস্থাপনা, বিশেষ করে হ্যাচারিতে পালন করার যে ব্যবস্থাপনা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর তাই আজকের আমরা এই বিষয়ের উপরে একটু আলোকপাত করব, দেশি মাছের আধুনিক প্রজনন ও হ্যাচারি ব্যবস্থাপনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডক্টর দেবী প্রসাদ কাঁঠাল। ডক্টর দেবী প্রসাদ কাঁঠালকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আপনাদের বেতার কৃষি মিত্র সুব্রত। আমি শুরুতেই যে কথা আপনার থেকে জানতে চাইব যে আমাদের যে সমস্ত মৎস্য চাষী বন্ধু রয়েছেন, আমি যে কথা বললাম আর কি, যে অনেকে চাষ করেন কোন রকমে, পুকুর আছে 2টো মাছ ফেলে দিলাম খাবার জন্য, কিন্তু যারা ব্যবসায়িক ভিত্তিতে চাষ করছেন তাদের ক্ষেত্রে তো এই যে প্রজনন ব্যাপারটা বা হ্যাচারিতে প্রতিপালন করার বিষয়টি, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
2: অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যদি দেখি ভারতের ইতিহাস, দেখি ভারত অতীতকাল থেকে একটি নদীমাত্রিক দেশ, এবং অতীতকাল থেকেই আমরা যদি দেখি, আজ থেকে 100 বছর আগে যদি দেখি, তখন কিন্তু এই ব্রিডিং পদ্ধতি এতটা প্রচলিত ছিল না বা আবিষ্কার হয়নি। তখন কিন্তু সাধারণ মানুষ যারা মাছ চাষ করতো তারা কিন্তু নদীর উপরে, নদীতে যে পোনা পাওয়া যায় তার উপরেই নির্ভরশীল ছিল। তো নদী থেকে তখন তারা কি করতো, যে মাছের ডিম পোনা যেটি সেটি সংগ্রহ করতো এবং নিজের পুকুরে প্রতিপালন করতো। কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ দূষণ, আমাদের নগরায়ন, এই সমস্ত কারণে কিন্তু মাছের প্রজনন ক্ষেত্র আর আগের মতো পাওয়া যায় না। ফলে নদীতে কিন্তু মাছের বাচ্চা যেটা বা ডিম পোনা
1: সেই অর্থে পাওয়া যাচ্ছে না, আগে যেভাবে পাওয়া যেত,
2: যেভাবে পাওয়া যেত।
1: আচ্ছা, এই যে ব্রিডিং, আধুনিক যে ব্রিডিং আর কি, সেটা ঠিক কনসেপ্টটা কবে থেকে এলো বা কে এটা নিয়ে এলেন?
2: হ্যাঁ, আমাদের অন্যতম একজন বাঙালি বিজ্ঞানী ডক্টর হিরাল চৌধুরী এবং তার সহকর্মীরা মিলে ঠিক 1957 সালে এই ব্রিডিং পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেন। তো তারা যখন এটা পদ্ধতিটি নিয়ে কাজ করছিলেন তখন তারা কি করলেন না, প্রথমে মাছের যে বায়োলজি, ব্রিডিং বায়োলজি, সেটা নিয়ে পর্যবেক্ষণ করলেন। তো আমরা যদি দেশি পোনা গোত্রীয় যে মাছ, অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, এই সমস্ত মাছগুলিকে দেখি, তাহলে এরা কিন্তু পুকুরের মধ্যে এদের পেটে ডিম চলে আসে, কিন্তু এরা কোনোভাবে প্রজনন করতে পারে না। তার প্রধান এবং অন্যতম কারণ এরা প্রাকৃতিক পরিবেশটা পায় না। তো আমরা যদি দেখি যে এদের প্রাকৃতিক পরিবেশটা, তাহলে কি এদের প্রাকৃতিক পরিবেশ হলো ঠিক বন্যা পরিস্থিতি নদীতে। তো তার জন্য আমাদের কি লাগবে, সেটা হচ্ছে এক কোনোর মতো বন্যা পরিস্থিতির জল, জলের মধ্যে হালকা স্রোত, ঠান্ডা দুপুর বা বিকেল এবং বৃষ্টির আবহাওয়া, এই পরিবেশ যদি পায় তখনই কিন্তু মাছ প্রাকৃতিকভাবে ব্রিডিং করতে সক্ষম।
1: আচ্ছা,
2: কিন্তু যেহেতু পুকুরের মধ্যে এই পরিবেশগুলি পায় না, ফলে মাছের পেটে ডিম আসলেও মাছ কিন্তু কোনোভাবেই ডিমগুলি ছাড়ে না, অর্থাৎ ব্রিডিং সম্পন্ন হয় না।
1: তাহলে এই যে প্রজনন বা ব্রিডিং এর কথাটা যেটা আপনি বলছেন, সেক্ষেত্রে মা মাছ তো একান্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, বা ব্রুড স্টক ম্যানেজমেন্ট, এই ব্যাপারটা ঠিক কি?
2: ব্রুড স্টক অর্থাৎ মা মাছ বা বাবা মাছ দুজনকে আমরা ব্রুড স্টক বলি। তো আমরা যেমন একটি কারখানা চালাতে গেলে অবশ্যই তার কাঁচামাল প্রয়োজন, একইভাবে যদি আমরা হ্যাচারি চালাতে যাই তার কাঁচামাল বা উৎস হচ্ছে ব্রুড ফিস। অর্থাৎ ব্রুড ফিস যদি ভালো না হয় তার বাচ্চা যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু কোনোভাবেই ভালো হবে না, এবং এই বাচ্চা যদি নিয়ে চাষিরা চাষ করে তখন কিন্তু চাষিরা লাভবান হবে না। তাহলে অবশ্যই ব্রুড ফিস অর্থাৎ মা মাছ বা মাছকে ভালোভাবে প্রস্তুত করা প্রয়োজন, এবং এই প্রস্তুতের জন্য আমাদের প্রধান যেটা করণীয়, ঠিক ব্রিডিং সিজনের আগে অর্থাৎ বর্ষার আগে যখন সবেমাত্র শীতকালটা কেটে যাচ্ছে তখন থেকে এদের যথেষ্ট পরিমাণে খাবার খাওয়াতে হবে, এবং এই খাবারের মধ্যে প্রায় 30-35% প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন সি এবং কিছু ভিটামিন মিনারেল মিক্সার থাকা উচিত। তো চাষিদের পক্ষে বা সাধারণ যারা হ্যাচারি ম্যানেজ ম্যানেজমেন্ট করেন তাদের পক্ষে হয়তো সবসময় এই সমস্ত খাবার নির্ণয় করে খাওয়ানো সম্ভব হয় না,
1: স্বাভাবিক।
2: তো এই কারণেই অনেক কেন্দ্র সরকারের অনেক ইনস্টিটিউট আছেন যারা এই বিষয়ে কাজ করে, ঠিক একটি সুষম

0: খাদ্য চাষিদের জন্য উপলব্ধ করিয়েছেন, সেটিকে আমরা বলি সিফা ব্রুড। সিফা ব্রুড, এটা একটা আইসিআর ইনস্টিটিউট, এটি ভুবনেশ্বরে অবস্থিত। তো তারা এই কার্পের উপরে গত প্রায় 50-60 বছর ধরে কাজ করছে এবং তারা এই সিফা ব্রুড যে ফিড অর্থাৎ কৃত্রিম খাবার সেটা বানিয়েছে। এবং এই খাবারের মধ্যে একটি কার্পের ডিম আসার জন্য যে যে খাদ্য উপাদানগুলি প্রয়োজন, সুষমভাবে যতটা প্রয়োজন ঠিক ততটাই তারা বানিয়ে চাষিদের কাছে উপলব্ধ করিয়েছেন। এর ফলে যদি চাষিরা এই খাবারটা খাওয়ায় অতি সহজে এবং প্রাকৃতিকভাবে মাছে যখন ডিম আসে তার থেকে বরং এক মাস মতো আগেও ডিম চলে আসতে পারে এই খাবার খাওয়ানোর মাধ্যমে।
1: আচ্ছা, এই যে সিফা ব্রুড ফিডের কথা বললেন আপনি, এগুলো আপনার উড়িষ্যার ভুবনেশ্বরে একটা সংস্থা দ্বারা করেছেন, আবিষ্কার করেছেন কৃষকদের কথা মাথায় রেখে, কিন্তু আমাদের এতুদ অঞ্চলে যে সমস্ত কৃষক বন্ধু রয়েছেন, মৎস্য চাষী যারা রয়েছেন, তারা এই খাবারটা পাবেন কোথা থেকে?
0: তারা এই খাবারটা পাওয়ার জন্য তাদের নিকটবর্তী যে ব্লক অফিস অর্থাৎ ফিশারি এক্সটেনশন অফিসার বা এফইউ যারা রয়েছেন ব্লকে, তাছাড়া বিভিন্ন প্রত্যেক জেলাতে যে কি করে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে সেখানে যে মৎস্য বিভাগ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সেই লোকাল এলাকায় কোথায় সেই ধরনের খাবারটি পাওয়া যেতে পারে তারাই সেটা যোগাযোগ দিয়ে দেবেন।
1: বেশ বেশ, এটা তো গেল একটা ব্রুড স্টক ম্যানেজমেন্টের কথা বললেন। এবারে এই যে মা মাছ বা বাবা মাছ এটা নির্ণয় করা, যারা সাধারণ মৎস্য চাষী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তো একটা নির্বাচন করার ব্যাপারটা একটা থেকে থাকে যে সে বুঝবেন কিভাবে বা কোন মা মাছটা একটা স্বাস্থ্যসম্মত বা বাবা মাছটা স্বাস্থ্যসম্মত রয়েছে, সেই ব্যাপারটা তাদের একটা সম্যক ধারণা থাকা তো দরকার।
0: অবশ্যই ব্রিডিং যখন করবেন অবশ্যই তার একটা সম্যক ধারণা থাকা উচিত, কারণ ব্রুড আগে যেটা আলোচনা করলাম, ব্রুড যদি ভালো না হয় বাচ্চা কিন্তু ভালো হবে না। তাহলে ব্রুড যদি আমাকে সিলেক্ট করতে হয় প্রথমেই দেখতে হবে সেই মাছটি পরিণত কিনা অর্থাৎ অ্যাডাল্ট স্টেজ পৌঁছেছে কিনা। তো সেটা করা সাধারণত আমরা যেটা চাষিদেরকে বলি যে 2 বছর বা তার থেকে বয়স্ক যে সমস্ত মাছ সেগুলো নিয়ে ব্রিড যদি ব্রিডিং করাই তাহলে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে।
1: কিন্তু সবসময় প্লাস
0: কিন্তু সেটা হয়তো চাষিদের পক্ষে সবসময় জানা সম্ভব হয় না। তাহলে তার জন্য আমরা কি বলি 2 কেজি বা 3 কেজি মাছ, এই ধরনের এর থেকে বেশি ওজনে যদি মাছ আমরা নিই, রুই কাতলা মৃগেল তাদেরকে নিয়ে যদি আমরা ব্রিডিং করি তাহলে অবশ্যই আমরা ভালো ফল পাবো। এবং এবারে যদি আপনি বলেন যে আমরা স্ত্রী মাছ এবং পুরুষ মাছ কিভাবে চিনবো, আমরা যদি দেখি এই কার্পগোত্রীয় মাছ অন্যান্য সময় এদের শারীরবৃত্তের কোনো পার্থক্য নেই, বাইরে থেকে দেখলে স্ত্রী মাছ বোঝা যায় না, কিন্তু বোঝা যায় একমাত্র ঠিক ব্রিডিং সিজনের আগে এদের মধ্যে কিছু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। তো তার মধ্যে একটি অন্যতম যেটা সবাই জানেন যে স্ত্রী মাছের পেটে অবশ্যই ডিম আসবে এবং পেটটি ফুলে আসবে, পেটটি নরম হয়ে আসবে এবং তার সাথে তার জয়ের জনন ছিদ্র পায়ু ছিদ্রের কাছে সেটা কিন্তু লাল হয়ে ফুলে উঠবে, সেটা দেখে আমরা অতি সহজে স্ত্রী মাছ চিনতে পারবো। এবং পুরুষ মাছের ক্ষেত্রে যে পেক্টোরাল ফিন অর্থাৎ বক্ষ পাখনা যেটা কানকোর পাশে থাকে যে পাখনাটা, তার গোড়াটা যদি আমরা হাত দিয়ে ঘষি তাহলে অবশ্যই সেখানে একটি খসখসে ভাব পাওয়া যাবে এবং স্ত্রীর ক্ষেত্রে সেটা কিন্তু খুব স্মুথ বা তেল তেলে থাকবে। তো এখান থেকে আমরা স্ত্রী পুরুষ মাছ অতি সহজেই চিনে ফেলতে পারি।
1: বাহ, এটা খুব আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন খুব সুন্দর একটা নিদর্শন তিনি রাখলেন যে কিভাবে অতি সহজে আপনারা মাছগুলোকে চিনবেন, যেটা পুরুষ বা স্ত্রী মাছ এটা চেনা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা না চিনলে বা সঠিক, যেমন দেবীপ্রসাদ বাবু বললেন যে 2.5 থেকে 3 কেজি ওজনের মাছ বা 2 বছর প্লাস হয়ে গেছে এমন কোনো মাছ নিয়ে যদি ব্রিডিং করেন সেক্ষেত্রে ভালো পোনা পেতে পারবেন। আচ্ছা, এখন তো বিভিন্ন প্রযুক্তি এসেছে, আধুনিক প্রযুক্তি এসেছে বা আপনার হরমোনের ব্যাপার প্রয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে কিভাবে কি করবেন?
0: দেখুন, প্রথম যখন ব্রিডিংটা শুরু হয় তখন কিন্তু আমাদের মার্কেটে কিন্তু এত সিনথেটিক হরমোন ছিল না। তো আগে প্রাথমিকভাবে যখন ব্রিডিং করানো শুরু হয় তখন কিন্তু পিটুইটারি এক্সট্রাক্ট তৈরির মাধ্যমেই কিন্তু করা হতো। তো পিটুইটারি আমরা সবাই যারা বিজ্ঞানের ছাত্র তা সবাই জানি, পিটুইটারি একটি হরমোন নিষ্কাশী একটি গ্রন্থি যেটা ব্রেনে থাকে এবং এখান থেকেই মাছের ব্রিডিং এর যে প্রাথমিক হরমোনগুলি সেটি নিঃসারিত হয়। তো আমরা যখন মাছকে কৃত্রিমভাবে ব্রিডিং করাতে চাই বা প্রণীত প্রজনন করাতে চাই তখন এই অন্যান্য যেগুলো মাছগুলো আমরা খাচ্ছি বাজারে যেগুলো কেটে বিক্রি হয় সেখান থেকে অনেকে এই পিটুইটারি গ্রন্থিটা কালেক্ট করে নেয়।
1: আচ্ছা, সেই মাথা থেকে
0: কেটে যারা স্কিলড পেয়েছে, যারা স্কিল ট্রেনিং নিয়েছে তারা কিন্তু অতি সহজেই মাছের মাথা থেকে এই পিটুইটারি গ্রন্থিটা কালেক্ট করে এবং তারা অ্যাসিডের মধ্যে প্রিজার্ভ করে এবং যারা হ্যাচারি বা খামারি যারা চাষ করছে তাদের কিন্তু পাঠিয়ে দেয় এবং যিনি হ্যাচারি যারা ব্রিডিং করান তারা কিন্তু এই পিটুইটারি গ্রন্থি নেন। গ্রন্থিটা নিয়ে ম্যাসারেট করা হয় অর্থাৎ গুঁড়ো করে স্যালাইনের মধ্যে মিশিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে সেন্ট্রিফিউজের মাধ্যমে সেটাকে পরিশোধিত করা হয় এবং সেটাকে ইঞ্জেকশন হিসেবে মাছকে দেওয়া হয়।
1: আচ্ছা, ইঞ্জেকশনের সাহায্য দিতে হবে,
0: ইঞ্জেকশনের সাহায্যে মাছকে দেওয়া।
1: এবারে এই যে ইঞ্জেকশনের কথা এলো যখন, তাহলে ইঞ্জেকশন ব্যবহার করার তো একটা ডোজ বা সিরিঞ্জ যেগুলো ব্যবহার করে তাদের কি কোনো বিশেষত্ব রয়েছে বা হিসেব রয়েছে?
0: হিসেব তো অবশ্যই আছে। যেমন আমরা যদি পিটুইটারি গ্রন্থি ব্যবহার করি, যেহেতু এটি প্রাকৃতিক উৎস এবং এর মধ্যে এফিসিয়েন্সি তুলনামূলক কৃত্রিমের থেকে কম, তো এর জন্য কি করতে হয়, যদি আমি পিটুইটারি ইঞ্জেকশন দিই, স্ত্রী মাছকে দুবার ইঞ্জেকশন দিতে হয় এবং পুরুষ মাছকে একবার ইঞ্জেকশন দিতে হয়। তো স্ত্রী মাছকে যখন ইঞ্জেকশন দেবো, আমরা সাধারণত ইঞ্জেকশন দিই বিকেলবেলায়, ঠিক যখন পড়ন্ত বিকেল 5টা 6টা বাজছে, ওই সময় আমরা স্ত্রী মাছকে প্রথম ইঞ্জেকশনটা দিই এবং এর ডোজ মোটামুটি থাকে প্রায় 3-5 mg প্রতি কেজি হিসাবে। অর্থাৎ যদি আমার 2 kg মাছ হয় তাহলে আমি সেই হিসাবে
1: 3-5 mg
0: অর্থাৎ 6-10 mg দিতে পারবো ইঞ্জেকশন।
1: আচ্ছা,
0: সেটাকে গুলে স্যালাইন ওয়াটার মধ্যে ম্যাসারেট করে তার দ্রবণ বানিয়ে সেখান থেকে আমি ইঞ্জেকশন দিতে পারি। এবং ঠিক এর 5-6 ঘন্টা পর, অর্থাৎ আমি যদি বিকেল 5টা ইঞ্জেকশন দিই প্রথম ইঞ্জেকশন, তাহলে দ্বিতীয় ইঞ্জেকশন আমার হবে 11টার দিকে। ওই সময় আমি স্ত্রীকে প্রথম যে ডোজ দিয়েছিলাম তার ঠিক দ্বিগুণ পরিমাণে ডোজ দেবো এবং সেই ইঞ্জেকশনটা মাছের যে পাশে দেওয়া হয়েছিল তার ঠিক বিপরীত পাশে দেবো, যাতে মাছের স্ট্রেসটা কম হয়। এবং ঠিক এই সময় আমি পুরুষ মাছকে প্রথম ইঞ্জেকশনটা দেবো। তো এর ডোজ পুরুষ মাছের ক্ষেত্রে যেটা হবে সেটা স্ত্রী মাছের প্রথম ডোজ, অর্থাৎ 3-5 mg প্রতি কেজি দেওয়া হবে এবং স্ত্রীর ক্ষেত্রে সেই ডোজটি প্রায় 6-10 mg প্রতি কেজি হিসাবে দিতে হবে।
1: আচ্ছা, প্রতি কেজি বলতে ধরুন মাছটার যে ওজন, বডি ওয়েট 2.5 kg মাছ হলে সেই অনুযায়ী 3-5 gram 5 mg সেটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, বেশ। আর যেটা আপনি যে সুঁচটা বা সিরিঞ্জের কথা যেটা বলছিলাম, সেটা কেমন হওয়া উচিত?
0: সিরিঞ্জ অবশ্যই যদি ছোট মাছ হয়, আমরা কিছু দেশি মাছ আছে যেগুলো ছোট 1-1.5 kg যে সমস্ত মাছ, তাদের ক্ষেত্রে আমরা তুলনামূলক সরু সুঁচটা ব্যবহার করব, অর্থাৎ প্রায় 22 gauge যে সুঁচগুলি হয় সেগুলি ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমরা বড় মাছ, অর্থাৎ 2 kg বা তার বেশি বড় মাছ যেগুলি, সেগুলো যদি ইঞ্জেকশন দিতে চাই, অবশ্যই একটু পাতলা গেজের সুঁচ, যেটি প্রায় 19-20 gauge যেটা আমরা মার্কেট থেকে পেতে পারি, ওই সুঁচগুলি আমরা ব্যবহার করব।
1: আচ্ছা, আর এই সময় যারা এই ইঞ্জেকশন দেবেন বা সিরিঞ্জ নির্বাচন করছেন, ডোজ ব্যবহার করছেন, তাদের কি কোনো বিশেষ প্রশিক্ষণ বা কোনো সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
0: অবশ্যই, ইঞ্জেকশন দেওয়ার সময় অবশ্যই সতর্কতা ব্যবহার করা উচিত, কারণ যখন আমরা ইঞ্জেকশন দেব তখন আমরা অবশ্যই চেষ্টা করব যেন তার কোনো ভাইটাল অর্গ্যান, তার হৃৎপিণ্ড আছে, তার কিডনি আছে, এই সমস্ত অর্গ্যানে যেন কোনোভাবে ইঞ্জেকশনটা না পড়ে যায়। তো আমরা বৈজ্ঞানিকভাবে যখন আমরা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা অন্য কোথাও ট্রেনিং দিই, তখন আমরা চাষিদেরকে শেখাই যে মূলত মাছকে 3টি জায়গায় ইঞ্জেকশন দেওয়া যায়। একটি হচ্ছে ঠিক পিঠে বরাবর, অর্থাৎ মাছের আমরা গাদার যে পিসটি খাই সেখানে যে মাংসল অংশ, সেই মাংসল অংশে আমরা ইঞ্জেকশন দিতে পারি। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের যে পার্শ্বরেখা, মাছের সাইডে যে দাগটি থাকে পার্শ্বরেখা, তার ঠিক ওপরে এবং যে ডর্সাল ফিনটি থাকে, অর্থাৎ পিষ্ঠ যে পাখনা, তার নিচে যে কোনো জায়গায় আঁশের গোড়াতে আমরা ইঞ্জেকশনটা দিই। এবং এটা দেওয়ার নিয়ম হচ্ছে আমরা সুঁচটাকে ঠিক 45 degree অ্যাঙ্গেলে মাছের মধ্যে বিদ্ধ করব এবং যে পরিমাণ ডোজ দেওয়ার সেটি দেব। তাছাড়া আরও 2টি জায়গায় মাছের ইঞ্জেকশন দেওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা পেক্টোরাল ফিন, অর্থাৎ বক্ষ পাখনা, বক্ষ পাখনার গোড়ায় ইঞ্জেকশন দেওয়া যায় এবং এটি খুবই কার্যকরী ওখানে ইঞ্জেকশন যদি দেওয়া হয়। কিন্তু এর সঙ্গে একটি রিস্কও আছে যে ওর বক্ষ পাখনার ঠিক নিচে আমাদের হৃৎপিণ্ড থাকে মাছের ক্ষেত্রে, তো আমরা যদি একটু বেশি গেঁথে ফেলি মাছের হৃৎপিণ্ড পাংচার হয়ে মাছটি কিন্তু মারা যেতে পারে। তাই জন্য আমরা সবসময় যদি প্রাথমিকভাবে কোনো চাষি চাষ করছেন বা ব্রিডিং করাতে চাইছেন, তাহলে আমরা অবশ্যই বলবো তারা যেন ঠিক পৃষ্ঠ পাখনার নিচে এবং পার্শ্বরেখার উপরে যেন ইঞ্জেকশনটা দেয়।
1: মানে এটা একটা নিরাপদ
0: নিরাপদ জায়গা, যেহেতু ওখানে কোনো ভাইটাল অর্গ্যান নেই, মাংসল অংশ, কোনো ভয়ের কোনো জায়গা নেই।
1: বেশ, মানে এতক্ষণ আমরা ব্রিডিং এর কিছু সতর্কতা, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনি বললেন এবং আমাদের কৃষক বন্ধুরা, মৎস্য চাষিরা আর কি, তারা খুবই উপকৃত হবেন। এবারে এই যে ব্রিডিং বা হ্যাচারির যে সিস্টেমটা, হ্যাচারি ব্যবস্থাপনার ব্যাপার, এই ব্যাপারটা আমরা আসি একটু। হ্যাচিং বা পুল, মানে হ্যাচারি সিস্টেম করতে গেলে হ্যাচারিটা একটা নির্মাণের একটা তো ব্যাপার থেকে থাকে, সেটা শুরু থেকে যদি আমরা একটু শুরু করি, হ্যাচারিটা করতে গেলে কিভাবে তার প্রস্তুতি নেবেন বা কেমন হওয়া প্রয়োজন সেটা যদি একটু বলেন।
0: যেমন আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে আমাদের দেশি যে পোনা মাছ, তারা কিন্তু প্রাকৃতিকভাবে পুকুরের ডিম হলে প্রাকৃতিকভাবে ডিম ছাড়তে পারে না, তাহলে আমরা যেটা আলোচনা করলাম তার প্রাকৃতিক যে কুইগুলো দরকার, তার যে পরিস্থিতি দরকার, সেটা কিন্তু তাকে দিতে হবে। তো আমরা যে চাইনিজ সার্কুলার হ্যাচারি যেটা ব্যবহার করি, সেটার মধ্যে কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটাই তৈরি করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের যে চাইনিজ হ্যাচারি বা ইকো হ্যাচারি আমরা বলি, এই হ্যাচারি 3টে কম্পোনেন্ট থাকে, 3টে অংশ থাকে। একটি হচ্ছে ব্রিডিং পুল, যেখানে মা মাছ বাবা মাছকে ইঞ্জেকশন দিয়ে ছাড়া হয়, যেখানে তারা ডিমগুলি রিলিজ করে, ডিম এবং স্পার্ম রিলিজ করে সেখানে এবং ফার্টিলাইজেশনটা সংগঠিত হয়। এরপরে একটি আছে হ্যাচিং পুল, যেখানে এই সমস্ত যে ডিমগুলি ছাড়া হলো নিষিক্ত ডিম, সেগুলো সেখানে ঘুরতে থাকে এবং সেখানে ডিমগুলি ফুটে বাচ্চা বেরোয়। এবং স্পন কালেকশন ইউনিট, যে হ্যাচিং এর পর যে ডিমের খোসা থেকে যে বাচ্চাগুলি বেরোবে ডিম ফাটিয়ে, সেই বাচ্চাগুলি একটি জায়গায় কালেক্ট করা হয়, যেখান থেকে তারা সরাসরি বিক্রি করে দেওয়া যেতে পারে। তো এই 3টি ইউনিট, তার সঙ্গে একটি যে প্রধান ইউনিট সেটি হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। অবশ্যই আমি যখন মাছের ব্রিডিং করব তার অবশ্যই একটি
1: সাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই থাকতে হবে।
0: এবং আমরা যদি কোনোভাবে গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ মাটির নিচের জল ব্যবহার ব্যবহার করি তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে গ্রাউন্ড ওয়াটার মাটির নিচের জলে অক্সিজেন থাকে না, এবং মাছের বেঁচে থাকার জন্য বা মাছের বাচ্চার বেঁচে থাকার জন্য অক্সিজেন অবশ্যম্ভাবী। তারা যদিও খাবার খায় না কিন্তু অক্সিজেন খুবই দরকার, তাই জলটি রেখে কিছুদিন বাতাস চালিয়ে নিলে সেই জলটি আমরা অতি সহজে ব্যবহার করতে পারি।
1: আচ্ছা, এক্ষেত্রে ব্রিডিং পুলে যে সমস্ত বা হ্যাচিং পুলের কথা যদি বলি, সেক্ষেত্রে তার ওই যে জলের আপনি সাইক্লিং এর ব্যাপারটা বলছেন যে অক্সিজেন সাপ্লাই দেওয়া বা কন্টিনিউ জলে, সেটা কেমন ভাবে করবেন?
0: আমরা প্রথমেই যে কাজটি করবো, প্রথমে মাটি থেকে যদি পুকুরের জল হয় তাহলে জলটিকে প্রথমে ছেঁকে নিতে হবে, কারণ তার মধ্যে অনেক প্ল্যাঙ্কটন বা অনেক ক্ষতিকর পোকা থাকতে পারে যেটা মাছের ক্ষতি করতে পারে। তাহলে প্রথমেই চেষ্টা করবো জলটা যাতে আমরা কোনো
1: পরিশ্রিত
0: করে নেওয়া, বা আমরা যদি মাটির নিচে জল ব্যবহার করি যেখানে লবণাক্ততার কোনো সমস্যা নেই বা হার্ডনেসের খুব একটা সমস্যা নেই, অর্থাৎ জলের ক্ষরভাবের কোনো সমস্যা নেই, সেখানকার জল আমরা অতি সহজে তার মধ্যে জলটাকে যদি আমরা একটু বাতাস চালিয়ে নিই, আমরা অনেকে অ্যাকোয়ারিয়াম ব্যবহার করেছি, এরিয়েটার সম্পর্কে কমবেশি সবাই জানি, তো এরকম যদি এরিয়েটার দিয়ে একটু বাতাস চালিয়ে নিই তার মধ্যে কিন্তু অক্সিজেন মিশে যাবে এবং সেই জলটি আমরা অতি সহজেই ব্যবহার করতে পারি। তাছাড়াও আমরা যে ব্রিডিং পুলগুলি ব্যবহার করি এর মধ্যে জলটি একটি সবসময় সার্কুলার মুভমেন্টে থাকে, অর্থাৎ ঘুরতে থাকে, এবং এই ঘোরার সময় কিন্তু সবসময় জল মিশতে থাকে।
1: আর এক্ষেত্রে কি কোনো জলের যে টেম্পারেচার এমন কিছু বিধিনিষেধ আছে নাকি যে এই পরিমাণ থাকবে?
0: অবশ্যই, যদি আমরা যখন ব্রিডিং করবো তখন আমরা সবসময় চেষ্টা করবো যাতে কোনো ঠান্ডা তুলনামূলক ঠান্ডা দিনে আমরা ব্রিডিংটি করি, এবং বিকেলের বেলায় অবশ্যই ইঞ্জেকশন দেবো, এবং সেই সময় তাপমাত্রা যেন ঠিক 25-28 ডিগ্রি বা 28 ডিগ্রি কাছাকাছি যেন থাকে। তো এই পরিস্থিতিতে মাছের ডিমগুলি অতি সহজেই নিষিক্ত হয় এবং অতি সহজে ডিম ফুটে বাচ্চা বেরোতে পারে।
1: আচ্ছা, এই যে হ্যাচিং পুল বা আপনি ধরুন ব্রিডিং পুল স্পন কালেকশনের কথা বললেন, এক্ষেত্রে আমাদের যে উৎপাদন ক্ষমতা কেমন হতে পারে? সবকিছু আমাদের একজন মৎস্য চাষী বন্ধু, তিনি আপনি যেমনভাবে বলে এলেন সেইভাবে তিনি তৈরি করেছেন, সবকিছু মেনটেন করলেন, সেক্ষেত্রে মাছের উৎপাদন ক্ষমতা কেমন হতে পারে বা তাদের লংজিভিটি কেমন হবে?
0: আমরা যদি উৎপাদন ক্ষমতাটা দেখি তাহলে মাছের, আমরা যদি পোনা মাছের কথা বলি, অর্থাৎ প্রধান যে পোনা মাছ রুই কাতলা মৃগেল, এই সমস্ত মাছের উৎপাদনশীলতা যথেষ্ট বেশি, এবং এদের প্রায় প্রত্যেক কেজি মাছ 1.5 লক্ষ থেকে 2 লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে।
1: বাবা, এত
0: এত সংখ্যায় ডিম দিতে পারে, এবং এই কারণে এই মাছগুলি আমাদের দেশের প্রধান মাছ, কারণ এই মাছগুলো অতি সহজে ব্রিডিং করানো যায় এবং অতি সহজে পোনাগুলো বাঁচানো যায়, এবং প্রাকৃতিক খাদ্য খেয়ে এরা বড় হতে পারে, এবং এদের স্বাদ যথেষ্ট বেশি এবং মার্কেটের ডিমান্ডও বেশি। এই সমস্ত কারণের কারণেই কিন্তু আমরা এই মাছগুলো প্রধানত ব্রিডিং করাই।
1: এই যে এত পরিমাণে তারা ডিম দিল, সেক্ষেত্রে কি সবটাই বেঁচে থাকছে বা এরকম কিছু নাকি এখান থেকে মৃত্যুর হার কেমন?
0: অবশ্যই, এটা একটি অন্যতম জানার বিষয় যে এত পরিমাণ যে মাছ ডিম দেয়, অর্থাৎ একটি মাছ যদি প্রায় 1.5 থেকে 2 লক্ষ ডিম দেয় তাহলে চারপাশে আমরা নদীতে শুধু মাছই দেখতে পেতাম, কিন্তু সেটা তো আমরা দেখতে পাই না। তার একমাত্র কারণ প্রাকৃতিক পরিবেশে তারা কিন্তু এত বেঁচে থাকতে পারে না, অর্থাৎ সার্ভাইভাল রেট অনেক কম। কিন্তু আমরা যখন কৃত্রিমভাবে হ্যাচারিতে করি সেখানে কিন্তু যদি ভালোভাবে ম্যানেজ করা যায়, তার তাপমাত্রা, তার জলের পরিস্থিতি, তার হার্ডনেস, জলের সার্কুলেশন, সমস্ত কিছু সিস্টেম যদি ঠিকঠাক থাকে তাহলে 70-90% যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যেতে পারে, এবং তা থেকে আমরা প্রায় 60-70% অতি সহজেই বাঁচিয়ে ফেলতে পারি।
1: আচ্ছা, এই যে সমস্ত মাছগুলি আপনি হ্যাচারি বা ব্রিডিং পুলে তৈরি করলেন এবং তারা একটা পরিবেশে বেড়ে উঠলো, ছোট থেকে বড় হলো, এরপরেই তো গিয়ে তারা প্রাকৃতিক পরিবেশে মিশছে, একটা বড় জলাশয়ে গিয়ে পড়লো, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না?
0: না, অবশ্যই যখন একটি পরিবেশ থেকে অন্য পরিবেশে যাবে তাদের একটু সমস্যা আসতে পারে, তার জন্য আমরা যখন মাছ চাষি যখন কোনো পুকুরে মাছটি ছাড়তে যাবে, হ্যাচারি থেকে যখন পুকুরে যাবে, কারণ হ্যাচারিটি যথেষ্ট একটি প্রোটেক্টেড এরিয়া, সেখানে একটি নার্সারির মতো প্রোটেক্টেড এরিয়ার মধ্যে সে বাচ্চাটি ছিল, সে যখন এরপরে প্রাকৃতিক যে কাঠিনাত্যের সম্মুখীন হবে তখন কিন্তু অনেক মাছ মারা যেতে পারে। তো তার জন্য আমরা চাষিদেরকে কি বলি যে বাচ্চাগুলি যখন আপনার পুকুরে ছাড়বেন তার আগে অবশ্যই পরীক্ষা করে দেখে নেবেন যে বাচ্চাগুলি ভালো প্রজাতির আছে কিনা বা তার বাঁচার হার কেমন,
1: শরীর স্বাস্থ্য
0: ঠিকঠাক আছে কিনা।
1: অবশ্যই, সেক্ষেত্রে তাহলে তারা কিভাবে বুঝবেন যে আমার এই যে বাচ্চাটা আমি ছাড়ছি, পোনাটা যেটা ছাড়ছি পুকুরে, সেটা একদম সতেজ বা সুস্থ?
0: সতেজ জানার খুবই সোজা উপায় আছে, যে আমরা একটি ট্রে বা অ্যানিমাল ট্রে নিতে পারি, তার মধ্যে পোনার বাচ্চাগুলিকে ছাড়বো এবং তার মধ্যে ঘুরিয়ে দেবো জলটাকে, যদি থালার মধ্যেও নিই থালার মধ্যে জলটাকে ঘুরিয়ে দেবো, ঘোরালেই ঠিক দেখবো যে মাছের স্বভাব হচ্ছে স্রোতের বিপরীতে সাঁতার কাটা, এবং সেটা ছোটবেলা থেকেই থাকে, তার জন্মগত প্রতিক্রিয়া ওটা। তো আমরা ঘুরিয়ে দেওয়ার পরেই যদি দেখি মাছ ঠিকঠাক ভাবে বিপরীতে স্রোতের বিপরীতে সাঁতার কাটছে তাহলে বুঝবো যে মাছের মধ্যে অ্যাক্টিভিটি আছে, এবং তার মধ্যে আমরা অবশ্যই দেখবো কোনো বিকলাঙ্গ মাছ আছে কিনা, শরীরটা আঁকা বাঁকা আছে কিনা, সেই ধরনের মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে অবশ্যই আমরা সেই হ্যাচারি থেকে সেই মাছগুলি নেব না। এবং তার সঙ্গে আরেকটি যেটা আলোচনা করছিলাম যে এক জায়গা থেকে অন্য পুকুরে যখন স্থানান্তরিত করা হবে তখন কিন্তু মাছগুলিকে যদি বাঁচানোর হার বাড়াতে হয় তখন অবশ্যই তাকে সেই নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে হবে, অর্থাৎ আমরা যদি কোনো একটি শীতল এসি রুমে আছি, হঠাৎ করে গরম জায়গায় গেলাম বা গরম থেকে হঠাৎ করে শীতে এলাম, তাহলে কিন্তু আমাদের একটা অসুবিধা তৈরি হয়। একই জিনিস কিন্তু মাছের ক্ষেত্রেও হয়, যখন সে একটি পরিবেশে ছিল সেখান থেকে যখন সম্পূর্ণ নতুন পরিবেশে যাচ্ছে তখন কিন্তু তাকে একটু খাপ খাইয়ে নিতে হয়। তো আমরা তার জন্য বলি যে যে পাত্রে, সেটা হতে পারে হাঁড়ি বা এখনকার নতুন যে প্লাস্টিক পদ্ধতি, যেখানে বলের মাধ্যমে যেটা চাষিরা বলেন যে মাছ ট্রান্সপোর্ট করা হয়, সেই বলগুলি অর্থাৎ প্লাস্টিকের যে প্যাকেটগুলি, বায়ুপূর্ণ যে প্যাকেট, সেগুলো কিন্তু দশ থেকে আধ ঘন্টা পর্যন্ত, দশ মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত যে পুকুরে ছাড়া হবে সেই পুকুরে ভাসিয়ে রাখতে হয়। ভাসিয়ে রাখার ফলে কি হয়, পুকুরের প্যাকেটের ভেতরে যে জল এবং বাইরের যে পুকুরের জল, সেই জলের তাপমাত্রা কিন্তু সমতা চলে আসে।

0: এবং এরপরে কি করতে হয়, যে পুকুরে আমি ছাড়বো সেই পুকুরে জল অল্প অল্প করে মিশাতে হয় যাতে সে ধাতস্থ হয়ে যায়।
1: হ্যাঁ ঠিক ঠিক।
0: এবং এরপরে অতি সহজে আমরা পুকুরে ছেড়ে দেবো।
2: ভাই এটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের যে সমস্ত মৎস্যচাষী বন্ধু রয়েছেন তারা বোধহয় খুব সহজে বুঝতে পেরেছেন যে একটা সুস্থ সতেজ মাছ কিভাবে আইডেন্টিফাই করবেন। আর আমাদের যারা হ্যাচারি করেন তাদের কাছে বা বিশেষ করে বাজারে শোনা যায় যে স্পন, তারপর ফ্রাই বা ফিঙ্গারলিং কিছু কিছু এই

0: আমরা পড়ে থাকি বা আলোচনা করে থাকি। তো যারা হ্যাচারি করবেন তারা তাদেরকে অবশ্যই এই টার্মগুলো জানা উচিত। তো স্পন, স্পন অর্থাৎ সবে মাত্র যে রেণুটি ডিম থেকে ফুটে খাবার খাওয়া শুরু করবে, অর্থাৎ আমাদের যে ডিম ফুটে যা বাচ্চা বেরোয় তাদের পেটে আমরা যদি ভালো করে দেখি ডিমের কুসুম থলি কিন্তু লেগে থাকে, এবং এই ডিমের কুসুম থলি লেগে থাকার কারণে ওরা তিন দিন পর্যন্ত কোনো খাবার খায় না। তো এই তিন দিন পরে যে বাচ্চাটা আমরা পাই, যখন ডিমের কুসুম থলিটা সম্পূর্ণরূপে শরীরে শোষিত হয়ে গেছে এবং এরা খাবার খাওয়া শুরু করবে, সেই স্টেজটিকে বলা হয় স্পন। এবং এর পরে আসে যেটা ফ্রাই, অর্থাৎ নার্সারি রিয়ারিং, নার্সারি পুকুরে যে আমরা এই ছোট্ট মশা লার্ভার মতো যে মাছের পোনাটি ছাড়লাম এবং ঠিক এক মাসের মধ্যে যে ঠিক এক ইঞ্চি যে মাছটা পাবো, সে কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে যে এক ইঞ্চি সাইজের মাছটি পাবো সেটিকে বলা হয় ফ্রাই। এবং এই ফ্রাইটিকে যদি আমরা আরো বড় পুকুরে চাষ করি, যখন তার সাইজ ঠিক একটি আঙুলের মতো হবে,
1: দু তিন ইঞ্চি মতো,
0: তিন ইঞ্চির কাছাকাছি, আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মতো যখন হয়ে যাবে, তখন কিন্তু এটাকে বলা হয় ফিঙ্গারলিং।
1: আচ্ছা, বাহ, এই জিনিসটা যারা মাছ চাষি রয়েছেন তারা হয়তো কেউ কেউ জানেন, আবার অনেকেই জানা ছিল না, এটা যেমন আমারও ঠিক জানা ছিল না, এটাও আপনার থেকে জানলাম। আচ্ছা, এবারে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা একটু প্যাকেজিং, যারা হয়তো এখান থেকে নিয়ে হ্যাচারি থেকে নিয়ে গিয়ে দূরে কোথাও পুকুরে ছাড়বেন বা যারা চাষ করছেন, এই যে মাছটা নিয়ে যাওয়ার যে একটা ব্যাপার রয়েছে সেক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বা কিভাবে করবেন নিয়ে যাবেন স্থানান্তরিতের ক্ষেত্রে?
0: অবশ্যই, একটা যখন পরিবেশ, আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে মাছ যখন এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যায় তার মধ্যে কিন্তু স্ট্রেস আছে এবং স্ট্রেসের জন্য কিন্তু অনেক মাছ মারা যেতে পারে। তো আমাকে যদি মাছের বাঁচিয়ে রাখতে হয়, বেশি পরিমাণে মাছ পেতে হয় আমাকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই আমাকে খাপ খাইয়ে নিতে হবে। এবং যখন খাপ খাইয়ে নেওয়ার আগে যে মাছগুলি আমি যেখান থেকে কিনবো বা হ্যাচারি থেকে কিনবো তাদেরকে কিন্তু অ্যাক্লিমেটাইজ করিয়ে নিতে হবে, অর্থাৎ একদিন আগে যেদিন আমি মাছের ডেলিভারিটি নেব সেই যে খামারি অর্থাৎ যে হ্যাচারি ওনার, সে কিন্তু তার একদিন আগে থেকে মাছকে খাবার খাওয়ানো বন্ধ করবে এবং একটি জায়গায় রেখে একটি ঘন জায়গায় জালের মধ্যে আটকে রাখবে, একটি ছোট জায়গায়, যাতে মাছটি খুব ঘন পরিস্থিতিতে অর্থাৎ খুব ক্রাউডেড পরিস্থিতিতে যেন থাকতে অভ্যস্ত হয়ে যায় এবং তার উপরে কন্টিনিউয়াসলি জল ছেড়ে রাখা হবে। এতে কি হয়, মাছের পেটের ভেতরে যে সমস্ত খাবার বা মলমূত্রগুলি রয়ে গেছে সেগুলো তার শরীর থেকে বেরিয়ে যাবে এবং বেরিয়ে যাওয়ার কারণে ট্রান্সপোর্টের সময় যে জল, যে সে তো একটি বদ্ধ পরিবেশে থাকে, সেখানে যদি তার মলমূত্র পড়তে থাকে সেখানে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং মাছগুলি সেখানেই মারা যেতে পারে। সেই পরিস্থিতিকে আটকানোর জন্য আমরা অ্যাক্লিমেটাইজ করে নিই এখানে এইভাবে, এবং অ্যাক্লিমেটাইজ করার পরে যে মাছটা পেলাম তাকে আমরা প্লাস্টিক বলের মাধ্যমে কিন্তু ট্রান্সপোর্ট করতে পারি। তো এই প্লাস্টিকের বলে যদি আমরা ট্রান্সপোর্ট করি, সাধারণত 18 লিটারের যে প্লাস্টিকের ব্যাগ, মোটা যে প্লাস্টিকের ব্যাগ, সেগুলি আমরা ব্যবহার করে থাকতে পারি এবং এর মধ্যে 1/3 আমরা জল দেবো, পরিষ্কার জল, এবং এর মধ্যে পোনাগুলি দিই। দেওয়ার পর এর মধ্যে আমরা যে অক্সিজেন ট্যাঙ্ক, আমরা যে নিঃশ্বাস নেওয়ার জন্য যে অক্সিজেন ব্যবহার করি, মেডিকেল অক্সিজেন, সেই অক্সিজেনের পাইপ ডুবিয়ে এটিকে আমরা প্লাস্টিকটাকে ভর্তি করি, অর্থাৎ 2/3 2/3 যে প্লাস্টিক ব্যাগ তার মধ্যে অক্সিজেন বাতাস থাকবে এবং 1/3 তার মধ্যে জল থাকবে, এবং এর মাধ্যমে আমরা যে মাছের পোনা সেগুলি বহু দূর দূর পর্যন্ত ট্রান্সপোর্ট করতে পারি।
1: এভাবে কোনো সমস্যা নেই,
0: কোনো সমস্যা হয় না।
1: বাহ, আচ্ছা, মোটামুটি আমরা অনেক কিছুই তো আলোচনা করলাম এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো মাছ চাষের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনি তুলে ধরলেন এবং খুব সহজ এবং সুস্পষ্ট ভাষায়। একেবারে আমাদের সময় শেষে একটুখানি যদি এই যে করতে গেলে ব্রিডিং এর ক্ষেত্রে, সব তো সুবিধার কথা বললাম, কিছু তো চাষের ক্ষেত্রে তো সবসময় অসুবিধার কিছু থেকে থাকে, এক্ষেত্রে সমস্যা ঠিক কি কি হতে পারে আর সেক্ষেত্রে আসল সমাধান কি হবে?
0: সমস্যার মধ্যে অন্যতম যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে ইনব্রিডিং। ইনব্রিডিং মানে আমি যখন হ্যাচারি রাখছি আমার কাছে কিছু বাবা মা মাছ অর্থাৎ ব্রুড মাছ কিছু আছে এবং তাদের মধ্যে বারবার ব্রিডিং এর জন্য তাদের মধ্যে কিন্তু বিকলাঙ্গতা আসতে পারে মাছের মধ্যে, যেটা আমরা একই ফ্যামিলির মধ্যে বিয়ে করার ক্ষেত্রে যে জিনিসটি ঘটে। এবং এই ক্ষেত্রে যারা হ্যাচারি ওনার তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কিছুদিন ছাড়া ছাড়া তাদেরকে কিন্তু বাইরে থেকে ভালো মাছের স্টক অর্থাৎ ব্রুড ফিশ স্টক তাদেরকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু একই মাছে বারবার ব্রিডিং এর ফলে আন্তঃপ্রজননের জন্য তাদের মধ্যে অনেক জেনেটিক ত্রুটিগুলি প্রকাশ পেতে থাকে এবং মাছের বৃদ্ধিটি ব্যাহত হয়।
1: ঠিক,
0: অবশ্যই তারা যেন এটা খেয়াল রাখেন,
1: গ্রোথ কমে যেতে পারে বা ডিফর্মিটি যেগুলো বাড়তে পারে, এইসব জিনিসগুলো কিছু কিছু সমস্যা হতে পারে। বেশ, মানে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে শুনছেন নিশ্চয়ই আপনারা একটা বিষয়ে রিলেট করতে পারবেন, আমাদের যদি মানুষের জীবনযাত্রাটা খেয়াল করেন এবং বা আমাদের যে সমস্ত পশুপালন যারা করেন তারাও যদি একটু খেয়াল করেন, আমরা এই ইনব্রিডিংয়ের প্রবলেমটা আমাদের মধ্যেও দেখতে পাই, পশুদের মধ্যেও দেখতে পাই, আবার ঠিক তেমনিভাবে মাছের কথা আপনি বলেন তাদের মধ্যেও দেখা দিতে পারে। তা এগুলো থেকে আপনারা কিভাবে এড়িয়ে চলবেন, কিভাবে মাছের চারাপোনা উৎপাদন করতে গিয়ে কী কী সমস্যা হতে পারে তা থেকে কিভাবে বের হবেন, আর সর্বোপরি মাছের ব্রিডিংটা কেমনভাবে করা উচিত সে বিষয়ে এতক্ষণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানালেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ কাঁঠাল। ডক্টর দেবীপ্রসাদ কাঁঠাল, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের।

0: শ্রোতা বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকের আমাদের এখানেই থামতে হচ্ছে, আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আজকের মতো সবাইকে নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

পর্বতে হর পার্বতী আকাশনে বসে আছেন। মা বললেন, ওগো ভোলানাথ, সপ্তকাণ্ড বিশিষ্ট রামায়ণের আদিকাণ্ডে প্রভু রামচন্দ্রের আবির্ভাবের কথা কিঞ্চিৎ বর্ণনা করো। তখন ভোলানাথ ঊর্ধ্বে বাহু তুলে

রাবণ কুম্ভকর্ণ প্রভৃতি রাক্ষসগণ যখন ব্রহ্মার বরে বলিয়ান হই দেবগণ এবং সাধুগণের উপরে প্রচন্ড ভাবে আক্রমণ চালিয়ে যেতে লাগল, ওই সময় পৃথিবী পাপ ভারে ভারাক্রান্ত হয়ে দেবগণকে বললেন, হে দেবগণ, আমি পাপের ভার আর সহ্য করতে পারছি না, আপনারা অবিলম্বে প্রতিকার করুন। এই কথা শুনে সকল দেবতাগণ চললেন সেই ক্ষীর সাগরে অনন্ত শয্যায় শায়িত যোগ নিদ্রা বিভূত শ্রীনারায়ণের কাছে গিয়ে বলছেন,

দেবগণের করুণ প্রার্থনায় নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হল। তিনি বললেন, হে দেবগণ, আমি অবিলম্বে অযোধ্যার রাজা দশরথের ঘরে রাম রূপে অবতীর্ণ হই, ধনুর্বাণ ধারণ করি, ভাতৃগণ সহ সমস্ত পাপাচারী দুর্জনগণকে নিধন করব। নারায়ণের এই আশ্বাস বাণীতে আশ্বস্ত হই সকলেই শ্রীরামচন্দ্রের আগমনের প্রতীক্ষা করতে লাগলেন। আর এদিকে অযোধ্যার রাজা দশরথ একদিন মৃগয়ায় গিয়ে অদূরে জল বুকবুকের শব্দ পেয়ে ভাবলেন, হরিণ বা হরিণী জল পান করছে, তাই তিনি শব্দভেদি বান মারলেন। আর ওদিকে অন্ধকমুনির পুত্র সিন্ধু নাম ধরে কলসিতে জল ভরে সেই সরোবরে মৃগজ্ঞানে হানেবান রাজা দশরথ বানাগাতে পড়ে মুনি প্রাণেষ্ঠাগত। মৃগের উদ্দেশ্যে দশরথ ছুটে গেলেন, সেইখানে গিয়ে দেখলেন অন্ধকমুনির পুত্র সিন্ধুর বুকে বান বিদ্ধ হয়ে আছে। রাজা বললেন, হে ব্রাহ্মণ কুমার, আমি না জেনে অজ্ঞাত সারে তোমায় বান মেরেছি, আমাকে ক্ষমা করো। সিন্ধু বলল, রাজা রাজা, আমি আমার পিতা মাতার জল পিপাসা নিবারণের জন্য এই জলাশয়ে জল নিতে এসেছিলাম, ফিরে যেতে পারলাম না। আমি যে ছিলাম প্রাণ অন্ধ বাপ মার, ফল জলে ক্ষুধা তৃষ্ণা কে ঘুচাবে আর। রাজা রাজা, আমার বড় কষ্ট হচ্ছে, আহ রাজা, আমার মৃত্যুর পর মৃত দেহটা তাদের কাছে নিয়ে যেও, আর এই কমণ্ডলুতে জল নিয়ে গিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করো। মৃত্যুকালে সিন্ধুমণি নারায়ণে ডাকি, নারায়ণ বলিতে উঠিল রক্ত মুখে, সিন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করল। রাজা দশরথ মৃত মুনিকে কাঁধে নিয়ে কমণ্ডলুতে জল নিয়ে কাঁদতে কাঁদতে অন্ধকের বনে গেলেন। আর এদিকে অন্ধ কি বলছে, নাথ নাথ, পুত্রের আসতে এত বিলম্ব হচ্ছে কেন? অন্ধক বললেন, আজ হয়তো কাছাকাছি ফল না পেয়ে অনেক দূরে চলে গেছে, তাই ফিরতে বিলম্ব হচ্ছে। হঠাৎ শুনতে পেলেন শুষ্ক পাতার মচমচ শব্দ, দুজনেই ভাবলেন এই বুঝি সিন্ধু এলো। বললেন, সিন্ধু ফল জল এনেছ, জল দাও। রাজা দশরথ জল দিলেন, জল পান করে দুজনার তৃষ্ণা নিবারণ হল। এইবার দশরথ বলছেন, মুনি আমি তোমার সিন্ধু নই, আমি রাজা দশরথ। রাজা দশরথ, তুমি কেন এসেছ, তুমি কেন জল দিলে? তখন দশরথ বললেন, হে মুনিবর, আমি মৃগয়া এসে জল বুকবুকের শব্দ পেয়ে হরিণ বা হরিণী মনে করে অলক্ষ্য হতে শব্দভেদি বানে সিন্ধুকে নিধন করে ফেলেছি, এই নাও মৃত দেহ। তখন মুনি সেই মৃত দেহকে বক্ষে নিয়ে কাঁদতে লাগলেন, আর সিন্ধুর জননী পুনঃ পুনঃ সিন্ধুর মুখ চুম্বন করছেন, আর বলছেন, সিন্ধু ওরে সিন্ধু, আমায় মা বলে ডাক, তুই যে আমার বুক ভরা ধন।

অন্নমণি বললেন, রাজা দশরথ, বিনা দোষে তুমি আমার পুত্রকে হত্যা করেছ, আমি অভিশাপ দেব, পুত্র শোকে আজই আমি প্রাণ ত্যাগ করব, আমার মতো তোমাকেও একদিন হা পুত্র বলে মৃত্যুকে বরণ করতে হবে। এই কথা শুনে রাজা দশরথ অট্টহাস্য করে বললেন, মুনি, তুমি পুত্র শোকে জ্ঞান শূন্য, তুমি তো জানো না আমার কোনো পুত্র সন্তান জন্মায়নি, পুত্র যার জন্মায়নি তার কি পুত্র শোকে জীবন যেতে পারে? নিষ্ফল অভিশাপ। মুনি বললেন, না, এ ব্রহ্মবাণী নিষ্ফল হবে না, এই নাও তোমাকে একটা শ্রীফল দান করছি, এই শ্রীফল নিয়ে গিয়ে ঋষ্বর সিংহ মুনিকে এনে অযোধ্যায় পুত্রেষ্টি যজ্ঞ করো, সেই যজ্ঞ মধ্যে ফলটি প্রদান করো, যজ্ঞ অবসানে তোমার তিন রানী যথা কৌশল্যা কৈকেয়ী সুমিত্রাকে যজ্ঞের চরু খেতে দিও, চরু খেয়ে তিন রানীর গর্ভ হবে, তিন রানীর গর্ভে তুমি চারিটি পুত্র সন্তান প্রাপ্ত হবে, আমার আদেশ নামকরণ করবে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, আর ওই যে জ্যেষ্ঠ পুত্র রাম, একদিন কোথা রাম বলতে বলতে তোমার জীবন যাবে। এতে তো বলিয়া মুনি নারায়ণে ডাকে, নারায়ণ মন্ত্র জপি মরে পুত্র শোকে, পতিব্রতা নাহি যিয়ে পতির মরণে, অন্ধ কি ছাড়িল প্রাণ অন্ধকের শনি। রাজা দশরথ চন্দন কাষ্ঠের চিতা প্রস্তুত করে দুইজনকে দুই দিকে মধ্যখানে তাদের পুত্র সিন্ধুকে শয়ন করিয়ে কাষ্ঠে কাষ্ঠ ঘর্ষণ করত, দাউ দাউ করে জ্বলে উঠল চিতা, তারপর চিতা প্রক্ষালিয়া সেই সরোবর নীরে কান দিয়া গেলেন রাজা অযোধ্যা নগরে। অযোধ্যায় ফিরে এসে গুরু বশিষ্ঠের পরামর্শে বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্বর সিংহ মুনিকে আনয়ন করলেন, আর সব মুনি ঋষিগণকে নিমন্ত্রণ করলেন শুভক্ষণে শুভ লগ্নে।

পুত্রেষ্টি যজ্ঞ অনুষ্ঠিত হলে পূর্ণাহুতির দিন বিশ্ব সিংহ মুনি দিল যজ্ঞে আহুতি। যজ্ঞ হইতে উঠে চলু বিষ্ণুর আকৃতি, অন্ধক মুনির দেওয়া শ্রীফলটি যজ্ঞ মধ্যে প্রদান করলেন। তারপর তুলিলে চরুমুনি সুবর্ণের থালে, দশরথ হাতে দিয়া কহে শুভ কালে, যাও রাজা অন্তঃপুরে যাও। রাজা অন্তঃপুর মধ্যে প্রবেশ করে সম্মুখে কৌশল্যা ও কৈকেয়ীকে দেখতে পেয়ে দুই ভাগ করে দুজনকে দিলেন। পরে সুমিত্রা এসে কান্না আরম্ভ করেছিলেন। তখন কৌশল্যা বললেন, আমার থেকে অর্ধেক তোকে দেব, ইহাতে তোমার যদি জন্মে নন্দন, আমার পুত্রের সাথে রবে কোষে জন। এই কথা শুনে কৈকেয়ী বললেন, আমিও চরুর অর্ধেক দেব, আমার চরুর অংশে যে পুত্র জন্মাবে সেও আমার পুত্রের সঙ্গী হবে। দিদি, তোমাদের কথাই আমি মেনে নিলাম। এই তিন রানী সেই যজ্ঞ চরু ভোজন করলেন।

পত্রপত্রই বিদিত হরি প্রীত মধ্য দিবসয়তে শীতন ঘাম পাবন কাল লোক বিশ্রাম। পবিত্র চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বস নক্ষত্রে ভগবানের প্রিয় অভিহিত মুহূর্তে দুপুর বেলায় যখন বেশি শীত নয় আবার বেশি গ্রীষ্ম নয় এমন শান্তির সময় জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীরামচন্দ্র। কৌশল্যামাকে প্রথমে চতুর্ভুজ মূর্তিতে দর্শন দিয়ে পরে রামলীলার আরম্ভ হেতু ও মা ও মা বলে কাঁদতে লাগলেন। ওই সময়ে কৈকেয়ী মা ও একটি পুত্র প্রসব করলেন আর সুমিত্রা মা যমজ পুত্র প্রসব করলেন। গোস্বামী তুলসীদাসজি বলেছেন, যোগানন্দ সিন্ধু সুখ রাশি শ্রীকরতে ত্রৈলক্য সুপাশি সুখ ধাম রাম যশ নাম অখিল লোকদায়ক বিশ্রাম। যে আনন্দ সাগর সুখের কণায় তিন লোকেরা সুখী হয় তিনি সেই সুখদা অখিল লোকের বিশ্রামদায়ক ইহার নাম শ্রীরাম। বিশ্বভরণ পোষণ কর জয়ী তা কর নাম ভরত যশ হই যাকে সুমিরন তেরি পুনাশ।

নাম শত্রুঘ্ন বেদ প্রকাশা, যিনি বিশ্ব ভরণ এবং পোষণ করেন তার নাম ভরত, আর যাকে স্মরণ করলে শত্রু নাশ হয়ে থাকে তার নাম শত্রুঘ্ন। লক্ষ্মণ ধাম রাম প্রিয় জগত অধর, গুরু বশিষ্ঠ তেরি রাখা লক্ষ্মণ নাম উদার, সুলক্ষণের নিবাস স্থান এবং জগতের আশ্রয় স্থল রামের অত্যন্ত প্রিয়, তাই গুরু বশিষ্ঠ লক্ষ্মণ এই উদার নামটি রাখলেন। রামের জন্ম শুনি না।

এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে এখন শুনবেন সমীক্ষা।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম রাসবিহারী বসু, লিখেছেন অনিন্দ চট্টোপাধ্যায়। সেদিন ১৯১২ সালের ২৩শে ডিসেম্বর, খোদ ব্রিটিশ বড়লাট লর্ড হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী বোমা হামলা চালানো হল। অল্পের জন্য রক্ষা পেলেন ব্রিটিশ সম্রাটের প্রতিনিধি। অনুশীলন সমিতির বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাসকে সঙ্গে নিয়ে, যিনি এই অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছিলেন, তিনি বিপ্লবী রাসবিহারী বসু। ১৮৮৬ সালের ২৫শে মে তাঁর আত্মপ্রকাশ। এমন এক সময় তাঁর জন্ম যখন ভারত জুড়ে মহামারীর প্রকোপ দেখা দিয়েছে, চলছে দুর্ভিক্ষ, সামগ্রিকভাবে ব্রিটিশ শাসনের প্রতি মন বিষিয়ে গেছে রাসবিহারীর। ২০১৬ সালে জি মাইকেল হফের লেখা উপন্যাস দোজ হু রিমেইনে বলা হয়েছে, হার্ড টাইমস ক্রিয়েট স্ট্রং মেন, অর্থাৎ দুঃসময় বীরের আবির্ভাব অবশ্যম্ভাবী। রাসবিহারী বসুর জীবনের সঙ্গে এই ভাবনা সর্বতোভাবে মিলে যায়। কিছুকাল হুগলির চন্দননগরে তাঁর মামার বাড়িতে ছিলেন তিনি। সেখানে ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন রাসবিহারী ও তাঁর বন্ধু শ্রীশচন্দ্র ঘোষ। ১৯০৮ সালে বিখ্যাত আলিপুর বোমা মামলা থেকে বাঁচতে রাসবিহারী অবিভক্ত বাংলা ত্যাগ করে দেরাদুন পাড়ি দেন। সেখানে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে হেড ক্লার্ক পদে চাকরি নেন তিনি। সেখানেই যুগান্তরের অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্পর্শে আসেন রাসবিহারী। বাংলা এবং উত্তরপ্রদেশের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর।

0: ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের ওপর প্রাণঘাতী হামলা চালানোর পর ব্রিটিশ পুলিশ হন্যে হয়ে খোঁজ আরম্ভ করে তাঁর। রাসবিহারীর খোঁজ দিতে পারলে 1,00,000 টাকা পুরস্কার মূল্য ঘোষণা করা হয়। তবে ছদ্মবেশের সম্রাট রাসবিহারীকে ব্রিটিশ পুলিশের পক্ষে ধরতে পারা অসাধ্য ছিল। 1913 সালে বাঘাযতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর রাসবিহারী নতুন উদ্যমে বিপ্লবের কাজে ঝাঁপিয়ে পড়েন। তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দু জার্মান বিপ্লবের বীজ অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পর পুলিশের চোখে ধুলো দিয়ে রাসবিহারী 1915 সালে চিরতরে ভারত ত্যাগ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় প্রিয়নাথ ঠাকুরের পরিচয়ে জাপানে পাড়ি দেন। জাপানে কিছু দক্ষিণপন্থী বিপ্লবী সংগঠন রাসবিহারীকে আশ্রয় দেয়। এদিকে ব্রিটিশ সরকার জাপান সরকারের ওপর ক্রমাগত চাপ দিতে থাকে রাসবিহারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই কারণে জাপানেও বেশ কিছুদিন আত্মগোপন করে থাকতে হয় তাঁকে। 1916 সালে অবস্থার উন্নতি হলেও জাপানে রাসবিহারীকে সন্দেহের চোখেই দেখা হতে থাকে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে এগিয়ে আসেন রাসবিহারীর বন্ধু মিৎসুরু তোয়ামা। তিনি নাকামুরায়া বেকারির কর্ণধার আইজো সোমা ও কোক্কো সোমার কন্যা তোশিকো সোমার সঙ্গে রাসবিহারীর বিবাহের প্রস্তাব দেন। 1918 সালে তোশিকোর সঙ্গে বিবাহ হয় তাঁর। রাসবিহারীকে ভালোবেসে বোস অফ নাকামুরায়া উপাধি দেন সেখানকার মানুষ। পরে 1923 সালে জাপানের নাগরিকত্ব লাভ করেন তিনি। 1942 সালে যখন রাসবিহারীর শরীর ভেঙে পড়ছে, সেই সময় এ এম নায়ারকে সঙ্গী করে তিনি জাপান কর্তৃপক্ষের কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের পাশে দাঁড়ানোর পক্ষে জোরালো সওয়াল করেন। সেই বছরই ভারতীয় স্বাধীনতা লীগ স্থাপন করে 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক রূপে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বরণ করে নেন তিনি। 1945 সালে যক্ষায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জাপান সরকার তাঁর মৃত্যুর আগে রাসবিহারীকে অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মানে ভূষিত করে। যে কজন স্বাধীনতা সংগ্রামীকে ব্রিটিশ পুলিশ কখনো ধরতে পারেনি, রাসবিহারী তাঁদের অন্যতম। বিভিন্ন প্রজন্মের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছেন তিনি। তাঁর 140তম জন্মবার্ষিকীতে আমাদের সামান্য শ্রদ্ধার্ঘ্য। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রে আজ 340 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি জনসভায় শ্রী শাহ জোর দিয়ে বলেন, সরকার দেশের সীমান্ত সুরক্ষিত করতে এবং অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এক সপ্তাহের মধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে 600 হেক্টর জমি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানান।
1: ঘুষপেটিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প আর ইসকে লিয়ে নরেন্দ্র মোদী জি নে এক ডেমোগ্রাফি চেঞ্জ কমিশন কমিটি বানানে কা নির্ণয় কিয়া হে এ হাই পাওয়ার কমিটি দেশ ভর মে জনসংখ্যিকী কা জো কৃত্রিম বদলাও হুয়া হে উসকে কারণো কি ভি চিন্তা করেগি উসকে উপায়ো কি ভি চিন্তা।

0: और इसके लिए कोई कानून बनाने की जरूरत है तो इसकी भी चिंता करें।
1: वीर सावरकरের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রী শাহ মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। তিন দিনের গুজরাত সফরে শ্রী শাহ আজ জেধভা গ্রামের একটি হ্রদ, নবনির্মিত গ্রন্থাগার এবং নতুন প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন অলিম্পিক, কমনওয়েলথ এবং বিশ্ব পুলিশ ও ফায়ার গেমসের জন্য পরিকাঠামোগত প্রস্তুতি পর্যালোচনার উদ্দেশ্যে শাহিবাগ সার্কিট হাউসে একটি উচ্চ পর্যায়ের সভায় পৌরোহিত্য করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সাইপ্রাসে সেদেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেছেন, বৈঠকে উভয় পক্ষ পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভূমধ্যসাগরে ভারতের স্বার্থ নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, সাইপ্রাসের রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর উভয় দেশের অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে। ডক্টর জয়শঙ্কর সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের একটি বেসরকারি বৈঠক জিমনিকেও অংশ নেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে লোকভবনে রাজ্যপালের সচিবের হাতে তুলে দেওয়ার কথা জানান। ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের জন্য আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। 136 জনেরও বেশি বিধায়কের সমর্থনে বিধানসভায় তাঁর দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, কংগ্রেস হাইকমান্ড তাঁকে রাজ্যসভা আসনের প্রস্তাব দিলেও তিনি তা বিনীতভাবে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের পর 2023 সালে মে মাসে সিদ্দারামাইয়া দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট CUET UG 2026 পরীক্ষার সংশোধিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। NTA জানিয়েছে, পরীক্ষা এখন 31 মে এবং 6 ও 7 জুন অনুষ্ঠিত হবে। ঈদ উল আজহার কারণে আজকের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত করে নতুন এই সূচি ঘোষণা করা হল। NTA জানিয়েছে, অ্যাডমিট কার্ড NTA-র অফিসিয়াল ওয়েবসাইট CUET.NTA.NIC.IN থেকে ডাউনলোড করা যাবে। যেসব পরীক্ষার্থীর পরীক্ষা আগামী মাসের 6 ও 7 তারিখে রয়েছে, তাদের অ্যাডমিট কার্ডও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেছেন, আলোচনা, বিতর্ক, ঐক্যমত এবং ভিন্নমতের উপর ভিত্তি করেই গণতন্ত্র বিকশিত হয়। দিল্লি বিধানসভায় আজ 1924 থেকে 1930 সাল পর্যন্ত তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সংসদের নিম্নকক্ষের 407 অধিবেশনের কার্যবিবরণীর 89 খণ্ডের সংকলন প্রকাশ করে শ্রী বিড়লা বলেন, এই সংগ্রহটি ভবিষ্যৎ প্রজন্ম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য এক অমূল্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য সংগ্রামী নেতাদের ইতিহাস, ঐতিহ্য এবং লিপিবদ্ধ বিতর্কগুলো সংরক্ষণ করা সরকারের কর্তব্য। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, দিল্লির ক্যাবিনেট মন্ত্রী প্রবেশ সিং সাহেব এবং দিল্লির বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাও উপস্থিত ছিলেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, তেলেঙ্গানার কাজিপেট রেল উৎপাদন ইউনিট আগামী 5 বছরে 200 আন্তঃশহর ট্রেন তৈরি করবে। এই ট্রেনগুলি স্বল্প দূরত্বের যাত্রার জন্য সারা দেশে চালু করা হবে। শ্রী বৈষ্ণব আজ রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কাজিপেট রেল উৎপাদন ইউনিটটি চালু করার পরিকল্পনা পর্যালোচনা করেছেন। উর্দু সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক বশির বদর প্রয়াত, বয়স হয়েছিল 91 বছর। আজ দুপুর 12 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মধ্যপ্রদেশের ভোপাল টকিজের নিকটবর্তী একটি কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দীর্ঘদিন স্মৃতিভ্রংশ রোগে ভুগছিলেন, স্বাস্থ্যেরও ক্রমাগত অবনতি হচ্ছিল। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরে মিরাট কলেজে উর্দু বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনে রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকাল থেকেই ভক্তরা ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নতুন দিল্লির জামা মসজিদ, ফতেহপুরী মসজিদ

0: এবং শাহি ঈদগাহে প্রধান সমাবেশগুলি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে নামাজে ইমামরা জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং ভ্রাতৃত্বের চেতনায় উৎসবটি উদযাপন করার জন্য আহ্বান জানান। দেশের অন্যান্য অংশ থেকেও ঈদের খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি ঈদ উল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েক দশক পর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাখোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। ত্রিপুরায় প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয় আগরতলার ঐতিহাসিক গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে, যেখানে শত শত ভক্ত শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হন। বাংলাদেশেও উৎসবের আমেজে ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজের জন্য ভক্তরা ভোর থেকেই মসজিদ ও ঈদগাহে জড়ো হতে শুরু করেন। রাজধানী ঢাকায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 7:30 থেকেই এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক উপদেষ্টার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। চলতি বছরের শেষে ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে এই ঘোষণাটি বিতর্কের সৃষ্টি করেছে। নেতানিয়াহু ইতিমধ্যেই তিনটি পৃথক দুর্নীতির মামলায় অভিযুক্ত। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, 2024 সালে একটি জার্মান সংবাদপত্রের কাছে গোপনীয় নথি ফাঁসের ঘটনায় তারা জোনাটান উরিচের বিরুদ্ধে অভিযোগ আনার পরিকল্পনা করছে। সমালোচকদের অভিযোগ, গাজা যুদ্ধের সময় হামাসের সঙ্গে আলোচনা ব্যর্থ হবার দায় এড়াতে নেতানিয়াহুকে সাহায্য করার উদ্দেশ্যেই এই তথ্য ফাঁস করা হয়েছিল। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে এইচএস প্রণয় আজ সিঙ্গাপুর ওপেন থেকে বিদায় নিয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু দ্বিতীয় রাউন্ডের ম্যাচের শেষে আজ জাপানের রিকো গুঞ্জিকে 21-9, 21-12 গেমে পরাজিত করেছেন। শেষ আটের পর্বে সিন্ধু কোরিয়ার শীর্ষ বাছাই আন সে ইয়াং এর মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই কুনালভূত বিদিতসান পিঠের সমস্যার কারণে মাত্র 2 পয়েন্ট খেলার পর অবসর নেওয়ায় লক্ষ্য সেনও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তিনি এরপর জাপানের কোকি ওয়াতানাবের মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টির জুটিও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্বিক চিরাগ জুটি মালয়েশিয়ার খাই জিং কাং এবং অ্যারন তাইয়ের মুখোমুখি হবেন। ভারতীয় মিক্সড ডাবল জুটি ধ্রুব কবিলা ও তানিশা ক্র্যাস্টও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। অন্যদিকে সিঙ্গাপুরের লোহ কিন ইউয়ের কাছে হেরে যান এইচএস প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশে থাকা প্রত্যেক অনুপ্রবেশকারীকে শনাক্ত করে ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বরিষ্ঠ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন। এনটিএ চলতি বছরের সিইউইটি ইউজি পরীক্ষার পরিবর্তিত সূচি এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ পালিত হচ্ছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। খবর শেষ হল, এর পরের খবর শুনুন 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আজকের প্রসঙ্গ। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 শুনবেন অন্বেষা। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরত শিল্পী রাজীব চক্রবর্তী। রাত 9:30 শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সোনালী রায় চৌধুরী। রাত 9:45 বাঁশি, শিল্পী অমল আচার্য। রাত 10টায় শ্রবণের স্বাস্থ্য, বিশ্ব তামাক মুক্ত দিবস এবং গরমকালের খাওয়া দাওয়া, সংকলন রূপময় কোলে। রাত 10:30 লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস। 10:50 আধুনিক গান, শিল্পী মান্নাদি। রাত 11:10 পরম্পরা, পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস গিরি।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত আটটায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, রাত আটটা বেজে পনেরো মিনিটে নানা রঙের গান, সাড়ে আটটায় স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত নটা বেজে ষোলো মিনিটে শুনবেন স্পটলাইট, দশটা বেজে তিরিশ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, রাত এগারোটা বেজে দশ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এসসি দাস, এডিপিএস, ফার্স্ট ব্র্যাকেট ওপেন সি এস, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com বা pg@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাকা আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 0332120250, 0332120612 এবং 0332120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা। এখন বিজ্ঞাপন বিরতি এবং তারপর খবর।
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষার পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গে জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে একটি সম্মেলনের আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্ন সভাঘরে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের উদ্বোধন করবেন। নবান্ন সূত্রে খবর, জনগণনা প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসন, পুরসভা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। বাড়ির তালিকাকরণ, প্রশাসনিক সীমানা আপডেট, তথ্য সংগ্রহের জন্য কর্মীদের প্রস্তুতি এবং ডিজিটাল পরিকাঠামো তৈরির কাজও শুরু হতে পারে খুব শীঘ্রই। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার রাজনৈতিক কারণেই জনগণনা প্রক্রিয়া আটকে রেখেছিল বলে এর আগে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার মায়াপুরে ইস্কন মন্দিরে যান। সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে মায়াপুর পৌঁছে সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন তিনি। গোশালা ঘুরে দেখার পর গোপুজোতেও অংশ নেন মুখ্যমন্ত্রী। এরপর মায়াপুরের

0: চন্দ্রোদয় মন্দিরের রাধা মাধব নৃসিংহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহের সামনে পূজার্চনায় অংশ নেন শুভেন্দুবাবু। মানুষের কল্যাণে এদিন পূজার্চনায় তিনি অংশ নিয়েছেন বলে পরে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী জানান।
1: আমি দায়িত্ব নেওয়ার পরে কালীঘাট মাতার দর্শনও করেছি, আমি বেলুড় মঠে গিয়ে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণদেবেরও দর্শন করেছি, জৈন মন্দিরে গেছি, লক্ষ্মীনারায়ণ মন্দিরে গেছি। আমার ইস্কনে আসার একটা ইয়ে ছিল, আমি 9 তারিখে দায়িত্ব নিয়েছি, ইস্কনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদ চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রীচৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছিলাম।
0: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে স্বচ্ছতা রক্ষার কারণে উপভোক্তার বিশদ তথ্য সরকার চেয়েছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকার যাচাই প্রক্রিয়া চালাবে বলে এদিন জানিয়েছেন তিনি। রাজ্যে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষ এমনকি অনুপ্রবেশকারীরাও টাকা পেতেন বলে অভিযোগ করেছেন অগ্নিমিত্রা পাল। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রায় 30 লক্ষ অযোগ্য ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন।
1: এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে।
0: উল্লেখ্য, ভুয়ো তথ্য দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের বহরমপুর থেকে রাকিবুল শেখ নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মোহনপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তম কুমার সাউ নামে এক ব্যক্তিকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। 2023 সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকছিল। ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বলেও জানা গেছে। আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় আজ বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ওই পৌরসভার চেয়ারম্যানের লুকিয়ে রাখা 2 কোটি টাকারও বেশি উদ্ধার করেছে পুলিশ। দুর্নীতির সঙ্গে যুক্ত অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে হাবড়ার জয়গাছি সুপার মার্কেটের বস্ত্রহাটের উন্নয়নের নাম করে বিপুল টাকা অনুদান নেওয়ার অভিযোগে পুরপ্রধানকে এদিন ঘেরাও করেন ব্যবসায়ীরা। প্রায় 2.5 ঘন্টা ঘেরাও থাকার পর পুরপ্রধান টাকা ফেরতের মুচলেকা দিয়ে রেহাই পান। কলকাতার ট্যাংরা থানা এলাকা তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় থেকে বিপুল সংখ্যক ভোটার এবং আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে তৃণমূল নেতারা ওই নথিগুলি জমা রেখে দিয়েছিল। বেলেঘাটা বিধানসভার অন্তর্গত কার্যালয়টি নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তালা বন্ধ করে রাখা হয়েছিল। যোগ ব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে কলকাতায়। দিনটি পালনের মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং। মধ্য কলকাতার রেড রোড বা সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতোমধ্যেই সেনাবাহিনী ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থাকতে পারেন। অংশ নেবেন যোগ বিশারদ রাও। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই লক্ষ্যে 5 সদস্যের একটি কমিটি তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সংগঠন নীলাঞ্জন বিশ্বাস কমিটির নেতৃত্ব দেবেন। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অশান্তির ক্ষেত্রে প্রস্তুতি খতিয়ে দেখে 15 দিনের মধ্যে এই কমিটিকে বিশদ রিপোর্ট কমিশনারের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন সরঞ্জাম উপযুক্ত সংখ্যায় রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে কমিটি। দিল্লি পুলিশ, CRPF এবং কেন্দ্রীয় বাহিনীর সমকক্ষ হিসেবে কলকাতা পুলিশকে সজ্জিত করার পরিকল্পনা রয়েছে লালবাজারের। হুগলির ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী সহ 9 কাউন্সিলর আজ ইস্তফা দিয়েছেন। তারা সবাই পৌরসভার নির্বাহী আধিকারিকের কাছে লিখিতভাবে আজ পদত্যাগপত্র জমা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনীতি

0: রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডলের 7 জুন পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়। হুমকি তোলাবাজির সহ একাধিক অভিযোগ রয়েছে ওই বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি ওড়িশার পুরীর একটি হোটেল থেকে দিলীপ মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA চলতি বছরের স্নাতক স্তরে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা CUET UG-র পরিবর্তিত তারিখ এবং অ্যাডমিট কার্ড আজ প্রকাশ করেছে। NTA জানিয়েছে 31 মে এবং 6 ও 7 জুন এই পরীক্ষাগুলি নেওয়া হবে। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। বেশ কয়েক দশক পর রেড রোড থেকে সরে আজ ব্রিগেড প্যারেড ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ। ইসলাম ধর্মাবলম্বী কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ এতে সামিল হন। নাকোদা মসজিদেও দুদফায় পড়া হয় নামাজ। রাজ্যের বিভিন্ন জেলা থেকেও যথোচিত মর্যাদায় ঈদুজ্জোহা পালনের খবর এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN Ravi ঈদ উল আজহা উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
1: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে কিছুটা কম থাকবে, তারপর পরবর্তী কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কমে যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল থেকে পরবর্তী 3-4 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও কমবে।
0: মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মেট্রো রেল নিউ গড়িয়া দক্ষিণেশ্বর ব্লু লাইন করিডোরে ইস্পাতে থার্ড রেল পরিবর্তন করে অ্যালুমিনিয়াম থার্ড রেল স্থাপনের কাজ সম্পূর্ণ করেছে। উন্নত উচ্চ পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহারের ফলে প্রায় 50,000 টন কার্বন নিঃসরণ কমবে বলে মেট্রোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জনগণনার কাজ সুচারুরূপে সম্পন্ন করতে রাজ্য সরকারের উদ্যোগে আগামীকাল নবান্নে প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। যোগব্যায়ামের প্রসারে আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানটি এবার কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা পুলিশের আধুনিকীকরণের জন্য 5 সদস্যের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। চিরাচরিত ধর্মীয় মর্যাদায় আজ ত্যাগের উৎসব ঈদ উল আজহা পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
4: তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। গত পর্বে আমরা এ নিয়ে আলোচনা করেছি আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে। আয়ুর্বেদের বিষয়ে অনেক কিছু জেনেছি। এইবারের এই পর্বে যে কথা আমাদের আগের পর্বে বাকি রয়ে গেছিল সেই নিয়ে আলোচনা করব। সুমিতবাবু, আপনাকে আরও একবার আকাশবাণীতে স্বাগত। আপনি এবারে আমাকে একটু বলুন যে এই গরমকালে আমরা অনেকেই কিন্তু হজমের সমস্যায় ভুগি বা অম্বল খুব বেশি হয় বা অনেকের আবার অনিদ্রাতেও ভোগেন, এই বিষয়ে আয়ুর্বেদের পরামর্শ কী?
5: এই যে হজমের সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা যে প্রিকশন নিতে পারি আর কিভাবে সেটাকে থেকে বেরিয়ে আসতে পারি, এক হচ্ছে যে মানুষ সকালবেলা উঠে যদি যোগাভ্যাসে মন দেন, দ্বিতীয় তার আহারে মন দেন। সে সারা বছর যে ধরনের খাওয়ার খেয়ে অভ্যস্ত, গ্রীষ্মকালে তার ঋতু অনুযায়ী, শুধু এটা গ্রীষ্মকাল বলে নয় প্রত্যেক ঋতুতে একটি খাওয়ারের এবং তার লাইফস্টাইলের রেসিপি, তার দিক নির্দেশ কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে। তাকে আয়ুর্বেদ শাস্ত্রে ঋতুচর্যা বলা হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ঋতুতে, যেমন একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে, আমরা যে হরিতকি খাই সেক্ষেত্রে এই হরিতকিতে ঋতু হরিতকি বলা আছে। আমি সময়ের অভাবে আমি আর পুরোটা বলছি না, এই গ্রীষ্ম

শীতকালে হরিতকি গুড়ের সাথে খেতে বলা রয়েছে, বর্ষাকালে সৈন্ধব লবণের সাথে খেতে বলা হয়েছে, আবার শীতকালে পিপুলের সাথে খেতে বলা হয়েছে। ঠিক যে ঋতুতে যে বিষয়টা আমার শরীরে অভাব দেখা দেয়, যে রসের ঘাটতি দেখা দেয়, সেই পদার্থের সঙ্গে কিন্তু হরিতকি খেতে বলা আছে। অর্থাৎ এক্ষেত্রে আমি সারা বছর এক ধরনের খাওয়ার খাচ্ছি, সারা বছর তো ওই খাওয়ারটা বা ওই পদার্থটা আমার

0: অম্লবিত্ত, যেটা আপনি অম্বল বলছেন, তো এই ধরনের সমস্যা কিন্তু আমরা থেকে বেরিয়ে যাব।
1: এতক্ষণ যে আলোচনা করলাম সার্বিকভাবে আয়ুর্বেদের দ্বারা কিভাবে উপকৃত হতে পারেন সব মানুষ, তো একটু শিশু আর প্রবীণদের কথায় আসি। এই গরমকালে শিশুর বা প্রবীণদের, মানে শিশু বা প্রবীণরা যে বিশেষ ধরনের সতর্কতা তাদের নেওয়া দরকার গরমকালে, এটা নিয়ে আপনি যদি একটু বলেন।
0: ঠিক, দেখুন শিশুরা এই সময় একটা বড় সমস্যা দেখা যায়, যত গ্রীষ্মকাল এগিয়ে আসে তত ওরা বেশি পরিমাণে ইরিটেট হতে থাকে, এক্সেসিভ ইরিটেট ওদের মধ্যে থাকে। কখনো কখনো ওদের ক্ষেত্রে প্রস্রাবের আউটপুট কমে যায়, অর্থাৎ পেচ্ছাপ তার কম হওয়া, কখনো খেতে চায় না, এই ধরনের
1: মেজাজ খিটখিটে হয়,
0: একদম এই ধরনের কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায়। সেক্ষেত্রে যেটা ধ্যান দিতে হবে, বড়দের ক্ষেত্রে যেমন খাওয়ারের পরিবর্তন করতে হবে, শিশুদের ক্ষেত্রেও কিন্তু খাওয়ারের পরিবর্তনটা রাখা দরকার। দ্বিতীয়, একটা বাচ্চা সে কেমন রুমে আছে, সেই রুম টেম্পারেচার কেমন, সারা বছর যে ধরনের রুমে থাকে গ্রীষ্মকালের সেই ধরনের রুমে থাকলেও অনেক সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই ঘরের মধ্যে গরম বাতাস প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে সেইটা কেমন। অনেকে আছেন যে বাচ্চা সারা বছর যেমনভাবে খেলাধুলো করে খেয়াল করছেন না, বাচ্চাটি গ্রীষ্মকালেও সেরকম রয়েছেন, তাতে কি হচ্ছে বাইরের প্রকৃতি তো গরম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই বাচ্চাটি ওই প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে পারছে না, সেক্ষেত্রে ওর কষ্ট হচ্ছে। বাচ্চারা অনেক সময় বলতে পারে ঠিক করে বা বলতে পারে না, সেক্ষেত্রে আমরা যদি বাড়ির বড়রা যেমন করে আমরা খাওয়ারের দিকে ধ্যান দেব, বাচ্চার ক্ষেত্রেও কিন্তু আমরা যদি সহজপাচ্য সুপাচ্য খাবারের দিকে মন দিই এবং তাকে ঠান্ডা জায়গার মধ্যে রাখা, বাড়িতে রাখার চেষ্টা করা, যে বাইরে না বেরোনো, বড়রা যেমন বেরোচ্ছে না তাকেও বাড়ির মধ্যে রাখা চেষ্টা করা, এক্ষেত্রে কিন্তু বাচ্চা অনেক বেশি সুস্থ থাকবে। এবং যে পানীয় আমি আগের এপিসোডেও বলেছিলাম, এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কিশমিশ খেজুর এগুলো দিয়ে আমরা যদি পানীয়, এবং দেখুন বাচ্চারা যে ফল খাওয়ান অনেকে বিভিন্ন ধরনের, কিন্তু পানীয়র ক্ষেত্রেও আমরা সেই বাচ্চাদেরকে তাকে তরমুজ খাওয়াতে পারি, তরমুজের আমরা যদি তাকে জুস বানিয়ে দিই সেক্ষেত্রে বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি, এগুলো আমরা চেষ্টা করতে পারি, তাতে বাচ্চা সুস্থ থাকবে। আর বড়দের ক্ষেত্রেও দেখুন ডিহাইড্রেশন হাইড্রেট করার জন্য যে নির্দেশনা, সেগুলোর ক্ষেত্রে কিন্তু বড়রাও মেনে চলবেন। বড়দের ক্ষেত্রে বা পূর্ণবয়স্কদের যারা বার্ধক্যের দিকে এগোচ্ছে তাদের ক্ষেত্রে, বয়স্ক মানুষদের, তাদের ক্ষেত্রে একটি বিষয় থাকে যে শীতকাল বাদে আমি কোনো সময় তেল মাখবো না শরীরে। সেক্ষেত্রে আমরা আয়ুর্বেদ চিকিৎসক হিসাবে সবাইকে বলি যে যদি সারা বছর কোনো মানুষ শরীরে তেল মাখার অভ্যাস করেন তাহলে কিন্তু তার শরীর অনেক বেশি সুস্থ থাকবে।
1: কারণ এই তেল মাখা, এটা কি সর্ষের তেলের কথাই বলছেন নাকি নারকেল তেলও মাখা যেতে পারে?
0: দেখুন সর্ষের তেলই মাখা যায়, যদি সঠিকভাবে পাওয়া যায় তাহলে সর্ষের তেল অবশ্যই মাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা সেই তেলকে বিভিন্নভাবে শুদ্ধিকরণ করতে পারি, সেটা বাড়িতে কাঁচা হলুদ একটুখানি দিয়ে তেলটাকে ফুটিয়ে নিয়ে রাখা যেতে পারে। তেল প্রতিদিন স্নানের আগে যদি মাখা যায় তাহলে শরীরে রুক্ষতা চলে যায় এবং বায়ু শরীর থেকে কমে যায়, বায়ুর যে বেড়ে থাকে সেটি কমে যেতে পারে। তো এক্ষেত্রে সাধারণ প্রিকশন মেজার কিন্তু নেওয়া যেতে পারে, এবং যেগুলো আমি ডায়েট এবং পানীয় তো অলরেডি বললাম, ওগুলো যদি মেনে চলেন বয়স্করাও সুস্থ থাকবেন।
1: আচ্ছা, গ্রীষ্মকালে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বজায় রাখতে আয়ুর্বেদে কোন ভেষজ বা উপাদানের কথা বলা হয়েছে, এটা যদি একটু এবারে বলেন।
0: বেশ, গ্রীষ্মকালের ক্ষেত্রেও যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আটকাতে হয় সেক্ষেত্রে কিন্তু গুলঞ্চ বা গিলয় এইটি কিন্তু গ্রহণ করা যেতে পারে। এখন প্রশ্ন আপনার এক্ষুনি মনে আসবে যে শুধু ভেষজের নাম তো বললে হবে না, ভেষজটি কীভাবে আমি ব্যবহার করব। গুলঞ্চ বা গিলয় ভেষজটি আমাদের পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামেও ভীষণ পাওয়া যায়। সেক্ষেত্রে একটি পূর্ণবয়স্ক গুলঞ্চ অন্তত কমপক্ষে যদি দুবছর বা তিন বছরের পুরনো কাণ্ড হয় সেক্ষেত্রে সেটি সেদ্ধ করে খাওয়া যেতে পারে, তার জলটি ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে খাওয়া যেতে পারে। এছাড়াও গিলয় সত্ত্ব বাজারে কিনতে পাওয়া যায় ওষুধ ফর্মে, বিভিন্ন কোম্পানি, আমি আর ওষুধ কোম্পানির নাম বলছি না, সেক্ষেত্রে এর ওষুধ পাওয়া যেতে পারে। কাঁচা গুলঞ্চের রস ফর্মে খাওয়া যেতে পারে, একটু তিক্ত স্বাদের হয় কিন্তু চরিত্রগতভাবে শীতল প্রকৃতির, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কাঁচা গুলঞ্চের রস বা কাঁচা গুলঞ্চ সিদ্ধ করা জল আমরা কিন্তু খেতে পারি।
1: আচ্ছা সুমিতবাবু, আমরা জানি যে তাপপ্রবাহের সময় বাইরে হয়তো কাজ করতে মানুষকে বারণ করা হয়, কিন্তু কিছু মানুষ আছেন যাদেরকে তাপপ্রবাহের মধ্যেও কিন্তু বাইরেই কাজ করতে হয়, রোদের মধ্যেই তাদের কাজ করতে হয়, সেক্ষেত্রে তাদের আয়ুর্বেদের কি বিশেষ পরামর্শ দেবেন?
0: বাইরে যখন মানুষদেরকে বেরোতেই হচ্ছে তো তাদের ক্ষেত্রে যেটা আমরা বারবার করে বলি যে উনি যেন জল অন্তত বহন করেন, যাতে জলের পরিমাণ, কেন সারা বছর যে পরিমাণ জল আমার শরীরে লাগে তার থেকে গ্রীষ্মকালে জল বেশি লাগে, তো সেক্ষেত্রে একটা বলা হয়ে থাকে যে আপনি 20 মিনিট অন্তর অন্তর কিছুটা জল পান করুন। এক,

0: দ্বিতীয় হচ্ছে যে সরাসরি রোদ লাগছে এমন জায়গাটা এড়িয়ে চলতে, মানে কাজ আপনি করুন, কাজ তো করতেই হবে, তো সেক্ষেত্রে যদি ডাইরেক্ট সানলাইট পড়ছে সেক্ষেত্রে যদি ওনারা একটু জায়গাটা এড়িয়ে চলেন, পরিবর্তন করেন। এইটা এই যে ধরুন আকাশবাণীর মাধ্যমে বিভিন্ন আপনারা মানুষকে সচেতনতার প্রচার করছেন, এই ধরনের অ্যাডভাইসারিগুলোকে মেনে চলা পত্রপত্রিকার মাধ্যমে, এবং যিনি যেখানে কাজ করছেন সেখানকার অথরিটিকেও সেই বিষয়ে জানানো, তারাও যেন কর্মচারীদের জানান এবং ফার্স্ট এডগুলো যেগুলো থাকে সেগুলো যেন ওনারা মেনে চলেন। তার সাথে সাথে যে আমরা পানীয়গুলোর উল্লেখ করলাম, যদি কেউ গ্রহণ করতে পারেন, অর্থাৎ আমি ধনে ভেজানো জল, সাধারণ জলের বদলে আমি বলছি ধনে ভেজানো জল খাবেন, তো সেক্ষেত্রে ধনে আর মিছরি এটা মিশিয়েই তিনি যদি আগের দিন রাত্রেবেলা বাড়িতে রাখলেন ধনে আর মিছরি ভেজানো জল, সেটাই উনি অফিসে নিয়ে গেলেন, কোনো সমস্যা নেই। 3 লিটার সারাদিনে যদি কেউ ধনে ভেজানো জল খায় কোনো সমস্যা নেই।
1: মানে তিনি পানীয় জল হিসেবে যে জল খাচ্ছেন আপনি বলছেন ওই জলটাই, উনি ওই জলটা
0: ধনে ভেজানো জল যদি উনি খান, ওনার ক্ষেত্রে কিন্তু শরীর কিন্তু শীতল থাকবে, শরীরে কিন্তু অনেক উপকার হবে। যে পানীয়টাই খাচ্ছেন উনি সারাদিনে 3 লিটার জল উনি বাইরে বেরোলে নিয়ে যান, ক্যারি করেন জলের বোতল, তো উনি ধনে ভেজানো জলই তো খেতে পারেন, সেটা অসুবিধা কিছু নেই।
1: আচ্ছা সুমিতবাবু, আমরা জানি যে সুস্থ মনের বাস সুস্থ শরীরে, তাহলে সেক্ষেত্রে এই যে মনের মানে মানসিক প্রশান্তি যদি বজায় রাখতে হয়, শরীরকেও ঠান্ডা রাখতে একই সঙ্গে, একটু যোগব্যায়াম বা প্রাণায়ামের ভূমিকাটাও যদি একটু বলে দেন।
0: হ্যাঁ অবশ্যই, সরকারি নির্দেশনামা থাকলেও এক্ষেত্রে যোগের একটি বিশেষ ভূমিকা রয়েছে যোগাসন এবং প্রাণায়ামের। প্রাণায়ামের ক্ষেত্রে শীতলী প্রাণায়াম আপনারা দেখে নিতে পারেন, বিভিন্ন গভর্নমেন্টের গাইডলাইনস আছে শীতলী প্রাণায়াম কীভাবে করতে হয়। এখন প্রত্যেকের কাছে স্মার্টফোন, সেক্ষেত্রে তারা ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন বা গভর্নমেন্টের গাইডলাইনসগুলো পড়েও দেখতে পারেন। এবং শীতলী প্রাণায়াম আমাদের শরীরে কিন্তু ভীষণ পরিমাণে উপকার। আর বিভিন্ন ধরনের যোগা পশ্চার যেগুলোর মধ্যে প্র্যাকটিসিং মানে যোগা যেগুলো অনেক শরীরকে শান্ত রাখে, সেগুলো দেখুন তিনি ওগুলো তার যোগা এক্সপার্ট তার এরিয়ার কোনো কারোর সঙ্গে একটু কথা বলে নিতে পারেন, কিন্তু সবার ক্ষেত্রে আমরা এক ধরনের গাইডলাইনস ওপেনলি বলে দিলে শীতলী প্রাণায়াম সবাই করতে পারেন, এই জন্য এটি উল্লেখ করলাম। বাকিগুলির ক্ষেত্রে কিন্তু তার পাশাপাশি কারোর সঙ্গে একটু কথা বলে নেওয়া উচিত, কারণ নির্দিষ্ট বলে দিলে তার কোনো সমস্যা থাকলে তিনি যদি আরও বেশি পরিমাণে সমস্যায় পড়বেন,
1: অর্থাৎ ব্যক্তিবিশেষ অনুযায়ী তাকে এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ আছে তার সঙ্গে পরামর্শ করে করতে হবে। আমরা জানি সুমিতবাবু যে গরমকালে কিন্তু ঘুমের সমস্যা বাড়ে অনেকেরই, তো ভালো ঘুমের জন্য আয়ুর্বেদে কি বলা হয়েছে, কি ধরনের নিয়ম মেনে চলা দরকার?
0: দেখুন নিদ্রাজনক ওষুধ যেমন রয়েছে আহারও তেমন রয়েছে আয়ুর্বেদের ক্ষেত্রে। গ্রীষ্মকালে মূলত আমরা সহজপাচ্য সুপাচ্য খাওয়ার যেমন বলে থাকি, মানুষজনের ক্ষেত্রে আপনাকে একটু আগেই বললাম যে তেল মেখে স্নানের বিষয়। আরেকটা জিনিস আমরা নির্দেশনা করতে পারি, তিনি সন্ধ্যের পরে তিনি যদি স্নান করেন, তিনি নর্মাল জলে স্নান করেন, যদি সারাদিন পরিশ্রম করলেন, অনেকেই আছেন স্নান করেন না সন্ধ্যেবেলা, সেক্ষেত্রে গ্রীষ্মকালের ক্ষেত্রে তার নিদ্রা জন্য তিনি স্নান করতে পারেন। তৃতীয় বেশ কিছু ওষুধপত্র পাওয়া যায়, তার যদি প্রয়োজন হয় তিনি নির্দিষ্ট আয়ুর্বেদ চিকিৎসকের সাথে কথা বলে, কারণ অনিদ্রা অনেক কারণে হয়, শুধু গ্রীষ্মকালেই অনিদ্রা হয় এমন কিছু নয়, তো অনেকগুলো কারণেই নিদ্রা নাশ হতে পারে, অনিদ্রার সমস্যা থাকতে পারে, তিনি নির্দিষ্ট আয়ুর্বেদে তার এলাকার আয়ুর্বেদের ডাক্তারবাবুর সঙ্গে এইটা নিয়ে আলোচনা করতে পারেন।
1: আচ্ছা, বর্তমানে বাজারে নানা ধরনের ঠান্ডা পানীয় আমরা দেখি, এই ঠান্ডা পানীয় যা মূলত রাসায়নিক, আয়ুর্বেদে প্রাকৃতিক পানীয় সম্পর্কে কি বলা হয়েছে, আর এই রাসায়নিক পানীয়গুলো কি আমাদের আদৌ কোনো উপকার করে নাকি তা আখেরে ক্ষতিই করে?
0: আমরা সবসময় আয়ুর্বেদ প্রাকৃতিক যে সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের ব্যবহার চর্চা এবং মানুষ জীবনে তার উপকার সম্পর্কে এই নীতিমালায় বিশ্বাস যেমন করে, তেমনি এক্ষেত্রেও আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম যে বিভিন্ন ধরনের পানীয়, সেক্ষেত্রে আমিও আরেকবার উল্লেখ করছি শুধু নামগুলি, যেমন আম্রপ্রপানক বা আম সেদ্ধ যে শরবত, তেঁতুলের শরবত, লেবুর শরবত, তক্র বা ঘোল, এগুলোও কিন্তু আমাদের জন্য উপকারী। সঙ্গে বলেছিলাম ষড়ঙ্গ পানীয়, 6টি ভেষজকে কেন্দ্র করে যে পানীয় তৈরি করা হয়। তৃষ্ণাহর যোগ এক ধরনের আয়ুর্বেদের উল্লেখ রয়েছে, যেক্ষেত্রে কিশমিশ, খেজুর, বেনারমূল এগুলিকে ঈষদূষণ জলে ভিজিয়ে সারা রাত রেখে পরের দিন সকালে মধু সমেত পান করার কথা বলা রয়েছে। বেলের শরবত, ছাতুর শরবত, ডাবের জল, ঘোল যে আমরা তৈরি করি দই থেকে, এবং গুড়ের শরবত, আখের রস ইত্যাদিগুলো আমরা ব্যবহার করতে পারি সুস্থ থাকার জন্য।
1: অর্থাৎ বাজারে যে নরম পানীয় যেগুলো রাসায়নিক পাওয়া যায় তার থেকে আপনি বলছেন এগুলো খাওয়া কিন্তু?
0: অবশ্যই, নরম পানীয়র থেকে এগুলো অনেক গুণ উপকারী। শুধু তাই নয়, প্রথম কথা প্রকৃতি থেকে আসছেন, এর মধ্যে আপনাকে প্রিজারভেটিভ দিতে হচ্ছে না, আপনি নিজে তৈরি করছেন, সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছেন, তৈরি এবেলা করছেন ওবেলা খেয়ে নিচ্ছেন। খেয়াল রাখতে হবে এই পানীয়গুলি সাধারণত তৈরি করার প্রত্যেকটির জন্যই আমি মানে বিশেষভাবে বলবো যে যখনই আপনি তৈরি করছেন চেষ্টা করবেন এক থেকে দেড় ঘন্টার মধ্যে খেয়ে নেওয়ার। এবং কোনো পানীয়ই আমরা বলছি যে বরফ বা ঠান্ডা জল মিশিয়ে তৈরি করবেন না, সাধারণ জলে তৈরি করুন। আপনি বাড়ির যে জল সেটাকে, সেটা আপনি ফিল্টার করা জল হোক বা কিছু হোক, পরিষ্কার জলে ফ্রিজে আমরা অ্যাভয়েড করতে পারি। যত পরিমাণে আপনি ফ্রিজের খাওয়ার বা পানীয় এড়িয়ে চলবেন তত ভালো।
1: এই পর্বের শেষ দিকে আমরা শেষ প্রশ্ন আপনার কাছে সুমিতবাবু, সাধারণ মানুষের উদ্দেশ্যেই তীব্র গরমে সুস্থ থাকার জন্য আয়ুর্বেদের কি মূল বার্তা আপনি দেবেন?
0: প্রকৃতি তার প্রকৃতির নিয়মেই চলবে। প্রকৃতি আমাদের ছটা ঋতু আমরা সঠিকভাবে এখন হেমন্ত, বসন্ত এবং শরৎ সঠিকভাবে আমরা পাই না। আমরা বাকি তিনটে ঋতুর আমরা গ্রীষ্ম, বর্ষা, শীত বুঝতে পারি আমাদের পশ্চিমবাংলায় থেকে। মানুষ যদি সুস্থভাবে বাঁচতে চান তাকে প্রকৃতির মধ্যে থেকেই বাঁচতে হবে। এই প্রকৃতি যেমনভাবে মানুষ আমরা তৈরি করব সেইভাবেই প্রকৃতির মধ্যে থেকে আমরা বাঁচব এবং প্রাকৃতিক উপাদান নিয়ে বাঁচব। শাক সবজি, এই যে আমরা পানীয় আলোচনা করলাম, খাদ্যাভ্যাস, সব কিছু প্রকৃতির মধ্যে থেকেই এসেছে। সেক্ষেত্রে আপনারা প্রাকৃতিক জিনিস ব্যবহার করুন। সাধারণ আপনি বাড়ির জল যে খাচ্ছেন প্রতিদিন, আপনি সামান্য একটা মাটির পাত্রে জলটি রেখে যদি খান দেখবেন মাটির পাত্রে জল অনেক বেশি ঠান্ডা থাকে। প্রতিদিন জল খাওয়ার পরে মাটির পাত্রটি ধুয়ে নিন, পরদিন আবার সকালে ওই মাটির পাত্রে জল রাখুন। তাহলে প্রকৃতির মধ্যে থেকে আপনি দেখুন আপনার শরীর সুস্থ থাকবে, আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, দেশের ভালো হবে।
1: আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আকাশবাণীকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাদেরকেও।
2: শুনলেন বিশেষ আলোচনা, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বললেন দিব্যদে। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে অনুরোধের আসর। আজকে প্রথম গানটির জন্য অনুরোধ করেছেন ছত্রি এগরা পূর্ব মেদিনীপুর থেকে সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা ও সুজাতা। শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

আনন্দ আশ্রম। ছায়াছবির গান শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। এবারে একটি আধুনিক গান, শিল্পী নির্মলা মিশ্র, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। শুনতে চেয়েছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি ও লালন ঘরামি।

আধুনিক গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। এবারে পরিণীতা ছায়াছবিতে হেমন্ত মুখোপাধ্যায়। বিতালন মঙ্গলপুর বাঁকুড়া থেকে অসীম কুমার মণ্ডলের অনুরোধ।

পরিণীতা। ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনছেন অনুরোধের আসর। এই আসরে আজকের শেষ শিল্পী নচিকেতা চক্রবর্তী। কুয়াশা যখন ছায়াছবি থেকে এই গানটি শুনতে চেয়েছেন কলকাতার শুভ্রা ভট্টাচার্য।

0: শুনলেন কুয়াশা যখন ছায়াছবির গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে। এই সঙ্গে শেষ হল আজকের অনুরোধের আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

0: অন্বেষায় আমরা প্রত্যেক দিনই বিজ্ঞানের টুকরো খবর নিয়ে আসি, একই সঙ্গে আপনাদের শোনাই বিজ্ঞানের এমন কতগুলো কথা যেগুলো প্রত্যেক দিন আমাদের কানে আসে না। চারপাশে নানা রকম খবরের ভিড়ে আমাদের জানা হয় না আমাদের আবহাওয়াটা কিভাবে বলা যায় পরিমাপ হচ্ছে, তার খবরাখবর কিভাবে দিচ্ছেন বিজ্ঞানীরা, পূর্বাভাস কিভাবে করছেন। অথবা ধরে নিন অনেক দূরের একটা অরণ্য, সেই অরণ্য কতটা হ্রাস পেয়েছে, ভেতরে তার ক্ষয় কতটা হয়েছে আমাদের বোঝা হয়ে ওঠে না। কিন্তু আজকের দিনে যে প্রযুক্তির মাধ্যমে দূর সংবেদন সম্ভব, রিমোট সেন্স করা সম্ভব, তার মাধ্যমে খুব সহজেই এগুলো বোঝা যায়। আর সে ব্যাপারে যিনি বলবেন তেমন একজন বিজ্ঞানী আমাদের সঙ্গে আছেন, তার কথা বলছি একটু পরে। আমরা প্রথমে শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর।
1: জল বিশুদ্ধ রাখতে ওয়াটার পিউরিফায়ার থেকে ছড়াতে পারে সংক্রমণ। আইআইটি মাদ্রাজের সাম্প্রতিক গবেষণা ফিল্টারে জল পরিশোধনে সব ধারণাই বদলে দিল। বিজ্ঞানীদের দাবি, পিউরিফায়ার কিভাবে ব্যবহার করা হবে তার ওপর নির্ভর করছে সবটা। রিভার্স অসমোসিস বা বিপরীত অভিশ্রবণ প্রক্রিয়া এখন খুব জনপ্রিয়। অত্যন্ত সূক্ষ্ম পর্দার মধ্যে দিয়ে জলকে উচ্চ চাপে চালিত করা হয়। এই প্রক্রিয়ায় জলে থাকা ক্ষতিকারক পদার্থ, ভারী ধাতু বা জলে দ্রবীভূত রাসায়নিক ও অশুদ্ধি দূর হয়। তাই ফিল্টারে শোধিত এই জলে জীবাণু থাকার কথাই নয়। কিন্তু আইআইটি মাদ্রাজের গবেষকেরা চেন্নাইয়ের 262টি বাড়ির ফিল্টারের নমুনা থেকে 81টির মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া পেয়েছেন। গবেষকদের দাবি, ফিল্টার যদি সময় মতো পরিষ্কার না করা হয় তাহলে এর ভিতরে জীবাণু সংক্রমণ হতে পারে। দেখা গিয়েছে আরও ফিল্টারে বেশিরভাগ সময়ই জল সম্পূর্ণ পরিশোধিত হয় না। 10 লিটার জল পরিশোধন করে সেখান থেকে পরিশোধিত জল পাওয়া যায় মাত্র 3 লিটার, আর বাকি 7 লিটার জলে বেশি

0: মাত্রায় ধাতু মিশে তা বাইরে বেরিয়ে আসে। টানা এমন ফিল্টার ব্যবহার করা স্বাস্থ্যকর নয় বলেই দাবি গবেষকদের। আরও পরিশ্রুতিতে জলে মিশে থাকা অশুদ্ধির সঙ্গে উপকারী প্রাকৃতিক খনিজও অনেক সময় নষ্ট হয়। তাই এই ধরনের ফিল্টার ব্যবহার করলে নিয়ম মেনে করতে হবে, নির্দিষ্ট সময় অন্তর তা জীবাণুমুক্ত করার কাজটা করতে হবে। সবচেয়ে ভালো ছোটদের জল ফুটিয়ে খাওয়ালে, উচ্চ তাপে জল ফোটালে তাতে কোনো জীবাণু থাকে না।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আমরা বাড়িতে হাতে একটা রিমোট রাখি, কেন? সেটা টিভি চালানোর জন্য। অনেক সময় দূরে যে কম্পিউটার রয়েছে তার জন্য আমরা রিমোট ব্যবহার করি, আরও অনেক কিছুর জন্য করি। কিন্তু এই রিমোট ব্যাপারটাকেই আমরা যদি অন্য আরও বড় কাজে ব্যবহার করতে চাই, তাহলে দরকার হতে পারে একটা স্যাটেলাইট, দরকার হতে পারে সেই স্যাটেলাইট থেকে সংকেত নেওয়ার জন্য একটা পরিকাঠামো, এবং অবশ্যই দরকার হতে পারে সেই সব বিজ্ঞানীদের যারা পুরো পরিকল্পনাটা ছকে পুরো সফটওয়্যারটা রচনা করে আমাদের সামনে হাজির করবেন তথ্যগুলো। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দিব্যেন্দু দত্ত, যাকে আমি পরিচয় করাবো এইভাবে, একজন মহাকাশ বিজ্ঞানী, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তিনি প্রাক্তন জেনারেল ম্যানেজার। আরও একটু নির্দিষ্ট করে বললে, যেহেতু আজকের বিষয়টা রিমোট সেন্সিং, তিনি RRSC রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার কলকাতায় দায়িত্বে ছিলেন। তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। প্রথমে আমরা শুরু করব এমন একটা বিষয় দিয়ে যেটা আমাদের খুব পীড়িত করছে, চারপাশে প্রচুর গরম, এয়ার কন্ডিশনিং মেশিন বন্ধ হচ্ছে না। এই তাপপ্রবাহ অনেকের কাছেই মনে হচ্ছে অভূতপূর্ব, অনেকের কাছে মনে হচ্ছে না, অনেকের কাছে মনে হচ্ছে আকস্মিক, আবার যারা জানেন তারা বলছে না না কে বলেছে আকস্মিক, আমরা তো জানতাম এটা আসবে। এই জায়গা থেকে আপনার সঙ্গে আলাপটা আমরা শুরু করতে চাই। আপনি রিমোট সেন্সিং করেছেন, বৃহৎ আয়োজনের সঙ্গে যুক্ত থেকেছেন, আমাদের একটু বলুন তো আজকে যে তাপপ্রবাহ চলছে এটা কি আগে থেকেই জানা ছিল?
2: হ্যাঁ, একদম খুব ভালো একটা প্রশ্ন আপনি করলেন, কারণ একদম বাস্তব। এবং এই যে দাবানল বা এই যে তাপ প্রবাহে আমরা সবাই ভুগছি, এবার বলি যে এটা কিন্তু খুব একটা কিছু অস্বাভাবিক ঘটনা নয়, কারণ ডিসেম্বর মাসে গত বছরে কিন্তু জানা গিয়েছিল যে এইরকম একটা সাংঘাতিক তাপ প্রবাহ হবে, যেটাকে বিজ্ঞানীরা বলছেন যে এক্সট্রিম এল নিনো। এবার প্রশ্ন হচ্ছে যে কী করে জানছি, এইখানে চলে আসে সুদূর সংবেদনের ভূমিকা। সুদূর সংবেদনে কী হয়, আমাদের যে স্যাটেলাইট আছে সেটা করে কি, যেটা আমাদের সেন্ট্রাল বা যে ইস্টার্ন প্যাসিফিক যে ওশান আছে সেটার কন্টিনিউয়াসলি টেম্পারেচারটাকে সে মনিটর করছে, এবং যখনই দেখা যায় যে কনসেকিউটিভ পাঁচটা পিরিয়ডে তার যে টেম্পারেচার সেটা 0.5 ডিগ্রির ওপরে চলছে, তার মানে সেটা ধরা হয় যে সেই জায়গাটাতে একটা এলনিনোর স্থিতি হবে। আর ঠিক উল্টো দিকে যদি বলি যে -0.5 ডিগ্রি এরকম যদি তার একটা অ্যানোমালি বা পরিবর্তন আসে, যে একটা দীর্ঘকালীন গড় যে একটা সংখ্যা তার থেকে, তাহলে তখন সেটাকে বলা হয় যে সেটা লার্নিনা, মানে উল্টোটা হবে, সেখানে অনেক বৃষ্টি হবে, বর্ষা বেশি হবে, এবং সেটা আমাদের পক্ষে হয়তো ভালো কৃষি প্রধান দেশের। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু বেশিরভাগ এই যে এলনিনো ঠিক করা হয় সেটা হচ্ছে সি সারফেস টেম্পারেচার, মানে সমুদ্রতলের উপরের যে তাপমাত্রা, এবারে তাপমাত্রাটা কে দেবে, একটা বিশাল অংশ এটা। যদি আমি দেখি নিরক্ষীয় অঞ্চলের যে প্রশান্ত মহাসাগর আছে, প্রায় 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ, আর এইদিকে 120 ডিগ্রি থেকে 170 ডিগ্রি ওয়েস্ট, একটা বিশাল এরিয়া। স্যাটেলাইট কী করছে, সমানে কিন্তু এই জায়গায় পরিমাপ করছে এই টেম্পারেচারটার, এবং করার পরে সেখান থেকে একটা ইন্ডেক্স ডেভেলপ করে, সূচক, যেটা থেকে তারা যেটা বলে যে এল নিনো ইন্ডেক্স বা নিনো ইন্ডেক্স বলে, সেইটা ওরা পরিমাপ করে।
1: তো এইখানে একটু থামিয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, এই যে এল নিনো বা লা নিনা, আমরা ছোটোবেলায় পড়েছিলাম এগুলো সামুদ্রিক প্রবাহ, একটা অত্যন্ত উষ্ণ করে তোলে, এবং এটাকে আমরা যখন পড়েছিলাম তখন মনে আছে দক্ষিণ আমেরিকার প্রেক্ষিতে আমাদের কাছে বর্ণনা করা হয়েছিল। তার মানে কি সেটা সেই প্রবাহ, সেটাই পরিবর্তনটা ঘটায়?
2: এলনিনো অ্যাকচুয়ালি অনেকগুলো হয়, একটা নয়। তো আমরা যেটা বলি এলনিনো 3.14টা আমরা মানি, যেটা মানে আমাদের ভারতবর্ষে সবথেকে প্রভাব ফেলে এইটাই, যে জায়গাটা আমি বললাম। তো এরকম যে সমুদ্রের যে তাপমাত্রা, এটা নানান জায়গায় কিন্তু এরকমভাবে অ্যানুয়ালি যেটা বলি আমরা, যে স্বাভাবিক যেটা গড় যে তাপমান তার থেকে ওপরে বা নিচে অনেক জায়গায় হয়, কিন্তু এই যে যে জায়গাটা আমি বললাম যেটাকে এলনিনো 3.14 হিসাবে জানা হয়, সেটাই কিন্তু ভারতে সবথেকে বেশি আমাদের প্রভাব মানে ফেলে, বৃষ্টিপাতের দিক দিয়ে

0: তারপরে তাপমাত্রার দিক দিয়ে। তো আমরা 3.14 এলিনোটাকেই আমাদের ইন্ডিয়ার জন্য স্ট্যান্ডার্ড মানি সবসময়তে।
1: না, এর কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল আছে নাকি?
0: ভৌগোলিক অঞ্চল নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে যে নিরক্ষীয় যে সাগর, প্রশান্ত মহাসাগর, তার 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ।
1: আচ্ছা।
0: আর হচ্ছে 120 ডিগ্রি থেকে 170 ডিগ্রি ওয়েস্ট লংগিচিউড, হচ্ছে ইস্ট না।
1: আচ্ছা।
0: তো এই জায়গাটাই কিন্তু ডিসাইড করে বা ঠিক করে যে আমাদের ভারতবর্ষে যে বর্ষা কীরকম হবে বা এলনিনো অবস্থা হবে কিনা। এই বছর যেমন একটা চরম এলনিনো চলছে, কারণ 0.5 ডিগ্রির ওপরে চলে গেছে অ্যানোমালিটা, মানে খুবই সাংঘাতিক এলনিনো। এবং সেই জন্যেই আমরা সবাই, আমার মনে হয় পুরো ভারত বুঝতে পারছে যে এই বছরের তাপমান অনেক ওপরে অন্য বছরের তুলনায়।
1: এইটুকু বলার পরে আমি যা বুঝতে পারছি, শ্রোতাদের প্রত্যাশা হবে তাহলে বলে দিন বৃষ্টিটা কবে আসবে। কিন্তু আমরা ঠিক সেই জায়গাটা যেতে চাইছি না, আবহাওয়ার পূর্বাভাসে যেতে চাইছি না, আমরা বরং একটু এই রিমোট সেন্সিংয়ের যে কারিকুরি সেটার মধ্যে প্রবেশ করি। ডক্টর দিব্যেন্দু দত্ত, তিনি পরিচিত একজন রিমোট সেন্সিং বিশেষজ্ঞ হিসেবে। তো আমরা ফিরে যেতে চাই আপনার শুরুর প্রজেক্টের দিনে। আমরা আসবো শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আসবো এলনিনোতে, আবারও বলবো এই কথা। কিন্তু আপাতত জানতে চাই যে যখন ডক্টর দিব্যেন্দু দত্ত একজন তরুণ বিজ্ঞানী, তরুণ বিশেষজ্ঞ, তখন তিনি প্রথম কোন প্রজেক্টে যুক্ত হলেন, কিভাবে সেটা হলো?
0: দেখুন, আমি ভারতের যে মহাকাশ অনুসন্ধান সংস্থান সেটাতে দিল্লি থেকে পিএইচডি করার পরেই আমি 1992 সালে জয়েন করি। এবং প্রথমে জয়েন করার পরে নিঃসন্দেহে আমার অভিজ্ঞতা অতটা ছিল না, এবং আমার যারা সাথী সবার সাথে মিলে একসাথে কাজ শিখি, কারণ আমাদের ইসরোতে একটা কালচার আছে যেটা বলে টিম স্পিরিট এবং টিম কালচার। এখানে আলাদা করে কোনো ট্রেনিং দেওয়া হয় না, এবং সবাই মিলে একসাথে করে আমরা শিখি। তো ফিরে আসি, আপনি যেটা জিজ্ঞেস করলেন, আমাদের সেই সময়তে একটা খুব নাম করা স্যাটেলাইট হলো, যেটার নাম ছিল যে IRA স্যাটেলাইট, ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট, ফার্স্ট জেনারেশন স্যাটেলাইট। এবং সেই স্যাটেলাইট নিয়মিত রূপে ভারতের প্রত্যেকটা অঞ্চলকে, মানে 16 দিনের অন্তরালে, এবং দেখতে শুরু করলো। এবং সেই সময় তার যে রেজলিউশন সেটা অত বেশি ছিল না, দুটো ক্যামেরা ছিল, একটা ছিল 72 মিটার, একটা ছিল 36 মিটার। কিন্তু সেই ক্যামেরা দিয়ে আমরা পুরো ভারতবর্ষকে ম্যাপ করি। এবার ম্যাপিংয়ের মধ্যে নানান রকম হতে পারে, সেটা হতে পারে সেখানে যে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার হতে পারে, সেখানে যে হাইড্রোজিওমরফোলজি হতে পারে, সেখানে যে মাটির কীরকম অবস্থা সেটা হতে পারে, বনাঞ্চলের অবস্থা কীরকম হতে পারে। তো সেই প্রথম 2005 সালে প্রথম আমাদের একটা ন্যাচারাল রিসোর্সেস অ্যাটলাস বেরোলো, যেমন আমাদের এই পপুলেশন সেন্সাস হয়, সেই প্রথম কিন্তু শুরু হলো ন্যাচারাল রিসোর্সেস সেন্সাস কনসেপ্টটা। কিন্তু কি হয় না, সেই সময় ক্যামেরাগুলো ছিল, মানে এত ফাইন রেজলিউশনের তো ইমেজ দিত না, 36 মিটারের একটা, মানে একটা পিক্সেলের সাইজ। ধীরে ধীরে আমরা যে পরিবর্তন দেখলাম, এরপরে গেল IRS 3 সিরিজ, তারপর মাঝখানে ছিল 2 সিরিজ, এবং ধীরে ধীরে রেজলিউশনটা উন্নতি ঘটতে আরম্ভ করলো।
1: এইখানে একটু থেমে শ্রোতা বন্ধুদের একটু বলার চেষ্টা করি যে এই যে রেজলিউশন, এই যে বিশ্লেষণী ক্ষমতা ডক্টর দিব্যেন্দু দত্ত বলছেন, তার মানেটা এইরকম যে আমি যে ছবিটা তুললাম, সেই ছবির একটিমাত্র একক, ছোট্ট একটি জায়গা, সেটা কতটা বড় অঞ্চল, মূল অঞ্চলের কতটা বড় এলাকাকে সূচিত করতে পারে। উনি যেটা বলছেন IRS সম্পর্কে, যে একটা ছোট পিক্সেল 36 মিটার জায়গাকে সূচিত করে, এটাতে বিজ্ঞানীরা সন্তুষ্ট নন, তারা চান 36 মিটার কেন, 3 মিটারে চলে আসুক, তাহলে আরও ছোট জায়গাকে উপর থেকে ছবির মাধ্যমে বুঝতে পারবো, সেই জায়গাটায় উনি অগ্রসর হচ্ছেন।
0: একদম, খুব সুন্দরভাবে আপনি যুক্ত করলেন আমাকে। তো এরপরে যেটা হলো যে 36 মিটারে যখন আমরা ম্যাপ করলাম, তখন যে সমস্যাটা হলো যে ফিল্ড লেভেলে বা আমরা যখন মাঠে, মানে কার্যকরী লেভেলে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাই, তখন সেটা হয় না, কারণ সেটা অনেক বড় স্কেলে হয়ে গেল। এরপরে স্যাটেলাইটেরও সেই একসাথেই তার রিসার্চ হয়, নতুন ধরনের সেন্সর ডেভেলপ করতে করতে এরপরে এলাম আমরা 23 মিটার, যেটা IRS 3 বলা হয়। 23 মিটার দিয়ে যখনই নতুন স্যাটেলাইট হয়, সেন্সার হয়, আমরা আবার নতুন করে ম্যাপিং করি। সবাই বললো যে এটা আগের থেকে অনেকটা ভালো, প্ল্যানিংয়ের পক্ষে ভালো, কিন্তু ফিল্ড লেভেলে হয়তো কাজ করার পক্ষে ততটা সুটেবল নয়। এরপরে আমরা এলাম 2022 এসে, তখন আমরা 5.6 মিটারে এলাম। 5.6 মিটার দিয়েও বললো যে হ্যাঁ, অনেকটা ভালো কার্টোগ্রাফির পক্ষে বা যে টাউন প্ল্যানিংয়ের পক্ষে এগুলো খুবই সুন্দর। তারপরে আমরা 2024 গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে কার্টোস্যাট 3। আজকে সেটা কিন্তু যে বিদেশের যে কোনো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সঙ্গে একদম পাল্লা দিতে পারে।
1: এবার সেটা কত রেজলিউশন?
0: এবং সেইটাই বলছি যে সেটার প্যানক্রোমাটিক, মানে সাদা কালো যে ইমেজটা, সেইটার রেজলিউশন হচ্ছে 25 সেন্টিমিটার,
1: আচ্ছা,
0: আর যেটা মাল্টিস্পেকট্রাল মানে অনেক রকমের বর্ণ একসাথে করে যেটা হচ্ছে সেইটা হচ্ছে 1.1 মিটার।
1: আপনি যেভাবে বলছেন, আমরা যারা বিজ্ঞান এতটা বুঝি না, তারা যদি এভাবে বলি, এ তো প্রায় মাঠে গিয়ে হাতে খুরপি নিয়ে মাটি খুঁচিয়ে তোলার

0: মতো ব্যাপার, আমরা উপর থেকে যা করছি আর কি।
1: একদম, আপনি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। যেমন আজকাল আমাদের মধ্যে একটা প্রচলন আছে যে গুগল ইমেজ দেখা। গুগল ইমেজ তো হয় না, মানে গুগল একটা কোম্পানি, সেই ইমেজকে সেখানে হোস্ট করে, এবং আমরা চেষ্টা করি আমাদের বাড়িটাকে খুঁজে বার করার, যে কোথায় আমার বাড়িটা মার্ক করবো সেটাকে। তো এখন এই অবস্থায় আমরা এসে গেছি, আজকে আমাদের টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে, সেন্সার এমন জায়গায় পৌঁছে গেছে, আমরা নিজেদের বাড়ি কেন, সে গলি এবং বাড়ির পাশে যদি আমাদের কোনো গ্যারেজ থাকে সেটাকেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি।
0: আচ্ছা, এই কার্টোসাট 3 যেটা এই এত কম সেন্টিমিটার এই মাপে দেখছে মাটিটাকে, সেটা কত উঁচুতে আছে মাটি থেকে?
1: আমাদের যে স্যাটেলাইটগুলো আমরা তিনটে ভাগে ভাগ করি, একটাকে বলি LEO লোয়ার অরবিট, একটা বলি MEO যেটা মিডিয়াম আর্থ অরবিট, আর একটা জিও সিঙ্ক্রোনাস, অনেক উপরে। তো এই যে বেশিরভাগ স্যাটেলাইট এগুলো কিন্তু MEO মানে মিডল আর্থ অরবিট, 600 থেকে 750 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে যে
0: প্রায় আমাদের বায়ুমণ্ডলের সীমানায়
1: প্রায় সেটা, তো সেটা অনেক উপর থেকে দেখে। এবং তাতে লাভটা কি হয় যে অনেকটা এরিয়া একসাথে দেখা যায়, আর ক্রমাগত যেটা বলে যে নিরবিচ্ছিন্নভাবে আমি সেটার একটা ইয়ে রাখতে পারি। আর আরেকটা যেটা হয় সেটাকে আমরা বলি, যেটা হচ্ছে যে কন্টিনিউটি অফ সার্ভিস, মানে আমি আজকে দেখলাম আমার আরেকটা পরিবর্তন ঘটলো, আমি আবার 16 দিন বাদে দেখলাম, আবার 16 দিন বাদে দেখলাম, আর এটা হচ্ছে সুলভ। সব থেকে বড় কথা, রিমোট সেন্সিং এর ডেটাগুলোর কোনো পয়সা লাগে না, পুরো দুনিয়ার কাছে এটা ফ্রিতে পাওয়া যায়।
0: শ্রোতা বন্ধুরা, আমরা অন্বেষা অনুষ্ঠানে কথা বলছি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ভূতপূর্ব জেনারেল ম্যানেজার ডক্টর দিব্যেন্দু দত্তের সঙ্গে। এই যে ছবি আপনারা তৈরি করলেন রিমোট সেন্সিংয়ের সাহায্যে, সেটা আমরা আন্দাজ করতে পাচ্ছি যে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনারা পাঠিয়ে দিচ্ছেন যাতে তারা বিশ্লেষণ করে। এখন এটা তো ঘটনা যে ইসরো নিজে একটা প্রতিষ্ঠান হলেও তার যে কাজকর্ম সেটা শুধুমাত্র তার চার দেওয়ালের মধ্যে থাকা বিজ্ঞানীদের দিয়ে সম্ভব না, প্রচুর পরিমাণে কোলাবোরেশন দরকার। তো এইটা সম্পর্কে একটু আমাদের বোঝান না, কিভাবে চলে ব্যাপারটা?
1: আমরা যেমন ইসরোতে কি যেমন ডেটা প্রোডাক্ট তৈরি করি, আমাদের নিজেদের তো টিম আছেই যারা বেসিক্যালি ডেভেলপ করে, মেথোডোলজি ডেভেলপমেন্টের জন্য লাগে। এছাড়াও আমাদের প্রত্যেকটা স্টেটে বা যদি রাজ্যে দেখা যায় একটা করে যে রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার আছে প্রত্যেকটা স্টেটের নিজস্ব। তো যে কোনো কাজ যখন সর্বভারতীয় কোনো কাজ করা হয়, সেই যে রাজ্যের কাজ সেই স্টেট রিমোট সেন্সিংকে সেন্টারকে দিয়ে দেওয়া হয়। এছাড়াও রয়েছে প্রচুর এনজিও যারা আজ আমাদের সাথে একসাথে শুধু রিমোট সেন্সিংয়ের ডেটা অ্যানালিসিসই করছে না, তারা তো স্যাটেলাইটও বানাচ্ছে, লঞ্চ ভেহিকেলও বানাচ্ছে, আজকে আমরা ওই অবস্থায় পৌঁছে গেছি। তো সেই জন্যে কী হয়, একটা কোয়ার্ডিনেটেড সিস্টেম আমাদের একটা সেন্ট্রালি বানানো হয়েছে। কেন বানানো হয়েছে একটা কারণ আছে, তার কারণ হচ্ছে কোয়ালিটি অ্যাসিওরেন্স। যখন আমি পুরো ভারতের একটা নকশা বা কোনো ম্যাপ বা কোনো অ্যানালিসিস প্রোডাক্ট বানাচ্ছি, আমাকে অ্যাসিওর করতে হবে যেটা কোয়ালিটি, যে কোয়ালিটি মেনটেন করছে কিনা, কারণ যেহেতু এতজন মিলে করছে সম্ভব যে কোয়ালিটির একটু ইয়ে হবে। তো এটা আমাদের একটা রিগোরাস টেস্ট চলে প্রায় 3-4 মাস ধরে, যখন কোয়ালিটি স্ট্যান্ডার্ডে কোয়ালিফাই করে তখন আমরা সেটাকে ন্যাশনাল রিপোজিটরি, যেটা আমাদের একটা গেটওয়ে আছে যেটাকে আমরা বলি ভুবন, যেটা আমাদের গেটওয়ে বলা ডেটা গেটওয়ে, সেই গেটওয়ে দিয়ে এই প্রোডাক্টগুলোকে তখন সমস্ত সাধারণ মানুষের জন্য এটা পাঠিয়ে দেওয়া হয়। সেখানে রিসার্চার ইউজ করতে পারে, একাডেমিশিয়ান ইউজ করতে পারে, বৈজ্ঞানিকরা ইউজ করতে পারে। তো এইটা হচ্ছে আমাদের প্রসিজার, যে একা তো আমি করতে পারবো না, আমার এই কটা লোক নিয়ে আমি কী করে করবো সারা ভারতের কাজ। আর আপনি যেটা বললেন, যত রেজলিউশন হাই হবে তত ভলিউম অফ ওয়ার্কটা বেড়ে যাচ্ছে, তত গুণ বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা সবাই মিলে করি একসাথে করে।
0: এইখানে আবার আমরা ফিরে আসি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ধরুন আমরা জানতে চাই কবে গরমটা খুব বেড়ে যাবে, কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি অতিরিক্ত হয়ে পড়বে, ইত্যাদি ইত্যাদি। এখন তার জন্য আলাদা প্রতিষ্ঠান রয়েছে, ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন রয়েছে, তারা আপনাদের তথ্য ব্যবহার করছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, একই সঙ্গে তারা অন্যান্য তথ্য ব্যবহার করছে, সেক্ষেত্রে কতটা স্বনির্ভরতা এসেছে, মানে দেশীয় প্রযুক্তি দেশীয় তথ্য কতটা তারা নিচ্ছে?
1: দেখুন এখানে কি হয়, যখনই আমরা কোনো ওয়েদার ফোরকাস্টিং হোক বা ক্লাইমেট অ্যানোমালি বলি আমরা, এটা কিন্তু আমরা শুধু স্যাটেলাইট ডেটা ইউজ করি না, এটার সাথে কিন্তু আমাদের থাকে নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন, মানে দীর্ঘকালীন যে ডেটা সেই ডেটাটাও কিন্তু অ্যানালিটিক্সে নেওয়া হয়। তো আজকাল যে একটা কনসেপ্ট এসছে যেটা বলে ডেটা অ্যাসিমিলেশন, মানে স্যাটেলাইটের ডেটা থাকবে, গ্রাউন্ডের ডেটা থাকবে, নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশনের ডেটা থাকবে, যাতে করে আমি যে প্রেডিকশন দেবো বা যে পূর্বাভাসটা দেবো সেটা যেন খুব সঠিক হয়,
0: নানা দিক থেকে
1: নানা দিক দিয়ে তথ্য। তো এক্ষেত্রে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন এই সাইক্লোন, এই আসছে হয়তো মে মাসের শেষে বা জুন মাসে, আমাদের তো ফেস করতেই হয় 3-4টে সাইক্লোন। এই সাইক্লোনের পূর্বাভাসটা কিন্তু স্যাটেলাইট নিখুঁতভাবে দেয়, এবং যখন সেটা সৃষ্টি হচ্ছে, যখন কিছু দেখা যাচ্ছে না, কেউ বুঝতে পারছে না, সেই

0: দৃষ্টি থেকে কিন্তু রিমোট সেন্সিং বুঝতে পেরে যায় যে হাওয়াটা কোন দিকে ঘুরছে, কিভাবে ঘুরছে, হাওয়ার গতিবেগ কোন উচ্চতায় কতটা, সেইখান থেকে শুরু হয়। তারপরে শুরু হয় যখন সাইক্লোন ফর্ম হলো, তারপরে তার ট্র্যাকিং হচ্ছে, তার গতিবেগ সে কোন দিকে যাচ্ছে। এবং আপনি আশ্চর্য করবেন শুনলে যে আজকাল প্রায় 12 কিলোমিটার অ্যাকিউরেসিতে কোথায় ল্যান্ডফল হবে, কখন হবে, সেইটা কিন্তু 3 দিন আগে থেকে বলে দেওয়া হচ্ছে। তো তাতে করে কি হচ্ছে, একটা যে জানহানি, যেটা আমরা জানি যে 1999 ওড়িশার সুপার সাইক্লোনে প্রায় 10,000 লোক মারা গিয়েছিল, এখন দেখবেন যে প্রাণহানির সংখ্যা কিন্তু ভীষণ কমে গেছে।
1: ওড়িশা নিজেই শিক্ষা নিয়ে পরবর্তী ধাপে তারা আর হতে দেয়নি ব্যাপারটা। কিন্তু সেই প্রশ্নটা রয়ে গেল যে এই সুন্দর ব্যাপারটা যে করা সম্ভব হচ্ছে, সেটা কি পুরোটাই ভারতীয় তথ্যের উপর নির্ভর করে, নাকি এখনো আমাদের দরকার হয় বিদেশি তথ্য?
0: না, আমাদের কি হয়, এখন আমাদের কাছে 5খানা স্যাটেলাইট এই মুহূর্তে রয়েছে, ওয়েদার স্যাটেলাইটস। তো এই ওয়েদার স্যাটেলাইটগুলো দিয়ে যে ডেটা দিচ্ছে আমাদের পক্ষে যথেষ্ট, আর আমাদের বাইরের ডেটা দরকার নেই। কেউ যদি ইউজ করতে চায় করতে পারে, কারণ ডেটা তো ফ্রি, ডেটা কোনো ইয়ে নেই, স্যাটেলাইট ডেটা পয়সা লাগে না। তো এখন যেটা হয়, IITM পুনেতে একটি অর্গানাইজেশন আছে, তারা এবং IMD যৌথভাবে করে কি, এই যে আমাদের যে ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইটের ডেটা, স্পেশালি ইনফ্রারেড মানে অবলোহিত যে সমস্ত ইমেজগুলো আসছে, অথবা ভিজিবল যেটা অ্যালবেডো ডেটা আসছে, এইগুলোকে অ্যাক্টিভলি ইউজ করে, কারণ এটা হচ্ছে বেজ।
1: একটা ছোট্ট কথা বলে গেলেন, অ্যালবেডো ডেটা, তার মানে প্রতিফলন থেকে আসা যে তাপমাত্রার সূচক বা ইত্যাদি, এগুলো বলা যেতে পারে, এগুলো মানে প্রত্যেকটা জিনিস জরুরি হয়ে যাচ্ছে।
0: অ্যাবসলিউটলি। যেমন ধরুন আমি একটু আপনার সময় নিচ্ছি, যে মেঘের ক্ষেত্রে আমরা মেঘের দুটো জিনিস দেখি স্যাটেলাইটে, একটা হচ্ছে তাদের যে প্রতিফলন ক্ষমতা, যদি প্রতিফলন খুব বেশি হয় মানে সেটা অনেকটা এরিয়া নিয়ে একটা খুব ঠিক মানে মোটা একটা ইয়ে। আরেকটা যেটা দেখি আমরা, যেটা মেঘের ওপরে টেম্পারেচার, যেটাকে ইংরেজিতে বলে ক্লাউড টপ টেম্পারেচার, এটা যত কম হবে তত আপনার যে বৃষ্টির যে ইন্টেন্সিটি বা তীব্রতা তত বেশি হবে। তো এই দুটোকে আমরা একটা থার্মাল দিয়ে মেপে নিলাম, একটা অপটিক্যাল সেন্সর দিয়ে আমরা মেপে নিলাম, দুটো দিয়ে আমরা মেপে নিলাম।
1: আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো অনেক সংখ্যায় অনেক, এবং সেগুলো সিনথেসাইজ করে বা সংশ্লেষ করে আপনারা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। তবে সিদ্ধান্তটা কি ইসরো নিজেই দেয় নাকি সিদ্ধান্ত ছেড়ে দেয় IMO এর উপর, আবহাওয়া দপ্তরের উপর?
0: না, ইসরো কখনোই সিদ্ধান্ত ব্যাপারে দেয় না, কারণ ইসরোর প্রধান কাজ হচ্ছে স্যাটেলাইট সেন্সার যেমন IMD বা IITM চায় তৈরি করা, এবং ডেটাকে যে হচ্ছে গ্রাউন্ড রিসিভ করে ডিসেমিনেট করে দেওয়া, বা হয়তো কিছু প্রিলিমিনারি যে সমস্ত কারেকশনসগুলো আছে সেগুলো করে দেওয়া। এরপরে কিন্তু সমস্ত কাজ হয় IITM এবং IMD-তে, তারপরে কিন্তু ইসরোর ঘরোয়া রিসার্চ চলে। আমাদের একটা অ্যাটমসফিরিক সায়েন্স ডিপার্টমেন্ট আছে, সেখানে পুরো অ্যাটমসফিরিক সায়েন্সের কাজ হচ্ছে, কিন্তু যে পাবলিকের সাথে যে ইন্টারাকশনস যেটা হচ্ছে, বা পাবলিকের জন্য যে আউটপুট, বা যে সমস্ত শর্ট টার্ম যে সমস্ত ইয়েগুলো, অ্যালার্ম বা ওয়ার্মগুলো দেওয়া হচ্ছে, সেগুলো সমস্ত IMD করে।
1: তার মানে আপনি বলছেন যেটা, যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরিওলজি, যেটা পুনের কথা বললেন, বা এরকম প্রতিষ্ঠান, তারা তাদের দায়িত্ব হচ্ছে এগুলো জানানো। এগুলো খুব সুন্দর, মানে আমাদের কাছে এতটা তথ্য সবসময় থাকে না, আমরা যখন বুঝতে পারি তখন যেন আরও ভালো লাগে, আরও জানতে ইচ্ছে করে। যেমন একটা কথা জানার খুব মাঝে মাঝেই আগ্রহ হয়, যে অরণ্য, আমরা শুধু উষ্ণতা এখন বেশি বলে দাবানলের কথা বলছি না, আমরা অরণ্যের পরিমাণের কথাই বলছি, যে অরণ্য যদি একটা ঘন অরণ্য হয়, এবার ধরা যাক কোনো কারণে তার ভেতরের অংশটাতে কাঠ কাটা হচ্ছে বেআইনিভাবে, অথবা কোনো প্রাকৃতিক কারণে শেষ হয়ে যাচ্ছে অংশটা, বাইরে থেকে বোঝা যায় না, মাটিতে দাঁড়িয়ে সেটা বোঝা যায় না অরণ্যের ভেতরে কি হয়েছে, তখন তো রিমোট সেন্সিং একমাত্র পথ। আমাদের একটু উদাহরণ দিয়ে বলবেন এই জায়গাটায় রিমোট সেন্সিং কেমনভাবে কাজে লাগে।
0: এর দুটো ব্যবহার তাহলে আমি বলবো। প্রথম যেটা হচ্ছে একটা নিয়মিত ব্যবহার, যেটা হচ্ছে ফরেস্টের ভেতরে বা অরণ্যে কোনো জায়গায় আগুন লেগেছে কিনা, যেটা একটা অ্যাক্টিভ সিস্টেমই আছে, যেটা ফরেস্ট ফায়ার অ্যালার্ম সিস্টেম বলে, এবং সেটা ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করা আছে। কোনো বনাঞ্চলে আগুন লাগলেই সেটা সঙ্গে সঙ্গে স্যাটেলাইট ধরে ফেলবে এবং সেটা মেসেজ দেবে যে কোন কোঅর্ডিনেট বা কোন অক্ষাংশ দ্রাঘিমাংশ থেকে এই ঘটনাটা ঘটছে। তো এটা রেগুলার ঘটনা, যেটা পলিউশন কন্ট্রোল বোর্ডও এটাকে ইয়ে করছে দুটো কারণে, একটা হচ্ছে বনের ক্ষতি, আরেকটা হচ্ছে যে এটা পরিবেশ দূষণ করে। আচ্ছা, এবার দ্বিতীয়টাতে ফিরে আসি, একটা এক্সাম্পল দিয়েই বলি আপনি। যেমন যখন আইলা হলো, আইলা যে ঘূর্ণিঝড়টা হলো, আর সিডার তার আগে হয়েছিল 2008, সেই সময় কিন্তু সুন্দরবনের একটা, ভারতীয় যে সুন্দরবন, তার একটা বিশাল অংশের প্রচুর ক্ষতি হয়, প্রচুর গাছ পড়ে যায় এবং সেটা মাটিতে মিশে যায় এবং ভিতরটা প্রায় খালি হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু ভারতের যে রিমোট সেন্সিং স্যাটেলাইট দিয়ে ধরা পড়ে, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে পুরো অ্যানালিসিস করে যে কতখানি নোকসান হয়েছে এবং তারপরে তার রিকভারি কতটা হয়েছে, তারপরে আমি এক বছর স্টাডি করেছিলাম যে রিকভারি কতটা হয়েছে।

0: ধরনের স্টাডিগুলো আমরা আজকাল যে কোনো ফরেস্টেই, যেখানেই কোনো রকম দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বা কিছু কারণে, এছাড়াও ধরুন আজকাল একটা নতুন সমস্যা হয়েছে যেটা পারভেসিভ স্পিসিস বলে, মানে যেটা সেই জায়গায় হওয়া উচিত নয় কিন্তু সেই ধরনের কিছু জঙ্গলা
1: ছড়িয়ে পড়ছে,
0: যেটা কিন্তু আমাদের যেমন সুন্দরবন এলাকায় এটা ক্ষতি করছে কিন্তু। তো এই ধরনের যেগুলো বাইরে থেকে আসা অবাঞ্ছিত স্পিসিস, সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করছি যে এই জায়গাগুলো এটা কিন্তু ডমিনেট করতে চলেছে, তো আমাদের সতর্ক হতে হবে।
1: সেখানকার গাছ নয় কিন্তু ঢুকে পড়ে হুহু করে অন্য গাছের জায়গা নিয়ে,
0: অন্য গাছের জায়গা নিয়ে, যেটা কিন্তু সুন্দরবন বা যে প্রাকৃতিক, যে আমি বলবো যে বাস্তুতন্ত্রের পক্ষে একেবারেই ভালো নয়।
1: এইগুলোই আমাদের কাছে খুব আকর্ষণীয়। যেমন এই আয়লার কথা বললেন, আমফানের কথা বললেন, আমাদের কাছে একটা জিনিস মনে হয় যখন অরণ্যের প্রসঙ্গ আসছে, আপনি যেহেতু বললেন যে গ্রাউন্ড ডেটাও আপনাদের দরকার হয় তুলনা করে দেখার জন্য, তার মানে এই ক্ষেত্রে বন দপ্তর তাদের তথ্য আপনাদের নিশ্চয় নিতে হয়, না হলে আগেরটার সঙ্গে পরেরটা মেলাবেন কি করে?
0: যখন কোর ফরেস্ট হয় তখন সেখানে ডেটা পাওয়াটা মুশকিল হয়, যেটা একদম কোর এরিয়া, কারণ ওখানে প্রচুর রিজার্ভেশনস থাকে, রেস্ট্রিকশনস থাকে, আমরা তো যেতেই পারি না, প্রশ্নই নেই। যেটা আমি বলবো যে ফ্রিঞ্জ এরিয়া, যেটা ফ্রিঞ্জ এরিয়াতে আমরা হয়তো অনেক সময় যাই, পারমিশন নিয়ে যেতে পারি, কিছু অবজারভেশন নিই, সেখানে আমরা তো বেশিরভাগটাই সাধারণত করি কি, যেটা গ্রাউন্ড ক্যামেরা দিয়ে ফটোগুলো নিই, কতটা নোকসান হয়েছে মাপার একটা চেষ্টা করি, কিন্তু সেটা অত বেশি যে সঠিক হয় সেটা আমি বলবো না, কারণ বিস্তীর্ণ এরিয়া। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে কাজ করতে হয়, অনেকটা এক হাঁটু কাদা জলের মধ্যে দাঁড়িয়ে ভালোভাবে আমরা যে মাপটা করব সেটাও করতে পারি না, তো অনেকটা কিন্তু সেক্ষেত্রে আমাদের মানে স্যাটেলাইট ডেটার উপরেই নির্ভর করতে হয়।
1: একটা মজার প্রশ্ন করি, যখন এই ধরনের জল কাদায় দাঁড়িয়ে গ্রাউন্ড ক্যামেরা দিয়ে ছবি তোলেন, কেউ প্রশ্ন করে না মহাকাশ গবেষণা সংস্থা মাটিতে নেমে এরকম কাজ কেন করছে?
0: এটা তো আমাদের সত্যি কথা বলতে করতে হয়, কারণ সব ফিল্ডেই আমাদের কাজ করতে হয়, তো তাদের সাথে যুক্ত থাকতে হয়, এটা পারমিশন নিয়ে আমরা করি, এবং আমরা স্থানীয় যারা লোকজন আছে তাদেরকে সঙ্গে নিয়ে নিই, কারণ আমরা ঠিক জলাভূমি বা ওই ধরনের জায়গা অভ্যস্ত নয় বা কোথাও অন্যরকম কোনো বিপদ আছে কি না, তো সেটা করি, কিন্তু এটা আমরা খুব এনজয় করি, কারণ আমাদের মনে হয় যেন একটা ব্রেক হলো আমার রেগুলারের ওই কম্পিউটারের সামনে বসার থেকে, তো এটা আমরা কিন্তু এনজয়ই করি।
1: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ভূতপূর্ব জেনারেল ম্যানেজার ডক্টর দিব্যেন্দু দত্ত আজকে আমাদের অতিথি, তার কাছে আমরা জানছি দূর সংবেদী উপগ্রহ বা সামগ্রিকভাবে দূর সংবেদন রিমোট সেন্সিং আমাদের কেমনভাবে কাজে লাগছে। এখানে একটা কথা একটু বলবো যে ধরুন ইসরোকে নিয়ে সাধারণভাবেই ভারতবাসীর একটা গর্বের জায়গা আছে এবং উৎসাহের জায়গা আছে, উচ্ছ্বাসের জায়গাও বটে, কিন্তু এখানে একটু ভাগ করতে চাইবো রুটিন যে ওয়ার্কগুলো, এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক এবং দেশের পক্ষে অত্যন্ত জরুরি কাজ, এ নিয়ে আমাদের কারোরই সংশয় থাকার কথা নয়, কিন্তু দৃষ্টি আকর্ষণ করে কোনগুলো? যেটা চাঁদে যায়, যেটা মঙ্গলে যায়, যেটা সূর্যের কাছাকাছি হয়তো যায়, তো এইটাও তো একটা বড় ব্যাপার যে দীর্ঘদিন ধরে এই রুটিন কাজটা, যেটা আপাতভাবে ততটা আকর্ষণীয় নয়, সেটার মান বজায় রেখে, সেটার নিগড় বজায় রেখে, হ্যাঁ, সেটা করে যাওয়া এ তো কম কথা নয়। আমি জানি না এর উত্তরে আপনি কি বলবেন, আদৌ উত্তর আছে কিনা এটা ঠিক
0: না। দেখুন, সত্যি কথা বলতে যারা ইয়ং জেনারেশন হচ্ছে তারা কিন্তু বেশি উৎসাহিত বা রোমাঞ্চিত হয় যখন আমরা বলি চন্দ্রযান থ্রির কথা বা মার্স অরবাইটার মিশনের কথা বা এই ধরনের যে সমস্ত, যেটা অন্তর্গ্রহ যে সমস্ত আমরা যে এক্সপ্লোরেশনগুলো করছি সেইটাতে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এক্সপ্লোরেশন নয়, এর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। যেমন আমি যদি কদিন আগে আর্টিমিসের কথা বলি, আর্টিমিস মানে এই নয় যে চাঁদের পাশে ঘুরে চলে এলাম, আগে ছিল এক্সপ্লোরেশন, এখন আমরা ভাবছি চাঁদে থাকার পার্মানেন্ট একটা ব্যবস্থা, এবং সেটাকে একটা গেটওয়ে করা যায় কি না, যেমন আমরা রেলওয়ে স্টেশনে দেখেছি যে এক স্টেশনে গাড়ি দাঁড়ায়, সেক্ষেত্রে জরুরি সামান সামগ্রী সেটার মধ্যে পূরণ করে আবার আমরা সেটা আগে চলি। এখন কিন্তু ভাবনা চিন্তাটাই পাল্টে গেছে, এবং এটা বলতেও দুবিধা নেই, আগামী দিনে হয়তো চাঁদকে আমাদের এক্সটেন্ডেড কন্টিনেন্ট হিসাবেও ঘোষণা করা হতে পারে, মানে সেই ধরনেরও পরিকল্পনার মধ্যে আছে। তো এগুলো আমাদের কিন্তু প্যারালালি চলে। হ্যাঁ, যারা এই বিষয়ে কাজ করে তাদের সঙ্গেও আমাদের খুব ফারাক নেই, কারণ সেই সেন্সর ঘুরে ফিরে সেই হচ্ছে সেন্সর, তো আমরা সেই নানান রকমের সেন্সর। এবার আমরা যদি তড়িৎ চুম্বকীয় যে ইয়েটা স্পেকট্রামটাতে যদি দেখি, ইলেকট্রনিক স্পেকট্রামের, সেটার মধ্যে অসংখ্য জায়গা আছে যেটা নিয়ে আমরা সেন্সর বানাতে পারি, এবং প্রত্যেকটা একটা নতুন নতুন ধরনের আমাদেরকে তথ্য দেয়, যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট। তো এইবার থার্মাল রিজিয়নে যদি নিই তাপীয় জায়গাতে, সেখানে আলাদা ফিঙ্গারপ্রিন্ট দেবে, আল্ট্রাভায়োলেট রিজিয়নে যদি নিই সেখানে একটা অন্যরকম ফিঙ্গারপ্রিন্ট দেবে। তো কি হয়, আমরা সেন্সর ডেভেলপ করি, এবং কি দেখতে চাই, আমি যদি ওজন দেখতে চাই পরিবেশে, তাহলে আমাকে কিন্তু আল্ট্রাভায়োলেট রিজিয়নে কোনো রকম

0: সেন্সার ডেভেলপ করতে হবে। ঠিক আছে, এইবার আমি যদি মেঘের সম্বন্ধে কিছু জানকারি চাই তাহলে আমাকে কিন্তু থার্মালের দিকে যেতে হবে, তাপীয়। তো এইভাবে কি হচ্ছে, সেন্সর ডিজাইনিং একটা প্যারালাল বেশ বড় ধরনের সেট আপ ইসরোতে। তো সেখানে সবাই মিলেমিশে কাজ করে, সেখানে এই নয় যে আমাকে খালি একই কাজ করতে হচ্ছে বা ইয়ে। তো আমরা কি করি, আমরা কাজের মধ্যে দিয়ে আনন্দ খুঁজে নিই এবং প্রত্যেকে নিজস্ব রিসার্চ প্রজেক্ট আছে, যার যেদিকে স্কিল আছে, স্পেশালি এখন তো যেটা চলছে ক্লাউড কম্পিউটিং বলুন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো ওটাতে তো আমাদের করতেই হয়, কিছু করার নেই, প্যাটার্ন রিকগনিশন, ডেটা অ্যানালিটিক্স, তো আমরা ওগুলোকে খুব এনজয় করি ইনফ্যাক্ট।
1: এবং এই এআই নিশ্চয়ই রিমোট সেন্সিং এর ক্ষেত্রে একটা বড় ছাপ রেখেছে
0: ভীষণভাবে। এখন এআই, ক্লাউড কম্পিউটিং যদি বলেন আর ডেটা সায়েন্স, কারণ এত ভলিউমের ডেটা আসে এবং তার ভেতর থেকে মানবিকভাবে দেখে একটা মানুষের পক্ষে সম্ভব না কি প্যাটার্ন বা কি ধরনের অসঙ্গতি তার মধ্যে আছে সময়ের সাথে, সেই অসঙ্গতিগুলো কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমরা খুব সহজে পেয়ে যাই। যখন পেয়ে যাই তখন আমরা বিশ্লেষণ করি যে এটা কেন হলো, কী জন্য হলো, এটার কারণ কি ইত্যাদি। তো সেই জিনিসগুলো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে আগের থেকে।
1: শ্রোতা বন্ধুরা, শুরু করেছিলাম এল নিনোর কথা দিয়ে, তারপরে ডক্টর দিব্যেন্দু দত্তের যে নিজস্ব কাজ শুরুটা যেখান থেকে তার হয়েছিল সেইটা দিয়ে, তারপর আমরা যে কোথায় হারিয়ে গেলাম নিজেরাও বলতে পারবো না, রিমোট সেন্সিং এর নানা কোণায় আমরা ঘুরে বেড়ালাম, অনেকটা বুঝলাম একেবারেই নয়, কিছুটা বুঝলাম, কিছুটা আকর্ষণ বৃদ্ধি পেল, একটা উচ্ছ্বাসও তৈরি হলো। এই উচ্ছ্বাস নিয়ে আমরা তাকিয়ে থাকবো পরবর্তী অনুষ্ঠানের দিকে। তার মানে আজকের অনুষ্ঠানের সমাপ্তি এখানেই, কেননা ঘড়ি চোখ রাঙাচ্ছে। ফলে আমরা বিদায় নেব আমাদের অনুষ্ঠান থেকে। ডক্টর দিব্যেন্দু দত্ত, মহাকাশ গবেষণা সংস্থা, ভারতীয় যে সংস্থা আমাদের গর্বের একটা বস্তু ইসরো, তার ভূতপূর্ব জেনারেল ম্যানেজার, তিনি আজকে আমাদের সঙ্গে বললেন তার নিজের জায়গা নিয়ে, তার নিজের গবেষণার জায়গা নিয়ে এবং ইসরো কী করছে, কেমন অবদান রাখছে সেটা তুলে ধরলেন। আমরা ধন্যবাদ জানাই তাকে, কিন্তু এই ধন্যবাদের অর্থ হচ্ছে আপনার সঙ্গে আবার কবে দেখা হচ্ছে তার আগ্রহটাই বড়। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।

0: এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শরৎ, শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ বেহাগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন অসিত জানা।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শরৎ, শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ বিহাগ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অসিত জানা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী সোনালী রায়চৌধুরী।

শুনলেন অতুল প্রসাদের গান সোনালী রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাঁশি শিল্পী অমল আচার্য।

0: নমস্কার বন্ধুরা, শ্রবণে স্বাস্থ্যের আসরে আপনাদের স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বলি নানাবিধ শারীরিক ও মানসিক সমস্যার বিষয়ে। আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বন্ধুরা, আগামী 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে, তামাক মুক্ত দিবস। তামাকজাত দ্রব্য সেবনে ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে 1987 সাল থেকে এই দিনটি সারা বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। এবছর অর্থাৎ 2026 সালে এই দিনটির মূল ভাবনা হল আনমাস্কিং দ্য অ্যাপেল, কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোবাকো অ্যাডিকশন। প্রথমেই এই ওয়ার্ল্ড নো টোবাকো ডেকে মাথায় রেখে আজ শ্রবণী স্বাস্থ্যের আসরে আমরা কথা বলব তামাকজাত দ্রব্য সেবনের অপকারিতা এবং এই নেশা থেকে মুক্তির উপায় সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ সারথি ভট্টাচার্য। তার থেকেই প্রথমেই জেনে নেব এই তামাকজাত দ্রব্য সেবনের ফলে কি কি শারীরিক ক্ষতি হতে পারে এই বিষয়ে।
1: খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে আমরা প্রথম ভাবতাম আমরা বর্জন কাকে করব আর গ্রহণ কাকে করব। অবশ্যই গ্রহণ তাকেই করবো যে আমার জন্য ভালো, যে আমার উপকার করে, যে আমাকে সুস্থ রাখবে। আমি ডাক্তার বলে শারীরিক ব্যাপারটাতেই বেশি করে আসছি, যে আমার উন্নতির পথে সহায়ক হবে তাকেই তো গ্রহণ করব। আর বর্জন করব কাকে? যে আমাকে অসুবিধার সৃষ্টি করে, যে আমার উন্নতিকে অবরুদ্ধ করে, যে আমার শরীর খারাপ করে ফেলে, যে আমার মন খারাপ করে ফেলে। এই যে বিশ্ব তামাক বর্জন দিবস, তার মানে তামাক নিশ্চয়ই আমাদের শরীরের জন্য খারাপ, সেই জন্যই তো বর্জন করবো। এবং এই জন্য আমাদের এই বিশ্ব তামাক দিবস বর্জন দিবস চালু হয়েছে, যাতে মানুষকে এই ব্যাপারে সচেতন করা যায়। আচ্ছা, আমরা কেন তাহলে তামাক নেই? আমাদের যদি দেখেন, আজও এত প্রচারের পরেও বহু লোক নানা রকমের তামাক নেন, কেউ দোক্তা, কেউ জর্দা, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ বা ছিলাম, কেউ অন্য নানা রকম ভাবে তামাক নেন। সেটা আমাদের ভাবতে হবে তো, এবং সেইটা ভাবি এবং এখন থেকে প্রত্যেক দিন আমরা নিজেদের প্রস্তুত করি, তাহলে হয়তো আমরা এই তামাক বর্জন দিবসকে সার্থক করতে পারবো কোনো একদিন। আমরা তামাক কি চাই? তামাক কি আমাদের জন্য উপকারী? তা তো নয়, তবু আমরা তামাক চাইছি। আমরা মানে সত্যি কথা বলতে গেলে আমরা কেউই চাই না আমাদের শরীর খারাপ হোক, কেউই চাই না আমাদের প্রচুর খরচা হোক, আমরা কেউই চাই না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে, আমরা কেউই চাই না তাড়াতাড়ি মরে যেতে। কিন্তু তবু আমরা তো হচ্ছে ঘটনাগুলো, এবং যেটাতে খারাপ হচ্ছে সে তাকে গ্রহণ করেছি। এত লোক নেশা করছেন, তাহলে বুঝতেই পারছেন আমাদের দরকার হচ্ছে সুষম খাদ্য, আমাদের দরকার হচ্ছে প্রকৃত শিক্ষা, আমাদের দরকার হচ্ছে স্বাস্থ্যচর্চা, একটা উজ্জ্বল সুন্দর স্বাস্থ্যবান জীবন। কিন্তু তার বদলে আমরা তো দেখতে পাচ্ছি যে চতুর্দিকে শুধু অসুখ বেড়ে যাচ্ছে, একটার পর একটা হাসপাতাল বেড়ে যাচ্ছে, ক্যান্সারের পেশেন্ট প্রচুর বেড়ে যাচ্ছে, মানসিক রোগী বেড়ে যাচ্ছে, এমন কোনো অসুখ নেই যা বাড়ছে না। আমি আশ্চর্য হয়ে মাঝে মাঝে ভাবি,

0: নিশ্চয়ই আমাদের শরীরের জন্য খারাপ, সেই জন্যই তো বর্জন করব। এবং এই জন্য আমাদের এই বিশ্ব তামাক দিবস বর্জন দিবস চালু হয়েছে, যাতে মানুষকে এই ব্যাপারে সচেতন করা যায়। আচ্ছা, আমরা কেন তাহলে তামাক নেই? আমাদের যদি দেখেন, আজও এত প্রচারের পরেও বহু লোক নানা রকমের তামাক নেন, কেউ দোক্তা, কেউ জর্দা, কেউ বিড়ি, কেউ সিগারেট, কেউ বা ছিলাম, কেউ অন্য নানা রকম ভাবে তামাক নেন, সেটা আমাদের ভাবতে হবে তো। এবং সেইটা ভাবি এবং এখন থেকে প্রত্যেক দিন আমরা নিজেদের প্রস্তুত করি, তাহলে হয়তো আমরা এই তামাক বর্জন দিবসকে সার্থক করতে পারবো কোনো একদিন। আমরা তামাক কি চাই? তামাক কি আমাদের জন্য উপকারী? তা তো নয়, তবু আমরা তামাক চাইছি। আমরা মানে সত্যি কথা বলতে গেলে আমরা কেউই চাই না আমাদের শরীর খারাপ হোক, কেউই চাই না আমাদের প্রচুর খরচা হোক, আমরা কেউই চাই না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে, আমরা কেউই চাই না তাড়াতাড়ি মরে যেতে, কিন্তু তবু আমরা তো হচ্ছে ঘটনাগুলো, এবং যেটাতে খারাপ হচ্ছে সে তাকে গ্রহণ করেছে। এত লোক নেশা করছেন, তাহলে বুঝতেই পারছেন আমাদের দরকার হচ্ছে সুষম খাদ্য, আমাদের দরকার হচ্ছে প্রকৃত শিক্ষা, আমাদের দরকার হচ্ছে স্বাস্থ্যচর্চা, একটা উজ্জ্বল সুন্দর স্বাস্থ্যবান জীবন। কিন্তু তার বদলে আমরা তো দেখতে পাচ্ছি যে চতুর্দিকে শুধু অসুখ বেড়ে যাচ্ছে, একটার পর একটা হাসপাতাল বেড়ে যাচ্ছে, ক্যান্সারের পেশেন্ট প্রচুর বেড়ে যাচ্ছে, মানসিক রোগী বেড়ে যাচ্ছে, এমন কোনো অসুখ নেই যা বাড়ছে না। এই তামাক হচ্ছে নেশা। কেন নেশা? কি তামাকের মধ্যে নিকোটিন বলে একটা সাবস্টেন্স আছে, একটা কেমিক্যাল আছে, যেটা কিনা আমাদের ব্রেনের মধ্যে, যেখানে আমরা একটা ভালো ফিল করি। আসলে আমরা সবই তো অনুভব করি ব্রেন দিয়ে। আমাদের ব্রেনের মধ্যে একটা প্লেজার সেন্টার আছে, প্লেজার মানে আনন্দ পাওয়ার সেন্টার। সেই সেন্টারে যে সেলগুলো আছে সেগুলোকে যদি আমরা একটু সুশুরি দিতে পারি তাহলে বেশ ভালো লাগে, বুঝলেন তো? তো এই যে যখন আমরা তামাক নিই তখন নিকোটিন কি করে, সেটা শরীরে একটা ভালো বোধ হয়, একটা বেশ। সেই বোধটা কি ঠিক আমি বলতে পারবো না, কারণ আমি নিজে তো ধূমপায়ী নই বা আমি কোনো রকম তামাক সেবন করি না, কিন্তু নিশ্চয়ই একটা কিছু হয় যার ফলে ওটাতে মানুষ আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি ব্যাপারটা কিন্তু খুব সাংঘাতিক। আসক্তিটা হচ্ছে যে আপনি মানসিক এবং শারীরিকভাবে তোর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছেন। আমরা একটা ছোট অভ্যেস বদলাতে পারি না। ভোরবেলা ঘুম থেকে ওঠাটা খুব ভালো, সকলে জানি, কিন্তু কজন উঠতে পারি? অনেকে প্রতিজ্ঞা করি কাল থেকে ভোরে উঠব, সেই এরকম প্রতিজ্ঞা দিনের পর দিন চলতে থাকে। তো একটা অভ্যেস পরিবর্তন করা কত কঠিন, আর সেখানে যেখানে আপনি মানসিক এবং শারীরিকভাবে ডিপেন্ডেন্ট সেটা আরও কত কঠিন হতে পারে। আর এই যে নিকোটিন, নিকোটিন আমাদের খুব যে একটা ক্ষতি করে তা নয়, কিন্তু নিকোটিনের আনুষঙ্গিক আরও অনেক কেমিক্যাল আমাদের শরীরে ঢোকে, বিশেষ করে ধূমপান করলে, গুটকা, জর্দা সব কিছুতে এই যে নানা রকম কেমিক্যাল শরীরে ঢোকে, এদের মধ্যে অনেকই হচ্ছে মারাত্মক। আমরা ভাবি বোধ হয় লাংসের ক্ষতি করছে কি হার্টে, তারা শরীরের সমস্ত টিস্যুর ক্ষতি করে, সমস্ত অর্গানের ক্ষতি করে, অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাতে আমাদের নানা রকম অসুখ হয়, তাতে আমাদের বহু অসুখ বেড়ে যায়, কোনো কোনো অসুখ না থাকলে সেই অসুখের সম্ভাবনা বেড়ে যায়, আর তাতেই আমাদের এই অন্তত একটা কারণ যেখানে আমরা আমাদের রোগীদের সংখ্যা বেড়ে যায়, রোগীদের অসুখের তীব্রতা বেড়ে যায়, এবং এই সব নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন। সুতরাং বুঝতেই পারছেন যে তামাক আমাদের কি করে।
1: পাশাপাশি এই তামাকজাত দ্রব্য সেবনের নেশা থেকে মুক্তি পাবার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে, এই বিষয়েও আমাদের বিস্তারিত জানালেন ডাক্তার পার্থ সারথী ভট্টাচার্য।
0: আসলে অভ্যাসটা শুরু কখন হচ্ছে সেটা নির্ভর করছে যে তামাক খাবে তার উপরে এবং তার পরিবেশের উপরে। একটি ছোট্ট শিশু দেখছে তার বাবা রোজ সিগারেট খান, এবং তার বাবার সিগারেট খাওয়াকে সে নকল করে কাগজ মুড়িয়ে, একটা 3 বছরের বাচ্চা ঠিক বাবার মতো করে সিগারেট খাচ্ছে, হাওয়া ছাড়ছে, সে তার বাবাকে হিরো ভাবে, এবং তার বাবা যেটা করেন সে মনে করে ওটাই করা উচিত। একটি ছোট্ট মেয়ে দেখছে তার মা রোজ এক গাদা দোক্তা পানের মধ্যে ঢুকিয়ে, গালে ঢুকিয়ে বসে রয়েছেন, আর একটু পরে পরে পিক ফেলছেন, তো বাচ্চা মেয়েটি ভাবে ওটাই বোধ হয় স্বাভাবিক। তো এটা হচ্ছে পরিবেশের এফেক্ট। আরেকটি শিশু, তার বাড়িতে কেউ কোনো রকম নেশা করেন না, সে বন্ধুদের পাল্লায় পড়ে একদিন ক্লাস 6-এ একটুখানি সিগারেট টেনেছিল, তো বাড়িতে এসে বাবাকে বলায়, বাবা বলেন বাবা এটা খেও না, এই দেখো না এই যারা খেয়েছে তাদের কি কি ক্ষতি হয়েছে। ইন্টারনেট খুলে ছবি দেখিয়ে তামাকের অপকারিতা বললেন, ছেলেটা প্রচণ্ড ভয় পেয়ে গেল, আর তারপরের দিন থেকে তার বন্ধুরা কিছুতেই ওকে ইনফ্লুয়েন্স করতে পারেনি। তো এই যে এটা পরিবেশ, এই পরিবেশটা তো আমাদের দায়িত্ব। আমাদের সন্তানরা কি পরিবেশে থাকবে সেটা আমরা যদি ঠিক না করি তাহলে কি করে ঠিক হবে? এবং এই যে পরিবেশের উপর নির্ভর করে, ছোট বাচ্চা কি মাঝ বয়স কি অল্প বয়স, সাধারণত অল্প বয়সে বাচ্চারাই শুরু করে নেশা, তারা কখন নেশা শুরু করবে? এই আসক্তির ফলে কি হয় যে এটা ক্রমশ বাড়তে থাকে। ধরুন আপনার একটা কাজ করে খুব ভালো লাগলো, আপনার একটা মিষ্টি খেয়েছেন, নকুড়ের সন্দেশ আপনার খুব ভালো লাগছে, আপনি ইচ্ছা হবে আরেকটা সন্দেশ খাই, তো এই যে আপনার তারপর মানে রোজই যদি একটু নকুড়ের সন্দেশ পাওয়া যেত, তো তেমনি এটা জাস্ট জিভে ভালো লাগা, এটার সাথে তামাকটা এর থেকেও তীব্র। যখন আপনি ধূমপান করলেন আপনার একটা শরীরে একটা ওয়েলবিং, একটা ভালো ভালো অনুভূতি হলো, সে

0: আপনি চাইবেন আর। এটাতে কি হয়, ক্রমশ ডোজটা বাড়িয়ে যেতে হয়, তাতে কি যে আজকে দুটো খাচ্ছে কালকে চারটে খাবে, পরশু আটটা খাবে, তারপরে 20টা খাবে, এইরকম চলতে থাকে বছরের পর বছর। আমরা যখন ইতিহাস নেই, কত পেশেন্ট আসেন 20টা করে সিগারেট 40 বছর খেয়েছেন এবং তাদের অবস্থা দেখে আমাদের খুব কষ্ট হয়। আরেকটা হচ্ছে যে যখন মানুষ ছোট থাকে তখন তো মানুষ বড় হতে চায়, বড়দের মতো হতে চায়, আর সে তখন ভাবে না বড় হলে কি করতে হবে, বড় হলে কি হতে পারে। আমরা ভবিষ্যৎ নিয়ে খুব কম ভাবে, ছোটরা তো আরো কম ভাবে। ওদের কাছে একটাই থাকে, বড় হব, অনেক টাকা রোজগার করব, গাড়ি চড়ে ঘুরে বেড়াবো, ওদের অ্যাম্বিশনটা ওর মধ্যে থাকে। কিন্তু আমরা ছোটদের মধ্যে আমরা এই অনুভূতিতে ঢোকাতে পারি না, আমাদের ত্রুটি, যে বড় হব, খুব স্বাস্থ্যবান হব, আমাকে দেখে সবাই বলবে বাহ ছেলেটার চেহারা তো খুব সুন্দর, বা বড় হব আমার এত সুন্দর ব্যবহার হবে, লোকে আমাকে সবাই ভালোবাসবে। আমরা এইসব যেগুলো মানবিক ব্যাপার, শরীরের জন্য বেশি দরকার, সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না যতটা গুরুত্ব দিই বড় হওয়ার সাথে টাকা রোজগারকে। তো যার ফলে কি হয়েছে, এই যে শরীর ভালো রাখার প্রেরণা সেটা অনেকটাই কমে যায়। এটা ছাড়ার উপায় হচ্ছে প্রাথমিকভাবে সচেতনতা, দ্বিতীয় হচ্ছে চেষ্টা করা, আর তৃতীয় হচ্ছে দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। যদি আমি সচেতন হই, যদি আমি বুঝি যে এটা আমার ক্ষতি করছে, তাহলে আমার ভেতরে একটা প্রেরণা আসবে, না এটা আমায় ছাড়তে হবে। এই ছাড়তে হবে এটাকে, আমার ইচ্ছেটাকে, প্রেরণাটাকে ইচ্ছেতে পরিবর্তিত করতে হবে, এই ইচ্ছেটাকে তীব্রতম করতে হবে। মরে যাবো তাও ঠিক আছে, ছাড়ব, ঠিক আছে আমি আজকে থেকে ঠিক করলাম ছাড়ছি, বা আমি কমিয়ে দিলাম তারপর আমি ছাড়বো। এবার হয় কি, ডিপেন্ড করে ডোজ, কি কত ডোজে আপনি খাচ্ছেন, কতটা সিগারেট খাচ্ছেন। আমি সিগারেট দিয়েই বলছি কথাটা, তামাকের ক্ষেত্রে সব ব্যাপারে এটা প্রযোজ্য। তো আমি কতটা খাচ্ছি তা সেটার উপর নির্ভর করছে, ছাড়ার পরে আমার শরীরে কোনো উইথড্রয়াল এফেক্ট হবে কিনা। ছাড়ার পরে পরেই শরীর তো ওটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওর উপর নির্ভরশীল হয়ে যায়, তখন শরীরে নানা রকম প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়াগুলো সামলাতে পারে না লোকে, অনেক সময় তার জন্য আবার সিগারেট খেতে বাধ্য হয়। আর সিগারেট খাওয়ার একটা ছুকছুকানি বা তামাকের একটা ছুকছুকানি সেটা থেকে যায়, তাহলে তীব্র ইচ্ছা এবং সেটাকে রিজেক্ট করা মন থেকে। আর সেই জন্য কখন কিভাবে ছাড়বে তার জন্য প্রক্রিয়া আছে, সেটা আমার মনে হয় এক চিকিৎসকের সাথে একটু পরামর্শ করলে সুবিধা হবে। তো চেষ্টা করলে ছাড়া যায়, এবং সেখানে চিকিৎসকদের একটা বড় ভূমিকা আছে, এবং তীব্র ইচ্ছা ছাড়া ছাড়া সম্ভব নয়। আমি আপনাকে ছাড়ালাম, দুদিন হাসপাতালে রেখে খেতে দিলাম না, তারপরে আপনি আমার বাড়ি বেরিয়ে রাস্তায় বেরিয়েই আবার শুরু করে দেবেন, এই হচ্ছে ব্যাপার।
1: শ্রবণের স্বাস্থ্যের আসরে এতক্ষণ আমরা কথা বলছিলাম তামাকজাত দ্রব্য সেবনের অপকারিতা ও তা থেকে মুক্তির উপায় নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ সারথি ভট্টাচার্য। এরপর আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে।
2: বর্তমানে এই প্রচণ্ড গরমে সুস্থ থাকা ভীষণই জরুরি, এবং সেই সুস্থ থাকার জন্য তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য দরকার রোজকার জীবনশৈলী ও খাদ্যাভ্যাসের কিছু বিশেষ পরিবর্তন। এই প্রবল দাবদাহে কি কি ধরনের খাবার খাব, কি কি খাবার এড়িয়ে চলব, কোন ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার, সেই বিষয়ে আজকের এই অনুষ্ঠানে কথা বলব আমরা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ ডাক্তার অরিত্র খাঁ। তার কাছ থেকে প্রথমেই জেনে নেব এই গরমে সুস্থ থাকতে কি কি খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো সেই বিষয়ে।
3: প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যে গরমে সুস্থ থাকতে গেলে শরীরকে ঠান্ডা এবং হাইড্রেটেড রাখতে হবে। অনেক সময়তে আমরা জল পান করতে ভুলে যাই। একটা কথা মাথায় রাখতে হবে, নিউট্রিয়েন্টের চ্যাপ্টারে জলকে আমরা বলি ফরগটেন নিউট্রিয়েন্ট, কিন্তু সেই ফরগটেন হলে চলবে না। অর্থাৎ আমরা এয়ার কন্ডিশনে বসে কাজ করি, আমরা অফিসে বসে কাজ করি, অথবা আমরা ঘরের মধ্যে থাকি, প্রতিটা সময়ে নিয়ম করে করে আমাদের প্রতিটা ঘন্টাতে অন্তত 200 ml করে জল পান করতে হবে। তার কারণটা হচ্ছে যে জলের যদি চাহিদা আমাদের শরীরের মধ্যে আমরা মেটাতে না পারি, তাহলে কিন্তু আমাদের ইনসেন্সিবল পারস্পিরেশন হয়, সেই থেকে কিন্তু বিপদ হতে পারে। অর্থাৎ মোটামুটি দিনে 2.5 থেকে 3 লিটার জল আমাদের সবাইকে পান করতে হবে। অবশ্যই কাজের ফারাকে, যিনি খুব কঠোর পরিশ্রম করছেন তার জলের চাহিদা অনেক বেশি, যিনি মোটামুটি ঘুরে ঘুরে কাজ করছেন, আমাদের পুলিশ বন্ধু, জার্নালিস্ট বন্ধু, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বন্ধু, বা যাবতীয় যারা মার্কেটিং জব করেন ঘুরে ঘুরে, তাদের মোটামুটি ভালো পরিমাণে জল পান করতে হবে। কিন্তু যারা হয়তো অনেক সময়তে কিছু ওষুধ খাচ্ছেন যেগুলোর জন্য জলকে কন্ট্রোল করতে হয়, সেটা আলাদা বিষয়। এগুলো বাদ দিয়েও প্রচন্ড গরমে আমাদের খাবারের তালিকায় রাখতে হবে যে সব রকমের যেগুলো ফল গরমে পাওয়া যায় জল।

0: সমৃদ্ধ ফল। আমরা তরমুজ রাখতে পারি, আমরা পাকা পেঁপে রাখতে পারি, আমরা জামরুল রাখতে পারি, যেগুলো প্রচন্ড পরিমাণে জল সমৃদ্ধ এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এগুলো বাদ দিয়েও আমরা লাউয়ের তরকারি, লাউয়ের ঘন্ট, পটলের তরকারি, কাঁচা পেঁপের তরকারি, চিচিঙ্গের তরকারি, কুমড়োর তরকারি, ঢ্যাঁড়সের তরকারি, এগুলো আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি। শশায় প্রায় 95% মতো জল থাকে এবং খুব ভালো পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যেটা খনিজ পদার্থ। শশা আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি। টক দই প্রোবায়োটিকের খুব ভালো উৎস, অর্থাৎ ঘরে পাতা টক দই, যে দইটা অবশ্যই মাখনতলা দুধ থেকে আমরা ঘরের মধ্যে পাকতে পারি, সেই দইটা রাখতে পারলে কিন্তু গরমে আমাদের যে বিভিন্ন রকমের যে আন্তরিক সমস্যা বা অ্যাসিডিটি এগুলো হয়, এগুলো টক দই কিন্তু ভীষণভাবে দূর করতে পারে। টক দই আমরা গরমের মধ্যে রাখতে পারি। পুদিনা পাতার শরবত আমরা খেতে পারি, কারণ পুদিনা পাতার মধ্যে একাধিক অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, সেগুলোও কিন্তু আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি। এবং সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম ভাবে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। এবং এগুলো বাদ দিয়েও আমাদের মাথায় রাখতে হবে যে যে সমস্ত সবজিগুলো জল সমৃদ্ধ সেগুলোকে মধ্যে আমরা ডায়েটের মধ্যে রাখবো। কিন্তু অনেক সময়তে এই গরমে যেটা আমি বারণ করি সেটা হচ্ছে যে খুব বেশি পরিমাণে আমরা যদি মাছ মাংস এগুলো খেতে শুরু করি তাহলে কিন্তু গরমের ক্ষেত্রে বিপদ হতে পারে। অর্থাৎ আমরা মাথায় রাখবো যে দিনে অন্তত পক্ষে আমরা 3টে ভারী খাবার এবং ইন্টার বিটুইন খাবার সেগুলো ডায়েটের মধ্যে রাখবো। আমরা তরমুজের শরবত বা তরমুজ, আমরা টক দইয়ের শরবত, লস্যি, ঘোল, ছাঁচ বা টক দই এবং জল এবং জল সমৃদ্ধ ফল এবং সবজি যদি আমরা ডায়েটের মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশেই এই গরমের হাত থেকে কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারবো। অর্থাৎ শরীরের মধ্যে কোনো রকম ভাবেই সোডিয়াম, পটাশিয়াম বা ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট করতে দেওয়া চলবে না।
1: এরপর ডাক্তার খা আমাদের জানালেন এই প্রচন্ড গরমে কি কি ধরনের খাবার এড়িয়ে চলা উচিত।
0: অতিরিক্ত মশলা জাতীয় জিনিসপত্র, অর্থাৎ অতিরিক্ত স্পাইসেস বা কন্ডিমেন্টস রান্নায় দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে গরম মশলা, প্রচুর পরিমাণে বিভিন্ন মগজদানা যদি আমরা দিতে শুরু করি তাহলে শরীরের কিন্তু বিপাক ক্রিয়ার অনেক সময় লাগবে এবং গরম কিন্তু প্রচন্ড বেশি পরিমাণে লাগতে শুরু করবে। এছাড়াও মাছ মাংস এই ধরনের যে সমস্ত প্রোটিন সমৃদ্ধ খাবার দাবার এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ইলাস্টিন থাকে এবং আমরা জানি আমাদের পাকস্থলীর বিভিন্ন রকমের যে উৎসেচক গুলো, অর্থাৎ প্রোটিওলাইটিক যে উৎসেচক গুলো হয় বা প্রোটিন ধর্মী যে উৎসেচক গুলো হয় সেইগুলো এই খাবারকে ভাঙতে অনেক বেশি সময় লাগবে। অর্থাৎ তার যে পিএইচ, অর্থাৎ তার যে মানে অ্যাসিডিটির মাত্রা যদি অনেকাংশে কমে যায়, অর্থাৎ 2.3 বা 3 এরকম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বিপাক ক্রিয়া এবং আমাদের হজমের গোলমাল হতে শুরু করবে এবং সেখান থেকে ডায়রিয়া, ডিসেন্ট্রি এই সমস্যাগুলো কিন্তু আসতে শুরু করবে। ডিম অবশ্যই ভালো, ডিমের মধ্যে কমপ্লিট ব্যালেন্স নিউট্রিশন রয়েছে। একটা গোটা ডিম সেদ্ধ গরমের মধ্যেও খাওয়া যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ ডিমের সাদার মধ্যে খুব ভালো পরিমাণে অ্যালবুমিন রয়েছে। কিন্তু অনেকে বিভিন্ন শরীরের গঠন বা প্রচন্ড জিম করছেন, দিনে হয়তো 7টা 8টা এরকম ডিম সেদ্ধ খেয়ে ফেলেন। এই ডিমের কুসুমের মধ্যে এলডিএল কোলেস্টেরল থাকে এবং অনেক সময় কুসুমের মধ্যে দেখতে পাই যে ফ্যাটের মাত্রাও খুব বেশি পরিমাণে থাকে এবং সেগুলো যদি বেশি খাওয়া হয় তাহলে ব্লাড প্রেশার বাড়তে শুরু করে এবং অবশ্যই গরমের ক্ষেত্রে অসুবিধা হয়। অনেকে মনে করেন যে গরমে আইসক্রিম বা যেগুলো কোল্ড ড্রিঙ্ক তথাকথিত ঠান্ডা পানীয় হয় সেগুলো হয়তো খুব ভালো, কিন্তু সেইগুলো হয়তো সাময়িক আপনাকে ঠান্ডা রাখবে, কিন্তু সেগুলো গরমের মধ্যে খেলে হঠাৎ করে সাটন যে টেম্পারেচার চেঞ্জ হয়ে যায় তাতে কিন্তু মানুষের বিপদ ডেকে আনে। প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, পিৎজা, বার্গার এবং বাজার চলতি তৈল সমৃদ্ধ জিনিসপত্র যেগুলো অতিরিক্ত তেল দিয়ে ভাজা হচ্ছে, প্রচুর ফ্রি রেডিক্যাল, রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, তাতে যেরকম ভাবে ফ্যাটের মাত্রা বাড়তে শুরু করে, হিডেন ফ্যাটের মাত্রা বাড়তে শুরু করে, অ্যাবডোমিনাল ফ্যাটের মাত্রা বাড়তে শুরু করে, অক্সিডেটিভ স্ট্রেস হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হার্টের প্রবলেম, হাই ব্লাড প্রেশার এই সমস্যাগুলো কিন্তু হবে। ডুবো তেলে ভাজা খাবার, মুখরোচক

0: হলেও ট্রান্স ফ্যাটের মাত্রা খুব বেশি পরিমাণে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লাক জমতে পারে আর্টারি গুলোতে, আর্থারোস্ক্লেরোসিসের সমস্যা হয় এবং হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই সমস্যাগুলো কিন্তু হতে শুরু করে। চা কফি অবশ্যই খুব ভালো, ভালো পানীয় আমাদের, খুব উত্তেজক পূর্ণ পানীয় হয়, মানে সেখানে থিওফাইলিন, থিওব্রোমিন, একাধিক রকমের বিভিন্ন রকমের অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আমরা দেখেছি গ্রিন টিতে খুব ভালো ক্যাটেচিন, এপিগ্যালো ক্যাটেচিন, গ্যালেট, হ্যাঁ এরকম ধরনের সমৃদ্ধ থাকে, সেগুলো কিন্তু যেরকম ভর পরিমাণে ভালো, কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে চা কফি শরীর থেকে জলকে বাইরে বের করে দেয়, যেগুলোকে আমরা ডাইউরেটিক বলে থাকি, ফলে শরীরের তাপমাত্রা কিন্তু বেড়ে যায়। এটা মাথায় রাখতে হবে। গরমকালে দুধ ভালো খাবার, দুধে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু অতিরিক্ত দুধ বা অতিরিক্ত দুধের জিনিসপত্র যদি বেশি পরিমাণে খাওয়া হয়, তাহলে কি হবে, আমাদের অনেক সময় ল্যাকটেজ এনজাইমের অসুবিধার কারণে আমরা কিন্তু ল্যাকটোজকে হজম করতে পারি না, এবং সেট পয়েন্টও গরমের দিকে কম থাকে, সেই কারণে দুধের থেকে টক দই খাওয়াটা ভালো বা ছাঁচ বা লস্যি করে খাওয়াটা ভালো, কিন্তু খুব বেশি গরম দুধ গরমে পান করাটা বোধ হয় ঠিক নয়। খাবারের মধ্যে অতিরিক্ত চিনি, এমটি ক্যালোরি সমৃদ্ধ, যেরকম ভাবে অ্যাড করা ঠিক নয়, অতিরিক্ত নুন বা প্রসেস ফুড বা প্যাকেট জাতীয় খাবার দাবার গরমে একদমই অ্যাড করা বা গরমের মধ্যে মানে এগুলো খাওয়া ঠিক নয়। এবং অনেকে মনে করেন যে প্রচুর পরিমাণে গ্লুকোজ খেলে বোধহয় গরমে ভালো, কিন্তু অতিরিক্ত গ্লুকোজ কিন্তু আপনাদের ক্ষেত্রে রিহাইড্রেশনের জায়গাতে ডিহাইড্রেশন ডেকে নিতে পারে। সুতরাং WHO যে সংজ্ঞা বেঁধে দিয়েছেন ORS এর, সেই সংজ্ঞায় মাথায় রাখুন, অর্থাৎ 1 লিটার জলে 4 চামচ চিনি, 1 চিমটে নুন, স্বাদের জন্য একটুখানি পুদিনা পাতা, এগুলো বরঞ্চ অ্যাড করতে পারেন, কিন্তু অতিরিক্ত চিনি, অতিরিক্ত গ্লুকোজ কিন্তু আপনার ডিহাইড্রেশন ডেকে আনবে, এটাকে মাথায় রাখতে হবে।
1: পাশাপাশি এই দাবদাহে প্রতিদিনের জীবন শৈলীতে কি ধরনের পরিবর্তন আনা দরকার, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, সেই বিষয়েও আমরা বিস্তারিত জেনে নিলাম ডাক্তার অরিত্র খাঁর কাছ থেকে।
0: ডায়েটের পাশাপাশি জীবন চর্চা বা জীবন শৈলীও কিন্তু খুব ইম্পর্টেন্ট গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রথমত ভীষণ ভাবে যে একটা হিট ওয়েভ চলে, সেক্ষেত্রে লু এর একটা প্রবণতা অনেক বেশি থাকে, অনেক সময় তো হিট স্ট্রোক এগুলো হয়, এত স্কর্চি হিট, টেম্পারেচার এত বাড়তে শুরু করেছে। সুতরাং খুব প্রয়োজন না থাকলে ঘরে থেকে বাইরে বেরোনোর প্রয়োজন নেই, বিশেষত এই দুপুরের যে রোদটা, এ সময় সূর্যালোক একদম মাথার উপরে থাকে, এই জায়গাটা অ্যাভয়েড করাটা ভালো। অবশ্যই রোদে বেরোনোর সময় ছাতা, সানগ্লাস এগুলো নিয়ে বাইরে বেরোনোটা খুব ভালো। অবশ্যই গরমে আপনার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে কোনটা আপনার জন্য ইম্পর্টেন্ট সানস্ক্রিন হবে, সেই সানস্ক্রিনটাকে গরমের মধ্যে অবশ্যই আপনার ব্যাগের মধ্যে রেখে দিন। জলের বোতল অবশ্যই রাখবেন, রাস্তার কাটা ফল, রাস্তার জল, এটা অবশ্যই এই সময় খাওয়া একদমই ঠিক নয়, কারণ বিভিন্ন ভাইরাস ঘটিত সমস্যা যেরকম ভাবে জন্ডিস বা হেপাটাইটিস, জন্ডিস বা আমরা যাকে বলি হচ্ছে ভাইরাল হেপাটাইটিস বা মানে এ বলি যেটা, সেখান থেকে কিন্তু এই এই সমস্যাগুলো হতে পারে। সুতরাং রাস্তার জল বা কাটা ফল গরমের মধ্যে অবশ্যই খাবেন না, এবং চেষ্টা করবেন যতটা সম্ভব হালকা ফুলকা ব্যায়াম করা যায়। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, অবশ্যই আপনার ব্যায়াম করার আগে কিছু পরিমাণ খাবার খেয়ে তারপর ব্যায়াম করবেন, খালি পেটে অবশ্যই ব্যায়াম করবেন না, তাতে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যেতে পারে। অবশ্যই আপনার ব্যাগের মধ্যে যারা সুগারের সমস্যায় ভুগছেন, সেখানে গ্লুকোজ পাউডার এবং তার সঙ্গে একটুখানি নুন চিনি লেবুর শরবত অর্থাৎ ORS রাখতে পারেন, এবং চেষ্টা করবেন অবশ্যই একটা লগ বুক মেনটেন করতে, যেখানে আপনার ব্লাড সুগার কিরকম থাকলো, ব্লাড প্রেশার কিরকম থাকলো, অক্সিজেন স্যাচুরেশন কিরকম থাকলো, সেগুলোকে নোট ডাউন করতে পারেন। এবং চেষ্টা করবেন সুতির জামা কাপড় পরা, খুব বেশি সিনথেটিক বা খুব বেশি সিল্ক এগুলো খুব একটা বেশি গরমের দরকার নেই, এবং তীব্র গন্ধযুক্ত খুব বেশি যেগুলো আমরা ইউজ করি সেগুলো খুব একটা বেশি নয়, একটা হালকা মাইল্ড কোনো একটা পারফিউম বা হালকা মাইল্ড কোনো একটা ডিও আপনারা গরমে ব্যবহার করতেই পারেন, তাতে আপনাদের নিজেদের ক্ষেত্রেও একটা হাইজিন মেনটেন হবে। এবং চেষ্টা করবেন যে অবশ্যই আপনাদের জামা কাপড় পাল্টে পাল্টে বা চেঞ্জ করে যদি পরতে পারেন খুব ভালো হয়।
1: বন্ধুরা, এতক্ষণ শ্রবণী স্বাস্থ্যের আসরে আমরা কথা বললাম তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং তার প্রতিকার সম্পর্কে

0: এবং এই প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য কি ধরনের খাদ্যাভ্যাস এবং জীবনশৈলী অনুসরণ করা উচিত এই বিষয়ে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ সারথী ভট্টাচার্য,
1: বিশিষ্ট পুষ্টিবিদ ডাক্তার অরিত্র খাঁ। তাহলে বন্ধুরা, আশা করি ডাক্তারবাবু যা যা বললেন সেই পরামর্শগুলো আপনারা নিশ্চয়ই মেনে চলবেন।
0: আজ শ্রবণে স্বাস্থ্য এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

একটি বিশেষ ঘোষণা, 136তম ডাক আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17ই জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 712-তে বেলা 11:30টায় গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয়ে উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 712, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 0332120250, 0332120612, 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। শুনলেন 136তম ডাক আদালত সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান।

0: পরিপক্ব ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান, শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্না দের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, আপনারা শুনছেন বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান পরম্পরা। বিশিষ্ট বাউল শিল্পী পদ্মশ্রী পূর্ণদাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস কুমার গিরি।
1: ছাই চলেছেন পথে, মেটো পথ, গেরুয়া রাঙামাটির পথ, গুরু ব্রহ্ম, গুরুর সঙ্গে নাদ সঙ্গীত, আর ব্রহ্মের পেছনে ব্রহ্মেরই উপাসক শিষ্য। দেহ মন প্রাণ দিয়ে যারা সমাজ এবং মানুষকে আপন করে নেন, সমাজ এবং মানুষকে ভালোবাসতে শেখান, দর্শন এবং চিন্তা চেতনার মধ্য দিয়ে বিশ্বকে মানবতার বার্তা দিতে চান, তারাই তো বাউল। যে সাধনায় মজেছে সেই তো বাউল, আর সাধনার মন্ত্র সঙ্গীত।

0: পূর্ণদাস বাউল বাংলা বাউল সঙ্গীতের জগতে নক্ষত্র, বাউল সম্রাট পূর্ণদাস বাউলের জন্ম 1933 খ্রিস্টাব্দের 18ই মার্চ বীরভূম জেলার এক চক্কা গ্রামে। বাবা নবনী দাস বাউল, নবনী খ্যাপা, রবীন্দ্রনাথের স্নেহধন্য। মা ব্রজবালা দাসী। সেই পূর্ণদাস বাউল আজকে 90 অতিক্রান্ত করে 91 বছরে পা দিলেন। আকাশবাণীর তরফ থেকে তাকে প্রথমেই নমস্কার এবং শ্রদ্ধা জানাই। আপনি বাউলকে সারা বিশ্বে খ্যাত করেছেন, সবই প্রভুর ইচ্ছা,
1: প্রভুর ইচ্ছা।
0: আপনি আপনার প্রথম জীবন যখন শুরু হয় ব্রিটিশ ভারত, তখন আপনার জন্ম ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে। নবনী দাস বাউল, নবনী খ্যাপা, একটু আগেই যেটা বললাম রবীন্দ্রনাথের স্নেহধন্য,
1: উনি দিয়েছেন খ্যাপা বাউল।
0: এই খ্যাপা, এই উপাধিটি দেওয়া রবীন্দ্রনাথের,
1: রবীন্দ্রনাথের।
0: কিন্তু তবু 1939 সালে যখন মন্বন্তর হয়, সাধক খ্যাপা নবনী দাস বাউল তিনি মাধুকরি করতে পারছিলেন না মন্বন্তরের সময়। আপনি তখন একরত্তি ছেলে, বাবার সঙ্গ নিলেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন, রেল স্টেশনে ঘুরে বেড়ালেন, গান গেয়ে বেড়ালেন, কারণ অন্ন সংগ্রহ করতে হবে।
1: ঠিক
0: সেই সময়ের কিছু কথা আপনার কি মনে আছে?
1: হ্যাঁ মনে আছে, নিশ্চয় মনে আছে। আমার তখন বয়স হচ্ছে এই 5 বছর বয়স। তো তখন আমি কথা বলি, আর বিশেষ করে আমার দিদি গান গাইতো, রাধা রানী দাস, ও গাইতো, আমি ওর সঙ্গে বাজাতাম, খমক বাজাতাম। কোনো সময়ে ভুল হয়ে গেলে আমাকে একটু বকুনি দিত। তো এখনই বকুনি দেওয়ার পরেই তখন মনটা খারাপ হয়ে যেত। তা মাকে বলতাম, মা আমি দিদির সঙ্গে যাব না। কেন? বলে দিদি বকে দেয় এরকম, 5টা লোকের সামনে বকলে আমার খুব খারাপ লাগে। বলে কেন খারাপ লাগবে, কেন, তোকে তো ভালো করার জন্য বলে। বলে না, 5টা লোকের সামনে বলে, আমি তো বড় হয়ে গেছি
0: 5 বছরে তখন। হ্যাঁ মনে হচ্ছে,
1: হ্যাঁ তখন মনে হচ্ছে আমি বড় হয়েছি, মানে আমি সংসার চালাই তো, তো আমি বড় হয়ে গেছি। তো ওই কথা বলাতে তখন খুব বললো না, খুব খারাপ করেছে, আমি রাধারানীকে বলে দিচ্ছি, তোকে বলবে না, তুই গা। বলে না মা, তুমি আমার একটা গান শিখিয়ে দাও, সেই গানটা আমি গাইব, আমি বাজাবো।
0: আচ্ছা,
1: আমি একা গা যাবো, আমি দিদি সঙ্গে যাব না,
0: মাধুকরিতে যাবেন।
1: হ্যাঁ, তো দিদিকে তখন অফ করে দিলাম, আমি গাইতে লাগলাম। তো গাইতে গিয়ে আমি গ্রামে ঘরে ঘরে যেতাম না, গিয়ে কোনো মন্দিরে বারান্দায় গিয়ে কি ঠাকুর দেবতা রয়েছে সেই উঠোনে আমি নাচ এবং গান দুটি করতাম। তো একটা একটা করতে করতে করতে দেখতাম জায়গাটা ভর্তি হয়ে যেত। তো সবাই রান্না করতে, চাষিরা তো চাষ করে খায়, তাদের খাবার পৌঁছে দিতে হয়, তো দিতে অসুবিধে হয়। তো আমাকে বলছে একজন, এসে আরে পুরা মুখো, তোর আর সময় পাস না, এমন একটা সময় আসে যে সবাইকে খাবারটা পৌঁছে দিতে হয়।

0: আর সে খাবার দিতে পারি না, তারা আমাদের এসে বসে বলে, বকে খুব। আমরা তো খুব কান্নাকাটি করি ঘরে, খুব অন্যায় করি, এটা আমি মনে করি। তো বলাতে তখন মনে হলো যে তাহলে এক কাজ করি, আমি গান করছি আজকে, আজকে তোমাদের ওখানে, কালকে আজ তোমাদের আসবো না, তোমাদের এখানে, মানে একই গান বারবার গেয়ে যাচ্ছে। কেন একই গান বারবার? তো আমি বলি, দেখো একই গান মা আমার শিখিয়েছে, ওই গানটাই আমি বারবার গেয়ে গেয়ে যাচ্ছে। সে গানটা হচ্ছে, মরো না মরো না মা গো, ধরি তোমার শ্রীচরণে, মা মোলে মা মেলে না মা, খুঁজিলে মা ত্রিভুবনে, মরো না মরো না মা গো, ধরি তোমার শ্রীচরণে। তো এই কথা বলাতে তখন বলল যে তোমরা আমাকে আমাদের চরণ ধরে এরমভাবে গান গাইছো, আমাদের খারাপ লাগছে, কারণ আমরা তোমাদের দেবতা মনে করি, তোমরা ঠাকুরের গান গাও, তার জন্য তোমাদের দর্শন করতে আসি, এবং তোমাদের গান এত মিষ্টি যে সে গান শুনতে আসি। তো আমরা আজকে গাইছি, কালকে আসবো না, কালকে আসবো না, এই কথা জোরে বললাম, কালকে আসবো না। তো আসতে আমার ট্রেনে দেখলাম অনেক লোক,
1: যখন স্টেশনে আপনি
0: হ্যাঁ,
1: মাদুকরি করছেন,
0: তখন দেখছি যখন অনেক লোক, তো গ্রামের গান করি, মেয়েরা আস্তে আস্তে আসে, এসে সিঁধে নিয়ে আসে, যার যেটা তৈরি হয় বাড়িতে সেটাই তুলে নিয়ে আসে, নিয়ে এসে আমাকে দেয়। দেওয়ার পরে আমি তখন বলি যে তোমরা সিঁধের মধ্যে এত কিছু নিয়ে এসছো, আমার তো পরিপূর্ণ হয়ে গেছে, আর তো কিছু লাগবে না, এতেই তো হয়ে যাবে আজকে, তো সেটা আমরা খাবো। আমার বাবা আবার করেছে, মা করেছেন, তিনি আরও দুজন বৈষ্ণবকে ডেকেছে। কেন ডেকেছে? তারা জানে বৈষ্ণব ভিক্ষা করতে গেলে তাদের অন্ন জোটে না, এরকম হয়, তো তাদের বলে যে তোমরা আজকে আমাদের এখানে খাবে। আজকে আমার ছেলে গেছে গান করতে, আজকে আসবে, এখনই ভিক্ষা করে আসবে, এলি তোমাদেরকে।
1: এ তো গেল আপনার প্রথম জীবন,
0: হ্যাঁ,
1: কিন্তু আপনার জীবনের একটা মোড়, দিক পরিবর্তন হয়েছিল,
0: হ্যাঁ,
1: সীতারাম ওঙ্কারনাথ সাধকের সংস্পর্শে।
0: হ্যাঁ, সেটা হলো, আমি সাঁইথিয়া স্টেশনে আমি বসে আছি বটগাছের গোড়ায়, তো আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি কি, যে একজন সাধু এসছে, খালি গা, তার মালা টালা আছে, আর শুধু কৌপিন পরা, শুধু বরিব্বাস, দেড় হাত এইটা পুরে আছে, আর জটা আছে অনেক। তো আমাকে বলছে, চল আমার সঙ্গে চল। তো আমি বললাম, তোমার সঙ্গে যাব, তাতে তো আমার মা বাবা থেকে তো খেতে পাবে না। বলে, না চল আমার সঙ্গে চল। বলে, ঠিক আছে। বলে আমি সে জিনিসগুলো গুটিয়ে, যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে আমি কাঁধে তুলছি, দেখছি সাধু নেই, সাধু নেই। আমার কি হলো, স্টেশনে, তারপরে ট্রেন আসছে, ওটা বর্ধমান যাচ্ছে। তো আমি সেই স্টেশনে উঠে গান আরম্ভ করলাম, গান ওই ট্রেনের প্রথম গান আরম্ভ হলো। আর আগে কোনোদিন ট্রেনে গান হয়নি, আমি ট্রেনে গান গাইতে লাগলাম, গান হয়ে গেল। তা দেখলাম গান করার সঙ্গে সঙ্গে আমার ঝোলা ভর্তি হয়ে গেল, আমার এই যে যন্ত্রটা বাজায় এটা ভর্তি হয়ে গেল। সবাই একটা পয়সা দিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে, অমুক করছে, ভর্তি হয়ে গেল, হয়ে গেল। তখন বললো যে বা, একটা কামরাতে তো সব হয়ে গেল। গিয়ে আমি বর্ধমানে নামলাম, বর্ধমানে নামলাম, তো নামার পরে সেখানে আমাকে একজন এসে বলল যে আমাদের এখানে 24 পহর হচ্ছে, তো বাবা তুমি চলো একটু 24 পহরে একটা গান করবে। বলে, গান করব? তো গান করতে গেলাম, সেই 24 পহর করতে গিয়ে আর আমি গান বন্ধ করলাম না, 4টে দিন রয়ে গেলাম, 24 পহর ওদের করলাম, করে আমি তো আমার বাবা মা কি খাবে তখন আর চিন্তা নেই। তখন আমার মনে হলো যে, যখন মনে পড়ছে, তাই বাবা মায়ের তো কি করে খেতে পাবে, তো তো খেতে পারবে না। তার কারণ হচ্ছে, যে

0: আমার বাবা হচ্ছে গোস্বামী ছিল,
1: হুম
0: হ্যাঁ, তো মানে আমার ঠাকুরদা খুব ভালো গান গাইতেন, নাচছেন, মানে নয় পুরুষ হচ্ছে আমার ছেলে, এই ছোট ছেলে, এই যে দিব্যেন্দু, এ হচ্ছে নয় পুরুষ, তার মানে নয় পুরুষ আমরা গান করছি, তার মানে চৈতন্যদেব থেকে আমাদের চলে আসছে ওই বংশটা, ওই বংশটা আসার পরে তো আমি অক্কুর মশাই গান করে তার গান আমি গাইবো একটু পরে।
1: হুম
0: তারপরে আরও হচ্ছে অনন্ত গোসাই,
1: হুম
0: অনন্ত গোসাইয়ের গান, তার বাবা অনন্ত গোসাই, তার গান সুখের ধান ভানা, এমন মন ব্যবসা ছেড়ো না, সুখের ধান ভানা
1: ঠিক আছে,
0: করো, কৃষ্ণ প্রেমের ভানা কুটো, কোনোই কষ্ট রবে না, এরকম সব অনেক গান আমি গান
1: একটা গানই যে

আপনার বয়স যখন 9 বছর, এই তো আপনার যাত্রা শুরু বলা যায়। শুরুর পরেই আপনি সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরের কাছে চলে যান। চলে যাওয়ার পরে তাঁর হাত ধরেই আপনি প্রথম বাংলার বাইরে গিয়ে কোথাও সঙ্গীত পরিবেশন করেন, এবং জয়পুরে আপনার বয়স যখন 9, তখন আপনি

0: স্বর্ণ পদক পান।
1: তখন গান্ধীজির বন্ধু ছিল,
0: হ্যাঁ,
1: তিনি আমায় সোনার মেডেল দিয়ে আমাকে বলল যে তুমি খুব ভালো গেয়েছ। হ্যাঁ, তো আমি বললাম গ্রামের ছেলে আমাকে নিয়ে গেছে শান্তিদেব ঘোষ। শান্তিদেব ঘোষ শান্তিনিকেতনে তখন শেখাতেন, তো শান্তিদেব ঘোষ নিয়ে গেছে জয়পুরে। জয়পুরে যাওয়ার পরে সেই বালির চরে সব বাড়ি করে সেখানে সে অনুষ্ঠান হচ্ছে, সে দেখার মতো। আমরা গেছি প্রথম দিল্লিতে, তারপরে দিল্লিতে গিয়ে ওনার শ্বশুর বাড়িতে রইলাম, তারপরে সেখান থেকে আমি
0: গান করলেন, গান করে তখন মাত্র আপনার বয়স ৯ বছর এবং বিনোবা ভাবে তিনি আপনাকে পুরস্কার দিয়েছিলেন, তার হাত দিয়ে আপনি পুরস্কার পেয়েছিলেন, সেই স্মৃতি এখন কেমন মনে হয় এই বয়সে এসে?
1: ওই তখন তখন মানে আশ্চর্য হয়ে গেছিলাম আমি, যে তার কারণ হচ্ছে এমনি তো ভিক্ষা টিক্ষা করলে যেই সব পয়সা পায় আর যা পায়, তার চেয়ে এমন একটা সোনার মেডেল দিয়েছে বড়, তো মনের মধ্যে তখন আমি চিন্তা করতে পারছি না যে এই গান গাইলাম, এই গানে শুনে আমাকে এইটা দিচ্ছে, তাহলে তো আরও ভালো গান করা দরকার, আরও সুন্দর করা দরকার। তো তখন বাবাকে আমি বলছি, বাবা এই গানে যদি এই রকম সোনার মেডেল দেয় তাহলে আমাকে তো আরও ভালো গাইতে হবে, তুমি আমাকে ভালো করে শেখাও। হ্যাঁ, সেই কথাটা তখন বাবাকে বললাম।
0: কলকাতায় ফিরে এসে প্রথম আপনি, কলকাতা বলবো না, পশ্চিমবঙ্গে ফিরে এসে কলকাতা শহরে প্রথম আপনি রংমহল থিয়েটারে এবং বঙ্গ সংস্কৃতি মেলায় প্রথম গাইলেন।
1: বঙ্গ সংস্কৃতিতে পরিমল চন্দ আমাদের নিয়ে এসেছিলেন, নিয়ে আসার পরে সেই অনুষ্ঠানে আমি, আমার বাবা, আমার দিদি, আমার জামাই বাবু, আমরা সবাই এলাম, কিন্তু আমাদের নিয়ে গিয়ে রবীন্দ্রনাথের বাড়িতে গিয়ে তুললো। রবীন্দ্রনাথের বাড়িতে দুতলাতে তুললো, তিনতলার উপরে আর একজন শিল্পী আছেন, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন। হ্যাঁ, তিনি এসছেন বাংলাদেশ থেকে, উনি গান গাইছেন
0: ভাবাইয়া সম্রাট।
1: হ্যাঁ, তো তিনি এসছেন, তিনি যখন এসে বলল, আরে নবনী দাস এসছেন আমার বাবা, আমি ওনাকে বাবা বলি, তো উনি এসছেন তাহলে ওনার গান শুনতে পাবো বলে। হ্যাঁ, আমি তখন বললাম আমার বাবার নবনী দাস বলে আছে, আমি চলো আমি একটু দেখে আসি ওনাকে, ওনাকে প্রণাম করে আসি। তো তখন উনি প্রণাম করতে এসেই তখন বলছে, বাবা আমি বাংলাদেশের গান গাই, আমি গাইবার জন্য এসছি, তো আমি আপনাকে গান শোনাবো। বললেন, তো তুমি বাবা এখন গান গেও না, তার কারণ আমি আসরে শুনবো, আসরে শুনবো, তোমার পরিবেশে শুনবো এই গান, বলে সেই কথা বললাম।
0: তখন তো আপনার ধরুন এই 18-20 বছর বয়স হবে, কারণ 1953-54 এই সময় বোধ হয়। পরবর্তীকালে আপনার যখন প্রথম রেকর্ডিং বেরোয় আপনার বাবার সঙ্গে যুগ্মভাবে, যে গানটি আপনি করেছিলেন সেটা কি মনে আছে?
1: হ্যাঁ, সেটা মনে আছে,
0: একটুখানি যদি শুনি।

0: বাবার গান, বাবার গানে
1: আপনি যুগ্মভাবে তখন রেকর্ডিং করেছিলেন প্রথম, এবং এটা অত্যন্ত জনপ্রিয় হয় বাংলার ঘরে ঘরে।
0: এটা করেছি, আরো করেছি, ওটা হচ্ছে গ্রামের একজন বাউল গানটা লিখেছে,

0: দুটো গান গেয়েছিলাম, দুটো গানই আমাদের রায়চাঁদ বড়াল বলল যে এই দুটোতেই আমার
1: খ্যাতি চূড়ান্ত
0: হবে
1: একদম।
0: মানে চিন্তা করে যায় না যে এই গান তুমি গাইবে এবং এত সুন্দর, মানে চিন্তা করতে পারছি না।
1: একদম তাই, শুধু এই দুটোই নয়, পরবর্তীকালে বহু গান, বহু গান বাংলায়।
0: আমি 10,000 গান মুখস্থ ছিল আমার, 10,000 গান,
1: কিন্তু সেটা তো আমরা পরে আসব। তার আগে একটু আপনার যাত্রাটা পরিপূর্ণ করি। যাত্রা আপনার পরিপূর্ণ কিভাবে হলো? পূর্ণ এখনো হয়নি, আরো অনেক পথ আছে হাঁটার। 1960 সাল রাশিয়ায় হচ্ছে যুব সম্মেলন, বিশ্ব যুব সম্মেলন, সেখানে আমন্ত্রণ পেলেন বাংলার পূর্ণ দাস বাউল, বা ওরফে পূর্ণচন্দ্র দাস বাউল। বিশ্ব যুব সম্মেলনে আপনার অংশগ্রহণ এবং সেখান থেকে বিরাট খ্যাতি অর্জন করা, এই অভিজ্ঞতা কেমন লেগেছিল আপনার?
0: সে সত্য মানে বলতে পারবো না, মানে মানে মুগ্ধ হয়ে গেছিলাম, মানে এইরকম এত লোক আসতে, স্টেডিয়াম ভর্তি হয়ে গেছে, সে মানে এত এত লোক, মানে চিন্তা করা যায় না। গান ছাড়ার পরে আমাকে কোলে করে তুলে তুলে নিয়ে গেছে, যেন আমি হেঁটে যাব, হেঁটে যেতে দেয় না। আমি মানে গান ছেড়েছি, সঙ্গে সঙ্গে আমাকে তুলে নিয়ে যাচ্ছে এরম করে। তা বললো যে আরেকটু আমার আমার গান করতে ইচ্ছা হচ্ছে। বললো যে এখন তো আর বাবা আর সময় নেই, আমি তোমাকে যতক্ষণ সবার বাইরে না যাচ্ছি ততক্ষণ হবে না। তার কারণ আরও সব আর্টিস্টরা গেছে কলকাতার, প্রচুর আর্টিস্ট গেছে, তাতে সলিল চৌধুরী টৌধুরী এরা সব প্রচুর গেছে, এরা সব গান গাইবে।
1: সেই আপনি বুঝলেন,
0: হ্যাঁ
1: প্রথমবার নিশ্চয়ই বুঝলেন যে সঙ্গীতের নির্দিষ্ট কোনো ভাষা হয় না।
0: এটা সত্য, এটা সত্য।
1: তাই যদি হতো তাহলে বিদেশি মানুষরা যারা আমাদের ভাষা বোঝেন না, কিন্তু সুর তাল ছন্দ এবং মর্মবাণী যেটাকে আমরা বলি সঙ্গীতের মধ্যে নিহিত থাকে, সেটাকে অনুধাবন করে আপনার গানে ওইভাবে নাচা, সেই গানটাকে আত্মীকরণ করা, এটা তো সম্ভব হতো না।
0: ঠিক কথা।
1: এর পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনি যান 1965-তে আমেরিকার লোককবি বব ডিলানের ম্যানেজার অ্যালবার্ট গ্রসম্যানের নিমন্ত্রণে, এবং আমেরিকার প্রায় প্রত্যেকটি প্রদেশে ঘুরে ঘুরে আপনি গান করেছেন।
0: হ্যাঁ, প্রায় 40টা সিটিতে আমি প্রোগ্রাম করেছি।
1: 40খানা?
0: হ্যাঁ, 40খানা সিটিতে ওদের প্রোগ্রাম করেছি, সব বড় বড় হল সেখানে। এরা সবাই আমার সঙ্গে প্রোগ্রাম করেছে এবং তাদের সঙ্গে আমি প্রোগ্রাম করেছি, এবং আমার গান হয়েছে, তারপর ওদের গান হয়েছে, ওদের গান হয়েছে, আমার গান তারপর হয়েছে, এরকম পর

0: পর একটার পর একটা অনুষ্ঠান করে গেছি, প্রচুর অনুষ্ঠান করেছি।
1: প্রচুর অনুষ্ঠান করেছেন আপনি, এবং আরো একটা মানে আপনার ক্ষেত্রে নিশ্চয়ই ভালো লাগার বিষয় আর আমাদের ক্ষেত্রে বলবো সৌভাগ্যের বিষয় যে আপনি বব ডিলানের বাসস্থান বিয়ার্স ভিলায় আপনি তখন গান করেছিলেন, তাকে তার সঙ্গে মিলিত হয়েছিল।
0: ওর পাশে যে পাহাড়টা ছিল, যার যে বাড়িটাতে আমি ছিলাম, সেই বাড়িটা হচ্ছে ম্যানেজারের বাড়ি, এবং সে তার পাশেই ওনার বাড়ি ছিল, মানে বর্দলানের বাড়ি, এবং সেইখানে তার ফ্যামিলি আছে এবং সবাই আছে, এবং ও আসতো আমাদের সঙ্গে গান গাইবে এবং নাচবে, আমরা খিচুড়ি রান্না করব, সেই খিচুড়ি আমাদের সঙ্গে খাবে। হ্যাঁ, সেইটা করতো। এমন হয়ে গেছিল লাস্টে যে আমায় ছাড়া আর কোনো কিছু জানতো না সবসময়, তখন পূর্ণদাসকে চায়,
1: বব ডিলান বলছে।
0: হ্যাঁ,
1: আর বলছে কত বড় পাওয়া।
0: হ্যাঁ, বলছে যে তুমি হচ্ছে ইন্ডিয়ার বাউল, তোমার গুদুরি এমন গুদুরি যে, আর সেই গুদুরিটা আবার মঞ্জু দাস, আমার স্ত্রী মঞ্জু দাস তৈরি করে দিয়েছিল, তো সেইটা পরে গেছিলাম। তো সেইটা পরার পরে বলছে আমার জিন পরি, জিনের মধ্যে দু একটা তালি লাগানো, এই করে আমি গান করি, আর তুমি সম্পূর্ণটাই তালি দেওয়া, এরকম তাহলে মানে ইন্ডিয়ার বাউল কত ভালো, এবং তুমি মানুষের জন্য গান করো, মানুষের গান করো, আর আমি মানুষের গান করি, মানুষের গান করে আমি জেলে যাই, আমাকে জেলে নিয়ে যায়। রবীন্দ্রনাথ নিজে লেখে আমার বাবাকে দিয়েছিলেন গানটা, এবং বলেছিল যে তুমি তোমার মতো করে বাউল যেরকম গায় সেরকমভাবে গাইবে।

0: কবি, আমাদের দর্শন রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন,
1: হ্যাঁ
0: একই সঙ্গে বিশ্ববাবুল বব ডিলানের সান্নিধ্য পেয়েছেন।
1: হুম
0: আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আপনার জীবনে,
1: হুম
0: সেটি হচ্ছে ফ্রান্সের মাইক জ্যাগারের সঙ্গে আপনার সাক্ষাৎ এবং তাঁর রোলিং স্টুডিওতে আপনার গানের রেকর্ডিং।
1: হ্যাঁ, আমি বেশ কিছু রেকর্ড করেছিলাম। তার প্রথম রেকর্ডটা হচ্ছে বাউল অফ বেঙ্গল। বাউল অফ বেঙ্গল সারা পৃথিবী সব জায়গাতেই আছে এবং যেখানে যায় সেখানেই আমাকে দিয়ে সই করে নিয়েছে তারা। আমি বললাম, দেখো আমি তো বাংলাতে সই করব, বাংলাতে করলেই হবে, কিন্তু আমাকে লাস্টে ইংরেজিতেই করতে হলো, করলাম। কিন্তু প্রতিটি জায়গাতে বাউলের গান এমনভাবে চলেছে, মানে চিন্তা করা যায় না। তারা নেচেছে, গেয়েছে এবং তারা বাঙালি না, শুধু সাহেব
0: জাগারের কথা বললাম আমি।
1: হ্যাঁ, মিক জাগার, তার রেকর্ড কোম্পানিটা হচ্ছে সমুদ্রের নিচে, আর উপরে ছিল তার একটা ভ্যান, সেই ভ্যানের মধ্যে মেশিন টেশিন সব রয়েছে আর আমরা গাইছি সেখানে। মিক জাগার আমার তো নাম জানি না, নাম তো শুনিনি।
0: না, স্বাভাবিক।
1: হ্যাঁ, নাম শুনিনি আমরা। এরকম সে যা গায়, মানে চিন্তা করে যায় না, সেই মিক জাগার হচ্ছে এই মিক জাগার, যে তোমাকে তোমার গান শোনার জন্য ও পাগল। আর আমার এই ছেলেকে কোলে করে নিয়ে ঘুরেছে খুব, ওর সাঁতারের ইয়ে আছে, সে পাহাড়ের উপরে বাড়ি সেখানে রেখেছে, সেখানে ও রেখেছে, ঘুরেছে।
0: বিশ্বে তো আপনি বাউলের বার্তা পৌঁছলেন, বাউল গানকে, বাংলার বাউল গানকে বিশ্ববন্দিত করলেন।
1: হ্যাঁ,
0: এখানে বাংলায় আপনি যেমন গান করেন তেমনি আপনি সুদর্শন পুরুষ, চেহারায়ও অসাধারণ।
1: আর আজকে যেসব, আজকের দিনের যেসব বাউল, যেসব গান করে শিল্পীরা, সবাই কিন্তু বাউল গান গাইছে।
0: হ্যাঁ,
1: তারা বাউল গান করে, নাচ করে এবং বাউল শুনে তারা বাউলের পোশাক করে, ভালো থাকে, ওরা ভালো লাগে ওদের।
0: আপনি 1967 সালে একটি বাংলা ছবিতে প্রথম অভিনয় করেন, গান করেন।
1: হ্যাঁ,
0: ছবিটির নাম নায়িকা সংবাদ।
1: হ্যাঁ, সেইটাতেই ওই গুদুরি করেছিল মঞ্জু দাস। হ্যাঁ, তো সেই গান করেছিলাম।
0: সেই গানটি মনে আছে?
1: হ্যাঁ, মনে আছে।

0: এ তো বাংলার ঘরে ঘরে এই গান। এই গান বাংলার মানুষ জানে না এমন বোধহয় হতে পারে না। ১৯৮৩ সালে আপনি একটি ছবিতে সুরও করেছিলেন, ছবিটির নাম আরোহণ।
1: হ্যাঁ,
0: তো এই যে সুর করা, তো সেখান থেকে পিছিয়ে এলেন কেন পরবর্তীকালে?
1: না, আমার ভালো লাগে না হিন্দি, হিন্দি আর ইংরেজিতে বা আমার কোনো ওই বাংলাতে থাকলে আমি সবসময় আছে, বাংলাতে যা বলবে সেটা করতে পারবে, আমি বাংলার ভালোবাসি,
0: শেকড়ের টান,
1: শেকড়ের টান,
0: এটাই হচ্ছে আমাদের আদর্শ। আচ্ছা দাদা, বাউল মানে তো একটা তত্ত্ব, একটা দর্শন, একটা সাধনা।
1: নিশ্চয় নিশ্চয়,
0: সাধক বাউল,
1: বাউল হচ্ছে আত্মতত্ত্ব, পরতত্ত্ব, নিজের তত্ত্ব, মানে মনের মানুষকে খোঁজা। নিজের মনের মানুষকে যদি খুঁজে পেতে পারে সে হচ্ছে বাউল।
0: এবং তারা তো বিশ্বাস করেন যে যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে, দেহতে,
1: ভাণ্ডে,
0: এই দেহের মধ্যে
1: খবর করে যে 3 লক্ষের ঠাকুর সে,
0: একদম, এবং এই ভাণ্ডের মধ্যেই পরমাত্মার অংশ আত্মা বিরাজ করেন।
1: ঠিক,
0: তাই এই দেহ আমাদের মন্দির, এই মন্দিরকে শুদ্ধ রাখতে হবে। শুদ্ধ যদি না রাখা যায় তাহলে পরমাত্মার অংশ আত্মা কি করে মন্দিরে বিরাজ করবে?
1: সুন্দর সুন্দর কথা।
0: এই শুদ্ধ রাখার যে বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে গান গাওয়া, সঙ্গীতের মধ্য দিয়ে, ব্রহ্ম নাদ সাধনার মধ্য দিয়ে দেহকে শুদ্ধ রাখা। তার জন্য মনোচিক্ষা বাউল, তার জন্য দেহতত্ত্ব মানুষকে জানানো, তার জন্য গুরুকে শেখা, গুরুবাদী গান করা, আর তার জন্যই জীবনের শেষ প্রান্তে পৌঁছে আখেরি চেতন গান করা। তাই তো
1: আমি এখন গাইছি, বাবু চিন্তারাম দারোগা বাবু করলে জ্বালাতন, এটা কবির চাঁদের গান।

0: আপনি ভারত সরকারের পদ্মশ্রী সম্মান পেয়েছেন,
1: হ্যাঁ
0: পশ্চিমবঙ্গ সরকার দ্বারাও সম্মানিত। আপনার এই দীর্ঘ পথযাত্রার আরও দীর্ঘায়িত হোক, আপনার সুস্থতা কামনা করি
1: অশেষ
0: আকাশবাণীর তরফ
1: ধন্যবাদ।
0: থেকে
1: হ্যাঁ
0: আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আপনাকে নমস্কার এবং শ্রদ্ধা জানাই।
1: আমি আপনাদের সকলকেই আমার নমস্কার জানাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি, আপনাদের পরমায়ু বাড়ুক, আরও ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ শরীরে থাকুন। জয় গুরু।
2: শুনছিলেন বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান পরম্পরা, বিশিষ্ট বাউল শিল্পী পদ্মশ্রী পূর্ণ দাস বাউলের সাক্ষাৎকার নিয়েছেন আশিস কুমার গিরি।

0: দিল্লির খবর একটু পরেই।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই অরুণ কুমার। গৃহমন্ত্রী অমিত শাহ নে দেশ সে প্রত্যেক ঘুসপেঠিয়ে কি পহচান কর উসে নির্বাসিত করনে কি সরকার কি দৃঢ় প্রতিবদ্ধতা দোহরাই হ্যায়। গুজরাত কে গান্ধীনগর মে 340 করোড় রূপে কি বিভিন্ন বিকাশ পরিযোজনাও কা লোকার্পণ ও শিলান্যাস করনে কে বাদ এক জনসভা মে উনহোনে ইয়ে বাত কহি।
2: ঘুসপেঠিয়ে কো দেশ কে বাহার নিকালনা এ হামারি সরকার কা সংকল্প, ওর ইসকে লিয়ে